0: এখন তরজমা পাঠ করছেন গোলাম সরওয়ার মির্জা।
1: সূরা নাহালের 96 থেকে 99 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী। যারা সবর করে আমি অবশ্যই তাদেরকে দান করব তারা যা করত তার চেয়ে শ্রেয় পুরস্কার। যে নেক কাজ করে এবং সে মুমিন হোক, সে পুরুষ কিংবা নারী, আমি তাকে অবশ্যই দান করব এক পবিত্র শান্তিময় জীবন এবং তারা যা করত তার জন্য তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দান করব। যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। নিশ্চয়ই তার কোনো ক্ষমতা নেই তাদের উপর যারা ঈমান এনেছে এবং স্বীয় রবের উপর ভরসা রাখে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: পথ ও পাথেও আজকের বিষয় দুস্থ মানবতার সেবা, এ সম্পর্কে বলছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সেবা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। সমাজের অসহায় দরিদ্র এতিম মিসকিন ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মৌলিক দায়িত্বগুলোর অন্যতম একটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, তাই মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও সাহায্য করা মহান চরিত্রের পরিচয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন এ প্রসঙ্গে সূরা আন-নিসার 36 আয়াতে এরশাদ করেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। সম্মানিত শ্রোতা, ইসলামে ধন সম্পদকে শুধু ব্যক্তিগত ভোগের বস্তু হিসেবে দেখা হয় না, বরং ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে বলে ইসলামে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ফী আমওয়ালিহিম হাক্কুন লিসসাঈলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতের নির্ধারিত হক রয়েছে। এখানে তাদের বলতে ধনী ব্যক্তিদেরকে, সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। অবশ্যই এই বিত্তশালী সম্পদশালী ব্যক্তিগণ দুস্থ মানুষের সহযোগিতা করবেন। সম্মানিত শ্রোতা, যে ব্যক্তির মাঝে মানবতাবোধ রয়েছে সে অবশ্যই অসহায় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াবে, তার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে, সহযোগিতা করবে, আর এটিই তো মানবতার সেবা। এটি মহান আল্লাহ তাআলার গুণসমূহের মধ্যে অন্যতম গুণ। অন্য আয়াতে আল্লাহ তাআলা দুস্থ মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে এরশাদ করেন, ওয়ায়ুতাইমুনা ত্বামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতিম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতাও কামনা করি না। সূরা দাহার আয়াত 8-9। এ আয়াতে আল্লাহ তাআলা অসহায়, এতিম, মিসকিন ও বন্দীদের খাবার দান করাকে মুমিনের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করেছেন। মুমিনগণ দুস্থ মানবতার সেবায় সদা তৎপর থাকেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে ইরশাদ করেন, وَالَّذِينَهُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَهُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ। মুমিন তারাই যারা অসার কাজকর্ম বা কথাবার্তা থেকে বিরত থাকে এবং যারা যাকাত প্রদানে সক্রিয় হয়। সূরা আল-মুমিনুন আয়াত 3-4। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে তৃপ্তি সহকারে আহার করে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত ও অনাহারে অভুক্ত থাকে। সম্মানিত শ্রোতা, ইসলামের মহান শিক্ষা অনুযায়ী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা আমাদের সমাজের অসহায় ব্যক্তিরা রয়েছে তাদের পাশে এসে দাঁড়াই, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল দুস্থ মানবতার সেবা। এ সম্পর্কে বললেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠান সম্পাদনা মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফোয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

বাইরে সকল দুঃখ জ্বালা, ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

ও নামে তেজোরাই ভাই রে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে।

নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ।

0: রে সকল দুঃখ জানা।
1: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্ত বড়ুয়া।
3: নমো দশ ভগবত অরহত সম্মা সম্বুদ্ধ বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি।
4: আজ মহামানব বুদ্ধের ধর্মদর্শনের গুরুত্বপূর্ণ শিক্ষা দণ্ডের কুফল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি প্রাণী মাত্রই দণ্ড বা আঘাতকে ভয় করে, কারণ আঘাতেই প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কোনো প্রাণী মৃত্যু কামনা করে না, জীবন সকলেরই প্রিয়, নিজের প্রাণকে সবাই ভালোবাসে। এ প্রসঙ্গে মহামানব বুদ্ধ বলেছেন, সব্যে তসন্তি দণ্ডস্য সব্যে সংজীবী তং পিয়ং অত্থনং উপমং কত্তা ন হনীয় ন ঘাতয়ে। সকলেই দণ্ড বা আঘাতকে ভয় করে, জীবন সকলেরই প্রিয়, সবাইকে নিজের ন্যায় ভেবে কাউকে হত্যা করো না, কাউকে আঘাত করো না। যে ব্যক্তি নিজের সুখ কামনা করে অথচ পরের সুখ হরণ করে, সে পরিণামে সুখী হতে পারে না। অনুরূপভাবে কারো সাথে কর্কশ বাক্য প্রয়োগ করা উচিত না। সাধারণত মানুষ রাগ বা ক্রোধের বশবর্তী হয়ে কর্কশ বাক্য বলে থাকে, যাকে বলে সেও তাকে কর্কশ বাক্য বলবে। দণ্ডের প্রতিদণ্ডে দণ্ড বা আঘাত তাকেই ভোগ করতে হবে। অতএব দণ্ড থেকে বিরত থাকা উত্তম কাজ। যে ব্যক্তি নির্দোষ বা নিরপরাধ ব্যক্তির উপর আঘাত বা অত্যাচার করে, তাকে শীঘ্রই দশবিধ অবস্থার যে কোনো একটি প্রাপ্ত হতে হয়। নিদারুণ বেদনা, ভীষণ ক্ষতি, অঙ্গহানি, কঠিন ব্যাধি, চিত্তবিকৃতি, রাজদণ্ড, অপবাদ, জ্ঞাতি বিয়োগ, সম্পদ হানি এবং পুনঃ পুনঃ দাহ। এছাড়া এই ধরনের ব্যক্তি দেহাবসানে নরকে গমন করে। এই দণ্ডরূপ অত্যাচার হতে সরে থেকে মহৎ দুঃখকে জয় করতে হলে চায় কষাহত অর্ষের ন্যায় বেগমান উদ্যোগ ও কার্যতৎপরতা। চাই শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, ধ্যান ও সাধনা দ্বারা পূর্ণ জ্ঞান লাভ। বুদ্ধ বলেছেন, অলঙ্কতু চেপি সমং চরেজ্য সন্তু দন্তু নিয়ত ব্রহ্মচারী সব্যেষু ভূতেষু নিদায় দণ্ডং সুব্রাহ্মণো সুসমনোচ ভিক্ষু। অর্থাৎ যে ব্যক্তি অলঙ্কৃত বা শক্তি সম্পন্ন হয়েও শান্ত, দান্ত ও নিয়ত ব্রহ্মচারী হন এবং সকল প্রাণীর উপর আঘাত অত্যাচার হতে বিরত থেকে সম আচরণ করেন, তিনিই ব্রাহ্মণ, তিনিই শ্রমণ এবং তিনিই ভিক্ষু। বুদ্ধ সর্বপ্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শনের উপদেশ দিয়ে ভ্রাতৃত্ব বোধের পাশাপাশি মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। বুদ্ধের মৈত্রী দর্শনের মূল মন্ত্র হল, সকল প্রাণী সুখী হোক, শত্রুহীন হোক, অহিংসিত হোক, সুখে কাল যাপন করুক। অতএব আসুন আমরা সকলে তথাগত বুদ্ধের মৈত্রী দর্শনে উদ্বুদ্ধ হয়ে অপরকে আঘাত করা বা শাস্তি প্রদান করা থেকে বিরত থাকি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, বিশ্বের সকল জীব সুখী হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি।
2: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর শান্ত বড়ুয়া।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:43 এবং অস্ত যাবে 6:08। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় 2026 খ্রিস্টাব্দের অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 MHz। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz এবং FM 102 MHz। SDG বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। নজরুলবর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20। নাটক স্বপ্নের বিভাজন বেলা 3:05। কাহিনী হেদায়তুর রহমান, বেতার নাট্যরূপ ও প্রযোজনা তাম ও আসাদুজ্জামান। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বেলা 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05।
1: প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত 10টায়। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz এ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz এ সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।
5: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ ভোরের গানে। এ কেমন প্রভাত আমার। শিল্পী আপিল মাহমুদ, গানের কথা লিখে সুর করেছেন শিল্পী নিজেই।

ভোরের গান শুনলেন আপেল মাহমুদের কণ্ঠে। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই এ বিষয়ে আসুন আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর ইত্যাদি স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড়, ছাতা সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধে ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌসী রহমান।

এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত ফেরদৌসী রহমানের কণ্ঠে। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। একটি গাছ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। গাছ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগাতে হবে। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিতে হবে। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অজিত রায়ের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুজলা সুফলা শস্য শ্যামল। আমাদের দেশ বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। কৃষি এবং কৃষক বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়নের পথকে সুগম করে। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই টেকসই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষির উন্নয়নের বিকল্প নেই। মানসম্মত ফসল উৎপাদনে কৃষকের সচেতনতা এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি আমরা যত বেশি কাজে লাগাতে পারব তত বেশি সোনালী ফসল সহ নানা ধরনের ফসলের সম্ভারে ভরে উঠবে আমাদের দেশ। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এমনই আশা ব্যক্ত করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আয়োজনের শুরুতেই রয়েছে আমার বাংলা পর্ব। এ পর্বে শুনব ভাসমান সবজি চাষের অর্থনৈতিক গুরুত্ব, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় ভাসমান সবজি চাষের অর্থনৈতিক গুরুত্ব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন এবং ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা আসলে আজকে আলোচনা করব ভাসমান সবজি চাষের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। প্রথমে জানতে চাই ভাসমান সবজি চাষ আসলে কি।
2: ভাসমান সবজি চাষ আমাদের এখন যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন জনিত অভিযোজনমূলক কৃষি কৌশলগুলোর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। বিশেষ করে উপকূলীয় এবং নদীবাহিত প্লাবন ভূমি এলাকা এটা খুবই জনপ্রিয় হচ্ছে। কারণ হচ্ছে যে সময়টাই জমিটা প্লাবিত থাকে সেই সময় তো আমরা জমিতে চাষ করতে পারি না প্রচলিত পদ্ধতিতে। হ্যাঁ, যে কারণে এই ভাসমান পদ্ধতিতে আমরা কৃষিকাজ করছি। জলে ভাসা এই খণ্ড খণ্ড জমিগুলাকে বিভিন্ন এলাকা ভিত্তিতে কোথাও ধাপ বলা হয়, কোথাও দিয়াই বলা হয়, এটা করা হয়। জলজ লতা, কচুরিপানা, শ্যাওলা, খড়, ধানের খোল ইত্যাদি ধাপে ধাপে জমিয়ে বানানো হয় এই জমি। আর সবচেয়ে উপরের ভাগে থাকে জৈব সার বা ভার্মি কম্পোস্ট, আর এর উপরেই লাগানো হয় সবজির বীজ অথবা চারা।
1: তো এই ভাসমান সবজি চাষ বর্তমানে এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে বলে আপনার ধারণা?
2: কারণ বর্ষাকালে যখন জমি পানির নিচে ডুবে যায় কিংবা অনেক ভূমিহীন কৃষক আছে যার কোনো জমি নাই, তারা এই পদ্ধতিতে খুব সহজেই চাষবাস করতে পারে এবং আয় ইনকাম হয়। যখন প্রচলিত কৃষি করা সম্ভব হচ্ছে না, তখন ভাসমান সবজি চাষ, সেই সময় সবজি উৎপাদন অব্যাহত রাখা যায়। এতে যেমন পরিবারের খাদ্য ও পুষ্টির যোগান মেলে, আবার বাড়তি সবজি বিক্রি করে আয়ও করা যায়। এক একটি ভাসমান প্ল্যাটফর্ম থেকে মৌসুমে কয়েক হাজার টাকার সবজি বিক্রি করা কিন্তু সম্ভব। আবার অনেক কৃষক একাধিক ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করে বছরে লক্ষাধিক টাকা আয় করছেন, এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।
1: এতে নিশ্চয়ই নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে, কি মনে করেন?
2: জি হ্যাঁ, জি হ্যাঁ, একদম। এই চাষে শুধু পুরুষ না, নারী যুবকরাও যুক্ত হচ্ছে। নারীরা ঘরের পাশেই ছোট ভাসমান প্ল্যাটফর্মে সবজি ফলাচ্ছে, স্থানীয় বাজারে বিক্রি করছেন। আবার অনেক নারী শ্যাওলা দিয়ে বীজের বল বানিয়ে বিক্রি করছেন। হ্যাঁ, যেমন প্রতি হাজার বল 100 টাকা করে, ফলে পারিবারিক পর্যায়ে নারীর আয় বাড়ছে, আবার স্থানীয় বাজারেও সচল থাকছে।
1: তার মানে তো অর্থনৈতিক ভাবেও এটি বেশ গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ভাসমান সবজি চাষ অর্থনৈতিক ভাবে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
2: এটা খুবই ইতিবাচক প্রভাব রেখেছে আমাদের গ্রামীণ সমাজে। বাজারে সবজি সরবরাহ বাড়ছে, দাম স্থিতিশীল থাকে, স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, পাশাপাশি পরিবহন, বাজারজাতকরণ ও শ্রমের নতুন সুযোগ তৈরি হচ্ছে। আর এটি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করে তুলেছে। অর্থাৎ ভাসমান সবজি চাষ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্রতা হ্রাস এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
1: ভাসমান সবজি চাষ একটি বিকল্প কৃষি হিসেবে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আপনি মনে করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে একটি স্পট ড্রামা। হ্যাঁ বন্ধুরা, চলুন শোনা যাক।
3: এই যে কেমন আছো তোমরা?
4: আমরা ভালো আছি।
5: হ্যাঁ মামা।
4: আপনি কেমন আছেন মামা?
3: ভালো আছি।
5: আপনি রাইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
3: না না
5: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
3: তেমন কিছু নয়।
4: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
3: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
5: মামা, এত পেঁপে কেডায় খাইবো?
3: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
4: এত কিছু থাকতে পেঁপে?
3: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
4: কি করনা মা?
3: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
5: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
3: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না।
5: কোন মামা কোন? আমরা শুনতাছি।
3: হ্যাঁ হ্যাঁ, শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
4: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
3: ঠিক বলেছ। পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়।
5: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
3: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
4: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এদেশকে আরো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এজন্য পরিবেশের যত্ন নিতে হবে। পরিবেশই আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। তাই আসুন, পরিবেশ রক্ষায় সচেতন হই, অন্যকে সচেতন করে তুলি। এমনই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ এবং অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন, প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 26শে ভাদ্র, 27শে রবিউল আউয়াল, 10ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর, বললেন সিইসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশনা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। তারেক রহমান অপর এক প্রশ্নের জবাবে সংসদে বলেন,
2: বাংলাদেশের সরকারি উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি সাধারণত একটিমাত্র কারণে হয় না, বেশ অনেকগুলো কারণ থাকে। বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া, ব্যবস্থাপনার একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যা তৈরি হয়। মাননীয় স্পিকার, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রবণতার বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
0: অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় 7 বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং 500 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
2: ভোলার ভেদুরিয়া ও ইলিশা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 60 মিলিয়ন ঘনফুট গ্যাস LNG রূপান্তর এবং লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে পরিবহনের উদ্যোগ রয়েছে মাননীয় স্পিকার সরকারের। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ভোলার প্রাকৃতিক সম্পদ, গ্যাস সম্পদের যথাযথ ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতিতে সমুদ্র এবং উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে একটি সামগ্রিক মেরিন স্পেশাল প্ল্যানিং জোন বিন্যাস করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ভোলা জেলা এবং সংলগ্ন দ্বীপগুলোতে ব্লু ইকোনমির সেন্ট্রাল জোনের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে।
0: আরেক প্রশ্ন জবাবে তারেক রহমান সংসদে বলেন, চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময় ও দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্ম পরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির লিখিত প্রশ্নের জবাবে সংসদে জানান, গত 10 বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে দেশে মোট 84,257,00,000 টাকা আয় করেছে। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 উত্থাপন করেন, পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানে চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নিওয়াজ মাহমুদ খুইয়াম, প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা জাহিদুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক রাষ্ট্রপতিকে জুলাই স্মৃতি জাদুঘরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিণী রাহাতারা বেগম উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাদুঘর প্রাঙ্গণ একটি বৃক্ষরোপণ করেন। এছাড়া রাষ্ট্রপতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন পুরোপুরি বদ্ধপরিকর। তিনি গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন। সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা করাও পুলিশ ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, সার্বিক প্রস্তুতি শেষে খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। তিনি গতকাল খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড স্থাপিত 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান। মন্ত্রী বলেন, বাড়ির ছাদ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গা যেখানে সুযোগ আছে সেখানে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট 10.50 টাকা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়েছে সরকার।
3: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
4: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
0: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করাই হচ্ছে একমাত্র উপায়, তবে এটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে, আঙিনা সহ বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামগ্রিকভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখা গেলে ডেঙ্গু প্রতিরোধ অনেকটাই সম্ভব। আরো শুনুন প্রতিবেদনে।
5: যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির গবেষণা বলছে, পূর্ণবয়স্ক স্ত্রী এডিস মশা পানি ভর্তি পাত্রের ভেতরের দেয়ালে ডিম পারে। একবার প্রায় 100টি ডিম পারে এবং জীবদ্দশায় 3 বার পর্যন্ত ডিম দিতে পারে। মশার ডিম থেকে লার্ভা বা শূককীট বের হয় এবং সেগুলো পানিতে বাস করে। এরপর লার্ভাগুলো পিউপা বা মুখকীটে পরিণত হয় এবং বড় হয়ে উঠতে সক্ষম মশার সৃষ্টি হয়। এডিস মশা কখনোই নোংরা বা ড্রেনের ময়লা পানিতে ডিম পারে না, বরং বৃষ্টির জমানো পরিষ্কার পানি এদের প্রধান পছন্দ। এক্ষেত্রে টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, ড্রাম, বালতি, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয় এডিস মশা। ফলে কোথাও যাতে পানি জমে থাকতে না পারে সেটি নিশ্চিত করা গেলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে এই কাজটি কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন নাগরিকদের সবার সচেতনতা।
6: আমরা সমাজের থেকে আমরা উদ্যোগ নিয়ে, আমাদের তো সরকারিভাবে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা আছেনই আমাদের সিটি কর্পোরেশন কিংবা পৌরসভাগুলোতে, কিন্তু তাদের পক্ষে আসলে এত বিশাল কর্মযজ্ঞ সামলানো সম্ভব না। অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, এই দেশে আমাদের কমিউনিটি অ্যাপ্রোচ যেটাকে বলি, আমাদের সমাজ থেকে এগিয়ে আসতে হবে সবাইকে। আমরা দলবদ্ধভাবে যদি ঠিক করে যাচ্ছে, আমরা কোন একটা ছুটির দিনকে বেছে নিলাম যে এই দিন আমরা এক থেকে দুই ঘন্টা কোন একটা সময় ঠিক করে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালালাম প্রত্যেকে, যে আমার এলাকায় এরকম ডাবের খোসা, পরিত্যক্ত ক্যান, পরিত্যক্ত টায়ার, যার ভাজে পানি জমতে পারে, যদি আমরা এগুলোকে পরিষ্কার করতে পারি, এডিস মশা তো বংশবৃদ্ধি তো করতে হবে, তো বংশবৃদ্ধি করার সুযোগই পাবে না।
5: 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে প্রথমবার ডেঙ্গু ভাইরাস শনাক্ত হওয়ার ইতিহাস তুলে ধরে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলেন, বর্তমানে এডিস মশার বংশ বিস্তারের ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকটাই দায়ী।
6: এখন থেকে যদি আমরা 30-40 বছর পিছনে ফিরে যাই, সে সময় কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের জন্য পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা কিন্তু এখনকার চাইতে কম ছিল, তখন কিন্তু অনেক শীত ছিল আমার মনে পড়ে, কিন্তু সেই শীত কিন্তু এখন আর এরকম আগের মতো নাই, যে কারণে আমাদের এই ফ্যাক্টরগুলো মানে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কিন্তু অনেকাংশে দায়ী আমাদের মশার বংশবিস্তারের ক্ষেত্রে। এই ভাইরাসই শনাক্ত হয় 1964 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে, এবং সেটির একটা নাম দেওয়া হয়েছিল ঢাকা ফিভার। এরপরে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে এরকম কিন্তু আসলে দেখা যায়নি, প্রথম প্রাদুর্ভাবটা কিন্তু 2000 সালে হয়েছে।
5: এদিকে ডেঙ্গু সংক্রমণের হার কমাতে 3 মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি সহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12 সেপ্টেম্বর এই কর্মসূচির উদ্বোধন করবেন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচার কার্যক্রমের উপর জোর দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। ডেঙ্গু প্রতিরোধে আগামী 3 মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী গতকাল রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলা সরকারের 2টি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু হার কমানো। এ লক্ষ্যে প্রায় 300 চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে দেশের ভাবমূর্তি ও অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বৈশ্বিক নীতি নির্ধারণী ফোরামে শীর্ষ পদে বাংলাদেশের উপস্থিতি কেবল দেশের কূটনৈতিক সাফল্যই নয়, বরং জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়নশীল বিশ্বের দাবি আদায়ে বড় সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর, বৈশ্বিক কূটনীতির সবচেয়ে বড় এই মঞ্চে আবার উঁচু হল বাংলাদেশের নাম। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে ডক্টর খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক দরবারে দেশের কূটনৈতিক বিশ্বস্ততা ও দূরদর্শিতারই বহিঃপ্রকাশ। বিশ্বমঞ্চে এই নেতৃত্ব বাংলাদেশকে কেবল নীতি নির্ধারণের জায়গায় মূল ভূমিকা পালনের সুযোগ দিচ্ছে না, বরং উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে আত্মপ্রকাশের পথ খুলে দিচ্ছে বলে মনে করেন সাবেক কূটনৈতিক মাহফুজুর রহমান।
9: বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সাহায্য করবে। প্রতি বছর একটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এই সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সম্ভবত নবম দেশ যে দেশ থেকে দুজন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আমরা 40 বছর আগে নির্বাচিত হয়েছিলাম।
8: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শরণার্থী সংকট, ভূ রাজনৈতিক উত্তেজনার মতো বৈশ্বিক সংকটগুলোর মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব। এমন পরিস্থিতিতে জাতিসংঘের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন তিনি।
9: আমরা আশা করি যে বাংলাদেশ যে সমস্ত সমস্যায় প্রায়োরিটি আছে, যেমন জলবায়ু পরিবর্তন, মিয়ানমার শরণার্থী সমস্যা এবং স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত দেশের কাতারে যাওয়ার যে অধিকার বা প্রচেষ্টা, সেইটার সমর্থন জাতিসংঘ তার এককালীন মেয়াদ, যেটা 1 বছর মেয়াদ, সেই মেয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমরা আশা করতে পারি।
8: কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বহুপক্ষিক সম্পর্কের এই সাফল্যকে ধরে রেখে অর্থনৈতিক ও রাজনৈতিক কূটনীতি জোরদার করতে পারলে বৈশ্বিক ফোরামে বাংলাদেশের এই নেতৃত্ব দীর্ঘমেয়াদি সুবিধা এনে দেবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য ও মাননীয় সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয় সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য, মাননীয় কিংবা অন্য কোন সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না। ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এই রায় দেন। এই রায়ের ফলে কেউ ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করতে পারবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ অবসানে সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন যে নভেম্বরে অনুষ্ঠিতব্য দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ শেষ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে সফরে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে আরোহণের পূর্বে সাংবাদিকদের এ তথ্য জানান। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রে আরও অনুকূল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ইরান যুদ্ধ বন্ধ নিয়ে কালক্ষেপণ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই অঞ্চলের পারস্পরিক আস্থা বৃদ্ধি, টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য তেহরান আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে 14 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। সিরিয়ার স্থানীয় স্বাস্থ্য বিভাগ গতকাল এ তথ্য জানিয়েছে, তবে দুর্ঘটনার কারণ উল্লেখ করেনি। সিরীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থল থেকে বিশাল ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 14:45 ম্যাচটি শুরু হবে। গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব 21 দল নিজেদের চতুর্থ ম্যাচে 6-0 গোলে হংকংকে পরাজিত করে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:43 এবং সূর্য অস্ত যাবে 6:08। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 5 বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বললেন সিএসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশনা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং দুবাই নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয়সুদা, সুন্দর একটা সকালে সবাইকে নতুন একটা তথ্য জানাতে চাই, যা আমরা উপকৃত হব তথ্যের বিনিময়ে। পাশাপাশি তথ্য আমাদের জানা প্রয়োজন। বিষয়টি নির্বাচন করা হয়েছে সুখের ঠিকানা অনুষ্ঠান আজকে, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ এবং করণীয়। প্রিয় শ্রোতা, দীর্ঘমেয়াদী ফুসফুস রোগ নিয়ে কথা বললেন বিশিষ্ট বক্ষবিদ বিশেষজ্ঞ। পরিচয় করে দিই, ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম, যিনি সহকারী অধ্যাপক জাতীয় বক্ষবিদ ইনস্টিটিউট এবং হাসপাতাল, বিশিষ্ট বক্ষবিদ বিশেষজ্ঞ। সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। শুরুতে জানতে চাই, এই দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ তো আমরা যাবো, তার আগে আসি এই কাশি বা ফুসফুসের রোগ কেন হয়?
2: করোনা আসার পরে মনে হয় আমরা ভালোভাবে বুঝতে পেরেছি যে বুকের ভিতরে হার্টের পাশাপাশি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুসফুস আছে। তো তার একটা অন্যতম রোগের লক্ষণগুলির মধ্যে অন্যতম লক্ষণ হলো কাশি। তো দীর্ঘমেয়াদী, যে আমাকে প্রশ্নকর্তা ডক্টর বলেছেন যে দীর্ঘমেয়াদী কাশি কি কারণে হতে পারে, আসলে অনেক কারণ আছে। এর মধ্যে ফুসফুসের কারণেও যেমন কাশি হতে পারে, ফুসফুসের বাইরেও হতে পারে। যেমন ধরেন, একজন মানুষের নাকের অ্যালার্জি থেকে শুরু করে ফুসফুসের অ্যালার্জি, অ্যাজমা, ধূমপানজনিত ফুসফুসের সমস্যা, টিবি রোগ, হার্ট বিভিন্ন কারণে ফুসফুসের কফ বেরোতে পারে না, ব্রঙ্কি অ্যাক্টেসিস নাম বলে এ ধরনের রোগ আছে, ফুসফুস আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়, এটাকে বলে ফুসফুস DPLD বলি ইংরেজিতে আমরা, এটার বাংলা আসলে আমার ভালো জানা নেই। তবে ফুসফুস এছাড়াও বিভিন্ন কারণে যদি ফুসফুস ফেল করে, আপনাদের অনেকেরই করোনা হয়েছে, আপনার হাসপাতালে ভর্তি হয়েছেন বা ICU অনেকে ছিলেন, সুতরাং করোনা পরবর্তী ফুসফুসের জটিলতা, সেখান থেকেও কাশি হতে পারে, ফুসফুসের প্রেশার বেড়ে যেতে পারে, সেখান থেকেও কাশি হতে পারে। এছাড়াও হার্ট ফেল করেছে, হার্ট ফেল করা বা অন্য কোনো কারণে ফুসফুসে পানি এসেছে, সেই জন্য কাশি হতে পারে।
1: ধন্যবাদ ডক্টর শফিউল ইসলাম। জানতে চাই যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে লক্ষ্য করছেন নিশ্চয়ই আপনিও, যে যাদের একটু কাশি হয় তারা খুব দ্রুত দোকান থেকে একটা কাশি সিরাপ খেয়ে বসে থাকেন, তারা কাশি সিরাপ খেয়ে ভাবেন যে এতেই বোধহয় মুক্তি। আপনার মন্তব্য কি?
2: ধন্যবাদ, অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন করেছেন। আসলে কাশি হয় নাই এরকম প্রশ্ন যদি কাউকে করা যায়, যে কেউ বলতে পারবে না যে কাশি হয় নাই। তো কাশি তো হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে কাশি সাধারণত শ্বাসনালীর একটু অ্যালার্জি হইল, অথবা একটু উপরে শ্বাসনালীতে ভাইরাস জনিত ইনফেকশন হইল সেখান থেকে, অথবা ধুলাবালি ধোঁয়ার অ্যালার্জির কারণে কাশি হইল। তো এসব কাশি বেশিরভাগই এমনিতেই ভালো হয়ে যায়। তো আমাদের দেশে একটু ব্যতিক্রম একটা অবস্থা আমরা লক্ষ্য করি ডক্টর হিসেবে, যে কাশি হইলে দোকানে যে একটা ওষুধ চেয়ে নিলাম, খেয়ে নিলাম, এটা অত্যন্ত মারাত্মক একটি ভুল। কারণ আপনি আপনার চিকিৎসার জন্য এমন কারো উপর নির্ভর করছেন যিনি চিকিৎসার ব্যাপারে কোনো জ্ঞানই রাখেন না। সুতরাং দেখা যাচ্ছে একটা বড় কারণে কাশি হচ্ছে, সেটা আপনি এই ওষুধ থেকে দোকানের ওষুধ খেতে খেতে রোগটা নির্ণয় করতে অনেক দেরি হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই ধরনের আমাদের যে অ্যাটিচিউড, আমাদের যে মানসিকতা, দোকান থেকে একটা ওষুধ কিনে খাবো, এটা পরিহার করতে হবে, এবং এটা সঠিক জায়গায় যেমন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অথবা অন্তত পক্ষে মেডিকেল লাইনে নলেজ আছে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া উচিত।
1: ভুলকে ভুল বলতেই হবে
2: অবশ্যই।
1: পাশাপাশি আমরা একটা তথ্যে আসি, যাদের দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ আছে তাদের করণীয় কি, কিভাবে রোগটিকে তারা নিরূপণ করে একটা সঠিক পথে পৌঁছাবে?
2: আসলে অনেক ধন্যবাদ, প্রশ্নটা এত সহজভাবে করেছেন, কিন্তু দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ তো অনেক, তা নির্দিষ্টভাবে কোনো রোগের দিকে আমি যাচ্ছি না। প্রথমে আমি বলবো যে আপনার রোগটাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা করে রোগটাকে নির্ণয় করবেন এবং সেটার চিকিৎসা নেবেন। চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদী যে সমস্ত ফুসফুসের রোগ আছে তাতে আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন আপনি ধূমপান পরিহার করবেন, নিয়মিত ভালো খাবার খাবেন, নিয়মিত শরীরের বা শ্বাসনালীর ব্যায়াম করবেন, ফুসফুসের টিকা যে সমস্ত নিতে হয়, ভ্যাকসিন, সেগুলো নেবেন। এছাড়াও যেমন ফুসফুসের রোগীদের যে কোনো সময় একটা ইনফেকশন হতে পারে, এই জন্য ধরেন হাসপাতালে বা যেখানে ইনফেকশন আছে, ধুলাবালি আছে, পেশাগতভাবে আপনি এমন পেশা পরিহার করতে হবে যেখানে অনেক রকমের ফুসফুসের ক্ষতি হতে পারে, ধরনের কেমিক্যালস বা ধোঁয়াগুলো থাকতে পারে, সেগুলো পরিহার করতে হবে। এবং মাঝে মাঝে আপনাকে দীর্ঘমেয়াদী ফুসফুসটা ভালোর দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
1: আমাদের জীবনযাপনে একটা অভ্যেস আমরা লক্ষ্য করেছি, যেখানে সেখানে থুতু ফেলা, কফ ফেলা, আপনি মন্তব্য জানতে চাই আজকে?
2: আসলে এটা এটা আমরা আমরা আমাদের আমাদের চিকিৎসা বিজ্ঞানী বক্ষব্যাধি বিশেষজ্ঞরা যেটা বলে থাকি যে কাফ ইটিকেট। আসলে কাশিটার কিভাবে আমি ফেলবো, কোথায় ফেলবো, এটা একটা সুনির্দিষ্ট একটা পরিচ্ছন্নতা, একটা বিধি আছে যে কোথায় ফেলবো, যেখানে সেখানে কাশকি ফেলা, এটা আসলে একটা কোনোভাবে একটা হাইজেনিক একটা ধারণা হতে পারে না। তো এছাড়া ফুসফুসের, আপনারা জানেন যে ফুসফুসে অনেকগুলো রোগ আছে যারা কাশির মাধ্যমে ছড়ায়, যেমন টিবি একটা রোগ ছিল, আর করোনা এসে তো দেখাই দিয়েছে যে একটা কাশির সাথে হাঁচির সাথে লক্ষ কোটি রোগ জীবাণু বেরিয়ে যায়, যেটা আরেকজনকে সংক্রমিত করে। আর পরিচ্ছন্নতার কথা তো আমি শুরুতেই বললাম, তো অবশ্যই নির্দিষ্ট জায়গায় কফ থুতু ফেলতে হবে, এটার কোনো বিকল্প নেই।
1: শেষ পর্যায়ে আমরা আসি, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যাদের হয়েছে নিরূপণ করা, পাশাপাশি ভালো চিকিৎসার ব্যবস্থা করা, যদি করা না হয় তাহলে মৃত্যু ঝুঁকি রয়েছে, আপনার মন্তব্যটা কি?
2: আমি প্রতিনিয়ত এই যে দীর্ঘমেয়াদী ফুসফুস সঠিকভাবে চিকিৎসা না হওয়ার কারণে ফুসফুস ফেইল করে, যেটাকে আমরা রেসপিরেটরি ফেইলিওর বলি, সেটা সেই ধরনের রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। আমরা প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকি, দেখি মানুষ যে এত কষ্ট পাচ্ছে। যেমন এই মুহূর্তে একজন ইয়াং পেশেন্ট 42 ইয়ার্স এর, ভেন্টিলেশনে আছে, মেশিনে দিচ্ছি, আমরা ধরে নিয়েছি তাকে খুলতে পারবো না, কেন তার ফুসফুসটা দীর্ঘমেয়াদী চিকিৎসা না নেওয়ার কারণে ফুসফুসটা স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, উনি আর নিজের থেকে শ্বাস নিতে পারছি, মানে মেশিন দিয়েও সে শ্বাসটা চালানো যাচ্ছে না। সুতরাং আগে যদি আপনি চিকিৎসা করেন, আপনার রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, আপনি ভালো থাকবেন। তবে আপনি যদি দেরি করে ফেলেন, অ্যাজমা রোগ যেটা চিকিৎসা করলে 100 ভাগ ভালো হয়ে যায়, আপনি চিকিৎসার মাধ্যমে আপনি খেলাধুলা, আপনার স্বাভাবিক জীবন, আপনার যে কোনো রকম অ্যাথলেটিক কর্মকাণ্ড করতে পারেন, অনেক অ্যাথলেট আছে তারা অ্যাজমা রোগী, কিন্তু যদি চিকিৎসাটা না করেন এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে।
1: প্রিয় শ্রোতা, আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে আমরা পেয়েছি বিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ, একটু আগে শুনেছেন যে আইসিইউ নিয়ে তিনি কাজ করেন দীর্ঘদিন যাবৎ, ডাক্তার মোশফিকুল ইসলাম আজকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা, এবং প্রিয় শ্রোতা আপনাদের জানিয়ে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা, জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: আজ অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মমতা আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরী।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, FM 102 ও FM 90 MHz।
1: শুরু হচ্ছে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ, সঞ্চালনী এস এম মোর্শেদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে টেকসই উন্নয়ন অভিষ্টের এক একটি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি। সে সকল লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশের যে অর্জন, সে অর্জন নিয়ে আমরা কথা বলি। সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলব এসডিজি 8, যেখানে শোভন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কাশপি রায়ান, গবেষণা ফেলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। কাশপি, আপনাকে স্বাগত।
3: ধন্যবাদ মুর্শিদ ভাই।
2: আপনি দীর্ঘদিন শ্রম অধিকার, শ্রম ব্যবস্থাপনা এসব বিষয় নিয়ে কাজ করছেন। আপনার কাছে আমরা প্রথমে যদি একটু শোভন কাজের সাথে আমাদের টেকসই উন্নয়নের সম্পর্কটি কি?
3: শোভন কাজ বলতে আমরা বুঝাচ্ছি যে একজন কর্মী বা শ্রমিক, হ্যাঁ, উনি যে কাজটা করেন, একটা হচ্ছে কাজের প্রাপ্যতা, সেই সঙ্গে সেই কাজ করে যে মজুরিটা পান, সেই মজুরি যাতে তার পরিবারকে মর্যাদাপূর্ণভাবে জীবনযাত্রা ব্যয়টা সে করতে পারে। আরেকটা হচ্ছে কি, নিরাপদ কর্মসংস্থান, এই সবকিছু মিলে হচ্ছে শোভন কাজ। এবং আরেকটা হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটার সাথে শোভন কাজের সম্পর্ক হচ্ছে যে শ্রমিকরাই কিন্তু আমাদের জিডিপি প্রধান চালিকা, তাদের প্রোডাক্টিভিটির কারণে কিন্তু জিডিপি বাড়ে। তো সেই আমাদের উৎপাদনশীলতা বাড়ছে, জিডিপিতে অবদান বাড়ছে, কিন্তু শ্রমিকরা যদি সেটা সুফল ভোগ না করে, সেই প্রোডাক্টিভিটির পার্ট না হয়, সেই পাইটার পার্ট না হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি না যে আসলে এই অর্থনৈতিক উন্নয়নটা কি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক কিনা।
2: আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ সরকার কিন্তু এই বিষয়ে এটি একটি অগ্রাধিকার এজেন্ডা হিসেবে নিয়েছে এবং রাজশাহীতে একটি পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আপনি আরেকটি কথা বলেছেন যে শ্রমিকের মজুরির কথা আর কি, এবং গ্লোবালি আসলে লিভিং ওয়েজেস বলতে একটা কনসেপ্ট আছে, যে মজুরি একজন শ্রমিকের 500 বিশিষ্ট পরিবারের খরচ বহন করতে সক্ষম। আমরা এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আসি, যে আমাদের এখানে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য শ্রমিকের সুন্দর জীবন, ডিসেন্ট লাইফ যেটাকে আমরা বলি আর কি, শোভন জীবন যাত্রার জন্য সরকারের কি কি উদ্যোগ আছে যেগুলো আসলে আমাদের এই টেকসই উন্নয়নের যে প্রতিশ্রুতি সেটি অর্জনে সহায়ক হবে?
3: বাংলাদেশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে যে আমাদের শুধু কর্মসংস্থান বাড়ালেই হবে না, সেই কর্মসংস্থান যাতে নিরাপদ হয়, এবং এই কারণেই দেখেন তারা শ্রম আইন সংশোধন করেছে, সেখানে মাতৃত্বকালীন ছুটির বিষয়টা 120 দিনের মতো একেবারে নির্ধারণ করে, আমাদের ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্তিকরণ গুলো ডিজিটালাইজ করেছে, এবং সেই সাথে হচ্ছে আমাদের যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা ইনশিওর করার জন্য ডাইফের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর জন্য ওনারা যেমন চেষ্টা করছেন, সেমনি এখন ডাইফেতে কর্মচারীও আগের চেয়ে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। এটার সাথে আরেকটা জিনিস আমি বলবো, যে বাংলাদেশ সরকার যে রিসেন্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের মজুরি টাকা যে রিভাইজ করার সিদ্ধান্ত নিয়েছেন, এটাও কিন্তু ডিসেন্ট ওয়ার্কের সাথে জড়িত।
2: আপনি যেটি বলছিলেন যে মাতৃত্বকালীন ছুটির ওই যে মাস এবং দিনের মধ্যে যে একটা বৈপরীত্য ছিল সেটি সমাধান হয়েছে।
3: জি,
2: রিসেন্টলি সরকার কিন্তু 5 ইয়ার্স স্ট্র্যাটেজিক প্ল্যান করেছে, যেটি মানে গভর্নমেন্ট অলরেডি এটা পাবলিশ করেছে। সেখানে কিন্তু বলা আছে যে আগামী 5 বছরের মধ্যে সরকার, এখন যে সরকারি কর্মচারীরা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পায় এবং বেসরকারি খাতে যারা চাকরি করে তারা 4 মাস পায়, কিন্তু সরকার এখন 5 ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান যেটি করেছে সেখানে বলেছে যে আগামী 5 বছরের মধ্যে ইট উইল বি ইকুয়াল, মানে সরকারি বেসরকারির উভয় ক্ষেত্রের নারীরাই 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবে আর কি। আমরা আমাদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা কিন্তু কমে এসছে, আপনি খেয়াল করেছেন আর কি, তো সরকারের কি কি পদক্ষেপ এর কারণে এই যে এই পরিবর্তনটা আমরা দেখছি? আমরা একসময় গার্মেন্টসে কদিন পর পরই দেখতাম যে অগ্নিকাণ্ড, অনেক লোকের মৃত্যু, আমাদের রানা প্লাজার কথা মনে আছে এখনো, সেই দুঃসহ স্মৃতি, কিন্তু এখন আর কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা সেরকম বড় কোনো দুর্ঘটনা দেখছি না আর কি। কি কি ইনিশিয়েটিভ এর কারণে এই পরিবর্তনটা আসলো?
3: না, এটাতে আসলে আমার মনে হয় বাংলাদেশ সরকারের সাথে সাথে আমাদের যে গার্মেন্টস মালিকরা আছেন তারা, এবং আন্তর্জাতিক যারা বায়ার আছেন তারা সহ একটা ট্রাইপার্টিয়ার একটা সলিউশন ছিল যে একটা ত্রিমুখী ভাবে ওনারা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেছেন। বাংলাদেশ সরকার যেমন হচ্ছে গার্মেন্টস মালিকদের সাথে বসে এবং আমাদের যে আন্তর্জাতিক দুইটা সংস্থা ছিল তাদের সঙ্গে বসে হচ্ছে কিভাবে করে নিরাপদ কল কারখানা বানানো যাবে, কারখানার ফায়ার এক্সিট গুলা যাতে ওনারা পরিষ্কার রাখেন, সেখানে মালামাল না রাখেন, সেই জিনিসগুলো যেমন ইনশিওর করেছে। আমাদের যে ডাইফে যে শ্রমিক পরিদর্শক ওনারা যেমন নিয়মিত গিয়ে পরিদর্শন করেন
2: এবং তাদের সংখ্যাও বেড়েছে,
3: তাদের সংখ্যাও বেড়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে এখন যদি কোনো কলকারখানায় দুর্ঘটনা হয়, সম্প্রতি মনে হয় ওনারা এটা বলেছেন যে এই শ্রমিকটা কি কারণে দুর্ঘটনার শিকার হলো, এটা অ্যাটলিস্ট একজন মেডিকেল রিপোর্ট দিয়ে যাতে ওনারা জানে। আগে তো শুধু ছিল যে রিপোর্ট কয়জন দুর্ঘটনার শিকার হয়েছে সেটা। তো এই যে জিনিসগুলা ওনারা শুধু পরিদর্শন করছেন না, ইনশিওর করছেন যে রিপোর্টিংটা হয়, এটা আমার মনে হয় একটা বড় কাজ করেছে যে আমাদের কলকারখানার দুর্ঘটনাগুলা কমে এসেছে। যদিও আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি স্পেশালি রাসায়নিক দ্রব্যগুলা কিভাবে আপনারা সংরক্ষণ করা হয় ওই জায়গাতে তো এখন একটু কাজের
2: সুযোগ আছে। আপনি ঠিকই বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটু জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে হোক আর কি কোনো কারণে যদি একজন শ্রমিক আহত হন বা নিহত হন, তাহলে কিন্তু সরকার একটি শ্রমিক কল্যাণ তহবিল আছে এবং এটার জন্য ঢাকা আসার দরকার নাই। উনি যদি জয়পুরহাটে কোনো শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়, জয়পুরহাটে যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যে অফিস আছে উনি সেখানে একটা ফর্মে এটা আবেদন করতে পারবে। ইভেন সেখানেও যাওয়ার দরকার নাই, উনি যদি ইউনিয়ন তথ্য কেন্দ্রে যায়, ডিজিটাল সেবা কেন্দ্র যেটি আছে সেখানে যেয়েও 10 টাকা ফি দিয়ে ওই ফর্মটা ডাউনলোড করে উনি এটা সাবমিট করতে পারেন আর কি। তো এটাও আমাদের জানা দরকার, সরকারের তহবিল আছে, সরকারের উদ্যোগ আছে এবং যাতে সত্যিকার অর্থে যার যে শ্রমিকরা এই সহযোগিতা প্রাপ্য তারা যেন সেটা রিসিভ করেন আর কি। আবার আপনি শুনে খুশি হবেন যে আমাদের ঢাকাতে এখন কিন্তু প্রবাসী পরিবারের চিকিৎসার জন্য একটা বিশেষায়িত হাসপাতাল হচ্ছে। আমাদের যে সমস্ত ভাই বোনরা দেশের বাইরে আছেন, কাজ করতেছেন, তাদের ফ্যামিলিতে বাংলাদেশে আছে, তাদের কেউ অসুস্থ হলে তারা এই বিশেষায়িত হাসপাতালে সেখানে চিকিৎসা নিতে পারবেন। আমরা আর একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা মানে অকুপেশনাল হেলথ এন্ড সেফটির কথা আমরা বলছিলাম, গার্মেন্ট সেক্টরে যথেষ্ট উন্নতি হয়েছে, অন্যান্য সেক্টরে আপনি একটু দৃশ্যমান উন্নতি দেখছেন?
3: আসলে কয়েকটা সেক্টরের কথা বলতে হয়, যেমন অ্যাগ্রো ফুড প্রসেসিং সেক্টর ওনারা ভালো করছেন। এর কারণ হচ্ছে অনেক বড় লার্জ কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করছে এবং অ্যাগ্রো ফুড প্রসেসিং সেক্টরে আমি বলতে পারি গার্মেন্টসের পর মহিলাদের বিশেষ করে নারীদের কর্মসংস্থানও বাড়ছে। খারাপ সেক্টরগুলো মানে আমরা যেটা বলি যে এখনো ওইভাবে দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পাচ্ছি না, শিপ ব্রেকিং
2: সেখানে কিন্তু সরকার মানে কম্পালসারি করেছে যে গ্রিন প্রোডাকশন, শিপ ব্রেকিং এ প্রায় 30,000 শ্রমিক কাজ করছে এবং এই শ্রমিকরা তারা যারা দেশের একেবারে দারিদ্র পীড়িত অঞ্চল থেকে আসা, যাদের কোনো পূর্বের কোনো প্রশিক্ষণ নাই, আমার মনে হয় সেখানে যে শিপ ব্রেকিং এ যারা কাজ করতে চায় তাদের চাকরির পূর্বে একটা প্রশিক্ষণের একটা মেকানিজম থাকা দরকার, কারণ না হলে একজন শ্রমিক কোনো প্রশিক্ষণ ছাড়া যখন সে জাহাজ ভাঙার মতো একটা কঠিন কাজ করতে যাবে সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি থাকে। শিপ ব্রেকিং ফিল্ডে সরকারের কিন্তু একটা হাসপাতালও আছে এবং আমার মনে হয় যে এই হাসপাতালটাকে আরো আধুনিকায়ন করা দরকার যাতে করে একজন আহত শ্রমিক সেখানে সেবা নিতে পারে। আপা আমরা আমাদের ইন্টারনাল শ্রমিকের বাইরে একটু কথা বলি, বাংলাদেশের অর্থনীতির একটা বড় তালিকা শক্তি কিন্তু
3: প্রবাসী শ্রমিক,
2: মাইগ্রেন্ট ওয়ার্কার, অভিবাসী শ্রমিক। একজন অর্থনীতিবিদ হিসেবে কি দেখছেন, আমরা আমাদের যে জনশক্তি রপ্তানির যে দৃশ্যটা এটা কেমন?
3: আমার মনে হয় বর্তমান সরকার জনশক্তি রপ্তানিতে এত গুরুত্ব দিচ্ছেন, ওনারা নতুন নতুন মার্কেট খুঁজছেন যেখানে আমাদের জনশক্তি রপ্তানি করা যায়। আপনি জাপানের কথা জানেন যে জাপানে যেহেতু এজড কেয়ার ওনাদের ডিমান্ড বাড়ছে, সেই জন্য বাংলাদেশে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এজড কেয়ার ট্রেনিং ফ্যাসিলিটিগুলো খুলেছেন এবং প্রায় 1,00,000 মতো মনে হয় ওনারা বাংলাদেশ সরকার চাচ্ছেন যে আগামী 2-3 বছরের মধ্যে এই ধরনের এজ কেয়ার দক্ষ শ্রমিক ওনারা নেবেন। সেই সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গেছেন কিছুদিন আগে এবং যে ওখানে যে আমাদের শ্রমিক যাওয়া যে বন্ধ ছিল ওই জিনিসটা কিন্তু উনি উইথড্র করে এনেছেন। সো আমাদের মালয়েশিয়ার বাজারটা আবার বাংলাদেশের জন্য খুলে গেছে,
2: এটা একটা সম্ভাবনা,
3: এটা একটা খুবই ভালো সম্ভাবনা।
2: আমরা তাই আমরা এবং 10,000 শ্রমিক একেবারে বিনা অভিবাসন খরচে যেতে পারবে। আমাদের যে একটি বোয়েসল নামে একটি প্রতিষ্ঠান আছে যারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জনশক্তি রপ্তানি করে তারা, এবং আমার মনে হয় যারা অভিবাসন প্রত্যাশী আছেন তাদের জন্য এটা অনেক একটি বড় সুসংবাদ। তবে আমরা একই সাথে যারা অনুষ্ঠান শুনছেন তাদের কাছে আমরা একটি বার্তা দিতে চাই, আপনারা কোনোভাবেই কোনো দালাল বা প্রতারকের আশ্রয় নেবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভুয়া বিজ্ঞাপন হয় সেগুলোর দিকেও আপনারা দৃষ্টি দিবেন না। সরকারের এই যে একেবারে বিনামূল্যে যে অভিবাসনটা, এটা এটা আমাদের বয়সল যে প্রতিষ্ঠানটি আছে তারা ডিল করতেছে, সুতরাং সরকারি প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং তাদের ওয়েবসাইটে এগুলো বিস্তৃত তথ্য কিন্তু দেয়া থাকে।
3: এবং সরকার সম্প্রতি একটা অ্যাপও, আগে এটা ছিল আমি প্রবাসী নামে,
2: আমি প্রবাসী ছিল,
3: একটা মোবাইল অ্যাপও আছে যেই মাধ্যমে আপনি তথ্যগুলো জানতে পারবেন যে

0: ছাত্রদের জেলা অফিসেও আপনারা এগুলো যোগাযোগ করতে পারেন আর কি। হ্যাঁ, সেটি একটি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই পরামর্শটিও দিতে চাই। আপা, আমরা একটা বিষয় একটু আলাপ করতে চাই যে আমাদের লেবার মার্কেটে নারীর অনুপ্রবেশ, একজন গবেষক হিসেবে কিভাবে দেখছেন আপনি?
1: আমাদের আপনি যেটা বলেছেন, আরএমজির কারণে আমাদের কিন্তু শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছিল এবং এখন আমাদের জাতীয় শ্রমশক্তি জরিপ 2022 অনুযায়ী আমাদের নারীদের প্রায় 42% হচ্ছে এখন শ্রম বাজারে অংশগ্রহণ করছেন, যদিও সেই সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় অর্ধেক, পুরুষদের সংখ্যা অনেক বেশি। কিন্তু আমাদের যে সমস্যাটা হচ্ছে যে এখন এই যে যারা যে নারী শ্রমিকরা কাজে জড়িত তাদের মধ্যে প্রায় 96% হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ অনানুষ্ঠানিক খাতে জড়িত। এটাই হচ্ছে নারী শ্রমিকদের প্রধান চ্যালেঞ্জ, অনানুষ্ঠানিক খাতে জড়িত থাকার কারণে। আপনি যে সুবিধাগুলো বললেন, মাতৃত্বকালীন সুবিধা, ন্যায্য মজুরি, সমমজুরি, ছুটি, এই জিনিসগুলা কিন্তু এক তো গভর্নমেন্টের পক্ষেও এই জিনিসগুলা এনশিওর করা বা ওনাদেরকে মনিটর করা সম্ভব হচ্ছে না, আর একটা হচ্ছে কি নারী শ্রমিকরাও তাদের যে অধিকার এই এই তথ্যগুলো সম্পর্কে জানছেন না। আমার মনে এই একটা চ্যালেঞ্জ আছে যে নারী শ্রমিকরা নারী শ্রমিকদেরকে আমরা ফর্মাল এমপ্লয়মেন্টে কিভাবে আনতে পারি, অথবা ইনফর্মাল যে অনানুষ্ঠানিক খাতে আছে যে উদ্যোক্তারা আছেন ওনাদেরকে কিভাবে করে আমরা উৎসাহিত।
0: এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, আপনি যদি খেয়াল করেন যে 2026 যে আমাদের জাতীয় সংসদে এই সরকারের সময়ে শ্রম আইন যে সংশোধন হলো, সেখানে কিন্তু যারা ইনফর্মাল ওয়ার্কার আছে তাদেরকে কিছু কাভারেজ দেওয়া হয়েছে। তো এটা যেহেতু বিশাল, মানে 86% ইনফর্মাল সেক্টর, এটা একদিনে সম্ভব হবে না, এটা ফেস টু ফেস আমরা হয়তো যারা ইনফর্মাল সেক্টরের শ্রমিক আছে তাদেরকে আমরা আস্তে আস্তে আমরা একটা অধিকারের চক্রের মধ্যে নিয়ে আসতে পারবো আর কি। অনেক ধন্যবাদ কাশ্মীর আয়ন, আজকের অনুষ্ঠানে এসে শ্রবণ কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমরা আশা করব আপনি সরকারের যে সমস্ত উদ্যোগের কথা বলেছেন, বিশেষত বর্তমান সরকার জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগগুলোর সফলতার মাধ্যমে আমাদের দেশের মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থান হবে এবং আমাদের অর্থনীতি এগিয়ে যাবে, সে প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় শ্রোতা, আমরা আমাদের পরবর্তী পর্বে ট্যাক্সই উন্নয়ন অভিষ্টের অন্য কোনো লক্ষ্য নিয়ে কথা বলবো, সাথে থাকবেন নতুন কোনো অতিথি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নিরন্তর শুভেচ্ছা সবার জন্যে।

0: এতক্ষণ শুনলেন টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। আজকের বিষয় ছিল এসডিজি 8, শোভন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। সঞ্চালনে ছিলেন এস এম মোর্শেদ, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম মসির। সঞ্চালনে ও চিঠি পাঠে টিটো মুন্সি।
1: সুপ্রিয় শ্রোতা, আজ আমরা শুনব 1926 খ্রিস্টাব্দের 17 ও 18 জানুয়ারি ময়মনসিংহ শহরে ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে কবি কৃষ্ণনগর থেকে যে পত্রখানা লেখেন সেই পত্রখানা। হেমন্ত কুমার সরকার সেই পত্রখানা সম্মেলনে পাঠ করেন। লেখাটি লাঙ্গলের প্রথম খণ্ড পঞ্চম সংখ্যায় 7 মাঘ 1332 প্রকাশিত হয়। আমার প্রিয় ময়মনসিংহের প্রজা ও শ্রমিক ভাতৃবৃন্দ, আপনারা আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমার আন্তরিক ইচ্ছা ছিল আপনাদের এই নবজাগরিত প্রাণের স্পর্শে নিজেকে পবিত্র করিয়া লইব, ধন্য হইব, কিন্তু দৈব প্রতিকূল হওয়ায় আমার সে আশা পূর্ণ হইল না। আমার শরীর আজও রীতিমতো দুর্বল, এক স্থান হইতে অন্য স্থানে যাইবার মতো শক্তি আমার একেবারেই নাই। আশা করি আমার এই অনিচ্ছাকৃত অক্ষমতা

সকলে ক্ষমা করিবেন। এই ময়মনসিংহ আমার কাছে নূতন নহে, এ ময়মনসিংহ জেলার কাছে আমি অশেষ ঋণে ঋণী। আমার বাল্যকালের অনেকগুলি দিন ইহার বুকে কাটিয়া গিয়াছে, এইখানে থাকিয়া আমি কিছুদিন লেখাপড়া করিয়া গিয়াছি, আজও আমার মনে সেই সব প্রিয় স্মৃতি উজ্জ্বল ভাস্বর হইয়া জ্বলিতেছে। এই আশা করিয়াছিলাম আমার সেই শৈশব চেনা ভূমির পবিত্র মাটি মাথায় লইয়া ধন্য হইব। উদার হৃদয় ময়মনসিংহ জেলাবাসীর প্রাণের পরশমণির স্পর্শে আমার লৌহ প্রাণকে কাঞ্চনময় করিয়া তুলিব, কিন্তু তাহা হইল না। দূরদৃষ্ট আমার, যদি সর্বশক্তিমান আল্লাহ দিন দেন আমার স্বাস্থ্য ফিরিয়া পাই, তাহা হইলে আপনাদের গফর গাঁয়ের নিখিল বঙ্গীয় প্রজা সম্মিলনীতে যোগদান করিয়া ও আপনাদের দর্শন লাভ করিয়া ধন্য হইব। আপনারাই দেশের প্রাণ, দেশের আশা, দেশের ভবিষ্যৎ। মাটির মায়ায় আপনাদের হৃদয় কানায় কানায় ভরপুর। মাটির খাঁটি ছেলে আপনারাই, রৌদ্রে পড়িয়া বৃষ্টি জলে ভিজিয়া দিন নাই রাত নাই সৃষ্টির প্রথম দিন হইতে আপনারাই তো এই মাটির প্রিয় পৃথিবীকে প্রিয় সন্তানের মতো লালন পালন করিয়াছেন, করিতেছেন ও করিবেন। আপনাদের মাঠের এক কোদাল মাটি লইলে আপনারা আততায়ীর হয় শির নেন কিংবা তাকে শির দেন, এত ভালোবাসায় ভেজা যাদের মাটি, এত বুকের খুনে উর্বর যে শস্য শ্যামল মাঠ, আপনারা আমার কৃষাণ ভাইরা ছাড়া অন্য অধিকারী কেহ নাই। আমার এই কৃষাণ ভাইদের ডাকে বর্ষায় আকাশ ভরিয়া বাদল নামে, তাদের বুকের স্নেহধারার মতোই মাঠ ঘাট পানিতে বন্যায় সয়লাভ হইয়া যায়। আমার এই কৃষাণ ভাইদের আদর সুহাগে মাঠ ঘাট ফুলে ফলে ফসলে শ্যাম সবুজ হইয়া উঠে। আমার কৃষাণ ভাইদের বধূদের প্রার্থনায় কাঁচা ধান সোনার রঙে রাঙিয়ে ওঠে। এই মাঠকে জিজ্ঞাসা করো, মাঠে ইহার প্রতিধ্বনি শুনিতে পাইবে, এ মাঠ চাষার, এ মাটি চাষার, এর ফুল ফল কৃষক বধূর। আর আমার শ্রমিক ভাইরা যাহারা আপনাদের বিন্দু বিন্দু রক্ত দান করিয়া হুজুরদের অট্টালিকা লালে লাল করিয়া তুলিতেছে, যাহাদের অস্থির মজ্জা ছাঁচে ঢালিয়া রৌপ্য মুদ্রা তৈরি হইতেছে, যাহাদের চোখের জল সাগরে পড়িয়া মুক্তা মানিক ফলাইতেছে, তাহারা অবহেলিত নিষ্পেষিত বুভুক্ষ। তাহাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, ক্ষুধায় পেট পড়িয়া আহার পায় না, পরনে বস্ত্র নাই। হায় রে স্বার্থ, হায় রে লোভী দানব প্রকৃতির মানব, আজ কৃষাণের দুঃখে শ্রমিকের কাতরানিতে আল্লাহর আরশ কাঁপিয়া উঠিয়াছে। দিন আসিয়াছে, বহু যন্ত্রণা পাইয়াছ ভাই, এইবার তাহার প্রতিকারের ফেরেস্তা দেবতা আসিতেছেন, তোমাদের লাঙল তোমাদের শাবল তাহার অস্ত্র, তোমাদের কুটির তাহার গৃহ, তোমাদের ছিন্ন মলিন বস্ত্র তাহার পতাকা, তোমরাই তাহার পিতামাতা, আমি আপনাদের মাঝে সেই অনাগত মহাপুরুষের শুভ আগমন প্রতীক্ষা করিয়া আপনাদের নবজাগরণকে সালাম করিয়া নির্নিমেষ দৃষ্টিতে তাকাইয়াছি, ওই বুঝি নবদিনমণির উদয় হইল। ইতি নজরুল ইসলাম।

0: এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চিরন অন্যতম বসির। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মোহাম্মদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমানের বেগম, প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar. Broadcasting in the morning of Thursday, the 26th of Bhadra, the 27th of Rabiul Awal, and September the 10th. The news read by Shamim Khan. First, the headlines. Farmers will get solar irrigation pumps within 5 years, Prime Minister informs the Jatiya Sangsad. Tariq Rahman instructs law enforcement agencies to take stern action against indiscriminate use of polythene and plastic. President calls for building democratic, discrimination-free state in the spirit of July mass uprising. Election Commission is committed to holding free, fair and credible local government elections, says CEC. Private hospitals alongside public ones are being kept ready to tackle dengue situation, informs State Minister for Health. Directives issued not to use Mohamanno and Manunu before the titles of President, Prime Minister and Cabinet members. Iran war will end immediately after US midterm election, comments Donald Trump. And Bangladesh will face India in the first semi-final of Women's T20 Asia Cup Cricket Tournament in Dubai. Now the details. Prime Minister Tariq Rahman said, the government plans to replace diesel-powered irrigation pumps with solar-powered ones for the farmers across the country within the next 5 years. He said this while replying to a supplementary question during question-answer session in the Jatiya Sangsad yesterday. Earlier, the House resumed its sitting with Speaker Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Prime Minister said the government, considering the country's growing electricity demand, has identified renewable energy as a priority sector to reduce dependence on imported fuels. Tariq Rahman said a national renewable energy development strategy for 2026 to 2030 has already been formulated. Under the strategy, targets have been set to generate at least 20% of total electricity from renewable sources by 2030 and at least 30% by 2040, he added. Replying to another question, Leader of the House said, lithium batteries are more environment friendly and the government is encouraging their use. He said, adding that the government would provide all necessary support to industries that set up facilities to manufacture lithium batteries. Replying to another question, the Prime Minister said, the government is taking necessary measures based on white paper prepared by the interim government on corruption over the past 17 years. He said the government is examining findings of the white paper and gradually taking necessary measures. The House will resume its sitting at 3 p.m. today. Prime Minister Tariq Rahman directed the law enforcement agencies to take tougher action to stop indiscriminate use of polythene and plastic. He gave the directives while presiding over a review meeting on environmental pollution control held at the Secretariat yesterday. The Prime Minister also directed the concerned ministries, divisions and agencies to properly discharge their respective responsibilities in this regard. The meeting discussed progress in implementing various government initiatives to control environmental pollution, including increasing use of environment-friendly block bricks, controlling air, water, soil and noise pollution, and improving waste management as well as future measures. President Mirza Fakhrul Islam Alamgir called for building a democratic, justice-based, discrimination-free and humane state system being imbued with the spirit of July mass uprising. He made the call while visiting July mass uprising memorial museum in the capital yesterday. The president said role of such preservation and museums is extremely important in presenting the history of July mass uprising properly to the upcoming generation. Earlier, Cultural Affairs Minister Nita Roy Chaudhary, Cultural Affairs State Minister Ali Nawaz Mahmud Khayyam, Prime Minister's Advisor on Policy and Strategy Dr. Zahidur Rahman welcomed the President to the museum. His wife Rahat Ara Begum was with the President at that time. The President wished speedy recovery and well-being of all those injured and affected in July mass uprising and planted a tree on the museum premises in tribute to the memory. He also signed the museum's visitor's book. Chief Election Commissioner CAC AMM Nasiruddin said, Election Commission is fully committed to holding the upcoming local government elections in a free, fair and credible manner. He said this to newsmen after inaugurating a training course at Police Auditorium at Rajarbagh in the capital yesterday. The CEC said, ensuring free and fair election is the constitutional and legal responsibility of the Election Commission, while assisting the Commission in conducting elections is also the constitutional responsibility of police and administration. He also said the upcoming local government elections would not be held on a party basis. This is Bangladesh Betar giving you the news. State Minister for Health, Dr. M. Mohit, said dengue outbreak in the country could reach its peak during the last week of this month and beginning of next month. He informed this at a seminar held at Dhaka Reporters Unity yesterday. The state minister said a special cleanliness drive will be conducted over the next 3 months to prevent dengue. He also urged to keep ready the private hospitals alongside the government hospitals for dengue treatment. The government has decided that the title like Mahamanyo and Mananiyo should not be used before the President and Prime Minister in official communication, documents and summaries. The decision will also be applicable in the cases of ministers, state ministers and deputy ministers. Cabinet Division issued a circular in this regard effecting from yesterday. The circular requested the concerned officials to take necessary measures to execute the order at all level of the administration. US President Donald Trump offered his latest prediction for concluding the war in Iran, indicating that an end date could come after the upcoming US midterm elections in November. Donald Trump told reporters yesterday before boarding Air Force One for a trip to Dallas in Texas. Iran's foreign ministry said Tehran is ready for dialogue with nations in the region to foster mutual trust, achieve sustainable security, and promote economic progress. An explosion at an arms depot in Syria's northwestern Idlib province killed 14 people and 11 others injured. The local health department of the county said, without specifying the cause of the blast that occurred yesterday. The Syrian Defense Ministry's media department earlier said several of the ministry's personnel had been wounded in the incident. Syrian media broadcast images showing large columns of smoke rising from the site of the blast while rescuers rushed to the area. Sources said the car was owned by a weapons trader, while authorities did not announce the cause of the blast. Cricket in Bangladesh will take on India in the first semi-final of the Women's Asia Cup T20 cricket tournament in Dubai of United Arab Emirates today. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Hockey in Bangladesh women's team will face Japan in the quarterfinals of Women's Junior Asia Cup hockey tournament in China today. The match is scheduled to start at 2:45 p.m. Bangladesh time. Earlier, Bangladesh under-21 team defeated Hong Kong by 6-0 in the fourth match yesterday, advancing to the quarterfinals as the unbeaten champion of the group stage. Finally, weather and forecast for a little one this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Farmers will get solar irrigation pumps within 5 years. Prime Minister informs the Jatiya Sangsad. Tariq Rahman instructs law enforcement agencies to take stern action against indiscriminate use of polythene and plastic. President calls for building democratic, discrimination-free state in the spirit of July mass uprising. Election Commission is committed to holding free, fair and credible local government elections, says CEC. Private hospitals alongside the public ones are being kept ready to tackle dengue situation, informs State Minister for Health. Directives issued not to use Mahamanyo and Mananyo before the titles of President, Prime Minister and Cabinet members. Iran war will end immediately after US midterm election, comments Donald Trump. And Bangladesh will face India in the first semi-final of Women's T20 Asia Cup Cricket Tournament in Dubai. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla. Bangladesh Betar Dhaka.
1: Boma.
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
3: সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতের কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
1: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে হবে বাবা।
1: হ্যাঁ।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন। প্রথম শিল্পী ফাহমিদা নবী, গীতিকার স্বপন কুমার হালদার, সুরকার ইবনে খালদুন রাজন।

আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানের শিল্পী লিনু বিল্লা, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন আলী।

আপনারা শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী আফসানা ফেরদৌস রুনা, গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: নদীর বাঁকে চর জেগেছে, সেই চরেতে কাশ ফুটেছে শুভ্র সাদার ঝলক। চোখ জুড়ানো, পথ হারানো, সাদা বকের পাখনা হতে খসে পড়া শুভ্র সাদা পালক। শরৎকালের এমনই সাজ বাংলা মায়ের মুখে, আমার বাংলা মাকে দেখি তখন অনন্য একরূপে।
1: কথায় আছে, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, রূপের যে তার নেই কোশেষ। আমাদের দেশের ছয় ঋতু তার আপন ডালা সাজিয়ে রাখে প্রকৃতিকে অপূর্ব মোহনীয় করে তুলতে। ঋতুচক্রের বর্ষ পরিক্রমায় শরৎ ঋতুর আগমন ঘটে বর্ষার পরে। বর্ষার বিষণ্নতা পরিহার করে শরৎ আসে, প্রকৃতি এ সময় নববধূর সাজে সজ্জিত হয়ে ওঠে। শরতের মেঘহীন নীলাকাশে সাদা মেঘের ভেলা কেড়ে নেয় প্রকৃতি প্রেমিকদের মন। বিলে শাপলা, গাছে গাছে শিউলির মন মাতানো সুবাস অনুভূত হয় শরতের ছোঁয়া লেগে। শরতের রূপ রস শান্ত স্নিগ্ধ কমল, সেখানে মলিনতা নেই, আছে শুধু নির্মল আনন্দ আর অনাবিল উচ্ছ্বাস। আর এই কারণেই প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমিতে পরিণত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। শরতের একটা অসাধারণ ধ্রুপদী রোমান্টিকতা আছে, এত ক্লাসিক রোমান্টিকতা অন্য কোন ঋতুর সঙ্গে যেন মেলেই না।
0: হ্যাঁ, ঠিক তাই। আমাদের দেশে একমাত্র বর্ষাকাল ছাড়া সব ঋতুতেই সূর্যের আলোর স্পর্শে আমাদের ঘুম ভাঙে, তাই না বন্ধুরা? শরৎকালে শুভ্র আলোর ভোরে প্রভাত পাখির ডাকে ঘুম ভাঙলে বুকের মাঝে শরৎকে ঠিকই অনুভব করা যায়। বাইরের আলোর ঝিলমিলে মাঝে প্রকৃতির দিকে দৃষ্টি দিলে প্রাণ জুড়িয়ে যায়।

0: শ্রোতা বন্ধুরা, গানের আবেশে শরৎ সকালে আসুন আমরা সকলে মিলিত হই প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর সবুজ প্রাঙ্গণে।
1: আর আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি রফিকা বিনতি জাহিদ
0: এবং আমি লিয়াকত খান। সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
1: আজ বৃহস্পতিবার, 26শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 10ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 27শে রবিউল আউয়াল 1448 হিজরি, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
0: শুনে গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হল তার সাধ। এই কবিতাটি কবি জীবনানন্দ দাস রচিত 8 বছর আগের একদিন নামের একটি বিখ্যাত কবিতা। সেখানে মানুষের জীবন যন্ত্রণা, নিঃসঙ্গতা ও আত্মহত্যার এক গভীর মনস্তাত্ত্বিক রূপায়ণ অসাধারণভাবে ঘটিয়েছেন, তবে আত্মহত্যার কারণ সেখানে স্পষ্ট বোঝা যায় না। মৃত্যুর মধ্য দিয়ে সে যা পেতে চেয়েছিল তা পেয়েছিল কিনা তাও আমরা জানতে পারি না। আত্মহত্যা কি সত্যিই কোনো সমাধান?
1: হ্যাঁ, একজন হতাশ ভগ্নহৃদয় মানুষের কাছে এটা একটা শেষ পথ বিশেষ, যা তারা জীবনের কোনো বড় সমস্যার সমাধান হিসেবে বেছে নেয় বটে, কিন্তু আত্মহত্যা কি সত্যি কোনো সমাধান? দৈহিকভাবে হয়তো ওয়ার্ল্ডলি পেইন বা বিশ্ব চলাচলের যাবতীয় যন্ত্রণা থেকে মুক্তি পেলেও আত্মসুখ কি পেতে পারি? যন্ত্রণা থেকে কি মুক্তি পেতে পারি? এসবের উত্তর কেউ দিতে পারেনি। আর এমন আত্মহনন নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।
0: আত্মহত্যা বা সুইসাইড হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণ নাশের প্রক্রিয়া বিশেষ। ল্যাটিন ভাষায় সুইসাইডার থেকে সুইসাইড শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা। আর আত্মহত্যা করে সারা বিশ্বে প্রায় প্রতি বছর মারা যান 8 লক্ষ মানুষ। এই হিসেবে বিশ্বে প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যা করছেন।
1: হ্যাঁ বন্ধুরা, বিশ্বে 14 থেকে 29 বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ আত্মহত্যা। বাংলাদেশ পুলিশের নথি অনুযায়ী 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে আমাদের দেশে আত্মহত্যা করেছেন 76,361 জন, অর্থাৎ বছরে গড়ে 15,000-এর বেশি মানুষ আত্মহত্যা করেছেন। এই সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2021 সালের অনুমিত হিসেবে 3 গুণের বেশি।
0: বিশ্বে আত্মহত্যার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি তরুণদের মধ্যে। অল্প বয়সীদের আত্মহত্যার কারণ হিসেবে বিশেষজ্ঞরা যেসব বিষয়কে শনাক্ত করেন তার মধ্যে রয়েছে প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি ও বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ, তিক্ত শৈশব, মাদকাসক্তি, মানসিক অসুস্থতা, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব, ফিজিক্যাল ও সাইবার বুলিং সহ নানান সামাজিক, অর্থনৈতিক, মানসিক, স্বাস্থ্যগত বিষয় এইসব ঝুঁকিকে বাড়িয়ে তুলছে।
1: কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে, জীবন কখনোই কেবল আনন্দের সমষ্টি নয়। জীবনের পথে আসে দুর্বলতা, বিচ্ছেদ, অপমান, প্রত্যাশা ভঙ্গ, পারিবারিক সংকট, বন্ধুত্বের টানাপোড়েন, পড়াশোনা বা কর্মজীবনের চাপ। কখনো কখনো এসবের ভারে মানুষ নিজেকে একা মনে করতে পারেন, কিন্তু একটি কঠিন সময় কখনোই একটি মানুষের পুরো জীবনের পরিচয় নয়।
0: তাই কিশোর কিশোরী, তরুণ তরুণী জীবনে মানসিক চাপের বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পরীক্ষার ফল, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, পারিবারিক প্রত্যাশা, সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ, বন্ধুত্বের সমস্যা কিংবা অন্যদের সঙ্গে তুলনা করার প্রবণতা, এসব কখনো কখনো তাদের মনে গভীর প্রভাব ফেলতে পারে। তাই শিশু কিশোরদের লেখাপড়ায় শুধু ভালো ফল করতে বলা নয়, তাদের কথা শোনা, ভুল করার সুযোগ দেওয়া এবং অনুভূতিকে সম্মান করাও আমাদের জরুরি। কারণ অন্ধকারের পর যেমন আসে আলো, তেমনি সংকটের মধ্যেও পরিবর্তনের সম্ভাবনা থাকে।
1: আর এই সম্ভাবনা নিয়ে প্রতিবছর 10ই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। দিনটি কেবল একটি আন্তর্জাতিক দিবস নয়, এটি আমাদের বিবেকের দরজায় কড়া নাড়া একটি দিন। মনে করি দেয়, একজন মানুষ যখন গভীর হতাশা, একাকিত্ব কিংবা অসহায়তার মধ্যে পড়ে যান, তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে একজন মানুষের মনোযোগ, একটি সহানুভূতিশীল কথা কিংবা পাশে থাকার আশ্বাস। হতাশার বিপরীতে আশার আলো জ্বালায়।
0: হ্যাঁ বন্ধুরা, জীবন অনেক সময় নদীর মতো, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু কখনো একটি ঝড়কে পুরো নদীর শেষ বলে ভাবা যায় না। তাই আসুন আমরা জীবনের পক্ষে দাঁড়াই, মানুষের পাশে দাঁড়াই, কারণ একটি জীবন মানে শুধু একজন মানুষ নয়, একটি পরিবার, অসংখ্য সম্পর্ক, অগণিত সম্ভাবনা এবং ভবিষ্যতের বহু অনুচ্চারিত গল্প। আসুন আমরা মৃত্যু নয় জীবনকে বেছে নিই। চলুন এই শুভকামনা রেখে আমরা আজকে এখন চলে যাই আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছি ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিমুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা, এবং এসবের ফাঁকে আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব সিনেমার গান। চলুন শোনা যাক এক এক করে।
0: চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বহু কিছু অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে শুনে আসি, আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমতারা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। নাটকের আবেশ, শিল্পের মুগ্ধতা আর দর্শকের ভালোবাসায় আজ পর্দা নামছে ঢাকা নাট্যোৎসবের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে 7ই সেপ্টেম্বর শুরু হওয়া ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এই মনোমুগ্ধকর নাট্যোৎসবের আজ সমাপনী সন্ধ্যা। নাটকের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটাতে চাইলে ঠিক সন্ধ্যা 7টায় পৌঁছে যেতে হবে শিল্পকলার মূল মঞ্চে। একই দিনে হাসি আনন্দে জমে উঠবে বাংলাদেশ কমেডি ক্লাবের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা 7টায় পরিবেশিত হবে প্রাণবন্ত আয়োজন স্ট্যান্ড আপ কমেডি। বিনোদনে ভরপুর এই আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ। এছাড়া নাট্যপ্রেমীদের জন্য আজকের সন্ধ্যায় থাকছে আরেকটি বিশেষ আয়োজন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অপেরার 11তম প্রযোজনা হাত বাড়িয়ে দাও, গল্প ওরিয়ানা ফাল্লাচি, অনুবাদ আনু মোহাম্মদ, নাট্যরূপ নাহিদ স্মৃতি, নির্দেশনা সাজ্জাদ সাব্বির। আজ সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই নাট্য আয়োজনে সকল নাট্যপ্রেমী ও সংস্কৃত মনস্ক দর্শকদের সাদর আমন্ত্রণ। আর একই দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন নজরুলের ছন্দ তরঙ্গ। নজরুলের সৃষ্ট তাল ও ছন্দের অনুধাবন, অনুশীলন ও অ্যাপ্রিসিয়েশনকে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন 200 জন তাল বাদ্যশিল্পী।

0: আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। বন্ধুরা, আজ এ পর্যন্তই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: কে এম আব্দুল্লাহ আল মুর্তজা মুহিন, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। সঙ্গীত জগতে তিনি মুহিন খান নামেই পরিচিত। 2006 সালে অনুষ্ঠিত একটি রিয়েলিটি শোতে তিনি দ্বিতীয় রানআপ হয়ে সঙ্গীত অঙ্গনে পা রাখেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে ও প্রিয়া ও প্রিয়া অন্যতম। আধুনিক বাংলা গানের পাশাপাশি তিনি সফল প্লেব্যাক গায়ক ও সুরকার হিসেবেও পরিচিত।
1: বন্ধুরা, এখনকার পর্ব প্রিয়মুখ। আজকে শুনব আমাদের প্রিয়মুখের প্রিয়জন সঙ্গীত শিল্পী মুহিন খানের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
3: সুপ্রিয় বন্ধুরা, মহানগরের প্রিয়মুখ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রিয়মুখে উপস্থিত আছেন আব্দুল্লাহ আল মুর্তজা মুহিন। আমরা ওনার সাথে কথা বলব, ওনার ব্যক্তিগত জানা অজানা নানা কথা আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। মুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে, আপনি কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। সুন্দর একটা আয়োজন, বড় বড় মতোই আজকে আসতে পেরে আনন্দিত।
3: আপনার অনেক তথ্যই তো আমরা জানি, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবেই আমরা জানি, যেহেতু আপনি আমাদের দেশে অত্যন্ত পরিচিত একজন কণ্ঠশিল্পী, একটু জানতে চাই শুরুটা, আপনার জন্ম বেড়ে ওঠা কোথায় ছিল?
4: বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, পুলিশ কর্মকর্তা ছিলেন, বগুড়া, তারপরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই এলাকাগুলোতে আমার লেখাপড়া বা বেড়ে ওঠা। বাট আমার গ্রামের বাড়ি পাবনাতে, পাবনা সাথিয়া উপজেলা, ধোপাদহ ইউনিয়নের পারগোপালপুর গ্রামে। শৈশবটা বেড়ে ওঠা রাজশাহী।
3: রাজশাহীতে স্কুল কলেজ কোথায় ছিল?
4: স্কুল কলেজ ও রাজশাহীতে।
3: এখন ব্যস্ততা কি দিয়ে যাচ্ছে?
4: বেশ কিছু সিনেমার কাজ হাতে আছে, যেগুলো মিউজিক ডিরেক্টর কাজ করছি।
3: গানের সাথে সম্পর্ক কিভাবে প্রথম তৈরি হলো?
4: ছোট চাচা গান শিখতেন, তো বাসায় হারমোনিয়ামটা সবসময় থাকতো। আমার ছোট বোন আর আমি বাসায় এক টিচারের কাছে গান শিখতাম, এবং এক পর্যায়ে আমাদের রাজশাহীর খুব বিখ্যাত দুজন ওস্তাদ, ওস্তাদ আব্দুল্লাহ বাচ্চু স্যার এবং ওস্তাদ নূর হামিদ রিজভি বীর প্রতীক স্যারের কাছে বলা যায় পরবর্তী শিক্ষাগুলো নেয়া এবং তালিম নেয়া তাদের কাছ থেকে। দীর্ঘ প্রায় 15-20 বছর তাদের কাছে শিখেছি, শেখার চেষ্টা করেছি। তারা এখন নেই, আমরা এখনো আমরা তার যারা স্টুডেন্ট আছি কাজ করে যাচ্ছি নিয়মিত। এই তো।
3: আচ্ছা, ওস্তাদের কাছে প্রথম কোন গান শিখেছিলেন মনে আছে?
4: একটা দেশের গান ছিল, এই পদ্মায় মেঘনা এই যমুনা সুরমা নদী তটে।
3: একটু শুনতে চাই আপনার মুখ থেকে।
4: এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে।
3: সঙ্গীতকে আপনি পেশা হিসেবে নেবেন সেটি কবে ভেবেছিলেন?
4: এখনো ভাবছি, কারণ আমাদের দেশে সঙ্গীতটাকে পেশা হিসেবে নেওয়ার জায়গাটা নেই। তবুও আমরা পেশার স্বীকৃতি চাই, যে আমাদের পেশার স্বীকৃতি হোক। সঙ্গীত তো অনেক বড় একটা বিষয়, এর পরিব্যাপ্তিটা অনেক। এখানে যন্ত্রশিল্পীরা আছেন, সঙ্গীত শিল্পীরা আছেন, তো পেশা হিসেবে নেয়ার আসলে মূল ধারাবাহিকতাটা আসলো যখন আমরা যে রিয়েলিটি শোতে আসলাম। বাংলাদেশে একটা রিয়েলিটি শো হলো খুব ম্যাসিভলি, ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এটা 2005 প্রথম স্টার্ট হয়েছিল এবং 2006 আমরা ছিলাম, তো তখন থেকে আসলে মূলত বলা যায় যে আমরা প্রফেশনালি কাজ শুরু করলাম।
3: সেই ক্লোজ আপ অন যে রিয়েলিটি শো, সেটার মাধ্যমে আপনি হচ্ছে মানুষের কাছাকাছি বেশি আসা।
4: আসা, হ্যাঁ।
3: কখন অনুভব করলেন যে আপনি মহিনার সাধারণ সেই মহিন ছেলেটি নেই, একটু মানুষজন চিনে কোথাও বের হলে অন্যরকম অনুভূতি কাজ করে, এই অনুভূতি কখন হলো আপনার?
4: এই অনুভূতিটা এখনো হয় না, বাট মানুষের সাথে মিশে থাকাটা আমার ভালো লাগে।
3: কোন গানটি আপনাকে আপনার জীবনে ব্যাপক রকম প্রভাব ফেলেছে বলে মনে করেন?
4: ব্যাপক রকম প্রভাব ফেলেছে বললে বলতে হয় একটি গানের কথা, আমার রিয়েলিটি শোতে গাওয়া যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা,
3: আমরা শুনতে চাই।
4: গানটি লিখেছেন নাসিমা খান, সুরকার সেলিম আশরাফ স্যার। রোজ এখানে সূর্য ওঠে আশারা।

0: খুবই চমৎকার এবং মুগ্ধ হয়ে শুনছিলাম। ক্লোজআপের মজার কোন স্মৃতি মনে আছে আপনার এই মুহূর্তে, মিস করেন সেই সময়টিকে?
1: হ্যাঁ নিশ্চয়ই, আমাদের সারা বাংলাদেশে প্রায় 52,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল 2006-এর। তো এখান থেকে আমরা যখন ঢাকায় আসলাম প্রায় 100 জনের মতো প্লাস মাইনাস হবে, এদেরকে নিয়ে একটা গ্রুমিং সেশন হয়েছিল। 6টা আলাদা আলাদা সেকশনে 6 জন গুরুর কাছে। তো আমার গুরু ছিলেন এই সময় আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার। এই মুহূর্তটাই আসলে অন্যরকম ছিল। আমি টপ 40-এর যে রাউন্ড ছিল, এই রাউন্ডে সুবীরদা আমাদের গ্রুমিং সেশনে ছিলেন এবং আমি সুবীরদার আমার এ দুটি চোখ পাথর তোমায় গানটি গিয়েছিলাম, ওনার গাওয়া এই গানটি। তো এইটা ওনার কাছ থেকে তুলে নেয়া, এইটা ছিল একটা স্মরণীয় মুহূর্ত যে উনি আমাকে গানটা তুলে দিয়ে দিচ্ছেন, আমি গাইছি বা গাওয়ার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করছেন। তো একটা মূল শিল্পীর কাছে একদমই আনকোরা একটা শিল্পী আমি তখন, একদম নতুন শিল্পী, তো তার কাছ থেকে সেই গানটা তুলে নেয়া, এই মুহূর্তটা আমার সবসময় মনে থাকবে এবং মনে রাখার মতো।
0: আমরা শুনি সেই গানটি, একটু শুনে তুলানি।
1: আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, কখনো নদীর মতো

0: পাথর তোলে তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে যায় বয়ে যায়।
1: প্রথম চলচ্চিত্রের গান গাওয়া কবে?
0: এটা 2007 সালে শুভ বিবাহ চলচ্চিত্রে দেবাশীষ বিশ্বাস পরিচালিত। গানটি লিখেছিলেন কবির বকুল ভাই, সুর সঙ্গীতায়োজন ছিল শকত আলী মন ভাইয়ের।
1: মনে আছে গানটি?
0: হ্যাঁ নিশ্চয়ই। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে, থাকো আমারই পাশে স্বপ্নের আকাশে।
1: তারপর আর চলচ্চিত্রে কতগুলো গান গাওয়া হয়েছে?
0: 50-এর উপরে হবে।
1: 50-এর উপরে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন গানটি, বা বেশি মনে পড়ে, বেশি গাওয়া হয় বা মানুষ শুনতে চায়?
0: মানুষ শুনতে চাই কেউ যায় না, ভালো লাগার তো অনেক গান আছে। তবে 21 সালে যখন চলচ্চিত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম আমার সুর এবং সঙ্গীতায়োজনে পদ্মপুরাণ চলচ্চিত্রে, রাশিদ পলাশ পরিচালিত পদ্মপুরাণ, এই গানটা আসলে আমার টার্ন ওভার ছিল।
1: আমরা একটু শুনতে চাই।
0: শোনাতে এসেছি আজ পদ্মপুরাণ, একটি বনে দিন নদীর গল্প ফুরান, জল তরঙ্গে ভরা থাকত তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। শোনাতে এসেছি আজ পদ্মপুরাণ, একটি বনে দিন নদীর গল্প ফুরান।
1: ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আপনাকে মনোনীত করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য, সেটি আপনি কখন জানলেন, কিভাবে জানলেন, এবং ওই সময়ের অনুভূতিটি একটু জানতে চাই?
0: প্রথম খবরের মাধ্যমে, মানে পত্রিকায় পেলাম।
1: আপনি এর আগে জানতেনই না কিছু?
0: না, পত্রিকায় যেদিনে প্রকাশিত হলো সেই দিনই আমার কাছে চিঠি এসেছিল, চিঠিটা পড়লাম যথারীতি, দেন আসলে বিশ্বাস হলো যে না।
1: বাংলাদেশ বেতারের সাথে আপনার সম্পর্ক কিভাবে তৈরি হলো?
0: আমি রাজশাহী বেতারে এনলিস্টেড ছিলাম এবং ওস্তাদ আব্দুল বাচ্চু স্যারের মাধ্যমে, ওস্তাদ নূর হামিদ রিজভী স্যারের মাধ্যমে, তো ওইখানে আধুনিক গান এবং নজরুলটা করতাম। তারপরে আমি বলা যায় 2006 পরবর্তী যখন আসলে ঢাকায় আমার কাজকর্ম শুরু হলো, দেন ঢাকা কেন্দ্রে আমার এনওসি নিয়ে আসলাম, এই তো এখনো আপনার সঙ্গে ঢাকা কেন্দ্রে আছি।
1: আচ্ছা, ওই সময়ে আপনি বেতারে কোন কোন গান রেকর্ড করেছেন? বেজে নজরুল এবং রবীন্দ্র করতেন?
0: নজরুল এবং আধুনিকটা।
1: নজরুল এবং আধুনিকটা
0: আধুনিকটা
1: একটু শুনতে চাই, একটি নজরুল শুনি।

0: ताई अंधा इश्क मेरा फंस गई।
1: চমৎকার, অনেক অনেক ধন্যবাদ মহিন। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, ভালো থাকবেন।
2: আপনাকে অনেক ধন্যবাদ এবং আজকে এই ক্ষুদ্র আয়োজনে আপনার সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত।
1: আগামী পর্বে ঠিক আবার অন্য কোন প্রিয় মুখকে সাথে নিয়ে যথারীতি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
3: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো।
4: এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকায় সংস্কৃতি ও আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা মহানগরীর ইতিহাস জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। অনেক কথা, অনেক ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা এই ঢাকা মহানগরীর অন্তরে। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে ঢাকার দিয়াবাড়ি নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রায়হান আর তা পড়ে শোনাচ্ছেন বনশ্রী অধিকারী।
5: সমকালীন যে কোনো পর্যটন স্থান রীতিমতো ঐতিহ্য হয়ে উঠতে পারে তার উজ্জ্বল উদাহরণ বোধ করি মহানগরীর দিয়াবাড়ির কাশবন। বলা বাহুল্য, কেবল শরতেই এটি মনোরম হয়ে ওঠে। চারিদিকে শরতের শুভ্র কাশফুল আর লেকের ধারে শরীর মন জুড়িয়ে দেওয়া বাতাস। কেউ বসে গল্প করেন, কেউ বা ফুলের সঙ্গে ছবি তোলেন। পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন এই কাশবনে। দুপুরের খরতাপ খানিকটা ম্লান হয়ে আসে বেলা গড়ালে, তখন লোক সমাগমে জমজমাট হয়ে ওঠে উত্তরার দিয়াবাড়ি এলাকা। কাছে মেট্রো রেল স্টেশন, মাথার উপর দিয়ে রেলের আসা যাওয়ায় প্রকৃতির ছন্দে বুঝি নতুন দোলা লাগে। প্রকৃতি প্রেমিকদের কাছে শরতের বিশেষ কদর রয়েছে। ভ্যাপসা গরমকে হাওয়ার ঝাপটায় আলতো সরিয়ে শরৎ এনে দেয় এক রাশ স্বস্তি। আকাশে ভাসে মেঘের ভেলা, ভোরে ঘাসের ডগায় শিশিরের চুম্বন রোমান্টিক মনকে যুগপদ প্রাণবন্ত ও উদাসীন করে। সৈয়দ মুজতবা আলীর নায়ক কান্দাহারে গিয়ে কাবুল দহিতা শবনমের প্রেমে পড়ে শরতের স্মৃতি তুলে এনেছিল। শবনম মানে শিশির বিন্দু, হিম কণা। পরিচয় শুরুতেই নায়ক মজনুন শবনমকে শিশিরের সঙ্গে শিউলির সম্পর্ক তুলে ধরে কবিতা ওড়েছিল। সেই কবিতা মন হরণ করে শবনমের। সে নিজের নাম শিউলি শবনম হলে কেমন হয় জানতে চেয়েছিল প্রেমাস্পদের কাছে। একটিমাত্র রজনীই তো শিউলি ফুলের নিয়তি। পরদিন ভোরবেলা গাছকে বিচ্ছেদ বেদনা দিয়ে শিউলির ঝরে পড়া। শবনম মজনুনের বাসরাতের পরদিনই শুরু হয় তাদের চিরবিচ্ছেদকাল। সাহিত্য রসসিক্ত দারুণ এক আখ্যান। যা হোক, মহানগরী ঢাকায় গ্রামীণ শরতের আমেজ ও আবেশ পেতে যেতে পারেন উত্তরার দিয়াবাড়ি। শহরের খুব গভীরে থাকে পল্লী, যেখানে শরতের চুম্বন অনুভব করা যায় পুরোদমে। কাশবনে ছুটন্ত ট্রেনের ছবি আমাদের চোখে লেগে আছে সত্যজিৎ রায়ের কল্যাণে। সেখানে অপু দুর্গার যুগল বিস্ময় আমাদের হৃদয় চিরজাগরুক। কাশবন কন্যাদের ফটো সেশন আমরা দেখতে পাচ্ছি অধুনা ফেসবুকের সৌজন্যে। বিকেলে পুরো এলাকা গ্রামীণ মেলায় রূপ নেয়। একদিকে ঘুরছে নাগরদোলা, অন্যদিকে রকমারি খাবারের পসরা, সারি সারি ফুচকা চটপটির দোকান। বটতলা থেকে কিছুটা সামনে 3 নম্বর সেতু। সেতুর দুই পাশে লেকের পাড়ে গড়ে উঠেছে বোট হাউস। বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে বানানো হয়েছে বসার জায়গা। দিয়াবাড়ির রাস্তার ভেতরের দিকটা এখন আর নিরিবিলি নেই। একটি পরপরই উড়ে যায় উড়োজাহাজ। ঢাকায় এত কাছ থেকে উড়োজাহাজের উড়াউড়ি আর কোথাও দেখতে পাবেন না। ছোটবেলায় গ্রামের বাড়িতে নদীর ধারে যারা কাশফুলের শোভা দেখেছেন তাদের কাছে দিয়াবাড়ি যেন আপন বাড়ি। ব্যস্ততার কারণে সন্তানদের গ্রামে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে, তাই দিয়াবাড়িতেই কাশফুল দেখা। অবসরে প্রকৃতির মনোরম দৃশ্য পরিবার প্রিয়জনদের নিয়ে উপভোগ করতে পারে ঢাকার দিয়াবাড়িতে।
4: বন্ধুরা, চলুন এবারে যাওয়া যাক যাত্রাপথের খবর খবর নিয়ে শুভযাত্রা পর্বে। আজ ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে মহম্মদপুর শঙ্কর, ধানমন্ডি 15, জিকাতলা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব, পল্টন, জিপিও, গুলিস্তান হয়ে মতিঝিল রুটে যাতায়াত করতে চান, তারা বিআরটিসি বাসে করে যেতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক।
3: বন্ধুরা, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে সবার জন্য শুভকামনা রেখে বলে যাই কতগুলো কথা। শরৎকালের আবহাওয়ায় তারতম্য ও থেমে থেমে বৃষ্টির কারণে অ্যাডিস মশার প্রজনন মারে, যা ডেঙ্গু রোগের বিস্তার কাছে অরণ পর্যায়ে নিয়ে যায়। বাসা বাড়িতে জমে থাকা পরিষ্কার পানি এবং বিভিন্ন পাত্রে এই মশা দ্রুত ডিম পাড়ে, তাই এই সময় ফুলের টব, ছাদ, পরিত্যক্ত টায়ার বা ডাবের খোসায় জমানো পানি ফেলে দিন। ঘর ও আঙিনা সবসময় পরিষ্কার রাখুন। এখন কারো জ্বর হলে বা জ্বরের মাত্রা বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
4: বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল খান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
6: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী 5 বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় 7 বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং 500 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। আর এক প্রশ্নের জবাবে তারেক রহমান সংসদে বলেন, চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময় ও দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক হিটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু পানি মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক রাষ্ট্রপতিকে জুলাই স্মৃতি জাদুঘরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে 3 মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আগামী শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের 64টি জেলা এবং 503টি উপজেলা থেকে জুম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত থাকবেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। হকি, চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 14:45 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নজরুল সংগীত, শিল্পী শেখ সাদী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নজরুল সঙ্গীত শেখ সাদির কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবার শুনবেন প্রদীপ নিভাইয়া দাও উঠিয়াছে চাঁদ।

0: এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত, শিল্পী ছিলেন শেখ সাদি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদি স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় ছাতা সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধে ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জনসচেতনতায় বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লী গীতি শুনবেন গীতিকার ও সুরকার রাধা রমন দত্ত, শিল্পী শাহনাজ বেলী।

0: এতক্ষণ পল্লীগীতির অনুষ্ঠানে রাধারমণ দত্তের গান শুনলেন শাহনাজ বেলির কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। যারে দাও ভালোবাসা তারে করো ঘৃণা, তোমাদের নিয়ম নীতি আমি বুঝি না। আধুনিক গান শুনবেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

আধুনিক গান শুনছেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে। গীতিকার আব্দুল হাই আলহাদি, সুর করেছেন আবিদ হোসেন খান।

0: এতক্ষণ কুমার বিশ্বজিতের কণ্ঠে শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন এবারে শুনব রবীন্দ্রসঙ্গীত, তানজিমা পারভীন রুমার কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন তানজিনা পারভিন তমার কণ্ঠে।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন লালন গীতি শুনবেন, কণ্ঠ দিয়েছেন মনতোষ চক্রবর্তী।

0: এতক্ষণ লালন গীতি শুনলেন মনতোষ চক্রবর্তীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষরোপণ বিষয়ক গান, শানশা প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শানশা।

শুনুন বৃক্ষরোপণ বিষয়ক গান শানশা প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় সাত বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা ও ৫০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান সংসদে বলেন, চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময় দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনার ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলিউশন আইন ২০২৬ এর ১৮ ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলিউশন সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন, পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনার সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার টাস্ক প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে আগামী শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের ৬৪টি জেলা ও ৫০৩টি উপজেলা থেকে জুম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত থাকবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ অবসানের সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন যে নভেম্বরে অনুষ্ঠিতব্য দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ শেষ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে সফরে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে আরোহণের পূর্বে সাংবাদিকদের এ তথ্য জানান। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে আরও অনুকূল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ইরান যুদ্ধ বন্ধ নিয়ে কালক্ষেপণ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই অঞ্চলের পারস্পরিক অবস্থা বৃদ্ধি, টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য তেহরান আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় খেলা শুরু হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীতকে শোনাবেন জ্যোতি করিম। শিল্পী, কলাকুশলী এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা প্রস্তুত। আমরা শুনব এখন নজরুল সঙ্গীত স্টুডিও থেকে সরাসরি।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন জ্যোতি করিম।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে। বাঁশিতে পল্লীসুর, দেশের গানের সুর শুনবেন প্রথমেই।

0: বাঁশিতে লঘুসুর শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ হাসান আলী। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ মিউজিক স্টুডিওতে। স্টুডিও থেকে সরাসরি এবারে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবেন অর্পিতা মজুমদার। তো চলুন শুনে আসি সরাসরি স্টুডিও থেকে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন অর্পিতা মজুমদার। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন মোহাম্মদ মোখলেসুর রহমানের কণ্ঠে। প্রথম গানটি রচনা করেছেন ইসমাইল হোসেন, সুর করেছেন দেবরাজ দত্ত ডেবিট।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন মোহাম্মদ মুখলেসুর রহমানের কণ্ঠে,
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের মিউজিক স্টুডিওতে অপেক্ষা করছেন আধুনিক গানের শিল্পী আহমেদ মায়া আক্তারি।
3: শিল্পী প্রথমেই গেয়ে শোনাবেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান। আর গানটিতে সুর করেছেন আলাউদ্দিন আলী। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আমাদের মিউজিক স্টুডিওতে।

এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দোকানে আধুনিক গান গেয়ে শোনালেন আহমদ মায়া আক্তারি। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। গীতিকার, সুরকার ও শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষক কার্ডের গান। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাশিমুন নাহার। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এর ১৮ ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলেশন সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন, পরে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারিক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এই বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, রাষ্ট্র কখনই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে দেশ জুড়ে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরো জোরদার করতে আগামী শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এ সময় দেশের ৬৪টি জেলা ও ৫০৩টি উপজেলা থেকে জুম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত থাকবেন। এসএসসি ও সমমান পরীক্ষার পূর্ণ নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল ১০টায় ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে ৪৫৮৫ জন শিক্ষার্থী, নতুন জিপিএ ৫ পেয়েছে ৩০৭৯ জন, গ্রেড পরিবর্তন হয়েছে ২৭৮৩৬ জন শিক্ষার্থীর। পূর্ণ নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। জাতিসংঘের সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এবং বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে জালিয়াতির অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর প্রেক্ষাপটে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। গতকাল সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুসকে বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় খেলা শুরু হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকির প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী নাজমা সুলতানা সাথী।

0: নাজমা সুলতানার সাথে কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে কেউ আতঙ্কিত হবেন না বা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতরে রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। জন সচেতনতায় বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে বিলাস খানের টোরির আগে খেয়াল শুনবেন শিল্পী পূর্ণচন্দ্র মণ্ডল। শিল্পীকে সহযোগিতা করছেন তবলায় আমজাদ হোসেন। খেয়ালে রাগ বিলাস খানের টোরি।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে বিলাস খানের টরির আগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পূর্ণচন্দ্র মণ্ডল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পালার আয়োজন। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আহসানুল্লাহ তমাল, আসমা বিনতে জাহান ও আমি পল্লবীতে। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, এলিজা আক্তার ও আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: পৃথিবীতে 15-19 বছরের মেয়েদের মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ অপরিণত বয়সে গর্ভধারণ। মাতৃমৃত্যু শিশু মৃত্যুর অন্যতম কারণ এটি। মেয়েদের গর্ভধারণের নিরাপদ বয়স হল 20-29 বছর। 16-18 বছরের নিচে যে কোনো মেয়ের গর্ভ অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ ওই বয়সী একটি মেয়ের নিজের শারীরিক বৃদ্ধির জন্য যথেষ্ট আয়রন, ভিটামিন ও মিনারেলসের দরকার হয়। সে যদি অপরিণত বয়সে গর্ভধারণ করে তাহলে সে নিজে যেমন এসব আয়রন, ভিটামিন ও মিনারেলসের অভাবে ভুগবে, তেমনি তার গর্ভাবস্থা শিশুটিরও অপুষ্টিজনিত অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। অল্প বয়সে গর্ভধারণ করলে অপুষ্টি বা অপরিণত শিশুর জন্ম হয়। এর স্বল্প বা দীর্ঘমেয়াদী খারাপ প্রতিক্রিয়া শিশুর ওপর পড়তে পারে। স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া হিসেবে শিশুর শ্বাসকষ্ট হতে পারে, দেহের তাপমাত্রা কমে যেতে পারে, এছাড়া ফুসফুসে পানি আসা, মস্তিষ্কে রক্তক্ষরণ, হার্ট ফেইলিওর, বিভিন্ন ধরনের ইনফেকশন, জন্ডিস, পানি স্বল্পতা, রক্তশূন্যতা ও চোখের সমস্যা, এমনকি মৃত্যু হতে পারে। তাই এসব মেয়ের প্রসবকালীন ও বিভিন্ন জটিলতা হতে পারে। দীর্ঘক্ষণ বাচ্চার মাথা পেলভিসে আটকে থাকার ফলে এদের বাধাগ্রস্ত প্রসব হতে পারে। তাই গর্ভধারণে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন। পরিবার হোক সুপরিকল্পিত, সুস্থ থাকুক মাতৃস্বাস্থ্য, এমনই শুভ প্রত্যাশাই আজকের স্বাস্থ্যই সুখের মূলে অনুষ্ঠানে আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি লালটু হোসাইন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরুতেই গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণ সমূহ এ বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে তামান্না সিদ্দিকী।
1: গর্ভাবস্থা প্রত্যেক প্রসূতির জন্য একদিকে যেমন খুশির কারণ, অন্যদিকে থাকে আশঙ্কারও কারণ। কারণ এই গর্ভাবস্থায় নানা রকম ঝুঁকি কিন্তু রয়েছে। সেই ঝুঁকির কথা আমরা অনেকেই জানি, বিশেষত গর্ভবতী হবার পরে যে ঝুঁকিগুলো রয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই জানি। কিন্তু অনেকেই আবার জানি না গর্ভধারণের পূর্বে যে কি কি ঝুঁকি রয়েছে সে সম্পর্কে। আজ তাই আমরা কথা বলব গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণ সমূহ সেই বিষয়টিকে নিয়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জেনারেল গাইনি ও প্রসূতি এবং ফিটোম্যাটার্নাল মেডিসিন বা ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার আরিফা শারমিন। প্রথমে যে বিষয়টা আসে, আমরা তো আসলে সবসময় বলে থাকি যে গর্ভবতীর বিভিন্ন ঝুঁকির কথা বলে থাকি, কিন্তু গর্ভধারণের পূর্বেও যে ঝুঁকি আছে সেটাই কিন্তু আমরা অনেকে ঠিকমতো জানি না। তো সেই ঝুঁকিগুলো কি কি বা কি কি কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভধারণ?
2: যে একটা মেয়ে তার একটা উপযুক্ত বয়স, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন বয়সে গর্ভধারণ করলে সে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করতে পারবে নিজেকে। তবে আমি বলবো যে 21-এর পরে যদি গর্ভধারণ করে তাহলে সব দিক থেকে সে নিজেকে পরিপূর্ণ বলে মনে করতে পারে। একটু স্থূলকায় অথবা আমরা ওবেসিটি বা একটু মোটা যাদেরকে বলি, এই সমস্ত মেয়েরা যখন গর্ভধারণ করতে যায় তাদের নানা রকম একটু ঝুঁকিতে পড়তে হয়। ঝুঁকি বলতে গর্ভধারণ চেষ্টা করতেও কিন্তু তাদের সময় লাগে প্রেগন্যান্ট হতে, এবং ধারণের পরেও কিন্তু তাদের সমস্যা রয়েছে। এটা গেল সাধারণ যারা। আবার কিছু মেয়েরা আছে যারা হয়তো বা আমি বলবো যে শুধু যে আমাদের মানে যারা লোয়ার সোসাইটিতে আছে তারা না, সব ক্ষেত্রে মেয়েরা একটু নিজের স্বাস্থ্য সম্পর্কে ইগনোর থাকে এবং তারা এই যে রক্ত শূন্যতা নামে একটা বিষয় থাকে, এই বিষয়টা আমরা শুধুই জানি যে হয়তো বা আয়রন না খেলেই হয়তো এটা হয় তা না, আমাদের কিন্তু কিছু জেনেটিক বিষয় রয়েছে। হ্যাঁ, থ্যালাসেমিয়া নামটা এখন অনেকের কাছে পরিচিত। ইভেন অনেক সময় দেখা গিয়েছে সে পারিবারিকভাবে তার এই রোগটা আছে কিন্তু গর্ভধারণের পর তার আবিষ্কার হলো যে এটা সে থ্যালাসেমিয়া। তবে যদি সে বিয়ের আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিত তাহলে হয়তো বা বুঝতে পারত যে ওর এই রোগটা আছে এবং তাকে প্রস্তুত করতে পারত। এছাড়া কিছু রোগ আছে বংশগত, যেমন কারো যদি বাবা মার ডায়াবেটিস থাকে তার তো ডায়াবেটিস হতে পারে বিয়ের আগে, কারো হাইপারটেনশন বা রক্তচাপ যদি থাকে সেটাও ঝুঁকিপূর্ণ সে যদি কন্ট্রোল না করে।
1: অর্থাৎ বেশ কিছু কারণ কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এখন প্রশ্ন এসে যায় যে কিভাবে বুঝবে একজন নারী যে তার এই বিষয়গুলো আছে বা ঝুঁকিতে তিনি রয়েছেন, সেটা বোঝার উপায়টা কি কি বা কি লক্ষণ দেখা যেতে পারে?
2: অবশ্যই মানে আসলে বুঝতে পারলে তো সে আসলে সচেতন হবে, বুঝতে পারাটাই হচ্ছে একটা বড় বিষয়। তো আমি যেটা বললাম যে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ আমার শারীরিকভাবে আমি একটু দুর্বল ফিল করছি, আমি অফিসে কাজ করার সময় মনোযোগ দিতে পারছি না, বা অনেক সময় দেখা যাচ্ছে কেউ দুর্বল হয়ে এমন হয়ে গেছে মাথা ঘুরে গিয়েছে, তখন তার আসলে চিন্তা করা উচিত যে তার হয়তো বা শরীরে রক্তের পরিমাণ কম আছে। এটা একদম কমন যেটা সেটা বললাম। আবার অনেক ক্ষেত্রে অনেকেই আছে যে পরিবারে প্রেশারের সমস্যা আছে কিন্তু সে নিজে কখনো চেক আপ করে নাই। হ্যাঁ, আজকাল যে বয়স, অনেকের আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে 40 হলে অথবা দেখা যাচ্ছে অন্য কোনো কারণ থাকলে হয়তো বা চেক আপ করবে, তা না। আজকাল দেখা যাচ্ছে 10-15 বছর বয়সেও অনেক মেয়েদের যাদের বিয়ে হয়নি, মানে আমরা বলি যে কৈশোরেও কিন্তু এই ডায়াবেটিস, থাইরয়েড বা এই ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অনেক বেশি যদি ইউরিন ইনফেকশন হয়, সে যদি একটু মোটা হয়, তাহলে তাকে আসলে চেক করতে হবে যে হ্যাঁ আমার আসলে কি ডায়াবেটিসের কোনো সমস্যা রয়ে গেল কিনা। খুব ঘামতে থাকে, ঘন ঘন পানির চাপ এরকম লাগতে থাকে, এটা একটা বিষয়। আর থাইরয়েডের সমস্যা আসলে যাদের হাইপার আমরা যাদেরকে বলি, তারা বুঝবে যে প্রচন্ড ঘেমে যায়, ওজন লস করতে থাকে, তাদের একটু ডায়রিয়া বেশি হয় এবং পালপিটেশন বা আমরা যেটা বলি যে বুক ধরফর করে, এটা হচ্ছে হাইপার থাইরয়েডের ফিচার। আর কেউ যদি মোটা বেশি হয়ে যায়, কারো যদি মানে অনেকদিন ধরে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে এবং একটু ঝিমানো ভাব থাকে, একটু বুদ্ধি কম থাকে, মনে হচ্ছে ক্যাচ করতে পারতে, কোনো কথা সহজে একসেপ্ট করতে পারছে না বা অন্য তাকে বুঝিয়ে বলতে হচ্ছে, তার মানে তখন আমরা ধরে নিচ্ছি হাইপোথাইরয়েড। তাহলে আমি কি বললাম যে রক্তশূন্যতা তো ওই দুর্বলতার মধ্যেই পড়ে গেল। হাইপার থাইরয়েড থাকে, তার অনেক বেশি হার্ট রেট বাড়বে, সে ধরপড় করবে বেশি, ওজন কমে যাবে, ঠিক তারই উল্টা সেটা হবে হাইপোতে, মোটা হয়ে যাবে, বুদ্ধি বৃত্তিটা তার বিকশিত হবে কম, হ্যাঁ এরকম। আর এর সাথে কিন্তু এই যে জেনেটিক, আমি যেটা বারবারই বলছি, কারণ যেহেতু আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে কাজ করতে হয়, যদি কারো পরিবারে কখনো যদি কোনো প্রতিবন্ধী বাচ্চা বা শারীরিক কোনো ত্রুটি থাকে, অথবা কোনো পরিবারে তার ভাই বোন বা কারো যদি এরকম হিস্ট্রি থাকে, তাকে মাসে বা দুই মাস চার মাস পর পর রক্ত দিতে হচ্ছে, তাহলে ধরে নিতে হবে তার জেনেটিক কোনো সমস্যা আছে। অথবা দেখা যাচ্ছে ওই পরিবারের কোনো বাচ্চা, সবাই সমান ওই পরিবারের বাচ্চাটা কিন্তু শর্ট স্থূলকায়, তার মানে তার জেনেটিক কোনো সমস্যা থাকতে পারে। তো সেগুলো যখন সে বুঝবে যে হ্যাঁ আমার পরিবারে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে আমারও হতে পারে কিনা, এটাই হচ্ছে বোঝার বিষয়। আসলে
3: এক কথায় বলতে গেলেন যে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, চারপাশটাকে আসলে দেখতে হবে যে আশেপাশে এরকম কোন বিষয়গুলো আছে কিনা, শুধু নিজের শরীরেই আছে সেই বিষয়টা না, আশেপাশে আমাদের পরিবারের যে মানুষগুলো রয়েছে তাদের মধ্য থেকেও যদি এরকম সমস্যা থাকে, তখনই কিন্তু সতর্ক হয়ে যেতে পারে, হয়ে যেতে হবে। আমরা আরেকটি বিষয় জানতে চাই, এই যে আমরা লক্ষণের কথা বলছি, রোগের কথা বলছি, এক্ষেত্রে আমরা তো আসলে খুব সচেতন এখনো হইনি, কিন্তু সচেতন হতে চাই, এই ধরনের কোনো পরামর্শ নেওয়ার কোনো বা গর্ভধারণের পূর্বে কি ধরনের পরিকল্পনা করা দরকার, কি ধরনের ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার, সে বিষয়ে আমরা একটু জানতে চাই।
2: অবশ্যই প্রশ্নটা খুবই সময় উপযোগী আমি বলবো। আসলে সভ্যতা ক্রম বিকাশ এবং চিকিৎসার উন্নয়নের সাথে সাথে কিন্তু রোগের জটিলতাও অনেক আমাদের এসছে এবং সেগুলো আবিষ্কারও হচ্ছে। হ্যাঁ, মানুষ কিন্তু এখন মোটামুটি কিছুটা সচেতন, তবে অনেকেই এখনো সচেতন নয়। সেক্ষেত্রে আমি বলবো, যখন কোনো মেয়ে চিন্তা করবে যে সে গর্ভধারণ করতে যাচ্ছে, ইভেন সে বিয়ে করতে যাচ্ছে, তার আগে আমি বলবো যে তাকে এমন কিছু টেস্ট করে নেওয়া উচিত, যদি পারিবারিকভাবে জানে যে এই পরিবারে রক্তজনিত কোনো সমস্যা আছে বা কোনো ক্যান্সার আছে, পারিবারিকভাবে কিন্তু ক্যান্সারও হতে পারে মেয়েদের, যে ওভারিয়ান বা জরায়ুর, এই জিনিসগুলো সেটা স্ক্রিনিং করে নিবে। তো যদি এই সমস্যাগুলো, রক্তের সমস্যা যদি থাকে, তাহলে আমরা বলবো যে রক্ত রোগ বিশেষজ্ঞর কাছে যেতে, যদি ক্যান্সার জাতীয় সমস্যা পরিবারে থাকে, তাহলে আমরা বলবো যে ওখানে আগে যেতে। আর পরিবারে যদি উচ্চ রক্তচাপ বা এরকম কোন জন্মগত ত্রুটি বা এই যে এন্ডোক্রাইন, ডায়াবেটিস, থাইরয়েড এগুলো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমরা বলবো যে আমাদের যে ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ যারা রয়েছেন বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভরোগ বিশেষজ্ঞ, তাদের কাছে যেতে। তাহলে উনাদের মানসিক একটা বিষয়, শারীরিক এবং কিছু রক্তের পরীক্ষা করে ওনারা জানতে পারবেন যে হ্যাঁ আপনার কি কি সমস্যা রয়েছে, আপনি এগুলো কারেকশন করে দেন আপনি বিয়ে করতে যান। এবং আমাদের দেশে এখন যেটা খুব বেশি আমরা বলছি যে থ্যালাসেমিয়া, যদি সেই মেয়ের থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয়, তাহলে তাকে বলতে হবে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার রক্তটা পরীক্ষা করতে। হ্যাঁ, তাহলে রক্তটা পরীক্ষা করলে এই থ্যালাসেমিয়া যদি সেই ছেলের থাকে, তাকে বিয়ে করা যাবে না, কারণ তার এটা একটা বিষয় আর কি।
3: আমাদের আয়োজনের প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষ একটা প্রশ্ন না করলেই নয়, আমরা সকলেই জানি যে প্রতিকারের থেকে প্রতিরোধটা সব থেকে বেশি জরুরি, তো এক্ষেত্রে এই ধরনের বিষয় বা গর্ভধারণের ঝুঁকি রোধে কি ধরনের প্রতিরোধ বা আমরা প্রচেষ্টা করতে পারি শুরু থেকেই বা প্রথম থেকেই?
2: হ্যাঁ, প্রথম থেকে যদি বলি, কারণ একটা মেয়ে যখন মা হবে তার আগের কিছু স্টেপ রয়েছে, একদম ছোটবেলা থেকেই তাকে যদি পুষ্টিকর খাবার এবং তার ফ্যামিলির পরিবেশ এবং তাকে যদি কিছু রোগ সম্পর্কে সচেতন করে দেওয়া হয়, তাকে কি কি খেলে, যেমন আমরা বলি গ্রিন ভেজিটেবল, তার ওয়েটটা ঠিক রাখা, এগুলো মেনটেন করা, এবং যখন সে কৈশোরে যাবে, অ্যাডাল্ট লাইফে যখন যাবে, তখন তাকে আমরা কিছু নিয়মিত কিছু ইম্পর্টেন্ট পরীক্ষা আমরা যদি করতে পারি তাহলে সে নিজে সচেতন হবে, বাবা মাও সচেতন হবে। এবং এরপরও আমরা বলি যখন যে আপনি যদি জেনেই যান আপনার এই সমস্যা, আপনি এটাকে অবশ্যই কন্ট্রোলে আনবেন, কন্ট্রোলে এনে তারপর গর্ভধারণ করলে অনেক জটিল রোগও কিন্তু এবং জটিলতা সম্পন্ন মাও একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে।
3: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আরিফা শারমিন আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং শ্রোতাদেরকে এই গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণ, সে কারণ এবং তার প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর জন্য। প্রিয় শ্রোতা, সমস্যা থাকবে আর সেই সমস্যার সমাধানও কিন্তু আছে, তবে সেই সমাধানে যেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আসুন সেই সচেতনতার সাথে গর্ভধারণের পূর্ব থেকেই নিজেকে যত্নে রাখি এবং সেই যত্নের সাথে আগামীর যে ভবিষ্যৎটি আমাদের পৃথিবীতে আমরা আনতে চাচ্ছি তাকেও সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসি। এই কথা বলেই আজ বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আগামীতে কোন এক আয়োজনে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।
0: বন্ধুরা, স্বাস্থ্য সুখের মূল, তাই স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবী ভালো লাগে, স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, তাই স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। প্রিয় বন্ধুরা, এবারে গর্ভবতী মায়ের স্বাস্থ্য বিষয়ক গান শোনাব। শিল্পী মুর্শিদ আলম খান, গানের কথা সাজিয়েছেন সেলিনা হক, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব। আর আমাদের এই এক্সিমা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, সেই শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের আজকে আলোচনায় আমরা নিয়ে আসব। তো চলে যাব বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে। তার আগে জানিয়ে দেই যে আজকের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আপনাকে।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্বকের এক্সিমা বলতে আমরা আসলে কি বুঝি?
1: আচ্ছা, আমরা বলছি এক্সিমা আর ডার্মাটাইটিস, দুইটা টার্ম আছে, খুব কমন একটা রোগ আমরা যেটা প্রতিনিয়তই আমরা ফেস করি। কি হয় ঘটনাটা, এটা একটা ত্বকের একটা রিয়াকশন প্যাটার্ন। ত্বকের মধ্যে কি হয় দেখা যাবে, প্রথমত ত্বকটা লাল হয়ে যাচ্ছে, তারপরে ত্বকটা চুলকাচ্ছে, পানির মতো ছোট ছোট ফুসকুড়ি নিয়ে দানা উঠছে, এবং চুলকাতে চুলকাতে দেখা যায় আস্তে আস্তে চামড়া আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, এবং সময়ের সাথে আরো মোটা হয়ে যায়। চামড়া যত মোটা হয় তত বেশি চুলকায়, এবং যত বেশি চুলকায় তত বেশি মোটা, একটা ভিশাস সার্কেলে পড়ে যায়। অনেক কারণে হয়, এবং এটা একটা প্যাটার্ন, অনেক কারণে আমরা এই এক্সিমাটা হয়ে থাকে, সেটা বিভিন্ন জায়গাটা হতে পারে।
0: এরপর আপনার কাছে জানতে চাই যে এক্সিমা গুলো কি কারণে হয়ে থাকে বা কেন হয়ে থাকে?
1: আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। প্রথম আমি যদি বলি সহজভাবে বলতে চাই, ধর মাথায় কি কখন এক্সিমা হয়, প্রথম মাথায় চুলকাচ্ছে, পোদা হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এরকম ফুসকুড়ি হচ্ছে, অনেক কারণ হতে পারে। খুব কমন একটা কারণ হচ্ছে হেয়ার ডাই। যেমন ধরেন যারা নিয়মিত হেয়ার ডাই করেন, দেখা যায় যে প্রথম প্রথম কোনো সমস্যা, পাঁচ বছর দশ বছর পরে মাথা চুলকানো শুরু হলো, মাথা লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, সেরকম হতে পারে, কিন্তু সেটা ভেরি কমন। আরেকটা হচ্ছে মাথায় যে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস, খুশকি, এটা এক ধরনের এক্সিমা। মাথায় যে খুশকি হয়, চামড়াতে চামড়া ছোট ছোট চামড়া পড়তে থাকে, আমরা যেটা বলি সেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলে, এটাও হতে পারে। আইলিড ডার্মাটাইটিস, চোখের মধ্যে পাতার মধ্যে চুলকাচ্ছে, পাতাটা মোটা হয়ে যাচ্ছে, চোখের চাঁদে যেমন মোটা হয়ে চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, কিছুতে হতে পারে। ভেরি কমন কারণ হচ্ছে নেল পলিশ হতে পারে। আবার যখন ঠোঁটের কথা যদি বলি, ঠোঁটে কি হয়, ঠোঁটে অনেক সময় ঠোঁটগুলো লাল হয়ে যায়, ফেটে যাচ্ছে, চুলকাচ্ছে ঠোঁটগুলা, হতে পারে অনেক কারণ। যেমন ধরেন কালার জেল টুথপেস্ট, এখান থেকে হতে পারে। অনেক সময় ফল খাওয়ার সময় যেমন কমলার ছিলকার রস, মাল্টার ছিলকার রস ঠোঁটে লাগছে, সেখান থেকে কিন্তু হতে পারে। অনেকে যেটা আছে লিপ লিকিং, জিব্বা দিয়ে ঠোঁট ভেজান, সেখান থেকে কিন্তু বারবার ভেজানোর ফলে ঠোঁটের মধ্যে একদিমা হতে পারে। কানের কথা যদি বলি, কানের মধ্যে যদি মেটাল যেমন ধরেন ইমিটেশন অ্যালার্জি হতে পারে। যেমন ইমিটেশন যখন পরে, তারপর কানের লতি চুলকাচ্ছে, চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, ফুলে যাচ্ছে, পেকে যাচ্ছে, সে হতে পারে, কিন্তু মেটাল না, নিকেল আছে, সেটা শুধু কান না, সেখানে ঘড়ি থেকে হতে পারে। অনেকের অনেকে মেটাল বেল পরে, সেখান থেকে হতে পারে, কিন্তু এরকম মেটাল অ্যালার্জি অনেক কারণে, যেমন নিকেল যে আছে সেখান থেকে হতে পারে, কিন্তু এই ধরনের ধরনের হতেই পারে। হাউস ওয়াইফরা অনেক বেশি সাবান দিয়ে হাত ধরেন, এই সাবান থেকে কিন্তু হাত চুলকা চুলকে একদম হতে পারে, কি হাউস ওয়াইফ একজাম্পল বলি আমরা যেটা, হতে পারে সেখান থেকে কিন্তু হাউস ওয়াইফ দেওয়া হয়ে থাকে। যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, রাজমিস্ত্রি যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, সিমেন্ট থেকে কিন্তু একদম হয় হতে পারে, কিন্তু হতে পারে। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন বংশগত কারণ, একটা হচ্ছে বংশগত বা আমরা বলি জেনেটিক অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটা ছোটবেলা থেকে বাচ্চাদের হয়, বয়সের সাথে সাথে এটা পরিবর্তনে বিভিন্ন স্থানে ছড়ে, এবং ছোট বাচ্চাদের মুখে থেকে শুরু হয়, গলা ঘাজে ট্যাপের এসব জায়গা হয়। আপনি যখন বড় হয় দেখা যাচ্ছে আমরা ভাজ ভাজে লাল হয়ে যাচ্ছে, পায়ের ভাজে লাল হয়ে যাচ্ছে, এবং আরো যখন অ্যাডাল্ট হয় তখন যাতে আমরা বলি আমরা অনেক মোটা হয়ে যায়, লাইকেনিফাইড এক্সিমা, যখন অনেক চামড়া মোটা হয়ে যায়, অনেক বেশি চুলকায়, যখন আমরা অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিস, এইগুলো মোটামুটি একটা এক্সিমার অনেকগুলো কারণ।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এক্সিমার লক্ষণ কি একটাই যে শুধুমাত্র চুলকাবে, নাকি এছাড়া অন্য আরো কোনো লক্ষণ রয়েছে?
1: প্রথম যেটা বলেছি, প্রথম চুলকানি একটা মেজর কারণ, অনেক চুলকাবে একদম, মানে চুলকানি আমরা যদি বলতে চাই, পাশাপাশি যে রেডনেস, চামড়া লাল হয়ে যাচ্ছে, দেখা যায় পাক দিয়ে চার পানির মতো ফুসকুড়ি নিয়ে উঠছে, এবং প্রচন্ড চুলকাচ্ছে, এবং যেটা হচ্ছে চামড়াটা মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটা হয়ে যায়। যখন আমরা ক্রনিক এক্সিমা, প্রথম যখন হয় তখন বলি অ্যাকিউট, এবং পরে যখন হয় তখন আমরা ক্রনিক, তখন চামড়া অনেক মোটা হয়ে যাবে, এবং যখন মোটা হবে তখন সে আরো বেশি চুলকাবে, যত চুলকাবে তত বেশি মোটা হবে। তাহলে আমি যদি ট্রিটমেন্ট আসপেক্ট করবো, এই মোটাটাকে কিভাবে কমিয়ে রাখতে হবে, উইল টক অ্যাবাউট দ্যাট।
0: এরপর আপনার কাছে জানতে চাই যে এই এক্সিমা কত ধরনের হয় বা এর প্রকার ভেদ গুলো কি কি?
1: প্রকারের মধ্যে আমরা তিন ভাবে ভাগ করি এটাকে, আসলে অ্যাকিউট এক্সিমা, সাব অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটটা হচ্ছে প্রথমে যে লাল যেটা বলেছিলাম যেটা হয়, তারপর যখন চুলকা চলতে আসতে চামড়াটা মোটা হয়, যে মাঝামাঝি একটা জায়গায় যায় সে, তখন এত পানি মতো ফুসকুড়ি থাকে না। আর ক্রনিক যখন হয় তখন আমরা ক্রনিক লাইকেনিফাইড বলি, চামড়াটা অনেক মোটা হয়ে যায়, চামড়া অনেক মোটা, একটা থিক একটা চামড়া হয়ে যায়, এবং এটা প্রচন্ড চুলকায়। আমি যদি দেখা যায় যে পায়ের উপরে হয়, অনেক ক্ষেত্রে স্যান্ডেল থেকে হয়, স্যান্ডেলের মধ্যে যে অনেক সময় যে চামড়া যখন ট্যান করে, ট্যানের এই কেমিক্যালগুলো রয়ে যায়, এবং ভেজা চামড়া যে পায়ে ভেজা চামড়া যখন লাগে, ওই কেমিক্যালগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ওই শেপে, যেখানে স্যান্ডেলের কন্ট্যাক্ট আসে, এটাকে আমরা বলি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। এবং এই জায়গায় এই কথা আমি বলতেই চাই, দুই রকম হয়, একটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট আসলো, প্রথম চামড়া ইরিটেন্ট হবে, শুধু যে জায়গায় কন্ট্যাক্ট এসছে সে জায়গাটা লাল হয়ে যাবে।

0: এবং সেটা চুলে থাকবে, এবং সে যদি সে অ্যাভয়েড না করে রেগুলার করতে থাকে তখন কিন্তু এটা ব্লাড রক্তে পড়ে চলে যায়, তখন মানে সে অ্যালার্জি বা সেন্সিটাইজ হয়ে গেল, অ্যালার্জি তার ডেভেলপ করলো, তখন আপনি পায়ে স্যান্ডেল পরলে সারাটা চুলকাবে। যেমন হেয়ার ড্রাই থেকে হতে পারে, হেয়ার ড্রাই যখন করবে প্রথম শুধু মাথায় চুলকাবে, সে যদি হেয়ার ড্রাই অ্যাভয়েড না করে থাকে যে মাথা থেকে শুরু করে সারাটা চুলকাবে। আরেকভাবে ভাগ করা যায় ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস এন্ড অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস, এটাও হতে পারে। কিন্তু
1: এরপর আপনার কাছে জানতে চাই যে একজিমার চিকিৎসাটা কি ধরনের আপনারা দিয়ে থাকেন রোগীদেরকে?
0: আচ্ছা, একজিমার চিকিৎসা প্রথমত আমি যদি যে আমরা বলছি যে ইরিটেন্ট বা অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস এর কথা বললাম, যে অ্যালার্জিকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কারো যদি মেটাল অ্যালার্জি হয় সে যেমন গোল্ডের জিনিস সব কিছু পড়বে না, গোল্ডের থেকে যদি অ্যালার্জি হয় না মেটাল যেসব থেকে হচ্ছে সেটা অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা হচ্ছে আর অন্যান্য জায়গার মধ্যে যেগুলো আছে আমাদের প্রথমে চুলকানি অ্যাভয়েড করতে হবে। এই জন্য যেটা অনেক সময় যেটা হয় আমরা যেটা বলি একটা গুড ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, চামড়াটাকে আপনি সাবানে ব্যবহার কমান, কারণ সাবান বেশি ব্যবহার করলে ড্রাইনেস হয়ে যায়। এর সাথে আরেক ধরনের এক্সিমা আমরা যেটা বলতে চাই ফাঁকে জেরোটিক এক্সিমা বলি আমরা, দেখা যায় বুড়ো বয়সে যাদের চামড়া তেলের ভাগ কমে যায়, যাদের থাইরয়েড ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি সমস্যা আছে, তাদের কিন্তু চামড়া শুষ্ক হয়ে যায়। শুষ্ক হয়ে গেলে চামড়া চুলকা থাকে, চুলকা চুলকাতে কিন্তু সেই এক্সিমার যে লক্ষণ দেখা যায় কিন্তু সারাগা জেরোটিক এক্সিমা। এই জন্য এইসব ক্ষেত্রে আমি অন্যান্য এক্সিমার ক্ষেত্রেও আমরা খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে বলি, আপনি সাবানের ব্যবহার কমান, এবং সাবানের ব্যবহার সময় সাবানের গাকে আমরা বেশি ঘষামাজ করতে না করি, ঘষামাজ করলে কিন্তু আপনার ত্বকে ক্ষতি হয়। এই ক্ষতিটা আরো বিশেষ করে হয় আমরা যেটা বলছিলাম যে অ্যাটপিক ডার্মাটাইটিস, বাচ্চাদের বংশগত ঘষামাজা করে বাচ্চাদের তাহলে কিন্তু ত্বক কিন্তু আরো ড্যামেজ হবে এবং অ্যালার্জেনগুলো চামড়াতে ঢুকে গিয়ে ওই ভবিষ্যতে অ্যাজমা হওয়ার চান্স থাকবে। প্রথম প্রোটেকশন বাচ্চাদের ক্ষেত্রে শুরু করতে এবং অন্যান্য চামড়াকে ঘষামাজা করা যাবে না, করলে কিন্তু তেলটা যেটা ন্যাচারাল ভাবে চলে গেল প্লাস টকটা আরো ড্যামেজড হলো। সো জেন্টলি গোসল করে চাপ চাপ দিয়ে শুকিয়ে ভেজা ব্যথা অবস্থায় একটা গুড ময়শ্চারাইজার, এতে কিন্তু অনেকখানি চুলকানি কমে যাবে, জেরাটিক এক্সিমা বা অ্যাটপিক এক্সিমা আর অন্যান্য এক্সিমা কিন্তু এতে উপকার হবে। এরপরে ওই দিকে ট্রিট করার জন্য অনেক ভালো করি আমরা, কিন্তু আমাদের যেমন প্রথম কথা আমরা কিছু স্টেরয়েড অয়েন্টমেন্টস ইউজ করি, এটা প্রকার ভেদে, এটা অনেকেই যেটা করেন একটা এক্সিমা হলে ফার্মেসিকে একটা ওষুধ কিনে লাগানো শুরু করেন, বিরাট ভুল। স্টেরয়েড অয়েন্টমেন্টের বিভিন্ন স্ট্রেন্থ আছে, কম স্ট্রেন্থ, মাঝারি স্ট্রেন্থ, বেশি স্ট্রেন্থ, আমরা বুঝে বুঝে কিন্তু দেই। যেমন আমরা বলি মুখের মধ্যে স্ট্রং স্টেরয়েড লাগাচ্ছে, এটা ত্বকের বিশাল ক্ষতি, কিন্তু এটা করা যাবে না। বুঝে চোখের আইলিড যদি ডার্মাটাইটিস হয় তখন বুঝে কিন্তু একটা স্টেরয়েড দিতে হবে, যদি আপনি সেটা না করেন তাহলে দেখা যাবে যে চোখের জন্য সমস্যা হবে, আপনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা স্টেরয়েড ট্রিট করি, এবং কিছু কিছু ক্ষেত্রে নন স্টেরয়েড কিছু আছে আমরা সেই স্টেরয়েড থেকে বের হয়ে যাই, নন স্টেরয়েড যেগুলো সাইড ইফেক্ট বলতে নাই, স্টেরয়েড কিন্তু অনেক সাইড ইফেক্ট, লাগালে কিন্তু এটা ভালো ওষুধ যদি ঠিক মতো লাগানো না হয় ত্বকের ক্ষতি করবে, এটা ত্বকের
1: প্রয়োগে ত্বকের ক্ষতি
0: অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, যে আমরা পাতলা হয়ে যায়, ইমিউন সিস্টেমটা রক্তের ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিলাম যে ত্বকে যদি একজিমা হয়ে থাকে বা চুলকানি জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে আমরা এর প্রতিকার করব বা কিভাবে আমরা চিকিৎসা নেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে অনেক শ্রোতা বন্ধুরাই আমাদের ফেসবুক পেজে তাদের প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছেন। আমাদেরকে মাসুদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে বলেছেন যে ত্বকের একজিমা যদি হয় তাহলে স্থায়ীভাবে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব?
0: আচ্ছা, একজিমাটা হচ্ছে একটা ত্বকের রিয়াকশন প্যাটার্ন, চামড়াটা লাল হয়ে যায়, ছোট ছোট ফুসকির মতো উঠে এবং চামড়া চুলকাতে থাকে এবং চুলকাতে গেলে চামড়া মোটো হয়ে যায়, এটা প্যাটার্ন। এটা অনেক কারণ হয়, যেমন ধরেন নর্মালি কন্টাক্ট ডার্মাটাইটিস, আপনার ধরেন মেটাল, আপনার যদি ইমিটেশন পরেন, আপনার বেল্টের যে বেল্ট আছে আপনি ঘড়ি পরেন, সেখান থেকে চুলকাতে চুলানো শুরু করবে এবং আস্তে আস্তে এই লক্ষণগুলি দেখা যাবে। এখন যদি মেটাল অ্যালার্জি হয়ে থাকে আপনাকে মেটাল অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু মেটাল অ্যালার্জি যাবে না।
1: এরপর আমাদেরকে লিখেছেন অসিত চক্রবর্তী অনেক মানিকগঞ্জ থেকে, তিনি বলেছেন যে আমার বোনের বয়স 40 বছর, সে বিবাহিত, তার মুখ ভরা কালো কালো দাগ, অনেক সময় সে ভেটনোভেট ব্যবহার করা হয়েছে সেই মুখে কিন্তু কাজ হয়নি, এখন কি করা যেতে পারে?
0: মুখে আপনি ভেটনোভেট ইউজ করেছেন এটা কিন্তু একটা বিশাল ভুল, এটা একটা স্ট্রং স্টেরয়েড, এটা যদি বেশি আপনি মুখে ইউজ করেন তাহলে মুখ চামড়া পাতলা হয়ে যাবে, চামড়ার শিরা পোশাকে দেখা যাবে, চামড়ার রোগ প্রতিরোধ কমে যাবে, মুখের মধ্যে একনি হতে ব্রণ হতে পারে, স্টেরয়েডাল একনি বলি হতে পারে, চোখের বিশাল ক্ষতি হবে। মুখের মধ্যে স্টেরয়েড ইউজ করা যাবে না, যাবে কিন্তু খুব লো পোটেন্ট। এবং আমাদের এক্ষেত্রে আমাদের নন স্টেরয়েড ওষুধ আছে যেগুলো আমরা স্টেরয়েড অ্যাভয়েড করে ওগুলো দিতে চাই। আর মুখের যে কালো দাগ সেটার জন্য অনেক কারণ হতে পারে কালো দাগ, এই জন্য আপনি বিশ চিকিৎসা দেখা করে আপনি তার চিকিৎসা নেবেন, কখনোই মুখে স্টেরয়েড ক্রিম ইউজ করা যাবে না।
1: আচ্ছা, বিকাশ ঝা আমাদের কাছে জানতে চেয়েছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে যে এক্সিমা হওয়ার পূর্বে কি কোন ধরনের লক্ষণ দেখা দিতে পারে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এখন এক্সিমা হবে, বা কি কি ধরনের খাবার খেলে এই এক্সিমা বেশি হতে পারে।
0: লক্ষণের মধ্যে প্রথমে যেমন আমি যেটা বলেছিলাম যে ইমিটেশন অ্যালার্জি বা মেটাল অ্যালার্জি দেখা যাবে, আপনি একটা কানে দিয়ে পড়ছেন, কানটা চুলকাচুল চুলকানো শুরু হলো, চুলকাচুল আসলে লাল হয়ে গেল, তারপর দেখালো পানি মধ্যে ছোট ছোট ফুসকে উঠলো, এবং আপনি সে যদি আপনি অ্যাভয়েড না করেন আস্তে আস্তে চুলকাচুল তেমন অনেক মোটা হয়ে গেল, এরকম কিন্তু এই এইভাবে লক্ষণটা এভাবেই যাবে এক্সিমা। আর যেটা ফুডের কথা বললেন, ফুডটা মোস্টলি হয় আমরা যেটা বলি অ্যাটপিক ডার্মাটাইটিস, যারা অ্যাটপিক ডার্মাটাইটিস মানে একটা অ্যালার্জিক ডার্মাটাইটিস, সেটা হচ্ছে বংশগত প্রভাব আছে। তিনটা জিনিস নিয়ে অ্যাটপি হয়, আমরা বলি একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি, আর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি দিচ্ছে, আর হচ্ছে ত্বকের মধ্যে খুব ছোট বয়স থেকে হয়, বাচ্চা হওয়ার তিন চার মাস থেকে দেখা যাচ্ছে আমরা বাচ্চাটা গাল লাল হয়ে যাচ্ছে, ভাজে ভাজে ত্বক লাল হয়ে যাচ্ছে, প্রচন্ড চুলকাচ্ছে, সারা গাদ খুব ড্রাই থাকে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার ডিসফাংশন বলি, চামড়াটা ওই যে ব্যারিয়ার যে অ্যালার্জিগুলো আমাদের অনেক দিন ঢুকতে পারে না, ওদের ব্যারিয়ার ডিসফাংশন থাকলে অ্যালার্জি ত্বক দিয়ে ঢুকে যায়। এই জন্য ছোটবেলা থেকে তাদেরকে অ্যালার্জিগুলো অ্যাভয়েড করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে খুব হয় যেমন আমরা বলি গরুর দুধ, ডিম, চীনা বাদাম খুব কমন, ওনারও ফুড থেকে হতে পারে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটা থেকে তার সমস্যা হয়।
1: এরপর আমাদের কাছে জানতে চেয়েছেন মাহবুবা আক্তার বাবলি, তিনি বলেছেন যে ত্বকে তো এক্সিমা অনেকেরই হয়, তবে এই সমস্যার থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে আমরা আগে ভাগে আমরা কি ধরনের প্রিকশন নিতে পারি?
0: প্রথমত আগে থেকে অ্যাভয়েড করার কিছু নাই, আসলে আপনি যখন বুঝবেন যে কোনো কিছু পরার বা করার পরে সাবান দিয়ে হাত ধুচ্ছেন, হাত চুলকাচ্ছে, আপনি নতুন একটা স্যান্ডেল পরলেন, পা চুলকানো শুরু হয়েছে, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এইটাই আমার এক্সিমার জন্য রেসপন্সিবল। আপনি যখন বুঝবেন সেটা আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে,
1: পরিহার
0: করলেই আপনি ভালো থাকবেন।
1: এরপরে আমাদের কাছে নাসিরউদ্দিন শরীফ, তিনি জানতে চেয়েছেন যে অ্যালার্জি এক্সিমা বা যে কোনো সমস্যাই একদম ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ না নিয়ে বিভিন্ন ধরনের ঔষধ ত্বকে লাগিয়ে থাকেন, তো এটা কি আসলে করা উচিত কিনা বা পরিহার করা উচিত?
0: এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, একটা বিশাল ভুল। আসলে আমরা যেটা বলি ফার্মেসি থেকে আমরা যে এক্সিমার জন্য যে ট্রিটমেন্ট দিই তার মধ্যে স্টেরয়েড দিই, আমরা স্টেরয়েড অয়েন্টমেন্টস, এটা বিভিন্ন রকম স্ট্রেংথ আছে, লো পোটেন্ট, মডারেট পোটেন্ট, হাই পোটেন্ট স্টেরয়েড, এবং আপনি যদি একটা হাই পোটেন্ট স্টেরয়েড অনেকদিন ধরে লাগিয়ে থাকেন চামড়া রোগ প্রতিরোধ কত কমে যাবে, চামড়া পাতলা হয়ে যাবে, চামড়া ফেটে যাবে, আমরা স্ট্রায়া ডেভেলপ করবে, কিন্তু অনেক ক্ষতি চামড়ার। এই জন্য কখনোই বিশেষ চিকিৎসা পরামর্শ আপনাকে ইন্ট্রোডিউস করা যাবে না। যখন আমরা ক্রনিক এক্সিমা বলি চামড়া মোটা হয়ে গেছে তখন কিন্তু আমরা স্ট্রং স্টেরয়েড দিই, এবং সেটা আমাদের সময়ের সাথে কিন্তু মডারেট এবং লো পোটেন্টে চলে আসি, এবং ইভেন আমাদের স্টেরয়েড ফ্রি কিছু অয়েন্টমেন্টস আছে, মানে আমরা বলি একটু অ্যাভয়েড স্টেরয়েড, স্টেরয়েড না এরকম অয়েন্টমেন্টস যেগুলোতে কিন্তু আমরা খুব ভালো কন্ট্রোল করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ চিকিৎসার কথা বলে আমরা সেফলি আপনার এক্সিমা কিন্তু কন্ট্রোল করতে পারবো। আপনি নিজে যদি করতে চান অনেক বড় সর্বিপদ বড় সম্ভাবনা।
1: এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকই জানেন যে কতটুকু মাত্রায় কতটুকু পরিমাণে একজন রোগী জন্য কি ঔষধ দরকার,
0: কখন সেটা দিতে হবে,
1: এবং সেই অনুযায়ী কিন্তু তারা ঔষধ পরিবর্তনও করে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ত্বকের এক্সিমা সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য, এবং সেই সাথে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
0: আপনাকে ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: প্রিয় বন্ধুরা, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে আমরা অনেকেই শঙ্কিত, ডেঙ্গু নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না, হতে হবে সচেতন। বাসাবাড়ির কোথাও এক নাগারে তিন দিনের বেশি পানি জমতে দিবেন না, কেননা ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে ডিম পারে, এই সুযোগ আমরা কোনোভাবেই দেব না। আসুন ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে উঠি। আলাপে আলাপে আর নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা চলে এলাম আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে, এবার বিদায় নেবার পালা। বিদায় নেব আজকের আয়োজন থেকে, যাবার বেলায় শেষের কথাগুলো জানিয়ে দিচ্ছি। আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি লালটু হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার খবর পড়ছে তাসমি চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী 5 বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলেশন আইন 2026-18 ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 উত্থাপন করেন, পরে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু পানি মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে 3 মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে আগামী শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের 64টি জেলা ও 503টি উপজেলা থেকে জুম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত থাকবেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে 10,000 কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এই বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ওমান বাংলাদেশ থেকে 5,000 কৃষি কর্মী এবং 5,000 মৎস্যকর্মী সহ মোট 10,000 কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শামা ওবায়দ বলেন, নিয়োগের বিস্তারিত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকার প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের রাজ পরিবারের সদস্য আল সাইদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসএসসি সমমান পরীক্ষার পুনরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল 10টায় 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন শিক্ষার্থীর। পুনরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 1:30টায় খেলা শুরু হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 2:45টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকে সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 মিনিটের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, এফ এম নব্বই মেগাহার্স, এফ এম একশো ছয় মেগাহার্স এবং এফ এম একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

sorte de los

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় ২০২৬ খ্রিস্টাব্দের অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলো হার্টস ও FM ১০৬ মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্বনির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM ৯০ মেগাহার্টজ এবং FM ১০২ মেগাহার্টজে।
0: ফোনিন অনুষ্ঠান চল বদলে যায় বেলা ২:২০ মিনিটে, নাটক স্বপ্নের বিভাজন বেলা ৩:০৫ মিনিটে, কাহিনী হেদায়তুর রহমান, বেতার নাট্যরূপ ও প্রযোজনা তামো আসাদুজ্জামান। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল ৩:৩৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫ মিনিটে। প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল ৫:১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫ মিনিটে। সন্ধ্যে ৭:০৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে ৭:৩০ মিনিটে। রাত ৮:১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯:০৫ মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত ১০টায়।
1: সবশেষে FM এর অনুষ্ঠান FM ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
3: বাংলাদেশ বেতার ঢাকা। আগামী ১২ সেপ্টেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধ তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই এ আহ্বানে সাড়া দিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিকে সফল করে তুলি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন মেলে এখন রয়েছে পাঁচ মিশালি গান। প্রথমেই শোনাব দেশের গান। শিল্পী ইন্দ্র কিশোর, গানের কথা লিখেছেন সিদ্দিক হোসেন, সুর করেছেন এ এইচ এম রফিক।

শ্রোতা বন্ধুরা, পাঁচমিশালি গানে আমাদের এবারে নিবেদন নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন শবনম মুশতারী।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালী গান। পাঁচমিশালী গানের আয়োজনে এবারে শুনবেন তুমি আমার ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও আগুন।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী অভিজিৎ দে, গীতিকার মোকামাল খান, সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চমচমি দেওয়ান। জানিয়ে দিচ্ছি আজকের সরাসরি সম্প্রচার কার্যক্রমের সাথে যারা যুক্ত আছেন প্রকৌশল দায়িত্বে আসিফ মাহমুদ ও শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনা।

আছেন শ্যামল চৌধুরী, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান, শুরুতেই স্বাধীনতার গান সমবেত কণ্ঠে। গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুরারোপ করেছেন শাহনুর আলম রেজা।

0: ঢুকে ঢুকে মরা সেই তো জীবন নয়, শোষণের বুকে হাঁকছে আঘাত নির্ভীক বরাবর।
1: ওরা ঢুকে ঢুকে মরা সেই তো জীবন নয়, শোষণের বুকে।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم

0: ولله عاقبة الأمور. صدق الله العظيم. سورة الحج এর 41তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ: আমি যদি এ মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত যাকাত আদায়ের ব্যবস্থা করবে, তৃতীয়ত আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে, চতুর্থ তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে। তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিশেষ অধিকার প্রশ্নে কার্যপ্রণালী বিধির 164 বিধিতে এ পর্যন্ত মোট 4 নোটিশ পাওয়া গেছে। তন্মধ্যে 2 নোটিশের সিদ্ধান্ত আমি ইতিমধ্যে সংসদকে অবহিত করেছি, বাকি 2 নোটিশের বিষয়ে আমার সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করব। নোটিশ 2 দিয়েছেন মাননীয় সদস্য রাজশাহী 1 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ মজিবুর রহমান। তার 1 নোটিশের বিষয় সংসদ সচিবালয় সংক্রান্ত কার্যপ্রণালী বিধি 54 উপবিধি 3 অনুযায়ী সরাসরি সংসদে প্রশ্ন করা যায় না। সংসদ সচিবালয় সংক্রান্ত বিষয়ে স্পিকারের নিকট ব্যক্তিগত পত্রের মাধ্যমে প্রশ্ন করা যায়। মাননীয় সদস্যের অন্য নোটিশটি কার্যপ্রণালী বিধি সংশোধন সম্পর্কিত। এটি করতে হলে কার্যপ্রণালী বিধির 186 বিধি অনুযায়ী নোটিশ প্রদান করতে হবে। তাই মাননীয় সদস্যের 164 বিধিতে প্রদত্ত নোটিশ 2 গ্রহণ করা গেল না বলে আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তির কার্যক্রম স্থগিত রাখা হল। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশনে কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের 1 নোটিশ পাওয়া গেছে। নোটিশটি দিয়েছেন চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী। তার নোটিশের সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্ব সম্পন্ন কোনো সুনির্দিষ্ট বিষয় আলোচনার জন্য তিনি উল্লেখ করেননি। তিনি নোটিশে শুধু সংক্ষিপ্ত বিবৃতি উল্লেখ করেছেন। তাই কার্যপ্রণালী বিধির 61 ও 63 ই উপবিধি অনুসারে নোটিশটি মুলতবি প্রস্তাব হিসাবে গ্রহণ করা গেল না বলে আন্তরিকভাবে দুঃখিত। জি মাননীয় চিফ হুইপ,
2: মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংসদের মাননীয় সকল সদস্যকে অবগত করতে চাই যে আমাদের একটা ফেস রিডিং একটা ডিভাইস আছে আমাদের সব লবিতে। তো আমাদের ফেস রিডিং ডিভাইসে ফেস রিডিং করা হয় না। তো আমি মাননীয় সকল এবং সেখানে 100 জন 120 জন 22 জন হয়, সেটা একটা প্রবলেম হয়েছে। তো সে কারণে আমাকে এখানে অফিস থেকে অবহিত করা হয়েছে যে আমাদের মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ যাতে পরবর্তীতে ফেস রিডিং করে হাউসে ঢোকেন, আর বিশেষ করে আজকে দিনে, যেহেতু শেষ দিন আজকে প্রভাব করবে হাউস যতটুকু জানি, তো সে কারণে যাওয়ার সময় যেন তারা হাউস তাদের ফেস রিডিং করে দেন একটা বিষয়। এটা সকলের অবগতির জন্য বলছি মাননীয় সকল সংসদ সদস্যদের। আর দ্বিতীয় একটি বিষয় মাননীয় স্পিকার, আজকে পত্রিকা এসছে যে মোবাইল ফোনে, যেন আমি কালকে এখানে বসে পেয়েছি, আমাদের তিনজন মাননীয় সংসদ সদস্য বলেছে জরুরি ভিত্তিতে 50,000 টাকা পাঠান, 30,000 টাকা পাঠান, আবার 25,000 টাকা পাঠান, জরুরি তিনজন, তিনটে ফোন থেকে আসছে, তিনজনই মাননীয় সংসদ সদস্য। তো যাদের ফোন থেকে এসছে তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, আমি ফোন করেছি তো ফোন আর ধরে নেই, মানে ফোন কেউ রিসিভ করে নেয়, মানে ফোন হ্যাক হয়েছে। আমি মাননীয় সকল সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, আর এই বিষয়টি আপনারা জানলে সারা বাংলাদেশ জানবে বলে আমি মনে করি, আর এই টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানুক। এবং ভয়েস ক্লোন করে এবং কাগজপত্র নিয়ে এই কাজটা করছে, কিছু কিছু মানুষ সিগনেচারকে টেম্পার করে একটা কাগজ হাজির করছে, সেটাও প্রবলেম হয়েছে, বিরোধী দলের মাননীয় অনেক সদস্যদের হয়েছে, সরকারি দলের অনেক সদস্য হয়েছে। কাজে এই ব্যাপারেও সচেতন হওয়ার জন্য আমি সকল মাননীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, বিষয়টা যেহেতু উঠালেন, এই প্রটেক্টিভ মেজারটা নেওয়ার দায়িত্ব কার রাষ্ট্রের, তো সেই বিষয়ে কিছু বলবেন না? ক্লোন হয় বা যাই হয় না হয়, সেই জিনিসটা তো মানে ইন্ডিভিজুয়ালি যাদেরটা হচ্ছে দে আর নট রেসপন্সিবল ফর দ্যাট, ইউ হ্যাভ জাস্ট ব্রট দ্য নোটিস, বাট প্রোটেক্টিভ মেজার নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এক্সিকিউটিভ বা স্টেটের, সেই বিষয়ে কিছু বলার থাকলে বলেন।
2: মাননীয় স্পিকার, এই বিষয়ে অলরেডি গতকালকেই কথা বলেছি, এবং যে প্রোটেক্টিভ মেজার যা নেওয়া সম্ভব সেটা অলরেডি বিটিএসসি করার চেষ্টা করছে, গতকালকেই কথা বলেছি, যাতে এই সমস্যা আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: এক্সিলেন্ট, এটি শুনতে চেয়েছিলাম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব, বেসরকারি সদস্যদের দুই রকম সিদ্ধান্ত প্রস্তাব আজ দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হচ্ছে সংসদে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে এরূপ সিদ্ধান্ত প্রস্তাব এবং আজকে উত্থাপিত হবে এরূপ সিদ্ধান্ত প্রস্তাব। প্রথমে আমি আজকে উত্থাপিত হবে এরূপ সিদ্ধান্ত প্রস্তাবগুলো উত্থাপনের আহ্বান জানাব। সেগুলো উত্থাপনের পর পূর্বে উত্থাপিত এবং আজকে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবগুলোর উপর আলোচনায় ফিরে আসব। প্রথমে উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবগুলো উত্থাপনের আহ্বান জানাব। প্রথমে মাননীয় সদস্য মোহাম্মদ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5 কে তার সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। নেই, উত্থাপিত হলো। ওকে, সো যেহেতু তিনি উপস্থিত নেই, এই বিষয়টি উত্থাপিত হলো না। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1 কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজিজুর রহমান। সংসদের অভিমত এই যে যশোর জেলার সারসা উপজেলায় সরকারিভাবে একটি ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আমি সারসা উপজেলার সরকারি উদ্যোগে একটি বিসি ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা স্থাপনের জন্য জাতীয় সংসদে আমার বক্তব্য তুলে ধরছি। কাঁচামালের সহজলভ্যতা, সারসা উপজেলার কৃষি ও পানি সম্পদে সমৃদ্ধ। এখানে প্রচুর পরিমাণ ধান, পাট, শাক সবজি, ফলমূল, বিশেষ করে আম, কুল, পেয়ারা, ড্রাগন এবং দুগ্ধজাত পণ্য উৎপাদিত হয়।
1: মাননীয় সদস্য, আপনি শুধু উত্থাপন করবেন, তারপরে আমরা সংসদে উত্থাপিত হলো বলে বিবেচিত হবে।
3: মাননীয় স্পিকার, দুঃখিত, আমি আমার আজকের সিদ্ধান্ত প্রস্তাব এই সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য ফাহিমা নাসরিন মহিলা আসন নম্বর 29 কে আহ্বান জানাচ্ছি।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার এই সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদে উপস্থাপন করছি। সংসদের অভিমত এই যে, মুন্সিগঞ্জ জেলায় সরকারিভাবে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, মহিলা আসন নম্বর 6, আপনাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। উত্থাপিত হল না প্রস্তাবটি। পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, আপনাকে আহ্বান জানাচ্ছি। আবুল কালাম, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব সংসদের অভিমতে যে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সদরে সরকারিভাবে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হোক। আমি প্রস্তাবটি মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি মহান সংসদে উত্থাপিত হল। এখন আমি মাননীয় সদস্য সঞ্জিদা ইসলাম, মহিলা আসন নম্বর 16, তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ঢাকা শহরের জলাবদ্ধতা আজকে কোনো সাধারণ সমস্যা নয়, এটি আমাদের কোটি নগরবাসীর চরম ভোগান্তির একটা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে এবং আমি বলবো এটি নগর ব্যবস্থাপনার এক মারাত্মক সংকট। সামান্য বৃষ্টিতেই থমকে যায় আমার রাজধানীর জীবনযাত্রা। মাননীয় স্পিকার, অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থার অনিয়ম এবং খাল ও জলাশয় দখলের কারণে সামান্য বৃষ্টিতেই নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। রাজপথ থেকে মহল্লার গলিপথ কোথাও কোনো স্বস্তি থাকে না। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণেও এই অস্বস্তিটা কিছু মাত্রায় বেড়ে যায়। আমরা এর ফলে কর্মজীবী যারা, তারাও কিন্তু কর্মঘণ্টাগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সময় থেকে। ব্যবস্থার উন্নতি না করে, প্রকল্প করে শুধুমাত্র ভোগান্তি কমানো সম্ভব নয়। মাননীয় স্পিকার, আসার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সংকট নিরসনে প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার যুগান্তকারী নির্দেশনায় সারা দেশে এবং ঢাকার চারিপাশে নদী ও খাল খনন ও পুনঃখনন কর্মসূচি জোরালোভাবে শুরু হয়েছে। একই সাথে ঢাকার চারপাশে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার জন্য তিনি যে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন তা ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এ ধারা অব্যাহত রাখতে এবং তীব্র জনদুর্ভোগ নিরসনে স্থায়ী সমাধান নিশ্চিত করার জন্য আমি কিছু রূপরেখা বিবেচনার জন্য তুলে ধরছি এবং তা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। স্বল্পমেয়াদী পদক্ষেপগুলোর মধ্যে যে জরুরি ব্যবস্থাগুলো নেওয়া যায় তার মধ্যে নিয়মিত ড্রেন পরিষ্কার করা, বর্ষা মৌসুমের আগেই যেন আমরা এই ড্রেনগুলো থেকে বর্জ্য সরিয়ে ফেলা হয়, পাম্প হাউসের আধুনিকায়নের মাধ্যমে কল্যাণপুর, রামপুরা সহ সকল নিষ্কাশন পাম্প হাউসগুলো 24 ঘন্টা সম্পূর্ণ সচল রাখার ব্যবস্থা করা, কুইক রেসপন্স টিম পানিবদ্ধতা প্রবণ এলাকাগুলোতে দ্রুত পানি অপসারণের জন্য ভ্রাম্যমান পাম্প।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সংসদ সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রত্যেকেই 1 মিনিট সময় পাবেন। প্রথমেই ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, সময় 1 মিনিট। ধন্যবাদ।
7: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একই সাথে আমি মাননীয় সংসদ সদস্য সঞ্জিদা ইসলামকেও ধন্যবাদ জানাই, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাবন উত্থাপন করেছেন এবং সেই সাথে আমার সংশোধনী হচ্ছে এই রাজধানী ঢাকার সাথে ময়মনসিংহ নগর একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর, সেখানেও জলাবদ্ধতা হয়ে থাকে এবং সেখানে একটু বৃষ্টি হলেই দেখা যায় নতুন বাজার থেকে শুরু করে গাঙ্গিনার পার সহ একেবারে প্রতিটি দোকান এবং ঘরের মানে নিচতলা যেটা সেটা জলাবদ্ধ হয়ে যায়, বসবাসের অনুপযোগী হয়ে যায়। এটাও জলাবদ্ধতা দূরীকরণের জন্য বিশেষ সিদ্ধান্ত প্রয়োজন, বিশেষ ব্যবস্থা প্রয়োজন। আমি আজকে এই প্রস্তাব উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। নাটোর চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, সময় এক মিনিট। ধন্যবাদ
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সানজিদা ইসলাম সংসদ সদস্য, ওনার সাথে সহমত পোষণ করি সর্বজনবিদিত নাটোর চার 61 চলন বিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে গুদাসপুর উপজেলা এবং গুদাসপুর উপজেলা অন্তস্থ গুদাসপুর পৌরসভা এবং চাপিলা ইউনিয়ন। বড় বর্ষণ, অতি বর্ষণে, বড় বর্ষায় সবসময় এই এলাকা প্লাবিত হয়ে থাকে। আমি জলবদ্ধতা দূরীকরণের জন্য ওনার সাথে সহমত পোষণ করে আমার চাপিলা ইউনিয়ন এবং গুদাসপুর পৌরসভার প্রস্তাবনা এই মহান সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ,
9: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: সময় এক মিনিট।
9: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাচ্ছি 316 মহিলা আসন 16 মাননীয় সংসদ সদস্য সানজিদা ইসলামকে। আমার সংসদের প্রস্তাব হলো যে রাজধানীর জলবদ্ধতা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমার অবহেলিত এলাকা, দুর্গম এলাকা সুন্দরবন ঘেঁষা আমার এই এলাকা খুলনা জেলার কয়ের এবং পাইকগাছা, এই দুইটি উপজেলার জলবদ্ধতা কারণেই মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এই কারণেই এই জলবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং খাল ও জলাশয় পুনর্খনন এখন সময়ের দাবি হয়ে পড়েছে। পাশাপাশি টেকসই পানি ব্যবস্থাপনার জন্য অবিলম্বে প্রয়োজন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: সময় এক মিনিট।
10: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম, সংরক্ষিত 316 মহিলা আসন। প্রস্তাবিত সানজিদা ইসলামের ঢাকার রাজধানীর জলবদ্ধতা দূরীকরণের সাথে খুলনা মহানগরী এই সিটি কর্পোরেশনের এখানে যে সামান্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়, যে কারণে এই উত্থাপিত সংশোধনী প্রস্তাবের সাথে খুলনা মহানগরী এই কথাটি সংযুক্ত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। শওকত আরা আক্তার, মহিলা আসন নম্বর 33, সময় এক মিনিট। ধন্যবাদ
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহিলা আসন 16 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সানজিদা ইসলামকে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মেহেরপুর পৌরসভা জলাবদ্ধতার মূল একটি স্থায়ী ও কৃত্রিম উপায়ে সৃষ্ট সমস্যা, যা বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে প্রকট আকার ধারণ করে। জনস্বার্থে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই আমার সংশোধনী সহ মূল প্রস্তাবটি গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। যশোর ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, সময় এক মিনিট। ধন্যবাদ
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সাংসদ সানজিদা ইসলামের জলবদ্ধতা প্রস্তাবের সাথে একাত্মতা পোষণ করে আমি একটি সংশোধনী প্রস্তাব সংযুক্ত করছি। প্রতিবছর বর্ষা মৌসুমে সারসার হাজার হাজার একর জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। এই জলবদ্ধতা শুধু প্রাকৃতিক কারণে নয়, বরং অনেকাংশে মানবসৃষ্ট। জনগণের দুঃখ জলবদ্ধতা নিরসনে আমি চারটি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ১. উপজেলার সকল নদী খাল প্রাকৃতিক জলাশয়গুলো অবিলম্বে দখলমুক্ত করত সরকারি জমি পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ উন্মুক্ত করতে হবে। পাশাপাশি নদী খাল ও বিলগুলি সংস্কার করতে হবে। দুই, সাহেবের খাল থেকে গোমর বিল হয়ে কলরা উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের সোনাই নদী পর্যন্ত 4.5 কিলো নতুন খাল খনন করতে হবে। ভারতের পানি থেকে রক্ষার জন্য রুদ্রপুর ও দাউদখালীর মাঝে পুটখালী বিজিবি ক্যাম্প।
1: ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদা দুই। সময় এক মিনিট। ধন্যবাদ
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সে সাথে মাননীয় সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম মহিলা আসন ষোলোকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য প্রস্তাব করে আছেন যে সংসদের অভিমত এই যে রাজধানী ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, এ প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ একমত। রাজধানী ঢাকার জলাবদ্ধতা দূরীকরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ জেলা শহরেও এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়, সে জলবদ্ধতা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, অ্যাপারেন্টলি উনি নেই। রাজশাহী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার, সময় এক মিনিট।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। আসলে জলাবদ্ধতা শুধু রাজধানী ঢাকার কোনো একটা বিষয় নয়, আমি মনে করি গোটা বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ শহর, সিটি কর্পোরেশন এবং পৌরসভার এটা একটা সমস্যা। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচন এলাকা রাজশাহী 4 বাগমারার ভবানীগঞ্জ পৌরসভারও এই জলাবদ্ধতা একটা সমস্যা। আমি মনে করি জলাবদ্ধতা সাময়িক কোনো সমস্যা নয়, এটা দীর্ঘস্থায়ী ক্ষতিও করে থাকে। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে রাস্তাঘাট এবং অবকাঠামোরও ক্ষতি করে থাকে। তাই আমার প্রস্তাবনা হলো যে রাজধানী ঢাকার শব্দাবলীর পরে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার শব্দগুলির সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি দুই, নেই। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলির উপর মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, ধন্যবাদ আপনাকে।
14: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি এই মহান সংসদের সকল সদস্যবৃন্দকে এবং বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে জলাবদ্ধতা ঢাকা শহর এবং আমরা সংশোধনীগুলিতে দেখেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ কারণ আমরা চিহ্নিত করেছি। ঢাকা শহরের যে বিষয়টি সেটি আপনারা জানেন, একটি শহরের একটি আয়তন, সীমিত আয়তন, এবং এখানে আজকে জনসংখ্যা প্রায় 2 কোটির উপরে, কোনো কোনো হিসাবে প্রায় 3 কোটির কাছাকাছি। ফলশ্রুতিতে যা হয়েছে, মানুষ আবাসন করার জন্যে যে প্রাকৃতিক নিয়মে বৃষ্টির পানিগুলো নেমে যেত সেই এলাকাগুলো ভরাট করে তারা গৃহায়ণ করেছে, এবং এটি একটি বাস্তবতা। যে বাস্তবতার সমাধান আমরা চিন্তা করছি এবং এই সমাধান ব্যয়বহুল, এটাও অস্বীকার করার উপায় নেই। আর যে সংশোধনীগুলিতে যে সমস্যাগুলো এসেছে আপনারা দেখেছেন, অনেকে শুধু স্থানীয়ভাবে জলাবদ্ধতার কথা বলেননি, তারা সামগ্রিক জলাবদ্ধতার কথা বলেছেন। এ প্রসঙ্গে আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই যে বাংলাদেশের যে সামগ্রিকভাবে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার একটি মূল কারণ যে আমাদের যে নদী বিধ্বস্ত যে বাংলাদেশ, সে বাংলাদেশের নদীগুলো অনেকাংশে ভরাট হয়ে গেছে এবং যার কারণ আমাদের যে উজানে যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে থেকে জল প্রত্যাহার করা হচ্ছে এবং তার সুদূর প্রসারী প্রভাবের কারণে বাংলাদেশের বিভিন্ন নদীতে পলি জমেছে, বালি জমেছে এবং যে কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি সাধারণভাবে আপনাদের যে সমস্যাগুলো আমি আপনাদের মাধ্যমে, মাননীয় স্পিকারের মাধ্যমে, সংসদের মাননীয় সদস্যবৃন্দ তথা দেশবাসীর উদ্দেশ্যে আমি তার সংক্ষিপ্ত একটি বিবরণ দিয়েছি। আজকে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের জবাবে নির্দিষ্টভাবে আমি আরও কয়েকটি কথা বলতে চাই, যে কথাগুলো বললে আপনারা উপলব্ধি করবেন যে এই গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিভাবে জনগণের সেবায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমত, জলাবদ্ধতা নিরসনে বর্তমান সরকার ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরগুলিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আমি স্বীকার করছি যেহেতু এই সমস্যাগুলো দীর্ঘ দশকের পর দশক ধরে সৃষ্টি হয়েছে, এটা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এই বাস্তবতা আমাদের মেনে নিয়েই কিন্তু আমরা আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন পরিকল্পনাগুলো গ্রহণ করেছি। সরকার রাজধানী সহ সব সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনকল্পে অবিরাম কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে বর্তমান সরকার বহুমাত্রিক এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে এবং এই ধারাবাহিকতায় রাজধানীর দুটি প্রধান যে আমাদের মেশিনারি, দুটি সিটি কর্পোরেশন, তারা অত্যন্ত সক্রিয় এবং পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। প্রথম, এক, রাজধানীর জলাবদ্ধতার সমস্যা নিরসনকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ রয়েছে, তার প্রথম দীর্ঘ তালিকা রয়েছে, আমি দু একটি আপনাদের উদ্দেশ্যে পড়ব এবং পরবর্তীতে যদি মাননীয় স্পিকার আমাকে অনুমতি দেন, আমি আজকে জানি আমরা সময়ের সীমাবদ্ধতা রয়েছে, তিনি যদি আমাকে অনুমতি দেন পরবর্তী অংশগুলো পঠিত বলে গৃহীত হতে পারে, কিন্তু আমি প্রথম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সংসদের মাননীয় সদস্যদের জন্য স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই। প্রথমত, জলাবদ্ধতা প্রবণ স্থান আমরা চিহ্নিত করছি, আমরা ম্যাপিং করছি, আমরা হটস্পট চিহ্নিত করছি এবং এই সমস্যাগুলো চিহ্নিত করার পরে তার দ্রুত সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। আমরা 10টি অঞ্চল এভাবে চিহ্নিত করেছি এবং আমরা 21টি কুইক রেসপন্স টিম, QRT, আমরা গঠন করেছি, যার মাধ্যমে নিয়মিত পিট, ক্যাচ পিট, ড্রেনেজ লাইন এবং হটস্পট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ফলে দেশের জলাবদ্ধতা আমি বলবো হয়তো পুরোপুরি নয় কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। 2024-25 অর্থবছরে 110.93 কিলোমিটার রাস্তা এবং 105.89 কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে অথবা যেগুলো অতীতে নির্মাণ করা হয়েছিল সেগুলো উন্নয়ন এবং পরিচ্ছন্ন করা হচ্ছে। 2025-26 অর্থবছরে 115 কিলোমিটার রাস্তা এবং 120 কিলোমিটার নর্দমা উন্নয়ন কার্য এখনও চলমান রয়েছে। DNCC-র আওতাধীন এলাকাসমূহে প্রায় 108টি জলাবদ্ধতার স্থান আমরা চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। এভাবে আরও দীর্ঘ তালিকা রয়েছে, মাননীয় সংসদ সদস্যকে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে আমন্ত্রণ জানাবো, তিনি যদি মন্ত্রণালয়ে আসেন আমি বিস্তারিত তাকে অবহিত করব। সংক্ষেপে, খুব সংক্ষেপে বলছি, ঢাকা রাজধানীর যে জলাবদ্ধতার সমস্যা নিরসন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন, তারা যে ব্যবস্থাগুলো নিয়েছে আমি শুধু একটি বা দুটি আমি এখানে উল্লেখ করব। দীর্ঘ কর্মসূচি রয়েছে, সবগুলো হয়তো সময়ের অভাবে এখানে উপস্থাপন করতে পারছি না। আমি প্রথমে বলছি যে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের বৃষ্টির পানি নির্গমনের জন্য আমরা তিনটি, একটি কমলাপুরে, একটি টিটিপাড়ায় এবং একটি ধোলাইখাল এলাকায় তিনটি আউটলেট রয়েছে, এবং এই তিনটি আউটলেটের অধিক্ষেত্রে মোট 109 বর্গ কিলোমিটার এলাকা রয়েছে। এবং এই তিনটি যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মাধ্যমে এই 109 বর্গ কিলোমিটারের পানি আমরা নিষ্কাশন করার চেষ্টা করছি। আমি স্বীকার করি এটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আপনারা জানেন আমাদের বাংলাদেশ, এটা একটা বৃষ্টি এখানে অত্যন্ত বেশি পরিমাণে হয় পৃথিবীর অনেক দেশ থেকে, এবং এই বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিশেষ করে আমি একটু আগে যে কথা বলেছি যে ঢাকা শহরের যত ন্যাচারাল যেগুলো প্রাকৃতিক যে জল নিঃসরণের জন্য যেসব খাল নর্দমা এবং ছোট নদী ছিল সেগুলো অধিকাংশই ভরাট হয়ে গিয়েছে, এবং সেই পরিস্থিতিতে দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের জন্য আমরা আরও দুটি আউটলেট নির্মাণের পরিকল্পনা নিয়েছি। শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য আমরা খাল প্রকল্পের আওতায় বক্স কালভার তৈরি করেছি, এবং বৃহৎ ব্যাসের অত্যন্ত বড় পাইপলাইন 8 ফুট নর্দমার মাধ্যমে সে আউটলেট নির্মাণের যে কাজ সে কাজটি এখন চলমান রয়েছে। আমি আরও দীর্ঘ তালিকা রয়েছে, মাননীয় স্পিকার আপনি যদি অনুমতি দেন তাহলে সেটা পঠিত বলে গণ্য হতে পারে।
1: পঠিত বলে গণ্য হলো, সেই ক্ষেত্রে আপনার আহ্বানটা জানান মাননীয় সদস্য, উনি যদি প্রত্যাহার করেন। মাননীয় মন্ত্রী, আমি পঠিত বলে গণ্য করলাম, আপনার এখন আহ্বান জানানো দরকার অফিসিয়ালি মাননীয় সদস্যকে, উনি যদি প্রত্যাহার করতে সম্মতি হন পরবর্তী পদক্ষেপে আমরা যাব।
14: মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি তুলেছিলেন যে সিদ্ধান্ত প্রস্তাবটি এই মহান সংসদে তিনি তুলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ঢাকা শহরের প্রায় 2-3 কোটি অধিবাসীর জন্য এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি, যার বিস্তৃত বর্ণনা আমি ইতিমধ্যে এই মহান সংসদে উপস্থাপন করেছি। এবং সেই প্রেক্ষিতে আজকে যিনি প্রশ্ন করেছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে তিনি যদি বিবেচনা করেন তাহলে তিনি তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সঞ্জিদা ইসলাম, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। যে সকল মাননীয় সংসদ সদস্য আমার প্রস্তাবটি সমর্থন করেছেন এবং তাদের সংশোধনী বক্তব্য দিয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই গঙ্গা বুড়ির শহরে আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহাড়ে, এই প্রাণের শহর ঢাকা যেন আর না কাঁদে, সেজন্য আমি আমার এই প্রস্তাব রাজধানী ঢাকার জলবদ্ধতা দূরীকরণের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে মাননীয় মন্ত্রী যেই উদ্যোগগুলো গ্রহণ করেছেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী, সেগুলোকে সাধুবাদ জানাই, এবং এটি আমাদের মধ্যে আশার আলো সঞ্চার করেছে। কিন্তু আমি প্রত্যাহার করব অবশ্যই এই অনেকগুলো উদ্যোগ, কিন্তু আমার তারপরেও আরেকটা প্রশ্ন থেকে যাবে যে এই নিরসনে গৃহীত কার্যক্রমগুলো বাস্তবায়নের কাজ কবে নাগাদ শুরু হবে এবং কবে শেষ হবে, যেন জনগণের ভোগান্তিগুলো আমরা শেষ করতে পারি, তাদেরকে স্বস্তি দিতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 এবং এর 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য সঞ্জিদা ইসলাম, মহিলা আসন নম্বর 16 কর্তৃক 3/9/2026 তারিখ উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব, সংসদের অভিমত এই যে রাজধানী ঢাকার জলবদ্ধতা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহৃত হলো।

মাননীয় সদস্যবৃন্দ, আজ চলতি অধিবেশনের শেষ দিন হওয়ায় মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলের নেতা সমাপনী বক্তব্য রাখবেন। তাছাড়া আইন প্রণয়ন কার্যাবলীও রয়েছে, তাই আমি বাকি সিদ্ধান্ত প্রস্তাবের উপর কার্যক্রম স্থগিত রাখছি। ধন্যবাদ।

মাননীয় সদস্য, আমরা পিছনে যেতে পারবো না, পরবর্তী সংসদ অধিবেশনে দয়া করে উত্থাপন করবেন, ধন্যবাদ। জি মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন, আমরা একটু কার্যক্রম এগোই, পরবর্তীতে বিবেচনা করা হবে, অসংখ্য ধন্যবাদ।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচীভুক্ত আইন প্রণয়ন কার্যাবলী, বেসরকারি বিল, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এক কর্তৃক আনীত বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন সংক্রান্ত কার্যক্রম মাননীয় সদস্যের অনুরোধের প্রেক্ষিতে স্থগিত রাখা হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিল উত্তক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, উহার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষাঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত একটি বিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB উইদিন ব্র্যাকেট বিল 2026 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যদের মধ্যে যথাক্রমে জনাব মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন নম্বর 40, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর 39, জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি 2, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট 1, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর 1 এবং জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যদের মধ্যে যথাক্রমে জনাব মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা 15, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন নম্বর 40, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর 39, জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি 2, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট 1, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর 1 এবং জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশ দাতাদের মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে প্রদেয় যারা নাম দিয়েছেন সেই নাম পড়ব এবং তারা বক্তব্য রাখবেন। প্রথমে মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2। রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, সময় 2 মিনিট।

বাংলাদেশের অপরাধ জগতের সবচেয়ে আলোচিত ঘটনা। আমাদের বিগত বছরগুলোতে যে বাহিনীগুলো করেছিল

0: আমরা তৈরি করতে যাচ্ছি। নতুন বাহিনীতে পুরাতন বোতলেই যদি আবার নতুন করে কোনো কিছু দেওয়া হয় তাহলে যেমন হবে এমন হবে কিনা বিষয়টি একটু ভাবার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, বাংলাদেশের যারা গবেষণা করে টিআইবি তারা মনে করে এবং যারা বাহিনী নিয়ে ভাবেন তারা মনে করেন যে এই বাহিনী আরও চুলচেরা বিশ্লেষণ না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমেই একটি সমস্যার সমাধান হবে না। যেই র‍্যাব টাকা খেয়ে মানুষ হত্যা করে, যেই র‍্যাব আয়নাঘরে লোক রাখে, যেই র‍্যাব বিনা কারণে মানুষকে তুলে নিয়ে যায়, যেই র‍্যাব ওয়ারেন্ট ছাড়া মানুষকে অ্যারেস্ট করতে পারে, এরকম একটা বাহিনী যদি আবার নতুন করে তৈরি হয় শুধু নাম পরিবর্তনের মতো তাহলে কোনো লাভ হবে না। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি অনেক ব্রিটিশ আমলের একটি বাহিনী বিডিআর, এই বিডিআর বাহিনীকে বিজিবি করা হয়েছে কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। আমরা দেখলাম পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হলো কিন্তু ক্যারেক্টার যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকলো। তাহলে মৌলিক যেই বিষয় সেই বিষয়টুকুর আমাদের হাত দেওয়া উচিত। মাননীয় স্পিকার, যদি সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য অথবা সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো বাহিনী তৈরি হয় তাহলে সেটা জাতির জন্য ভালো কিছু হতে পারে না। এই জন্য এই বাহিনী এসআরবি তৈরির আগেই আমি এটাকে ভালো করে যাচাই বাছাইয়ের জন্য বিনীত অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, এই বাহিনী সদস্যরা যদি অপরাধ করেন সেই অপরাধটা কিভাবে যাচাই হবেন, এই বাহিনী তাদের চলার পথে যদি কোনো অন্যায় করেন সেটা কি হবে, এই বাহিনীর কার্যক্ষমতাটা কি, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হয়নি বলে আমার মনে হয়। এই কারণে এই বিলটা পাশ করার আগে জনমত যাচাইয়ের জন্য আমি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। শেরপুর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, ধন্যবাদ।
2: সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই বলতে শৃঙ্খলা রক্ষার জন্য একটি দক্ষ এবং বিশেষায়িত বাহিনী আমাদের খুবই প্রয়োজন, কিন্তু প্রশ্ন হচ্ছে র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি করলেই কি আমাদের সেই কাঙ্ক্ষিত সংস্কার এবং যেটা আমাদের চাহিদা সেটি বাস্তবায়ন হবে? মাননীয় স্পিকার, এই বিলের সবচেয়ে দুর্বলতা আমি এখানেই দেখছি। র‍্যাবের জনবল, সম্পদ, নথিপত্র স্থাপনা, দায় দেনা প্রায় সব কিছুই কিন্তু এসআরবিতে হস্তান্তর করা হবে বা এই প্রস্তাব রাখা হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পরিবর্তনটা আসলে কোথায় হচ্ছে? শুধু নামের পরিবর্তন নাকি কাঠামো এবং জবাবদিহিতারও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা র‍্যাবের অতীত নিয়ে অনেক অভিযোগ শুনেছি এবং এখানে সেটি বিস্তর আলোচনা করা হয়েছে। গুম, হেফাজতে নির্যাতন, বেআইনি আটক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়গুলো আমাদের সামনে এসেছে। আমি মনে করি নতুন একটি বাহিনী করতে হলে অতীতের এই সব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমার আপত্তি হল অভিযোগের তদন্ত বা এই তদন্তের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে সেটিকে আরও স্বাধীন করা প্রয়োজন। যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সেই বাহিনীর প্রভাবমুক্ত একটি অভিযোগ তদন্ত ব্যবস্থা না থাকলে আলটিমেটলি সাধারণ মানুষ কিভাবে আস্থা পাবে? আমি মনে করি এখানে অবসরপ্রাপ্ত বিচারপতি, মানবাধিকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন তদন্ত অভিযোগ ব্যবস্থা জোরদার করা দরকার বা নিশ্চিত করা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আটক ও জিজ্ঞাসাবাদ। একজন মানুষকে গ্রেপ্তার বা আটক করার পর সে কোথায় যাচ্ছে সেই জায়গাটা স্পেসিফিকভাবে নজরদারিতে আনার জন্য পূর্ণাঙ্গ রেকর্ড থাকা দরকার। কোনো মানুষ যেন রাষ্ট্রের হেফাজতে গিয়ে অদৃশ্য না হয়ে যায় বা যে ভয়ঙ্কর দৃশ্যগুলো ঘটেছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে। একইভাবে র‍্যাবের পুরনো সব অপারেশন রেকর্ড, কাস্টোডি রেজিস্টার, সিসিটিভি ফুটেজ, অস্ত্রের রেকর্ড সহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করতে হবে, কারণ বাহিনীর নাম পরিবর্তন হতে পারে কিন্তু অতীতের দায় মুছে দিতে দেওয়া যাবে না কোনোভাবেই। মাননীয় স্পিকার, আমরা শক্তিশালী বাহিনী চাই কিন্তু সেই শক্তি হতে হবে আইনের মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে এবং জনগণের অধিকার রক্ষার বিষয়টি এখানে সবচেয়ে ফোকাস পয়েন্ট, সেটি হলো আমাদের জন্য মূল বিষয়। তাই আমার অনুরোধ থাকবে এই বিলটি শুধু র‍্যাবের নাম পরিবর্তনের আইন না হয়ে সত্যিকারের সংস্কারের আইন হোক, প্রয়োজনে সংশোধনী এনে একটি দক্ষ, জবাবদিহিতামূলক এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা।

0: ক্ষমতাশীল বিশেষায়িত বাহিনী হিসেবে গড়ে তোলা হোক, এ লক্ষ্যে বিলটির উপর জনমত যাচাই এবং বাছাইয়ের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। চুয়াডাঙ্গা এক জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ নেই। চাঁপাইনবাবগঞ্জ তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম, সময় তিন মিনিট, ধন্যবাদ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল 2026, এই ব্যাপারে আমি সংসদীয় স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং বিস্তারিত লিখিতভাবে আমি সেখানে প্রেস করেছি। এরপরও আমি মনে করি যে সংসদে এ বিষয়ে আমার বক্তব্য তুলে ধরা উচিত। কোনো পরামর্শ ছাড়াই এত বড় একটা বিল, যেটি যে র্যাবের প্রতি আমাদের আতঙ্ক আছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং গোটা বাংলাদেশে গুম এবং খুনের একটা নতুন মাত্রা যোগ করেছে, এই ধরনের একটা বিল, এই ঝুঁকিপূর্ণ বিলটিকে কোনো ধরনের আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে মাত্র চার কর্মদিবসের মধ্যে এটিকে পাশ করার জন্য এখানে নিয়ে আসা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা চাই যে স্টেক যারা এখানে ভুক্তভোগী আছে, ফৌজদারি আইনজীবী যারা আছেন, মানবাধিকার কমিশন আছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে সমস্ত সংস্থা আছে, এসব কিছু মিলিয়ে বিচারিক আদালতে যারা ভূমিকা পালন করেছেন, সবার মতামত প্রয়োজন এবং অধিকতর আলোচনা করে এই বিলটিকে সংসদে নিয়ে আসার জন্য দরকার ছিল, এটি আমাদের একটি দাবি ছিল। দুই হচ্ছে, র্যাব থেকে এসআরবিতে হস্তান্তরের সময় তাদের রেকর্ডপত্র কিভাবে সুরক্ষিত হবে, এই আইনে এই সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। আমরা যেটি মনে করি যে ধারা ২৪ যে কমিটি গঠন করা হয়েছে অভিযোগ প্রতিকারের জন্য, এসআরবির বিরুদ্ধে আসলে এই কমিটি অভিযোগের প্রতিকার করার মতো সামর্থ্য রাখে কি না, কোনোভাবেই সামর্থ্য রাখে না। কারণ উইদিন ব্যাটালিয়ন অভিযোগ প্রতিকারের জন্য কমিটি করা হয়েছে, এর বাইরে আসলে স্বাধীন বিচার বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে একটা সামগ্রিকভাবে একটা কমিটি গঠিত হওয়া উচিত বলে আমরা মনে করি। মামলা আদালতে যাওয়ার আগেই এসআরবির কাজ, এসআরবির কাজ কে তদারক করবে সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। কারণ মামলায় যাওয়ার আগে, আদালতে যাওয়ার আগে অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া কারা নিয়ন্ত্রণ করবে সে ব্যাপারে এখানে কোনো নির্দেশনা নেই। এসআরবির কোথায় একজন ব্যক্তিকে আটক রাখবে সেই ব্যাপারেও সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এসআরবি যতগুলো স্থাপনা থাকবে, অফিস থাকবে, কার্যালয় থাকবে, সেগুলোর গেজেট হওয়া দরকার এবং সেখানে কতক্ষণ থাকবে, অনতি বিলম্বে বলা হয়েছে, অনতি বিলম্বটা কতদিন সেটিও নিশ্চিত হওয়া দরকার। ছয় হচ্ছে, পেছনে আসা কর্মকর্তা তখন যখন পুলিশের ভূমিকা রাখবেন তখন কিভাবে সেটি প্রয়োগ করবেন, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রয়োজন, বেআইনি আদেশ মানতে অস্বীকার করবে।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। পাবনায় এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাজিবুর রহমান, জনাব নাজিবুর রহমান সময় তিন মিনিট, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা রাসূলুল্লাহ। মাননীয় স্পিকার, 2014 সালের মে মাস নারায়ণগঞ্জে যেই ন্যাক্কারজনক সাত খুনের ঘটনা ঘটল, সে ঘটনার পরে র্যাব স্কোয়াডকে কিলিং স্কোয়াড আখ্যা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সে সময় তিনি র্যাবের বিলুপ্তির দাবি জানান। সংস্কার নয়, সরাসরি বাহিনীর বিলোপ দাবি করা হয়েছিল। পরবর্তীতে 2019 সালে তিনি র্যাবকে ক্যান্সার আখ্যায়িত করেছিলেন, তখনও তিনি র্যাবের বিলুপ্তির দাবি করেন। এরই ধারাবাহিকতায় 2024 সালে ডিসেম্বরে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির আনুষ্ঠানিক সুপারিশ করেন। এই সংসদে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ র্যাব বিলুপ্তির যা দাবি জানিয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ ও গুম কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। এখানে আমরা কি দেখছি মাননীয় স্পিকার, ২৭ বিলের ২৭ ধারায় যেটা বলা হয়েছে, র্যাবের জনবল কার্যালয় ক্ষমতা নথিপত্র সম্পদ চুক্তি দায় দায়িত্ব সরাসরি এসআরবি নতুন বাহিনীর কাছে চলে যাবে। অর্থাৎ শুধু সাইনবোর্ডটাই চেঞ্জ হচ্ছে, নতুন বোতলে পুরানো মদ, র্যাবের নাম ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, সব ঠিক থাকছে। মাননীয় স্পিকার, এতে গুমের অপরাধ সহ অনেক অপরাধের মামলা এবং তদন্ত ঝুঁকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আরো ত্রুটি রয়েছে, সাত দফা আমরা লিখিতভাবে দিয়েছিলাম, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা জবাবদিহিতার যে ব্যবস্থা এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ। এই নতুন যে বাহিনী প্রস্তাব করা হয়েছে এসআরবি, এর বিরুদ্ধে অভিযোগ যেটা আসবে সেটা দেখার জন্য যিনি চেয়ারম্যান হবেন তিনি হলেন এসআরবির একজন অতিরিক্ত মহাপরিচালক। কমিটির সার্বিক দায়িত্ব থাকবেন একজন পরিচালক, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ সেই বাহিনীর চেয়ারম্যান, অর্থাৎ কমিটির চেয়ারম্যান হবেন সেই বাহিনীর ব্যক্তি, সার্বিক দায়িত্ব তাদের হাতে নিয়োজিত থাকবে আর কি। এখানে বিষয়টা হলো মাননীয় স্পিকার, সাধারণ যেই স্ট্যান্ডার্ডটা পুলিশ বাহিনীতে মেনটেন করা হয় সেটা এখানে মেনটেন করা হচ্ছে না। একটা থানার বিরুদ্ধে অভিযোগ আসলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের অধীনে তদারকি করা হয়, কিন্তু এখানে সেটাও মেনটেন করা হচ্ছে না। আমাদের যেটা প্রস্তাব ছিল সেটা হলো এসআরবির বাইরে স্বাধীন ব্যক্তির হাতে এই এই বিষয়টা, এই তদন্তের ভারটা দিতে হবে। অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশন, ফৌজদারি আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে। মাননীয় স্পিকার, আমরা এসব আপত্তি লিখিতভাবে দিয়েছি, সেগুলো সংসদীয় কমিটির রিপোর্টে আছে, কিন্তু বিলের মূল কাঠামোতে কোথাও এগুলো পরিবর্তন আনা হয়নি। আমাদের যেটা দাবি, একটি দক্ষ বিশেষোৎসাহিত বাহিনীর বিরুদ্ধে আমরা না, কিন্তু এটার যে প্রশিক্ষণের ব্যবস্থা, যে জবাবদিহিতার ব্যবস্থা, এটা ঠিক মতো না রেখে শুধু পুরান বোতলে নতুন মদ, শুধু সাইনবোর্ড চেঞ্জ করলে এটার উদ্দেশ্য পূর্ণ হবে না, আমাদের আন্তর্জাতিক যে অ্যাপ্লিকেশন।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা 18, মাননীয় বিরোধী দলীয় নেতা, সময় 3 মিনিট, ধন্যবাদ। এখানে বেসিক্যালি লিস্টে এসছে লেখা ঢাকা 188, আমি একটা
4: আনবাত করবো 15 এবং 18।
1: মাননীয় বিরোধী দলের নেতা, এখানে বেসিক্যালি লিস্টে এসছে লেখা ঢাকা 188, আমি একটা 8 বাদ দিয়ে 18 এসেছি, আমি দুঃখিত 15, লিস্টে বুধ ওইখান থেকে দেওয়া হয়েছে আপনাদের ওখান থেকেই।
4: মাননীয় স্পিকার, আমার সময় চলে গেছে, আধা মিনিট,
1: টাইম স্টার্ট নাও।
4: থ্যাংক ইউ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বিলটি জাতীয় জীবনে অন্য 10টি বিলের মতো নয়, সম্পূর্ণ ভিন্ন একটি বিল। র‍্যাব প্রতিষ্ঠা হওয়ার পরে এই জাতির সামগ্রিক অভিজ্ঞতা সুখকর নয়, তার কিছুটা ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিক এত বেশি ছিল যে এটা গোটা বিশ্বকে চিন্তিত করে ফেলেছিল। আমাদের এই হাউসে আমি বিশ্বাস করি র‍্যাবের হাতে ভুক্তভোগী অনেকেই আছেন, আমি নিজেও, তবে আমি তো বেঁচে আছি। কিন্তু করুণভাবে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিংবা গুমের শিকার হয়ে কোথায় আছেন কেউ জানে না। র‍্যাবের হাতে গুমের শিকার হয়ে ফিরা আমার সম্মানিত সহকর্মী সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম এখানে আজকে সংসদ সদস্য হয়েছে। সংরক্ষিত নারী আসন থেকে আমাদের একজন সহকর্মী আছেন মার্জিয়া বেগম, তার স্বামী একজন বিশিষ্ট চিকিৎসক, মানবিক ডাক্তার হিসেবে যার সুপরিচিতি অত্যন্ত সকলের কাছে ছিল, রাত 12টার সময় তাকে শয়নকক্ষ থেকে তুলে নিয়ে ছাদের উপর নেওয়া হলো, তার উপর অমানবিক নির্যাতন হলো, তারপরে আস্ত জিতা মানুষটাকেই ছাদের উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। চোখের সামনেই তার এই করুণ অবস্থা তার পরিবারের সদস্যরা প্রত্যক্ষ করেছে, শুনে আমাদের হৃদয় ভেঙেছে। যারা দেখেছেন তাদের অবস্থা কি ছিল আল্লাহ ভালো জানে। এই বাহিনীটা বিলুপ্তি ছিল সকলের দাবি, এখানে নাজিবুর রহমান তিনি বলেছেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও বারবার এই বিষয়ে কথা বলেছেন, দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলা কথা বলেছে। এটা বিলুপ্ত করে আরেকটা বাহিনী গঠনের দাবি কিন্তু কারোই ছিল না, শুধুই বিলুপ্তির দাবি ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকারি তরফ থেকে ঠিক একই ধরনের আরেকটা বাহিনী বিল্ড আপ করার দাবি নিয়ে আসা শুধু হয়নি, হুবহু বাহিনীটাকে জায়গায় রেখে, সব কিছু জায়গায় রেখে একটা প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে। আমি জাস্ট 5 দিন আগের ঘটনা বলতে চাই, যখন এই বিলটি আলোচিত হচ্ছে তখন এই ধরনের একটা বিস্ময়কর ঘটনা এই একই বাহিনীর দ্বারা ঘটেছে, এবং এটি পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রী, তাকে তার বাসা থেকে তুলে নেওয়ার জন্য আসা হয়েছে। সেখানে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন
5: জি, মাননীয় বিরোধী দলের নেতার সময় শেষ, আপনার একটু লাগবে সময়। আচ্ছা, 5 মিনিট, ধন্যবাদ।
4: যদি তারা তড়িগড়ি করে দৌড়ে না আসতেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাহলে কিন্তু মেয়েটাকে নিয়ে যায়। হতে পারে এই মেয়েটা কোনো সামাজিক অপরাধ করেছেন অথবা করেন নাই, এটা আমরা জানি না, কিন্তু এই ঘটনা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে যে এই বাহিনীর সাথে সম্পৃক্ত সদস্যদের কোনো ধরনের বুদোদয় হয়নি, তারা আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। সেই একই বাহিনীর লোকেরা একই জায়গায় হস্তান্তর হচ্ছেন, শুধু কোথায় হস্তান্তর? তাদের স্থাপনা যা আছে তাই থাকবে, লজিস্টিক যা আছে তাই থাকবে, ম্যান পাওয়ারও যা আছে তাই থাকবে, তাই তো কোনো কিছু স্থানান্তর হলো না, শুধু একটা নাম বদলায় আরেকটা নাম আসল। আগে কোটাই ছিল, এখন মজর হবে, এর বেশি কিছু না। এটা তো এই জাতি চায় না। আমি পুঙ্খানুপুঙ্খ এই বিলটা পড়েছি, আমাদের তরফ থেকে যে নোট অফ ডিসেন্ট স্থায়ী কমিটিতে দেওয়া হয়েছে তাও আমি দেখেছি। আমি এই বিস্তারিতটায় না যে আমি বিলটি উত্থাপনকারী সম্মানিত সদস্যকে অনুরোধ করব, রেবের জন্ম হয়েছিল ওনাদেরই হাতে যখন ওনারা সরকারে, ঠিক আছে, জোট সরকারও মেনে নিলাম, সমস্যা নাই। আমাদের লুৎফুজ্জামান বাবর সাহেব তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে এবং তিনি সুচারুরূপে সেই দায়িত্ব পালন করেছেন। আমার যতটুকু মনে হয় যে র্যাবের হাতে জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে, এরপরে আমরা হয়েছি, জাতি হয়েছে, জাতির কোনো অংশ বাদ যায় নাই, এটা সঙ্গত কারণেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা সামনে আসার পরে বাংলাদেশের সিভিল সোসাইটি থেকে আপত্তি উত্থাপিত হয়েছে, সবাই উদ্বিগ্ন। আমরা অনুরোধ করব এই সেশনে এই বিলটা পাস করার দরকার নেই, এটা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আরও কাজ করা হোক, আরও গভীরভাবে চিন্তা করা হোক, কেন এমন একটি বাহিনীর প্রয়োজন তার যথার্থতা আরও বেশি পরিষ্কার হয়ে আসবে, যাতে অনুভব করুক যে এই ধরনের একটা স্পেশালাইজড ফোর্স আমাদের লাগবে, যাতে কনভিন্স হোক, আদারওয়াইজ গোটা জাতি এইটাকে স্বাভাবিকভাবে নিবে না। এবং বিশ্ব সম্প্রদায়ও তারা যে আপত্তি উত্থাপন করেছিল, দাবি জানিয়েছিল, এটা গঠনের মধ্য দিয়ে, এই বাহিনী গঠনের মধ্য দিয়ে সেই দাবি পূরণ হবে না, বরঞ্চ আমরা কলঙ্কিত অবস্থায় থেকে যাব। যদিও এখানে ছোটোখাটো কিছু পরিবর্তন আনা হয়েছে, কিছু বাধ্যবাধকতা আনা হয়েছে, কিন্তু মৌলিক জায়গায় কোনো কিছুই হয়নি, মৌলিক জায়গাগুলো যেমন ছিল তেমনই আস। আমার অপরাধ আমি তদন্ত করব, এই হচ্ছে আমাদের অবস্থা এই আইনের। আমি মনে করি যে এই আইনটা কোনো অবস্থায় পাশ করা উচিত না, এবং এই আইনটা ফিরিয়ে নেওয়া দরকার জাতির বৃহত্তর স্বার্থে। একটা উদাহরণ তৈরি হোক যে সরকারি দল জনগণের এই সেন্টিমেন্টের প্রতি এবং বাস্তব অভিব্যক্তির প্রতি সম্মান দেখিয়ে তারা এটা প্রত্যাহার করবেন, পরবর্তী পর্যায়ে চিন্তা ভাবনা করে আনতে হলে তারা আনবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
5: আপনাকে ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, সময় 2 মিনিট, ধন্যবাদ।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। 2004 সালের 26শে মার্চ তৎকালীন দেশমাতা আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই র‍্যাব গঠন করেছিলেন। মানুষের নিরাপত্তা স্বার্থে এর মহান উদ্দেশ্যে র‍্যাব গঠন করা হয়েছিল। তখন র‍্যাব গঠন করার পর দেশের শীর্ষ সন্ত্রাসী নির্মূল পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল। র‍্যাবের নাম শুনলে কোনো সন্ত্রাসীরা রাস্তায় নামত না। কিন্তু পরবর্তীতে বিগত সরকার এই র‍্যাব নামের প্রতিষ্ঠানকে র‍্যাব করা হয়েছে। এন অন্যায়মূলক কাজ নাই, গুম খুম হত্যা পয়সার বিনিময়ে মানুষ খুন যত রকম অপকর্ম আছে সব এই বাহিনী দ্বারা করা হয়েছে। বিরোধী দল বিএনপি জামায়াতে ইসলামী যেই দল বলেন, দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্রদের দেখে নিয়ে দিনে দুপুরে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে, তাদের জঙ্গি উদাহরণ দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের গুম করা হয়েছে। এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রধানমন্ত্রী পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এই নাম পরিবর্তন করার যে প্রস্তাব করেছে আমি তার সমর্থন করি। পাশাপাশি এই বাহিনী যেটা গঠন করাবে এটা যে পূর্বের ন্যায় ঠিক আবার এই কাজ না করে সেই দিকে সজাগ দৃষ্টি রেখে একটি সুন্দর আইন করা হোক, র‍্যাবের ঐতিহ্য ফিরিয়ে আনা হোক। শুধু নাম পরিবর্তন করলেই হবে না, তাদের কার্যক্রমও পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে আবার র‍্যাবকে পুনর্গঠন করে একটি সুশৃঙ্খল বাহিনী 2004 সালে যেই বাহিনী হয়েছিল যাতে সেই ভূমিকা রাখে সেই ব্যবস্থা যাতে করা হয়, র‍্যাব যাতে দলীয় কাজে দলীয়করণে আর ব্যবহার না হয় সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
5: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
5: মাননীয় সদস্য, যেহেতু মাননীয় মন্ত্রী দাঁড়িয়েছেন, ওনার
7: উনি 274 চাচ্ছে মনে হয়, 274 চাচ্ছে।
5: আচ্ছা,
7: 274 চাচ্ছে।
5: বাই দিস টাইম আপনিও দাঁড়িয়ে গেছেন, আমি চিফ হুইপ
7: মাননীয় চিফ, আমি বসে যাই।
5: ঠিক আছে, বসতে। জি, মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা 4। ধন্যবাদ, মাইকটা একটু দিবেন প্লিজ।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা, তিনি আমার নামটা নিয়েছেন র‍্যাব সংগঠনের। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, এখানে আমি একটুকু বলতে চাই, মাননীয় বিরোধী দলের সদস্যগণ, তিনেরা অতি ইমিডিয়েট যে সমস্যাগুলো সেটাই দেখছেন। বিগত 15 বছরের দুঃশাসন প্রতি সরকারের সেটাই ওনাদের চোখের সামনে আছে। কিন্তু এর পূর্বে যে পতিত সরকার যখন বিরোধী দলে ছিলেন, উনরা সেই ট্রাম্প কার্ড তখনকার সময় জলিল সাহেব বলেছিলেন 17 আগস্ট যে সিরিজ বোমা হামলা হয়েছিল, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরা হয়েছিল, চাঁদাবাজ এবং বিভিন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে র‍্যাব কাজ করেছে এবং র‍্যাবের প্রতিটা সফলতার সময় বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছিল। আমার মনে হয় সেটা আমাদের সম্মানিত বিরোধী দলের সদস্যগণ ভুলে গেছেন। এখন আমাদের র‍্যাবের মতো একটা সংগঠন এই দেশের অত্যন্ত প্রয়োজন। এই কারণে প্রয়োজন অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে র‍্যাব কার্যক্রম অতীতে করেছিল। সেই সময়কালে তখনকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনার নির্দেশে 1 ঘন্টার জন্য বিরোধী দলের বিরুদ্ধে কোনো রাজনৈতিকভাবে র‍্যাবকে পরিচালিত করা হয়নি। এবং এখনও এই ব্যাপারে বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার যখন কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন র‍্যাবকে আমার বিলুপ্ত করতে হবে। কিন্তু আমি ওনার সাথে যতক্ষণ অনেকক্ষণ আর্গুমেন্ট করেছিলাম যে র‍্যাবকে বিলুপ্ত করাটা ঠিক হবে না, পরবর্তীতে আমার সাথে ওনার কথা হয়নি। কিন্তু আমি বুঝি র‍্যাবের মতো একটা সংগঠন দরকার, সেই কারণে হয়তো র‍্যাবের পরিবর্তে SRB নামে যেটা সংগঠনটা আসছে এটা প্রয়োজন। কারণ এখনও বিভিন্নখানে বোমা হামলা হচ্ছে, বোমার হামলার বিভিন্ন বোমা আসছে পত্রপত্রিকাতে আপনারা দেখছেন, এবং আমাদের
9: পার্শ্ববর্তী যে কোনো একটি দেশ বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং অতীতে করেছিল, এবং এই কারণে র্যাবের মতো একটা সংগঠন, র্যাবের মতো একটা সংগঠন প্রয়োজন। এখন এখানে প্রশ্ন আছে র্যাবের যে দুষ্কর্মের কথা, সেটা তো আমরা সেটার যদি আপনি বলেন সবচেয়ে বড় ভিকটিম আমি। আমিকে যখন 28 মে 2007 সালে ধরে নিয়ে যায়, তখন একটা মিথ্যা অস্ত্র দিয়ে আমাকে ধরে নিয়ে যায়। সেই অস্ত্রের সাক্ষী ছিল একজন র্যাবের উইং কমান্ডার, সেটাকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই। কিন্তু সেই সময় এটার আসল জিনিস হচ্ছে যিনি আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন বা যে আমাদের সরকার থাকবেন, সেই সরকার প্রধান বা মন্ত্রী যেখানে কথা দিচ্ছেন যে র্যাবকে মানে এই SRBকে সেইভাবে চালন করবেন, সেটার ব্যাপারে আমি বলতে চাই। আপনাদের বিরোধী দলের নেতৃবৃন্দকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে আশ্বস্ত করেছেন যে র্যাব এই SRBকে এই সংগঠনটা হওয়া প্রয়োজন দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, এবং এটা অত্যন্ত প্রয়োজন। অনেক কিছু আছে যেটা রাষ্ট্রের নিরাপত্তার কাছে গোপনীয়তার স্বার্থে আমি হয়তো বলতে পারছি না, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন। আর বর্তমান অবস্থায় যে পুলিশ বাহিনী আছেন,
5: মাননীয় সদস্য অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাই, আমাদের টাইম ইজ রানিং আউট, আর এক মিনিট তাহলে।
9: বিরোধী দলীয় সদস্যদেরকে বলবো, এই মুহূর্তে আপনারা এটাকে অ্যালাউ করেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, পরবর্তীতে যে কোনো ওনাদের পক্ষ থেকে যদি আপনাদের পক্ষ থেকে যে কোনো কারেকশন থাকে সেটা উনি অ্যামেন্ডমেন্ট করে দিবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
5: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ।
10: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্যবৃন্দ এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার আপনার স্মরণে আছে এই বিলটা যখন উত্থাপন করি তখন মাননীয় বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব করেছিলেন যে এটা আমি ভালোভাবে আমরা দেখতে চাই, এটা আমরা আলাপ আলোচনা করে স্থায়ী কমিটির মিটিংটা একটু দেরি করে দেন, এবং আমরা 4 কার্য দিবস প্রস্তাব করেছি মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাবের প্রেক্ষিতে। আমি এখান থেকে 3 দেখাইছিলাম, উনি 4 দেখাইছেন, 4 কার্য দিবস। এর আগে ফ্রাইডে স্যাটারডে ছিল, তারা যথেষ্ট স্টাডি করেছেন সেটা আপনি রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন। এখানে যে সংশোধনীটা নিয়ে এসছে স্থায়ী কমিটির রিপোর্টে সেকশন 10 ঝতে, এই সংশোধনীটা মাননীয় বিরোধী দলীয় সদস্যদের প্রস্তাব মতেই আমরা নিয়েছি, তারা সক্রিয় অংশগ্রহণ করেছেন। তারপরের দফায় যে সংশোধনীটা, এটা হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক, উপধারা 2-এর মধ্যে একটা ব্র্যাকেট বন্ধনী এইটুকু। এরপরে গণতন্ত্রের চর্চা হয়েছে মাননীয় স্পিকার, তারা দীর্ঘ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, 1, 2, 3, 4, 5, 6, 7টা এক একটা নোট, এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা, অনেক দীর্ঘ। আমি এই নোট অফ ডিসেন্টের উপরে আগে একটু কথা বলি, তারপরে জনমত যাচাই বাছাইয়ের উপর যে সমস্ত বক্তব্য এসছে তার উপরে কথা বলি। নোট অফ ডিসেন্টে প্রথমে তারা লিখেছেন, কোনো পরামর্শ ছাড়াই এত দ্রুত বিলটি পাশ করা ঝুঁকিপূর্ণ। মানে স্পিকার, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 24-এর গণ অভ্যুত্থানের অঙ্গীকার প্রতিশ্রুতি ছিল র্যাব বিলুপ্ত করা হবে, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, সকল পক্ষের দাবি ছিল র্যাব আমরা বিলুপ্ত করছি। এখন এই বিল যতই বিলম্বিত হবে র্যাব কিন্তু অস্তিত্ব ঠিকই রয়ে যাবে, র্যাবই রয়ে যাবে। এখন মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ কি তাই চান? দ্বিতীয় হচ্ছে আলোচনা পরামর্শ, প্রথম সেশন থেকে আমরা এর উপর বক্তব্য রাখছি, দ্বিতীয় সেশন হয়েছে, তৃতীয় সেশনে আমরা এটা ক্যাবিনেটে বিলটা যখন বিবেচনার জন্য নিয়ে যাওয়া হয় তার আগের যে কর্মপদ্ধতি সেই পদ্ধতি অনুসারে আমরা এটা ওয়েবসাইটে দিয়েছি মন্ত্রণালয়ের, সেটা নিয়ম, দীর্ঘদিন ওয়েবসাইটে ছিল। বিলটা এখানে উত্থাপনের পরে আমরা এই চার পাঁচ কার্যদিবসে আমরা সেটা আলোচনা করেছি, স্থায়ী কমিটিতে আলোচনা করেছি, বাইরের স্টেক হোল্ডারদের আমরা বিভিন্ন মতামত ওয়েবসাইটে পেয়েছি, সবগুলো কন্টেন্ট করেছি। সুতরাং আলোচনা হয়েছে, পরামর্শ হয়েছে। দুই, র্যাব থেকে এসআরবিতে হস্তান্তরের সময় রেকর্ড কিভাবে সংরক্ষিত থাকবে। মাননীয় স্পিকার, আপনি বিশিষ্ট আইনজীবী, রেকর্ড হস্তান্তরের বিষয়টা এটা হচ্ছে একটা প্রসিজিউরাল ম্যাটার। এখানে এই বিষয়টা উত্থাপনের কোনো সুযোগই নেই, রেকর্ডটা বিধি অনুসারে রাখা। দ্বিতীয় হচ্ছে, তৃতীয়, ধারা ২৪ কমিটি কি এসআরবির বিরুদ্ধে অভিযোগ ঠিকভাবে তদন্ত করতে পারবে? মানে স্পিকার, ধারা ২৪টা আমি আমার বন্ধুদের দেখতে বলব। ধারা ২৪ হচ্ছে অভিযোগ
5: প্রতিকার কমিটি গঠন ও
10: অভিযোগ প্রতিকার, এটা আঠার মতো লেগে গেছে মানে স্পিকার, অভিযোগ প্রতিকার কমিটি গঠন ইত্যাদি। ভিতরে তো আছে ইউনিটের কোন সদস্যের বিরুদ্ধে কোন ব্যক্তি, বাইরের কোন লোক দ্বারা উত্থাপিত অভিযোগ, এবং ইউনিটের সদস্যদের আভ্যন্তরীণ সংকোপ নিরসনের জন্য এই কমিটি। এইটা কোনো ক্রাইমের ক্ষেত্রে না, অভিযোগটা হচ্ছে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল এই এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, অথবা এসআরবিরই কোনো সদস্য যদি আভ্যন্তরীণ উইদিন দ্য ব্যাটালিয়ন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা বিচারের কর্মপদ্ধতির জন্য একটা কমিটি গঠন। সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ, সেই জায়গায় হেড করা হয়েছে ওই ইউনিটারি এডিশনাল আইজি র্যাঙ্কের একজন, যিনি থাকবেন ডিজি তাকে। এখানে মাননীয় সদস্যগণ প্রস্তাব করেছেন যে হাইকোর্টের একজন বিচারপতি হলে কেমন হতো। এটা তো ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ উইদিন দ্য ফোর্স, সে ডিসিপ্লিন ব্রেক করলো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে, সেটা এখানে হাইকোর্টের বিচারপতিকে করার কোনো সুযোগ নেই। আর হাইকোর্টের বিচারপতিকে যদি হেড করে তাহলে এডিশনাল আইজি এই প্রধান হিসাবে তার নিচে থাকতে হবে, এটা ডিপার্টমেন্টাল বিষয়। কিন্তু আপনারা আসলে যেটা মেন করতে চেয়েছেন সেটা হচ্ছে, কোনো ক্রাইমের ক্ষেত্রে যদি এই বাহিনীর সদস্যগণ কোনো ক্রাইম করে থাকে, এই অভিযোগ সেই অভিযোগ না, ইট ইজ আন্ডার সেকশন ২১, ইউনিটের সদস্য কর্তৃক সংগঠিত শৃঙ্খলা লঙ্ঘন, ধারা ১৭তে বর্ণিত শৃঙ্খলা ব্যতীত, যেটা ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা বলি আমরা সিভিল সার্ভিসে, যেটা বলা হয় সার্ভিস অ্যান্ড ডিসিপ্লিন রুলস অনুসারে যেটা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সেইটার মতোই এখানে ১৭তে উল্লেখ করা আছে কোন কোনগুলো ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। যেমন কর্তব্য পালনকালে মাতাল থাকলে, নেশাগ্রস্ত থাকলে, কারো উপরে কোনো কর্তব্যরত সদস্যকে আঘাত করলে, পেট্রোল ডিউটিতে না গেলে, ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে ইত্যাদি, আইনসঙ্গত কোনো কাজ করতে অস্বীকার করলে ইত্যাদি। এখন এইগুলো হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন, বা ইনডিসিপ্লিন হওয়ার জন্য যে অ্যাকশনটা নিবে সেটা এইভাবে নির্ধারণ করা আছে একদম সেকশন ওয়াইজ ১৮, ১৯, ২০, ২১। এটা তবে বলছে যদি কোনো মেম্বার ক্রাইম করে থাকে, সেটা এখানে ২১ আছে, ধারা ১৭ বর্ণিত শৃঙ্খলা ব্যতীত ইউনিটের সদস্য কর্তৃক অন্য কোনো শৃঙ্খলা লঙ্ঘিত হইলে তাহার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, ক্লিয়ার। আর অন্য বিষয়গুলো এখানে অ্যাড্রেস করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু আপনারা দিয়েছেন সেই জন্য বলছি। কোনো মামলা বিচারে যাওয়ার আগে এসআরবির দৈনন্দিন কাজ কে দেখবে? সিআরপিসি ফলো ধরা, এখানে প্রত্যেকটা জায়গায় বলা আছে অ্যাকর্ডিং টু ক্রিমিনাল প্রসিজিওর কোড এই আইনটা পরিচালিত হবে, তো সেটা তো ডিটেইল করা আছে মাদার লতে, প্যারেন্ট লতে, প্রত্যেকটা আইনে সিআরপিসি পুরোটা কন্টেইন করা হয় না, শুধু উল্লেখ করা হয় সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট টু বি ফলোড। এরপরে লেখা আছে গ্রেফতারের পর কোথায় যাবে আপনাদের এই নোট অফ ডিসেন্ট, গ্রেফতারের পর অবিলম্বে নিকটবর্তী থানায় যাবে, এটা তো বলাই আছে সিআরপিসি অনুসারে, এখানে প্রত্যেকটা ধারায় বলা আছে যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সুপর্দ ও আলামত হস্তান্তর। এখানে লেখা আছে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত অনতিবিলম্বে নিকটবর্তী থানা কর্তৃপক্ষের হেফাজতে সুপর্দ বা হস্তান্তর করিবেন,
7: এবং এত সংক্রান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন। মাননীয় স্পিকার, এই আইনটা যদি আমার বন্ধুরা বলে এটা ইট ইজ এ রিপ্লেসমেন্ট অফ র্যাব, ইটস টোটালি রং। র্যাব আমরা বিলুপ্ত করেছি, আজকে আইন যদি পাশ হয় তারপরে আমরা একটা নতুন ব্যাটেলিয়ন রেজ করছি, সেই ব্যাটেলিয়নের নাম হবে এসআরবি। র্যাবের সাথে এটার কোনো সংস্পর্শ নাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, মাননীয় বিরোধী দলের নেতা ঠিকই বলেছেন, যে তিনি বলেছেন র্যাব বিলুপ্ত করবেন, বিলুপ্ত করেছে, আজকে আইন পাশ করে দেন র্যাব বিলুপ্ত। কিন্তু যদি আপনারা একটা কথা বলেছেন যে একই জিনিস আছে, সমস্ত সহায় সম্পত্তি এই নতুন অর্গানাইজেশনের কাছে যাবে, মানে স্পিকার এগুলোকে নিলাম দিয়ে দেব, এত অস্ত্রশস্ত্র, এত ইকুইপমেন্টস, এত ইন্টেলিজেন্স ইকুইপমেন্টস, এত সম্পদ, এগুলো কোথায় যাবে? কোথাও না কোথাও তো যাবে, রাষ্ট্রের সম্পদ, সেজন্য হস্তান্তর করতে হয়, আয়দার এপিবিএনএ যেত অথবা নতুন সংস্থাতে যাবে। তো নতুন সংস্থা যখন আমরা রেজ করবো, এখানে তো আবার প্রকিউরমেন্ট করার দরকার নাই, রাষ্ট্রীয় সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের প্রকিউরমেন্ট, এখানে অর্থমন্ত্রী সাহেব আছেন, আবার যাতে আর্থিক কোনো ব্যবস্থা না নিতে হয়, অর্থ বরাদ্দ না দিতে হয়, অপচয় করবো না আমরা, এটাকে আমরা ব্যবহার করবো, প্রয়োজনে এটাকে ইম্প্রুভ করবো। মানে স্পিকার, অন্যান্য বিষয়গুলো, নোট অফ ডিসেন্ডারগুলো আমার মনে হয় আমি অ্যাড্রেস করেছি। এখানে বলছে বেআইনি আদেশ মানতে অস্বীকার করলে কী করবে কোনো সদস্য। মানে স্পিকার, এটা একটা লর জেনারেল প্রিজাম্পশন হচ্ছে, জুনিয়র ইজ সাপোজ টু ওবে অনলি দি ল অফ ও অর্ডার অফ দি সুপেরিয়র। এটা তো আমাদের প্রিজাম্পশন অফ ম্যাক্সিম অফ কি যেন বলে, ইকুইটি, তাই না? বাকি প্রসঙ্গে এখন আসি তাহলে। হ্যাঁ, ল অফ অর্ডার তো বলা আছে, যেটা আমরা অ্যামেন্ডমেন্ট নিয়েছি, মানে স্পিকার, সেকশন টেনে জতে, সেটা আমার বন্ধুদের পরামর্শ মতেই আমরা এই অ্যামেন্ডমেন্টটা নিয়েছি যে আইনসঙ্গত অন্যান্য দায়িত্ব কার্যবলী প্রদান, এটা অবশ্য সরকার কর্তৃক অর্পিত আইনসঙ্গত অন্যান্য দায়িত্ব। হ্যাঁ, এবং একই সাথে 17 অবশ্য ডিসিপ্লিনারি অ্যাকশন, এখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখানে ডিসিপ্লিনারি অ্যাকশনে বলা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত আদেশ অমান্য করেন, অবাধ্যতা প্রকাশ করেন বা অশোভন আচরণ প্রদর্শন করেন, তো এখানে বেআইনি আদেশের কথা তো বলা হয়, আইনসঙ্গত আদেশের কথা বলা হয়েছে। মানে স্পিকার, মাননীয় সদস্যগণ যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তার মধ্যে প্রথম দুইজন, রুহুল আমিন এমপি, জনাব রাশেদ এমপি, তাদের বক্তব্যে তেমন এখানে আইন বিষয়ে কিছু ছিল না। আমাদের জনাব বুলবুল এমপি, তিনি একই কথাগুলো বলেছেন যে নোট অফ ডিসেন্টে দিয়েছেন, তিনিই জমা দিয়েছেন, সেইগুলোর জবাব আমি দিয়েছি এবং যথেষ্ট সময় দেওয়া হয়নি, সেটা তো জবাব দিলাম যে মাননীয় বিরোধী দলীয় নেতার পরামর্শক্রমে 4 কার্য দিবস আমরা ডিসাইড করেছিলাম। আর সেকশন 24 সাবেক বিচারপতিকে ইনক্লুড করার বিষয়ে জবাব দিয়ে দিয়েছি, বেআইনি আদেশের বিষয়ে কথা বলেছেন, জবাব দিয়েছি। আমাদের বিজ্ঞ বন্ধু বরিশ্বর নজিবুর রহমান সাহেব এমপি, তিনি বলেছেন যে ম্যাডাম কমিটমেন্ট দিয়েছিলেন যে ব্যাপ বিলুপ্ত করবেন, সেটার জবাব দিয়েছি। মালপত্র সম্পদ নতুন সংস্থায় না দিয়ে কোথায় দেবো তার জবাব দিয়েছি। আর কমিটির সাচিবিক দায়িত্ব, সেটা তো কমিটি বিষয়ে জবাবের মধ্যে হয়ে গিয়েছে। এখন অন্যান্য বিষয়গুলো আমরা দিয়েছি, সমাজের চাহিদা অনুসারে আমাদের এখন মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্যের জবাব দিই। র্যাব বিলুপ্ত চেয়েছিলেন কিন্তু কারো দাবি ছিল না আরেকটি সংস্থা করার, ঠিক, এটা তো সমাজের দাবি, সরকারের পরিচালনার স্বার্থে চাহিদা এবং যুগ উপযোগী করার জন্য। আমরা কিছুদিন আগে জুয়া সংক্রান্ত অপরাধ দমনের জন্য নতুন আইন আনি নাই, 1867 সনের আইনটা পরিবর্তন করে বিলুপ্ত করে নতুন আইন আনি নাই, সমাজের চাহিদা ছিল। মাদক নিয়ন্ত্রণের জন্য মাদক জাতীয় মানে মাদক অপব্যবহার এবং মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা আনি নাই আইনটা, এটা সমাজের চাহিদা। এবং আজকে বলে দিচ্ছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা পরামর্শ করেছি, বাংলাদেশের যত অপরাধ এখন হচ্ছে কোনো না কোনোভাবে সেটার সাথে সাইবার স্পেসের জড়িত থাকার একটা বিষয় রয়ে যাচ্ছে। সমস্ত অপরাধের মধ্যে সাইবার স্পেস ব্যবহার করার একটা প্রবণতা রয়ে যাচ্ছে, অথচ আমরা সাইবার স্পেসের এই অপরাধগুলো আমরা দমন করার জন্য কোনো কার্যকর আইন আনছি না। সেজন্য আমরা আইন প্রণয়নের প্রক্রিয়ায় আছি, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আমরা একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসার চেষ্টা করছি, আর পুলিশ বাহিনীর অধীনে আর একটা ইউনিট আমরা রেজ করবো, সেটার নাম হবে সাইবার সিকিউরিটি ইউনিট। সেটা তো সমাজের চাহিদা এবং রাষ্ট্র পরিচালনার কারণে জননিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আনতে হয়, আইন ইউনিট বাহিনী রেজ করতে হয়, সেই জন্য আমরা করছি। এটার সাথে আর একটা বিলুপ্তির কোনো সম্পর্ক নাই, র‍্যাব ডিজলভ হয়ে গেছে যদি আজকে আপনারা আইন পাশ করে দেন। আমরা যে নতুন বাহিনীটা রেজ করছি এই কারণে যে আর্ম পুলিশ ব্যাটালিয়নে এই আইনটা একটা সেকশন সিক্স এর আন্ডারে রেজ করা হয়েছিল, র‍্যাব নামে এই সংস্থাটি ইউনিটটি 2003 অথবা 2004। সেই আইনটা পূর্ণাঙ্গ ছিল না, একটা সেকশনের অধীনে একটা ইউনিট কাজ করছিল, অ্যাডক ভিত্তিতে করছিল, দীর্ঘদিন কাজ করেছে, ডিফেক্ট বেরিয়েছে। সেই জন্য আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে আমরা সেটা বের করে নিয়ে এসে বিলুপ্ত করতে চাই। একই সাথে এই আইনের পরে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইনটা পাশের জন্য সেই জন্যে দিয়েছে, এবং আইনটা ছিল 1979 আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 1979, সেই আইনটা ইংরেজিতে ছিল, কিছুতে অস্পষ্টতা ছিল, সেই আইনটাও আমরা বঙ্গানুবাদ করে তাকে নতুন আইন হিসেবে নিয়ে আসছি, এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ান অর্ডিন্যান্সটাকে আমরা রিপিল করে দিচ্ছি, এবং রহিতকরণ এবং হেফাজতকরণ সেকশনটা ওখানে আমরা রেখেছি। সেইটা হচ্ছে যাহা অ্যাপিবিয়ান তাহা বাংলাতে অ্যাপিবিয়ান, ওইটা বলতে পারেন যে এটা একই জিনিস রয়ে গেছে, শুধু আমরা মডার্নাইজ করেছি, বঙ্গানুবাদ করেছি, আর ওখান থেকে রেপিটেকশন ব্যাটালিয়নের সেকশনটা ডিলিট করে দিয়েছি। কারণ আজকে যদি আমরা রেপিটেকশন ব্যাটালিয়ন এখানে আইন পাস করি, অ্যাপিবিয়ানটা যদি আমরা সাথে সাথে সংশোধন না করি, তাহলে ওখানে র‍্যাপটা রয়ে যায়, সেই জন্য এটা আমাদের জরুরি হয়ে গেছে। দুইটা আইনের বিষয়ে একসাথে বক্তব্য দিলেন, আবার অবশ্য কথা বলার সুযোগ হবে। তোমার নিঃসদস্যদের জানিত যা চাই এবং বাছাই বিলের উপরে আমি বক্তব্য দিলাম, সেগুলো গ্রহণযোগ্য নয় বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
5: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমাদের তো একটা প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিউরাল ম্যাটার আছে, সো এই এই পর্যায়ে এসে মাননীয় মন্ত্রীর বক্তব্যের পরে আনফর্চুনেটলি উই ক্যান নট অ্যালাউ, থ্যাংক ইউ। আমরা লেট আস প্রসিড, দেন আমরা দেখবো এটা। জি জি, মাননীয় সদস্য পরামর্শটা দিতে পারবেন, মাঝখানে না। মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, ইউ নো বেটার দেন মেনি অফ আস। এই পর্যায়ে বিলের মাঝখানে আনফর্চুনেটলি উই ক্যান নট অ্যালাউ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমি দুঃখিত, না না না না না। জি জি জি জি জি, না ঠিক আছে ঠিক আছে, ইট ইস মাই মিস্টেক, আমি আবারও ভুটে দিচ্ছি, মিস্টেকটা কারেকশন করি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আসরের আজান অলরেডি পড়ে গেছে, আমরা 30 মিনিটে বিরতিতে যাচ্ছি, বিরতির পরে বাকি অংশে আমরা যাব। অসংখ্য ধন্যবাদ সকলকে।
11: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন পবিত্র আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন প্রথমেই মহান আল্লাহ পাকে শানে হামদ ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাথ।

চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে পবিত্র আসর নামাজের বিরতিতে এতক্ষণ শুনলেন হামদ এবং নাদ। এখন শুনবেন পাঁচ মিশালি গান।

সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে পবিত্র মাগরিব নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: কার্যক্রমে রয়েছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
1: পাশের স্তরে রয়েছি, কার্যক্রমে রয়েছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় সদস্য বিল এখন আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে পয়েন্ট অফ অর্ডার হবে না, শেষ হওয়ার পরে পরে আপনি সময় মতো দাঁড়ালে পয়েন্ট অফ অর্ডার দেবেন। এখন বিল পাশের স্টেজে মন্ত্রী অলরেডি বলেছে, এখন পুরো আইন পাস করার কার্যক্রমই হবে, এই এই স্টেজে দেওয়া যাবে না। দুঃখিত মাননীয় সদস্য, পরে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল SRB 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের প্রস্তাবনা দফা ও দফা ২৪ উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ ৫। আমি এখন মাননীয় সদস্যকে তার সংশোধনীগুলো উপস্থিত এবং এর পক্ষে উত্থাপন এবং এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় কত? মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনি সংশোধনীগুলো উত্থাপন এবং এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, আপনার সময় ২ মিনিট।
2: মাননীয় স্পিকার, আমি এই প্রস্তাবের বিলের প্রথম প্রস্তাবনা দফা ২ প্রযুক্তি অবস্থিত সহায়তার জায়গায় শব্দটি পরিবর্তন করে সহায়তা প্রদানের শব্দগুলি প্রতিস্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী আমার এই সংশোধনী গ্রহণ করবেন বলে আমি আশা করি এবং প্রত্যাশা করি। এই আইনটি অত্যন্ত জরুরি আইন। এই আইনটি পাশ হলে এই পুলিশ শব্দ, মাননীয় স্পিকার, পুলিশ মানে প্রোভাইড, পুলিশ মানে ওবিডিয়েন্ট, পুলিশ মানে লয়াল, পুলিশ মানে ইন্টেলিজেন্ট, পুলিশ মানে কেরিয়ার, পুলিশ মানে এফেক্টিভ। এই পুলিশ শব্দটা বিগত সরকার আলু যেমন আমরা সব কাজে ব্যবহার করি, বিগত সরকার আলু ভর্তাও করা যায়, আলু দিয়ে মাছও রান্না যায়, আলু দিয়ে শুটকি দিয়ে পাক করা যায়, আলু দিয়ে গরুর মাংস দিয়ে করা যায়। বিগত সরকার এই পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে এখন পুলিশের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। এই SRB এই এই প্রতিষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এই আম পুলিশ ব্যাটালিয়ন স্থাপন করেছে। এই পুলিশ রাতে পাহারা দেয় বলে আমরা ঘুমাতে পারি। পুলিশ যেমন ভালো কাজ করে, পুলিশকে বিগত যত রকম খারাপ কাজ আছে সব কাজে ব্যবহার করে পুলিশের সম্মান ক্ষুণ্ণ করেছে। আমি এই SRBL-কে এমন একটি প্রতিষ্ঠানে দেখতে চাই যাতে মানুষ রাতে ঘুমাতে পারে, তাদের দক্ষতার সুন্দরভাবে কাজ করতে পারে। এই আশা প্রত্যাশা আমি ব্যক্ত করি মাননীয় স্পিকার। ধন্যবাদ।
1: মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান,
1: আপনি সংশোধনীটির উপর বক্তব্য রাখবেন?
3: যে সংশোধনী যে এনেছেন এই সংশোধনীটা মাননীয় স্পিকার গ্রহণযোগ্য নয় বলিয়া দুঃখিত, আমি টাইম সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীয়গুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বিলের প্রস্তাবনা দফায় যে সংশোধনী এনেছেন, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বিলের ২৪ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের দফা ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা প্রবর্তন এবং বিলের এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আপনি বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত ক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, উহার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত বিলটি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন উইদিন ব্র্যাকেট এসআরবি বিল ২০২৬ মহান সংসদে পাশ করা হোক।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল ২০২৬ পাশ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল ২০২৬ পাশ হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর্ম পুলিশ ব্যাটালিয়ন বিল ২০২৬ এখন বিবেচনা করতে যাচ্ছি, আপনি বিলটি উত্থাপন করতে পারেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯ রহিতপূর্বক যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নকল্পে আনীত বিলটি আর্ম পুলিশ ব্যাটালিয়ন উইদিন ব্র্যাকেট এপিবিএন বিল ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন ১৬ জন মাননীয় সংসদ সদস্য। তন্মধ্যে বিরোধী দলীয় 14 জন সদস্য তাদের প্রস্তাব উত্থাপন করবেন না বর্ণমে জানিয়েছেন। বাকি 2 জন সদস্য হল শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জ 5, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2। শেখ মুজিবুর রহমান, আপনি কি জনমত যাচাই প্রস্তাব দিতে চান?
2: আমি এই বিলটি একটি কথা দেবেন, প্রথম কথা, এই বিলটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করেছেন, এটি একটি চমৎকার প্রস্তাব। আমি শুধু একটি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দূরদৃষ্টায় 1979 সালে এই এপিবিএন গঠন করেছিলেন। বিগত সরকার এই বাহিনীকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। এই বিগত আমলে প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এপিবিএন গঠন করেন, তখন তাদের দূরদর্শিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের কাজে তারা নিয়োজিত ছিল। বিগত সরকারের আমলে এই বাহিনীকে একেবারে নিরস করে আনসারের ভূমিকা পালন করেছেন।
1: মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনি সাথে সাথে বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কেও দুইটা প্রস্তাব একসাথে বক্তব্য রাখেন।
2: জি,
1: 2 মিনিটে।
2: জি মাননীয় স্পিকার, আমার বক্তব্য মাননীয় স্পিকার, এই বাহিনীকে আরো আধুনিকরণ করা হোক। দেশের বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, তাদের গুরুত্ব স্থাপনা থেকে শুরু করে সীমান্ত এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের ব্যারেকে বসিয়ে না রেখে তাদের বাংলাদেশের মানুষ যাতে রাতে ভালোভাবে ঘুমাতে পারে, আধুনিকরণ করে এই বাহিনীকে সুসজ্জিত করা হোক এবং এই বাহিনীকে সর্বোপরি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হোক। আমি এই প্রস্তাব আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি। এই পুলিশ বাহিনীকে মূলত কার্যকরী করা হোক এবং আরও ব্যাপকভাবে তাদের ব্যবহার করার, তাদেরকে জনগণের সেবা করার সুযোগ দান করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, আপনি জনমত যাচাই এবং বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন, দুটি একসাথেই আপনি বক্তব্য রাখতে পারেন, 2 মিনিট।
4: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তাতে এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয় নাই। এবং আমি কথা বলবার পরে সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি সেটা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না। আমার কথার যদি কোনো কাউন্টার বলার ব্যাপার থাকতো সেটা দাঁড়িয়ে বলা যেত, আমি বক্তব্য শেষ করবার পরে বক্তব্য দেয়া যেত। শুধু তাই নয় মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমারই আশেপাশের সংসদ সদস্যগণ অকথ্য ভাষায় গালাগালি করেছেন, এটা কোন সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
1: মাননীয় সদস্য,
4: মাননীয় স্পিকার,
1: মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি, আমি, আপনি এই সংসদে বাকস্বাধীনতার পক্ষে, আপনি, আমি কামনা করি এবং আশা করব প্রত্যেক সদস্য, তিনি ট্রেজারি বেঞ্চের হোক কিংবা বিরোধী দলের হন, তার বক্তব্যের সময় অন্য পক্ষ থেকে বা প্রতিপক্ষ থেকে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না, এটা আমি আশা করি। যাই হোক, গতকাল যা হওয়ার হয়ে গেছে, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আপনি এখন বিলটির জনমত যাচাই এবং বাছাই কমিটির সম্বন্ধে বক্তব্য রাখতে পারেন। ইতিমধ্যে আপনি মোটামুটি আপনার ফিলিং বলেছেন, আই হ্যাভ অল দি, আই রেসপেক্ট ইউর সেন্টিমেন্টস। এখন অনুগ্রহ করে বিলটির উপর একটু বক্তব্য রাখুন।
4: মানে আমি আর 10টা সেকেন্ড বলি, আমি এরপর আপনি আমাকে 2 মিনিট দেবেন, আমি বিলের উপরে বলবো।
1: হ্যাঁ বলেন, 2 মিনিটে বলেন।
4: মাননীয় স্পিকার, একটা সংসদে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সংসদে স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্যরাও থাকবেন, এক একজনের এক এক রকম মত থাকতে পারে, সেটা প্রকাশ করবার স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত। এই সংসদে যখন আমি,
1: ধন্যবাদ, 2 মিনিট সময় দেন, রুন ফারহানা আপনি বক্তব্য রাখুন।
4: মাননীয় স্পিকার, এই সংসদে যখন একা দাঁড়িয়ে আওয়ামী লীগের 2018 সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনও আমাকে এই জঘন্য একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এরপরে কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম, সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু নাতে ভোট দেওয়ার জন্য থাকবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আজকে যে বিলটি এসছে সেটির ধারা উপধারা অনুযায়ী, মাননীয় স্পিকার, আমি একটা রিসার্চ পেপার রেডি করেছি, সেটা আপনি যদি আমাকে দুটো মিনিট সময় দেন আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি।
1: বলুন, চার মিনিটে বলেন।
4: অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, র‍্যাবকে বিলুপ্ত করবার ব্যাপারে শুধু বাংলাদেশের আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোই যে কেবল ঐক্যমতে এসেছিল তাই নয়, একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এই সংস্থাটি বাতিলের জন্য প্রশ্ন তুলেছিল। আমার বিনীত বক্তব্য হচ্ছে, এর পরিবর্তে নতুন যে সংস্থা আমরা করতে যাচ্ছি সেটি যেন কেবলমাত্র পোশাক পরিবর্তনের মতন, নাম পরিবর্তনে সকল কিছু পরিবর্তিত হয়ে যাওয়ার মতন ঘটনা না হয়। এর ইনভেস্টিগেশন সিস্টেম, আটক আদেশ, আটক করবার
1: মাননীয় সদস্য রুমিন ফারহানা, এখন আমরা বিবেচনা করতে যাচ্ছি এপি ব্যাটালিয়ন সম্পর্কে,
4: আর্মড ব্যাটালিয়ন।
1: হ্যাঁ, এসআরবি শেষ হয়ে গিয়েছে, এটা পাস হয়ে গেছে বিল, এটার উপরে বলুন।
4: মাননীয় স্পিকার,
1: পুলিশ ব্যাটালিয়ন,
4: একই প্রস্তাবনা আমার থাকবে। বাংলাদেশে বিগত দিনে আমরা যে ধরনের আইন শৃঙ্খলা রক্ষা, নানানভাবে মানুষকে হেনস্থা হতে দেখেছি, মানুষকে নির্যাতিত হতে দেখেছি, ভীত হতে দেখেছি, ভবিষ্যতে আমরা এরকম আর কোনো সংস্থার আচরণ চাই না। মাননীয় স্পিকার, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে, আমি আশা করব অন্তত এই সংসদে যারা উপস্থিত আছেন, যেই দলগুলো উপস্থিত আছে, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বাহিনীগুলোকে, সেটা পুলিশ বাহিনী হোক, র‍্যাব হোক কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় বাহিনী হোক, তারা যাতে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে দলীয়করণ মুক্ত হয়ে, প্রভাব মুক্ত হয়ে যার যার মতন কাজ পরিচালনা করতে পারেন, সেই ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন, সরকার দেখবেন, আমি আশা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমিও মাননীয় কোনো সদস্যের অপ্রাসঙ্গিক বক্তব্যের কোনো প্রাসঙ্গিক জবাব দিতে রাজি না। মাননীয় স্পিকার, গতকালকে অর্থমন্ত্রীর একটি বিল ছিল, 18 ক বিলুপ্তি একটা আইনের, তার সাথে সম্পর্কিত কোনো বক্তব্য ছিল না, অন্যান্য বিষয়গুলো ছিল, সেই জন্যই এই প্রশ্ন অবতারণা হয়েছে। যাই হোক, মানে স্পিকার, জনমত যাচাই এবং বাছাই কমিটিতে প্রেরণের একটা প্রস্তাব মাননীয় সদস্য দিয়েছেন, কিন্তু বক্তব্যের মধ্যে সেটা আমি দেখি নাই এই বিলের উপরে কোনো বক্তব্য দিতে। আর পূর্বে পাশ হওয়া আইনের প্রেক্ষিতে যে আলোচনা, আপনি যে রুলিং দিয়েছেন সেটাই রাইট, এসআরবি পাশ হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। এখন আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইনটা আমরা এই সংশোধনীটা আনতে পারতাম, বাট এটা ইংরেজিতে সংশোধনী আনতে হতো। আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিল ট্র্যাক্সকে উদ্দেশ্য করে প্রধানত আর্ম পুলিশ ব্যাটালিয়নটা রেইজ করেছিলেন, পরবর্তীতে এটা সারা বাংলাদেশ ব্যাপী আমরা এটার এখতিয়ার নিয়েছি, এবং আইন শৃঙ্খলা রক্ষা, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং প্রয়োজনে যুদ্ধকালীন সময় তারা যুদ্ধে অংশগ্রহণ করবে, এই উদ্দেশ্যগুলো কারণগুলো আছে, সেই কারণেই আইনটা করা হয়েছিল। এটাকে আধুনিক আইনের জন্য এবং এই আইনের একটি সেকশন পরিবর্তন করে, অ্যামেন্ডমেন্ট করে একটা বাহিনী রেইজ করা হয়েছিল, সেই অংশটা এখান থেকে বাদ দিতে হচ্ছে, না হলে সেই বাহিনীটার অস্তিত্ব এখানে রয়ে যায়, ব্যাটালিয়নের অস্তিত্বটা এপিবিএনে রয়ে যায়, সেই জন্য আইনটা আনা হয়েছে। এটা উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাতে বিস্তারিত উল্লেখ আছে। আমাদের প্রধান বিরোধী দলীয় বন্ধুরা যারা জনমত যাচাই এবং বাছাই জন্য প্রস্তাব দিয়েছিলেন, তারা সেটা আলোচনা করবেন না মর্মে জানিয়েছেন, তো সুতরাং তাদের কোনো আপত্তি নাই। আর জনমত যাচাই বাছাইয়ের পক্ষে যে দুজন বক্তব্য দিয়েছেন তাদেরও স্পেসিফিক কোনো বক্তব্য নাই। তো সুতরাং জনমত যাচাই এবং যাচাইয়ের কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়। মানে স্পিকার, আপনি পরবর্তীতে অনুমতি দিলে আমি পাশের জন্য উত্থাপন করতে পারব। ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো আমি ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সংসদ সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপরিষ্কৃত আকারে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপি ব্যাটালিয়ান বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপরিষ্কৃত আকারে আর্মড পুলিশ ব্যাটালিয়ান বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40 ও তফসিল এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 ও তফসিল এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনি বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপরিষ্কৃত আকারে পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
3: ধন্যবাদ স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে আর্ম পুলিশ ব্যাটালিয়ান্স অর্ডিন্যান্স 1979 রহিতপূর্বক যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়ন কল্পে আনিত বিলটি আর্ম পুলিশ ব্যাটালিয়ান উইদিন ব্র্যাকেট এপিবিএন বিল 2026 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপরিষ্কৃত আকারে আর্মড পুলিশ ব্যাটালিয়ান বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপরিষ্কৃত আকারে আর্ম পুলিশ ব্যাটালিয়ান বিল 2026 পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচির অনুযায়ী এখন কমিটি গঠন, পুনর্গঠন। মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আপনি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যনির্বাহী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ আশরাফউদ্দিন, 203 নরসিংদী পাস, সভাপতি। ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি সংসদ হন, সদস্য। জনাব মোহাম্মদ শফিকুর রহমান, 188 ঢাকা 15 সদস্য। জনাব নুরুল ইসলাম মনি, 110/2 সদস্য। এস এম জিরানি, 217 গোপালগঞ্জ 3 সদস্য। মিয়ানুরুদ্দিন অপু, 223 শরীয়তপুর 3 সদস্য। আব্দুস সালাম আজাদ, 172 মুন্সিগঞ্জ 2 সদস্য। জনাব রেজা আহমেদ, 75 কুষ্টি 1 সদস্য। জনাব লুৎফর রহমান, 296 কক্সবাজার 3 সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, 189 ঢাকা 16 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদে গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কে প্রস্তাব উত্থাপন করতে পারেন।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি, 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুযায়ী উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, 223 শরীয়তপুর 3 সভাপতি। ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সদস্য যদি সংসদ সদস্য হন। জনাব অনিন্দু ইসলাম অমিত, 87 যশোর 3 সদস্য। জনাব মোহাম্মদ কয়সার আহমেদ, 226 সুনামগঞ্জ 3 সদস্য। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালী, 159 নেত্রকোনা 3 সদস্য। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, 191 ঢাকা 18 সদস্য। জনাব নায়াব ইউসুফ আহমেদ, 213 ফরিদপুর 3 সদস্য। মমতা জালো, 328 মহিলা আসন 28 সদস্য। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, 68 পাবনা 1 সদস্য। জনাব মোহাম্মদ আবুল হাসনাত, 252 কুমিল্লা 4 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করতে পারেন।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি, 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব সাইদ আহমেদ 121 শরীয়তপুর 1 সভাপতি, জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি 35 জয়পুরহাট 2 সদস্য, জনাব এ বি এম আশরাফউদ্দিন নিজান 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 297 কক্সবাজার 4 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 118 ভোলা 4 সদস্য, জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান 66 সিরাজগঞ্জ 6 সদস্য, জনাব ফখরুদ্দিন আহমেদ 156 ময়মনসিং 11 সদস্য, রেহেনা আক্তার রানু 304 মহিলা আসন 4 সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 292 চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় চিফ হুইপ, একটি নামের কিছুটা ভুল হয়েছে, আপনি সভাপতির নাম এবং আসনটি আবার ব্যক্ত করুন।
5: মাননীয় স্পিকার, জনাব সাইদ আহমেদ 221 শরীয়তপুর 1 সদস্য সভাপতি।
1: ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ, আপনি এখন সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
5: স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে। তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110 বর্গুণা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব নুরুল ইসলাম মনি 110 বর্গুণা 2 সভাপতি, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু 223 শরীয়তপুর 3 সদস্য, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া 9 দিনাজপুর 4 সদস্য, মুসাম্মাদ তাহাসিনা রুশদীর 230 সিলেট 2 সদস্য, জনাব খন্দকার আবু আশফাক 174 ঢাকা 1 সদস্য, জনাব মোহাম্মদ কয়সর আহমেদ 226 সুনামগঞ্জ 3 সদস্য, জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম 93 নড়াইলে 1 সদস্য, জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া 204 নারায়ণগঞ্জ 1 সদস্য, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 সদস্য, জনাব মোহাম্মদ কামাল হোসেন 178 ঢাকা 5 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
5: স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠনের পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে। তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110 বর্গুণা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 222 বিধি অনুসারে 223 ও 224 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠন করা হোক। জনাব শাহজাহান চৌধুরী 297 কক্সবাজার 4 সভাপতি, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1 সদস্য, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব এ এম মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া 275 লক্ষ্মীপুর 2 সদস্য, মুসাম্মাদ তাহাজিনা রুশদীর 230 সিলেট 2 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জামির এক, পঞ্চগড় এক সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 292, চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45, চাপাই নবাবগঞ্জ 3 সদস্য, জনাব আখতার হোসেন 22, রংপুর 4 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
5: স্পিকার, আপনার মাধ্যমে সদস্যদের অবগত করতে জানাচ্ছি, এই কমিটিতে যারা আগে মেম্বার ছিলেন তারাই সবাই আছেন, শুধু নাম উপরে নিচে করা হয়েছে। সেই জন্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, মাননীয় স্পিকার ধন্যবাদ, আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলামী 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুই প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247, 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া 298 খাগড়াছড়ির সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ হন সদস্য, জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন 282 চট্টগ্রাম 5 সদস্য, জনাব মুস্তফা কামাল পাশা 280 চট্টগ্রাম 3 সদস্য, জনাব দীপেন দেওয়ান 299 নাগামাটি সদস্য, জনাব মোহাম্মদ ইনামুল হক 289 চট্টগ্রাম 12 সদস্য, জনাব মোহাম্মদ রায়হান সিয়াজি 19 রংপুর 1 সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 292 চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 293 চট্টগ্রাম 16 সদস্য, জনাব মাসুম মুস্তফা 161 নেত্রকোনা 5 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।

0: মাননীয় চিফ হুইপ, আপনি নয় সিরিয়ালে মোহাম্মদ জহিরুল ইসলামের জায়গায় নিজের নামটাই বলেছেন, নুরুল ইসলাম, আর কমিটি পুনর্গঠন হবে, আপনি এই সম্পর্কিত প্রস্তাবটি আবার উত্থাপন করুন। নয় নম্বর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আপনি পুনর্গঠনের জায়গায় গঠন করতে চেয়েছেন।
1: মাননীয় স্পিকার, আপনার তীক্ষ্ণ দৃষ্টির জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এই বয়সেও আপনার চোখ এত পরিষ্কার এবং আপনি এত সিরিয়াসলি দেখেন, মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ এই জন্য। মাননীয় স্পিকার, আপনাকে আমি এখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, 298 খাগড়াছড়ি সভাপতি।

0: ধন্যবাদ মানুষকে জনাব আব্দুল অদুদ ভুইয়া, ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব আব্দুল ওয়াদুদ ভুইয়া 298 খাগড়াছড়ি সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ সহান সদস্য, জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন 282 চট্টগ্রাম 5 সদস্য, জনাব মুস্তফা কামাল পাশা 280 চট্টগ্রাম 3 সদস্য, জনাব দীপেন দেওয়ান 299 রাঙামাটি সদস্য, জনাব মোহাম্মদ এনামুল হক 289 চট্টগ্রাম 12 সদস্য, জনাব মোহাম্মদ রায়হান সিয়াজি 19 রংপুরে 1 সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 292 চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম 293 চট্টগ্রাম 16 সদস্য, জনাব মাসুম মুস্তফা 161 নেত্রকোনা 5 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অর্থাৎ প্রস্তাবটি সংসদে গৃহীত হলো এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি এখন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করতে পারেন।
0: ভাইস স্পিকার, এখানে কোনো সদস্য পরিবর্তন নেই, শুধু নামের উপর নিচ করা হয়েছে শুধু। মাননীয় স্পিকার, আমি এখন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন 274 লক্ষ্মীপুর 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী কৃষি মন্ত্রণালয় যদি সংসদ সহান সদস্য, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম 214 ফরিদপুর 4 সদস্য, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 46 নওগাঁ 1 সদস্য, জনাব মোহাম্মদ রোকনউদ্দিন বাবুল 17 লালমোহনহাট 2 সদস্য, জনাব মোহাম্মদ মজিউর রহমান চৌধুরী 238 মৌলভীবাজার 4 সদস্য, জনাব মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ 149 মামিশি 4 সদস্য, মুসাম্মদ সাবিরা সুলতানা 314 মহিলা আসন 14 সদস্য, জনাব মোহাম্মদ গোলাম রসুল 88 যশোর 4 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার 55 রাজশাহী 4 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হলো এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করতে পারেন।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, এখানেও কোনো সদস্যদের পরিবর্তন নেই। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। সেলিমা রহমান 301 মহিলা আসন 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ সহান সদস্য, রাশিদা বেগম হীরা 303 মহিলা আসন 3 সদস্য, বিলকিস ইসলাম 307 মহিলা আসন 7 সদস্য, আন্না মিন্স 319 মহিলা আসন 19 সদস্য, মাধবী মার্মা 334 মহিলা আসন 34 সদস্য, ফাহিমা নাসরিন 329 মহিলা আসন 29 সদস্য, নুরুন্নিসা সিদ্দিকা 337 মহিলা আসন 37 সদস্য, সাবিকুন্নাহার 339 মহিলা আসন 39 সদস্য, মুসাম্মাদ নুসরাত তাবাসুম জ্যোতি 350 মহিলা আসন 50 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,

0: মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নূর ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ, আপনি এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, এখানে কোনো সদস্যের পরিবর্তন নেই। মাননীয় সংসদের অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে 13 জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া 275 লক্ষ্মীপুর 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব মোর্শেদ মিল্টন 42/7 সদস্য, অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন 163 কিশোরগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান 286 চট্টগ্রাম 9 সদস্য, জনাব মোহাম্মদ ফজলিহুদা 48 নওগাঁ 3 সদস্য, জনাব কামরুজ্জামান কামরুল 224 সুনামগঞ্জ 1 সদস্য, জনাব আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2 সদস্য, শেখ মঞ্জুরুল হক রাহাত 96 বাগেরহাট 2 সদস্য, জনাব মোহাম্মদ আতর রহমান 94 নড়াইল 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নূর ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, এখানেও কোনো সদস্যের পরিবর্তন নেই। আমি এখন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদের অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে 13 জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া 250 কুমিল্লা 2 সদস্য, 250 কুমিল্লা 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব ববি হাজ্জাজ 186 ঢাকা 13 সদস্য, জনাব রেজা কিবরিয়া 239 হবিগঞ্জ 1 সদস্য, মোসাম্মদ তাহসিনা রুশদীর 230 সিলেট 2 সদস্য, জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা 215 গোপালগঞ্জ 1 সদস্য, জনাব মোহাম্মদ জাহানদার লিমিয়া 219 মাদারীপুর 2 সদস্য, বিথিকা বিনতে হোসাইন 324 মহিলা আসন 24 সদস্য, জনাব মোহাম্মদ মজিবুর রহমান 52 রাজশাহী 1 সদস্য, জনাব আতিকুর রহমান মুজাহিদ 26 কুড়িগ্রাম 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় চিফ হুইপ, এই কমিটির প্রথম নামটি মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে আপনি সদস্য বলে উল্লেখ করেছেন, তিনি তো সভাপতি হবেন।
1: সভাপতি বলছি, পরে আবার
0: পরে বলেছেন। থ্যাংক ইউ। মাননীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: মাননীয় সদস্যবৃন্দ অতিষ্ঠ হয়েছেন, এটাই শেষ আজকের মতন ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত, এখানে মাননীয় স্পিকার কোনো সদস্যের পরিবর্তন নেই। শুধু উপর নিচ করা হয়েছে। আমি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদের অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জহরাত আদিব চৌধুরী 327 মহিলা আসন 27 সভাপতি। ভারপ্রাপ্ত মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সংসদ সদস্য জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব এ বি এম মোশারফ হোসেন 114 পটুয়াখালী 4 সদস্য, জনাব এস কে আজিজুল বাড়ি 102 খুলনা 4 সদস্য, জনাব সাইদ আল নোমান 287 চট্টগ্রাম 10 সদস্য, জনাব হুমাম কাদের চৌধুরী 284 চট্টগ্রাম 7 সদস্য, সানজিদা ইসলাম 316 মহিলা আসন 16 সদস্য, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259 কুমিল্লা 11 সদস্য, মীর আহমদ বিন কাশেম 187 ঢাকা 14 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় সদস্য, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? আচ্ছা, ওনাকে মাইক দেন। কি নাম? রায়হান সিরাজি, রংপুর 1, তাকে মাইক দিন।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ কমিটিগুলো ঘোষণা করার সময় যেটি মূলত পুনর্গঠনের কথা বলেছেন, উনি ওখানে একটি শব্দ বারবার প্রয়োগ করেছেন, এখানেও কোনো সদস্যের পরিবর্তন হয়নি। কিন্তু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক এই কমিটিতে আমার নাম ছিল না, কৃষি মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে আমার নাম ছিল। যদি কোনো সদস্যের নাম পরিবর্তন না হয় তাহলে আমি তিস্তা পাড় থেকে কিভাবে পাহাড়ে গেলাম? এটি প্রিন্টিং মিস্টেক কি না এটি খতিয়ে দেখবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: বলতে চান কিছু
1: স্পিকার? এটা প্রিন্টিং মিস্টেক কি না আমি দেখে যদি দরকার হয় পরবর্তী জানাবো মাননীয় স্পিকার। ধন্যবাদ, যদি সংশোধনী নিয়ে আসবো। এছাড়া প্রিন্টিং মিস্টেক হওয়ার কোনো সুযোগ নেই, তারপরে হতে পারে, মানুষ মাত্র তো ভুল হতেই পারে, তা আমি দেখে যদি হয় পরবর্তী সংশোধনী নিয়ে আসবো মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ। আজকে সমাপ্ত হলো, আর কোনো বাকি আছে স্থায়ী কমিটি গঠন?
1: আমি মাননীয় স্পিকার পরবর্তী সেশনে আনতে পারবো। এছাড়া
0: কটা বাকি?
1: আর না, এই শেষ আজকে
0: শেষ। হ্যাঁ, বিরোধী দলের চিফ হুইপ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে সংসদ সদস্য দাঁড়ানোর ওনার সাথে আরও যুক্ত করে, এই একই জিনিস কিন্তু ঘটেছে মহিলা এবং শিশু মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়। উনি বলেছিলেন যে সদস্য পরিবর্তন হয়নি, কিন্তু সদস্য পরিবর্তন হয়েছে। আর এই স্থায়ী কমিটি সম্পর্কিত আমাদের কিছু কথা রয়েছে। এর আগেও মাননীয় বিরোধীদলীয় নেতা এবং মাননীয় বিরোধীদলীয় উপনেতা ওনারা বলেছেন এই স্থায়ী কমিটি সংক্রান্ত যে জুলাই সনদে আমরা সেটা পাওয়ার কথা ছিল সভাপতি, সেটা আমরা দেওয়া হয়নি। তো সেগুলো বাদ দিয়েও তো 10 জনের কমিটিতে আমরা প্রথমে দাবি করেছিলাম যে 3 জন করে বিরোধী দল থেকে দেওয়া হোক, কিন্তু সরকার দলের চিফ হুইপ বা সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা 26% হিসেবেই দেওয়া হবে। ফলে কিছু কমিটিতে 3 জন, কিছু কমিটিতে 2 জন, এভাবে একটা হিসাব করা হয়েছে। কিন্তু ব্যর্থতা ঘটেছে, আমরা যেভাবে তালিকাটা দিয়েছিলাম যে এই মন্ত্রণালয়ে বিরোধী দলের 3 জন, এই মন্ত্রণালয়ে 2 জন, সেখানে ডিস্টরশন করা হয়েছে। সেইভাবে আসলে নামগুলা, কয়েকটা মন্ত্রণালয়ে নামগুলা সেইভাবে আসেনি, অনেকগুলো জায়গায় ভুল এসেছে। আমরা ওনাদের ইচ্ছা মতো ওনারা দিয়েছেন, কোথাও 2 জন, কোথাও 3 জন, এবং সংসদ সদস্যদের ওনাদের ইচ্ছা মতো পজিট করেছেন। এবং এমন হয়েছে যে একটা মন্ত্রণালয়ে বিরোধী দল থেকে 4 জনকে দেওয়া হয়েছে, কারণ ওই মন্ত্রণালয়ে হয়তো সরকার দলের সদস্যরা যেতে ইচ্ছুক না, এই জন্য বিরোধী দল থেকে সেখানে 4 জন দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই বিষয়গুলো হয়তো এই অধিবেশনে আমরা চিফ অফিসের সাথে কথা বলেছি, তো এই অধিবেশনে সবগুলো কমিটি পাস করার জন্য হয়তো ওনার একটা তাড়াহুড়া ছিল, কিন্তু এই কমিটিগুলো কিন্তু মাননীয় স্পিকার সংশোধন করতে হবে পরবর্তী অধিবেশনে। কারণ আপনি জানেন যে স্থায়ী কমিটিগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ, এবং আমরা চাই স্থায়ী কমিটিগুলো কার্যকর হোক। বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, ফলে স্থায়ী কমিটিগুলোকে যাতে কোনোভাবে অকার্যকর করার চেষ্টা না করা হোক, এবং তাদের ইচ্ছা মতোগুলো যাতে স্থায়ী কমিটিগুলো এইভাবে গঠিত হলে আমাদের পক্ষে সেটার অংশীদার হওয়া সম্ভব হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। বিরোধী দলের চিফ হুইপ, একটা একটা একটা করে করি আমি দেবো, আপনাদেরকেও দেবো। মাননীয় চিফ হুইপ, আপনি কি জবাব দিতে চান কোনো, অর ইউ নিড টু টেক সাম টাইম? আপনি এখনই বলতে চান? বিরোধী দলের চিফ হুইপ যেটা বলেছে এটা জবাব দেন
1: আগে। চিফ হুইপ, এটা মাননীয় স্পিকার, আমাদের সংসদ মানে আমাদের মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি হলো 39টা কমিটিতে ওনারা 26% হিসেবে যদি পায় তাহলে 18টা মানে 19টা কমিটির তারা তিনজন করে পাবেন, আর 19.5টা কমিটিতে পাবে দুজন করে। আমি সেখানে হিসেব করে তাদের 22টা কমিটিতে তিনজন করে দিয়েছি, 22টা কমিটিতে। তো এরপরেও যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পরিলক্ষিত হয় বা কোনো অ্যাকোমোডেশনের দরকার হয়, ইনশাআল্লাহ বিরোধী দলের যে চিফ হুইপ আছেন বা অন্যান্য যারা আছেন, আমাদের অভিজ্ঞ ভেটে আছেন, তাদের সাথে কথা বলে বসে যদি অ্যাকোমোডেশন করার দরকার হয় অথবা যদি পারমিটেশন কমিশন কিছু লাগে, তা নিশ্চয়ই ইনশাআল্লাহ করবো মাননীয় স্পিকার পরবর্তী অধিবেশনে, ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমার মনে হয় যে ওই যে এক কমিটিতে 4 জন দেওয়া হয়েছে সে সম্পর্কে বলেছেন, যাই হোক, আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব। আমরা চাই ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন বেঞ্চের মধ্যে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ এখানে থাকবে। আরেকটা জিনিস আমি আগেও আপনাকে বলেছিলাম মাননীয় চিফ হুইপ, আজ থেকে 35 বছর আগে 1991 সালে বেগম খালেদা জিয়া সরকার, তারা এই সংসদে পার্লামেন্টারি কমিটির বিল উত্থাপন, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন বেগম খালেদা জিয়া সরকার। বিরোধী দল আওয়ামী লীগ তারাও এটাতে সম্মতি দিয়েছিল। সেখানে আপনি এবং আমি এবং রেদওয়ান আহমদ, আমরা 3 জন সংসদ সদস্য ভোট দিয়েছিলাম সংসদীয় গণতন্ত্রের পক্ষে। সংসদীয় গণতন্ত্রের মূল কথা বা এসেন্স হল যে নির্বাহী বিভাগ অর্থাৎ ক্যাবিনেট আইনসভা অর্থাৎ পার্লামেন্টের কাছে জবাবদিহি করবে। সুতরাং আপনি কমিটি গঠনের সময় আমি সেদিনও অনুরোধ জানিয়েছিলাম নির্বাহী বিভাগের, নির্বাহী বিভাগ তো জবাবদিহি করবে আইনসভার কাছে, কিন্তু নির্বাহী বিভাগ যদি নিজেই কমিটির সভাপতি হয় তাহলে কার কাছে জবাবদিহি করবে? সুতরাং বিষয়টি আপনি অনুগ্রহ করে ভবিষ্যতে খেয়াল রাখবেন যখন পুনর্গঠন করা যায়, এটা স্পিরিট অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি হিসাবে বিবেচনা করবেন। ইয়েস, মাননীয় রফিকুল ইসলাম খান বলেন, এই বিষয়ে নাকি অন্য কোনো বিষয়ে বলুন। কিন্তু আপনার চিফ হুইপ তো বলেছে, বিরোধী দলের চিফ হুইপ,
4: এরপর একটু বাকি আছে আর
0: বলেন।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় চিফ হুইপ সাহেব কৃষি মন্ত্রণালয় থেকে একজনকে আমাদের নিয়ে গেছেন হলো এতে চট্টগ্রামে পাহাড়ে, কিন্তু নিয়ে গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের যিনি 1 নম্বরে ছিলেন তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে এখানে দেওয়ার কথা ছিল ডক্টর মোসলেউদ্দিন ফরিজ, তাকে এখন পর্যন্ত কোনো জায়গায় দেখা হয় নাই। তো এটা তো একদম মানে অবাক করার মতো একটা বিষয়।
0: ধন্যবাদ মাননীয় সদস্য।
4: এরপরে না একটু মাননীয় চিফ হুইপ সাহেব বলছেন যে আমাদেরকে কি বলে 26% দেওয়া হয়েছে, ওটা দিচ্ছেন ঠিকই, কিন্তু মেইন কমিটিগুলিতে আমাদেরকে 2 জন রাখা হয়েছে। চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে 4 জন রাখা হয়েছে, ওখানে যেহেতু গুরুত্বপূর্ণ না ওখানে আমাদের লোকদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা সেই রংপুর থেকে দিয়ে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট কমিটিগুলিতে আমাদেরকে 2 জন দেওয়া হয়েছে। এ ব্যাপারে চিফ হুইপের সাথে আমার অনেকবার কথা হয়েছে, এই জন্য আমরা মনে করি এক্ষেত্রে বৈষম্য করা হয়েছে বিরোধী দলের সাথে। আর সভাপতির ব্যাপারে তো আমাদের বিরোধী দলীয় নেতা উপনেতা চিফ হুইপ অনেকেই বলছেন, এ ব্যাপারে আমি আর বলতে চাই না। আসলে সংসদীয় গণতন্ত্রের তো আসলে সবাই মিলেই তো থাকা উচিত ছিল, কিন্তু বিরোধী দলকে কোনো জায়গায় একটা জায়গায়ও মন্ত্রণালয়ের সভাপতি পদ দেওয়া হয় নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পাহাড়ে গেলে তো স্বাস্থ্য ভালো হয়, সেই জন্যই পাহাড়ে দিয়ে দিয়েছে। যাই হোক, এই ব্যাপারে তো জানো শাহজাহান চৌধুরী বলেন, এখন নামাজের টাইম হয়ে গেছে।
5: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কমিটি সংক্রান্ত বিষয় না, আইন পাশের ব্যাপারে। 1973 সালে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, আর এই রক্ষী বাহিনী বিলুপ্তি খোন্দাকার মুস্তাক আহমদ সাহেব সরকারের আমলে একটা অর্ডিনেন্সের মাধ্যমে 79-এর যখন পার্লামেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্লামেন্ট গঠিত হয়েছিল, তখন সেই প্রেসিডেন্সিয়াল অর্ডার এবং অর্ডিনেন্স এটা আইন হিসেবে বাতিল করে রক্ষী বাহিনী বাতিল করা হলো। আজকে আমার যে প্রশ্নটা সেটা হলো, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ গঠিত হয়েছে, আমরা সবাই সরকারি দল বিরোধী দল যারা রাজপথে ছিলাম সবাই 18 বছর এই র্যাবের বিরুদ্ধে কথা বলেছি, এবং এই আইন বাতিলের জন্য আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং আমাদের সংসদ নেতা এবং সংসদে সরকারি দলে যারা আছেন সবাই আমরা বক্তব্য রেখেছি রাজপথে। তো আজকে সেই র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনী বাতিল হচ্ছে, কিন্তু আজকে আমরা এই বিল বাতিল হওয়ার সময় সবাই ঐক্যমত্যের ভিত্তিতে বিলটা বাতিল হওয়া দরকার ছিল। যেমনিভাবে রক্ষী বাহিনীর বিলটা 79-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন প্রেসিডেন্ট ছিলেন, মরহুম শাহ আজিজ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন রক্ষী বাহিনীটা এইভাবে। তো আজকে আমরা বড় দুঃখের বিষয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলটা আলাদাভাবে বাতিলের ব্যাপারে প্রস্তাব করলে সবাই মিলে আমরা এই বিলটা বাতিলের পক্ষে রায় দিতে পারতাম, কিন্তু আজকে মেসেজটা কি যাচ্ছে?
0: ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন। একটা বিল পাশ হয়ে গিয়েছে, আমি তো লক্ষ্য করেছি এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক বিস্তারিত বক্তব্য দিয়েছেন। এখন বিল পাশ হওয়ার পরে এখন এসব কথা বলে তো আর কোনো কিছু হবে না। ধন্যবাদ। তারপরে যদি আপনাদের কোনো কথা থাকে নোটিশ দেন, নোটিশের পরে আমরা দেখব। না না না, এখন পয়েন্ট অফ অর্ডার হবে না, এখন কি বলতেছি সেটা শোনেন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
6: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন পবিত্র মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনুন প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত।

সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে পবিত্র মাগরিবের নামাজের বিরতিতে আপনারা এতক্ষণ শুনলেন হামদ এবং পরে নাত। এখন শুনুন পাঁচমিশালি গান।

সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে পবিত্র মাগরিবের নামাজের বিরতির পর আবার শুরু হতে যাচ্ছে, যা সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: Yes, Maninya Sadasya Kamruzzaman, apni ki point of order dariyechen. Acha Maninya Sadasya Kamruzzaman ke mic din.
1: Ami jani apni one ebong unique. Apnar shomoy chawa etao ekta bidhi janar bepar. Amar bari Munshiganj 3 ashone. Ekhane Mir Kadime ekta amar porosoba. Ekhane goto 2 din theke ekta birat fetna toiri hoyeche. Shekhane holo ekjon nijeke Imam Mahdi dabi koreche. তো ইমাম মাহদি দাবি করার কারণে এখানে দুইটা কারণে এটা গুরুত্বপূর্ণ আজকে ওইখানে গতকাল রাত থেকেই আনরেস্ট আনরেস্ট বলতে এইটাকে উপলক্ষ করে ওইখানে আলেম ওলামারা এবং মহিলারা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে তার বাড়িঘর অ্যাটাক করতে যাচ্ছে আরেকটা হলো সে জুলাই জুদ্দাই শারিকের বাবা তাকে বিভিন্ন সময় আমার অনুদান নিয়ে তাকে তার পাশে আমার যেতে হয়েছে কবরস্থানে দোয়া করতে হয়েছে এখন সামাজিকভাবে বিভিন্ন ট্র্যাকিং এ আসছে এই ভুয়া এই ইমাম মাহদির সাথে আমার ছবিটা বাস্তবতায় এটা আসছে তখন তার মানেটা কি ইমাম মাহদি কে এবং সেই যে ভুয়া আমি তাকে চিনি শারিকের বাবা হিসাবে এরকম একটা ফেতনার সাথে আমাকে যখন জড়ায় বিভিন্ন সামাজিক মিডিয়াতে আসতেছে সেইখানে আপনার মাধ্যমে আমি মুন্সিগঞ্জবাসীকে পুরো আলেম সমাজ মুসলমানদেরকে জানাতে চাই এই ধরনের ভণ্ড প্রতারক ভুয়ার সাথে আমি জাতীয়তাবাদী দলের আমার সাথে কোনো সম্পৃক্ততা নাই শারিকের বাবা হিসাবে আমি গিয়েছিলাম
0: ধন্যবাদ মাননীয় সদস্য সরওয়ার জামাল নিজাম পয়েন্ট অফ অর্ডার বলেন
2: চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আপনি জানেন আনোয়ারা কর্ণফুলী অত্যন্ত সমৃদ্ধ
0: আমি কিছু জানি না এক মিনিটে শেষ করুন
2: সমৃদ্ধ সমৃদ্ধশালী এলাকা অনেক শিল্প এলাকা ওখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওখানে সিএফএল কাফকো প্রতিষ্ঠিত করেছে এবং কেপিজেড ওখানে প্রতিষ্ঠিত আমাদের সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওখানে চাইনিজ মুক্ত এলাকা প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ আগামীতে শিল্প মুক্ত এলাকা গঠিত হবে এবং আগামীতে আমরা এটাকে বলতে পারি ইনশাআল্লাহ দুবাই জবাল আলীতে পরিণত হবে এরকম একটা সমৃদ্ধশালী এলাকায় একটা মাত্র হসপিটাল যে হসপিটাল গতবার 31 শয্যা বিশিষ্ট শয্যা বিশিষ্ট ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে আমরা এটাকে 50 শয্যায় উন্নীত করেছি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী এখন 100 শয্যায় উন্নীত করেছে এখন এখানে আপনি জানেন বর্তমান অবস্থায় যেভাবে রোগ সুখ যেটা বেড়েছে আমরা ওখানে যেখানে ইয়ে দিয়েছি এক্সরে মেশিন দিয়েছি আমরা ইয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স দিয়েছি এবং আমরা জেনারেটর দিয়েছি বর্তমানে জেনারেটরতে তেলের সমস্যা হচ্ছে এবং আমাদের 2001 সালে একটা সরকারি অনুশাসন ছিল সরকারি অনুদানে তেলের যদি শর্ট পড়ে
0: তেলের সমস্যা আপনি সমাধান করবেন এর
2: মাধ্যমে তেল কিনে জেনারেটর এবং অ্যাম্বুলেন্স চালানো হবে
0: ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য বসুন ধন্যবাদ নজিবুর রহমান বলুন এই লাস্ট ওয়ান এগুলো বলুন
3: ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কয়েকদিন আগে জ্বালানি সংকট নিয়ে যে আলোচনা হয়েছিল সেখানে আমি থার্ড যেই এলএনজি টার্মিনাল প্রস্তুত হচ্ছে সেটার দুর্নীতি এবং স্বজনপ্রীতি অনিয়মের বিষয়ে কথা বলেছিলাম সে বিষয়ে আজকে দৈনিক ডেইলি স্টারে একটা রিপোর্ট বেরিয়েছে সেখানে রিপোর্ট যেটা বেরিয়েছে আমাদের এই সেম এলএনজি নির্মাণ করার জন্য আরেকটি কোম্পানি 1,90,000 ডলারের একটা কোটেশন দিয়েছিল সেখানে যে কন্ট্রাক্টটা যাদেরকে দেয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 3,42,000 ডলারে এবং এর সাথে সরকার একজন সদস্যের আত্মীয়ের সংশ্লিষ্টতার বিষয় আছে সেদিন একটা আধা মিনিট শেষ করছি প্রশ্নটি সেদিন মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী এড়িয়ে গিয়েছিলেন আমি এই বিষয়ে সরকারের প্রতিমন্ত্রীর কিংবা মন্ত্রীর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবৃতি আশা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার
0: মাননীয় সদস্যবৃন্দ নো মোর প্লিজ মাননীয় সদস্যবৃন্দ এই যে তিনটি পয়েন্ট অব অর্ডার শুনলাম দুঃখের বসে এর একটাও পয়েন্ট অব অর্ডার রূপে গৃহীত হয়নি শুধু আজকে না আমি প্রথম থেকেই অধিবেশনে বলে আসছি যে পয়েন্ট অব অর্ডার বা বৈধতার প্রশ্নের কিছু কন্ডিশন আছে ইচ্ছা করলে দ্বারা একটা বক্তব্য সংসদে দেওয়া যায় না যেহেতু এতবার বলেছি যতগুলো প্রশ্ন আপনারা বৈধতার প্রশ্ন উত্থাপন করেছেন শতকরা 99টাই বৈধতার প্রশ্ন নয় তাই আজকে বাধ্য হয়ে আমি 301 বিধির একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যাতে আপনারা ভবিষ্যতে পয়েন্ট অব অর্ডার তোলার সময় সতর্ক থাকেন বৈধতার প্রশ্ন আছে, রুলসের প্রশ্ন।

0: প্রসিডিওরের কার্যপ্রণালী বিধি 301 ধারায়, 301 ধারার উপধারা 1, 2, 3 এবং পড়বেন। আমি উপধারা 2টা পড়ে দিচ্ছি। কেবলমাত্র সংশ্লিষ্ট সময়ে সংসদের বিবেচনাধীন বিষয়ের উপর বৈধতার প্রশ্ন উত্থাপন করা যাবে, অর্থাৎ এখন যদি বিবেচনা হতে থাকে সেটার উপর বৈধতার উপরে। এর আগে আমরা যে আলাপ আলোচনা আইন প্রণয়ন হলো, সে সময় সংশ্লিষ্ট বিষয়ের উপরে বৈধতার প্রশ্ন তোলা যায়। তবে শর্ত থাকে যে বৈধতার প্রশ্ন যদি সংসদের শৃঙ্খলা রক্ষা বা সংসদ কাজের ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে স্পিকার কোনো সদস্যকে কর্মসূচির এক দফা শেষ হওয়া এবং অন্য দফা আরম্ভ করার মধ্যবর্তী সময় দিতে পারেন। অর্থাৎ আপনার পয়েন্ট অফ অর্ডারটা সংসদ কাজের শৃঙ্খলা এবং সংসদ কাজের ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত হতে হবে, তাহলে এটা চেয়ে পয়েন্ট অফ অর্ডার হলো। এগুলো আজকে যে তিনটা হলো কোনটাই নয়। আরেকটা জিনিস হলো, আপনারা মাঝে মাঝে আইন প্রণয়ন কাজের সময় দাঁড়িয়ে যান পয়েন্ট অফ অর্ডারে, সেটি হলো সংসদের কোনো প্রস্তাব ভোটে দেবার সময়, কোনো প্রস্তাব ভোটে দেওয়ার সময় পয়েন্ট অফ অর্ডার তোলা যাবে না। আজকেও লক্ষ্য করেছি আপনি, সম্ভবত রফিকুল ইসলাম সাহেব বা শাহজাহান চৌধুরী সাহেব, আমি ভোটে দেব সে সময় আপনারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যান। তো এই বইটা অনুগ্রহ করে 301 বিধি 2, 3, 1, 2, 3 এই উপধারাগুলো দয়া করে পড়ে আসবেন এবং তাহলে আপনারা নিশ্চয়ই তুলতে পারবেন। আপনারা ইউ আর লিডার্স অফ দিস নেশন, এই বইটা পড়লেই আপনারা যথাযথভাবে উত্থাপন করতে পারবেন। আবার আমি বলছি, চলমান বিষয়ের উপরে সংসদে এবং সংসদের শৃঙ্খলা রক্ষার জন্যে, সংসদ কাজের ব্যবস্থাপনার জন্য, এটা না করে এটা করলে সংসদ এফিসিয়েন্টলি চলতে পারে, এই ধরনের যদি আপনারা পয়েন্ট অফ অর্ডার তোলেন তাহলেই দিতে পারবো। বাট এখন অত্যন্ত এই সংসদের শেষ সময় এসেছে, গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আর হবে না। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশনের সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশনের সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার রেওয়াজ রয়েছে। আমি প্রথমে মাননীয় বিরোধী দলের নেতাকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মাননীয় স্পিকার, ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ এবং তার জনগণ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। একসময় আমরা অখণ্ড ভারতের অংশ ছিলাম, 47-এর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে ভারত প্রধানত দুটি অংশে বিভক্ত হয়। আমরা এক অংশের একটি প্রদেশ হিসাবে পূর্ব পাকিস্তানের জনগণ হিসাবে ছিলাম। 47 হঠাৎ করে অর্জন হয়নি, তার পিছনেও 190 বৎসরের বঞ্চনা, কান্না, নির্যাতন এবং অনেক ত্যাগের ইতিহাস ছিল। যারা এই জাতিকে বঞ্চনা, কান্না এবং দুর্দশা থেকে মুক্ত করার জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করে সেই সময় স্বাধীনতা এনে দিয়েছিলেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পাকিস্তান দেশটি গঠিত হওয়ার পরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রেই বৈষম্য এবং ব্যবধান তৈরি হয়। বিশেষ করে রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে অহেতুক একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। যদিও পাকিস্তানের তিনটি প্রদেশ ছিল, পশ্চিমে আর একটি ছিলাম আমরা, কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরাই ছিলাম সংখ্যাগরিষ্ঠ। সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জাতীয় সংসদের আসনও নির্ণীত হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা এবং ঐতিহ্যকে উপেক্ষা করার পরিণতি খুব ভালো হয়নি পাকিস্তানি শাসক গোষ্ঠীর জন্য। 52-এর ভাষা আন্দোলন, সেটাও 48 থেকেই শুরু হয়েছিল এবং 52-তে এসে তার পরিণতি লাভ করেছিল। লিয়াকত আলী খান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তখন সেই ভাষা স্মারকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস জনাব অধ্যাপক গুলাম আজম পাঠ করেছিলেন। ভাষা আন্দোলনের জন্য তাকে জেলেও যেতে হয়েছিল, তিনি একা নন। এই আন্দোলনে যারাই সোচ্চার হয়েছিলেন তাদেরকে জীবন দিতে হয়েছে, কাউকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কাউকে জেলে যেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাসার এই অধিকার আদায় হয়েছে। আমি সেই বাসা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তখনকার যারা বাসা যোদ্ধা ছিলেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এরপরে 70 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসন পূর্ব পাকিস্তানে ছিল, এই সংখ্যাগরিষ্ঠ আসনে জনগণের রায় পেয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল এবং সারা পাকিস্তানে আসনের ভিত্তিতেও তারা এগিয়েছিল। তারা সিম্পল মেজরিটি পেয়েছিল, সরকার তাদেরই গঠন করার কথা, কিন্তু জনরায়কে অগ্রাহ্য করার ফলে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, লড়াই করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এরপরে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। জনগণ আশা করেছিল এই দেশটিতে আর কোনো বঞ্চনা হবে না, বৈষম্য হবে না, আমাদের সন্তানেরা সুশিক্ষা পাবে, সুনাগরিক হিসাবে গড়ে উঠবে, তাদের প্রতিভার স্বীকৃতি পাবে এবং দেশ তাদের মেধাবী সেবা থেকে বঞ্চিত হবে না, দেশে সুশাসন কায়েম হবে, অর্থনৈতিক বৈষম্য দূর হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু সবগুলাই হলো তার উল্টা, এমনকি শেষ পর্যন্ত আর্থিক খাতে এতই বিপর্যয় দেখা দিল যে শাসকের ছেলেও ব্যাংক ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন। এই করুণ অবস্থাগুলো তখনকার মানুষকে দেখতে হয়েছে। একদিকে যুদ্ধ বিধ্বস্ত এই দেশকে দুনিয়ার বিভিন্ন দেশ হাত খুলে সহযোগিতা করেছে, আরেকদিকে জনগণের প্রাপ্য এই রিলিফগুলোকে লুণ্ঠন করা হয়েছে, যার কারণে তখনকার শাসক তিনি হতাশা ব্যক্ত করে বলেছিলেন যে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আসলো, সেই হিসাবে আমারও তো একটা পাওয়ার কথা ছিল, আমিও তো পেলাম না, এ কম্বলগুলো গেল কোথায়। আরও অনেক কথা তিনি আফসোস করে আক্ষেপ করে বলেছিলেন। যাকে মানুষ অন্তরের ভালোবাসা দিয়ে অভিনন্দিত করেছিল তিনি হয়েছিলেন জননন্দিত, কিন্তু সেই তিনি আবার জনগণের উপর আস্থা হারিয়ে ফেলে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করে তিনি একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। পাশাপাশি বাকশালী এই শাসন আগের থেকেই তার মাথায় যেহেতু ছিল, পাকাপুক্ত করার জন্য, পিপুল ভয়েসকে সাপ্রেস করার জন্য একটা খুনি বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর হাতে বহু মায়ের বুক খালি হয়েছে, বহু যুবতী বিধবা হয়েছেন, বহু শিশুরা এতিম হয়েছে, এসবগুলোই ছিল নির্বিচারে হত্যাকাণ্ড, একটাও বিচারের আওতায় আনা হয়নি। কোনো মানুষ অপরাধ করে থাকলে তাকে আইনের আওতায় আনা যেত, কিন্তু না, তার কোনো ধার দ্বারা হয়নি এবং এই রক্ষী বাহিনীকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল। এছাড়াও রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে দেশটাকে তোলাবিহীন জুড়ির দেশে পরিণত করা হয়েছিল, যার কারণে স্টারভেশনে না খেয়ে মানুষ রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ফুটপাতেই মৃত্যুবরণ করেছিল। তাদের লাশগুলা দাফন করার মতো তখন সুষ্ঠু কোনো ব্যবস্থা ছিল না। সেখানে আঞ্জুমানে মুফিদুল ইসলাম কিছু নৈতিক দায়িত্ব পালন করার কারণে জাতির কিছুটা কষ্ট লাঘব হয়েছিল। খেতে না পারে, পড়তে না পারে, উত্তরবঙ্গে আমাদের একজন বোন, সে তার লজ্জা নিবারণের জন্য জাল এবং গাছের পাতা দিয়ে সে লজ্জা নিবারণ করেছিল, সেই ঐতিহাসিক বাসন্তীর ঘটনা আমরা সকলে জানি। এই ধরনের একটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা, অনাচার এবং ফেসিবাদের যখন উত্থান হয়েছিল তখন আল্লাহ তাআলার ইচ্ছাই সেই ফেসিবাদের পতনও হয়েছিল। অল্প সময়ের জন্য জনগণ কিছুটা স্বস্তি পেয়েছিল, আবার কিছুদিন পরেই জনগণের অধিকার হাইজ্যাক হয়ে গেল। একজন সেনাপতি নির্বাচিত প্রেসিডেন্টকে চাপের মুখে বাধ্য করলেন তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে। জনগণ 9টি বছরের জন্য আবার স্বৈরতন্ত্রের কবলে পড়ল। সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সকলেই করেছেন, আজকের হাউসে আমরা যারা আছি আমরা সবাই করেছি। শেষ পর্যন্ত 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন হয়। 91 সালের নির্বাচন, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল তারা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করলেও সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যক আসন তারা পাননি। দেশ এবং জনগণের স্বার্থে জামাতে ইসলামী বাংলাদেশ, তখন আমাদের নাম ছিল, সেই জামাতে ইসলামী বাংলাদেশের নেতা অধ্যাপক গুলাম আজম সিদ্ধান্ত নিয়েছিলেন তার সহকর্মীদেরকে নিয়ে যে বিএনপিকেই সরকার গঠনের জন্য আমরা সমর্থন দেব, তবে তার বিনিময়ে আমরা কোনো ধরনের স্বার্থ এবং শর্ত আমরা জুড়ে দেব না, আমরা নিঃস্বার্থে এবং বিনা শর্তে আমরা সেই সুযোগ দেব। আমাদের অবস্থান থাকবে বিরোধী দলে, সঙ্গত কারণেই আমরা সবগুলো বিষয়ে সরকারকে সহযোগিতা করব এবং প্রয়োজনীয় জায়গায় প্রয়োজন হলে আমরা বিরোধিতাও করব। সেই সরকারের সময় কেয়ারটেকার সরকারের একটি বিল নিয়ে প্রাথমিকভাবে সরকার প্রধানের সাথে আমাদের একটি ডেলিগেশন দেখা করে, মরহুম আব্বাস আলী খানের নেতৃত্বে 4 সদস্যের এই ডেলিগেশন অধ্যাপক গুলাম আজম সাহেবের পক্ষ থেকে তারা তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন এবং এই বিষয়ে তারা আলাপ আলোচনা করেন। এর সন্তোষজনক কোনো সমাধান না পাওয়ার কারণেই আমরা বাধ্য হই এ বিষয়টার দাবি জনগণের সামনে উত্থাপন করতে এবং ক্রমান্বয়ে একটি আন্দোলন তৈরি হয়। সেই আন্দোলনে আওয়ামী লীগ প্রথম দিকে শরিকও ছিল না, এই চিন্তাও করে নাই, কিন্তু আন্দোলন যখন জনপ্রিয়তা কিছুটা পেল তখন তারা ঝাঁপিয়ে পড়ে আন্দোলনকে অনেকটা হাইজ্যাক করলে বলতে হবে। শেষ পর্যন্ত এই দাবিটি পূরণ হয়েছে, তবে 91 সালে গঠিত যে সরকার সেই সময় হয়নি, এরপরে 96-তে স্বল্পমেয়াদী একটা সরকার গঠনের মাধ্যমে জাতীয়তাবাদী দলের হাতেই এই আইনটা পাশ হয়েছিল, কেয়ারটেকার সরকারের বিধানটা আমাদের সংবিধানে সংযুক্ত হয়েছিল। দুঃখের বিষয়, তখন কিন্তু সবাই সমর্থন দিল। এরপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 96 সালে, 96 থেকে 2001 সাল তারা এই কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো এবং তার পূর্ণতা প্রাপ্তি হলো আবার যখন তারা ক্ষমতায় ফিরে আসলো 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে ব্যাকডোর পলিটিক্সের মাধ্যমে এসে তারা তখন কেয়ারটেকারের কবর রচনা করলো। তারা বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখেই তারা তাদের উদ্দেশ্য সফল করলো। যে বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে জনগণের এই রায়কে হত্যা করা হয়েছিল, তিনি কিছুটা তার দায় বহন করে এখন কারাগারে আছেন। তিনি কি মুক্ত হয়ে বের হয়েছেন নাকি? না, এখনো বের হননি, কারাগারে তিনি আছেন। তো আসলে পাপ বাপকে ছাড়ে না, যিনি যেখানে যতটুকু অন্যায় করবেন দুনিয়া কিছুটা হলে তার প্রাপ্তি তাকে বুক করতেই হবে। মাননীয় স্পিকার, এইভাবেই দেশটি বিভিন্ন সময়ে বারবার অসুস্থ পরিবেশের মুখোমুখি হয়েছে। 15.5 বছর জাতি একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে কী করবে তার একটা রিহার্সাল তারা দিয়েছিল 2006 সালের 28 অক্টোবর, পল্টন মোড়, গাজীপুর, সিরাজগঞ্জ, রংপুর এই কয়েকটি জায়গায় তারা তখন লগিবন্তার তাণ্ডব চালিয়ে 24 জন মানুষকে নির্বিচারে হত্যা করে স্পষ্ট দিবালুকে অসংখ্য টিভি ক্যামেরার সামনে সারা দুনিয়া এটা প্রত্যক্ষ করে দেশবাসী বিশ্ববাসী স্তম্ভিত হয়, সেই ব্যাপারে মামলা হয়। তারা যখন ক্ষমতায় আসে সবগুলো মামলা তারা তুলে নেয়, এই মামলাগুলো তারা আর চলতে দেয়নি। সেই স্মৃতি এখনও যারা স্মরণ করেন তারা কেঁপে ওঠেন। শিশুরা তখন ঘুমাতে পারত না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারা ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আঘাত দেয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে। যে বৎসরে 9 সালের জানুয়ারিতে তারা দায়িত্ব নিল, সেই বৎসরই ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ পিলকানায় তারা নারকীয় হত্যাকাণ্ড ঘটালো। কিন্তু সেই হত্যাকাণ্ডের পিছনে রহস্য পুরুষ, হুকুমদাতা, পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী কারা ছিল আজ পর্যন্ত জাতির সামনে সেটা উন্মুক্ত হলো না। বরঞ্চ এই ঘটনা ঘটার সাথে সাথেই বিরোধী দলকে তারা আঙ্গুল তুলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুরু করলেন। আমাদের তৎকালীন একজন সদস্য জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নাম ধরে কথা বলা হলো, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নাম ধরে কথা বলা হলো, নাসিরউদ্দিন পিন্টুকে গ্রেফতার করা হলো, সে নাকি নৌকা দিয়ে খুনিদেরকে পার করে দিয়েছে, শেষ পর্যন্ত জেলের ভিতরে কিভাবে তার মৃত্যু হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এটাও একটা ষড়যন্ত্র হতে পারে, কিন্তু আজ পর্যন্ত যে দুইটা তদন্ত কমিটি গঠন হয়েছিল তার রিপোর্ট আলোর মুখ দেখেনি। একটা করেছিল তৎকালীন খুনি সরকার, আর একটা করেছিল সেনাবাহিনী, কোনোটাই কিন্তু আলোর মুখ দেখেনি, হারিয়ে গেল অন্ধকারে। মাঝখানে দুইটা বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল, আমাদের সেনাবাহিনীর মনোবল ধ্বংস হলো, আমাদের আরেকটা গর্বের প্রতিষ্ঠান সীমান্তের অতন্দ্র প্রহরী তৎকালীন বিডিআর সেটাও ধ্বংস হলো, তার 15,000 সদস্যকে শাস্তির আওতায় আনা হলো, 500 সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, জেলের ভিতরে 450 মানুষ মারা গেল। দুইটা বাহিনী দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো মাননীয় স্পিকার। এরপরে তারা হাত দিল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দের উপর, এবং এক এক করে আমাদের 11 জন সিনিয়র মোস্ট দায়িত্বশীলকে, 2 জন সাবেক আমির সহ, তার অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। যার 5 জন তারা ফাঁসি বরণ করেই দুনিয়া থেকে হাসি মুখে বিদায় নিয়েছে। বহু ষড়যন্ত্র হয়েছে এই বিচার নিয়ে, এবং দুনিয়াবাসী এটা দেখেছে, স্কাইপ কেলেঙ্কারি দেখেছে, সেফ উইমেন নামে এই জাতির সাথে তামসা দেখেছে, এই সবগুলাই প্রত্যক্ষ করেছে। দেশ এবং বিদেশের অসংখ্য মানবাধিকার সংগঠন, বিভিন্ন দেশের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এই বিচারে আপত্তি জানিয়েছিলেন, এমনকি জাতিসংঘ থেকে একজন প্রতিনিধিও পাঠানো হয়েছিল এই আইনকে সুন্দর করার জন্য। অ্যাম্বাসেডার র্যাপের নাম হয়তো অনেকের মনে আছে। এই সরকার কোনো কিছুই কানে তুলেনি, কোনো কিছুর তোয়াক্কা করেনি, না দেশীয় আইন না আন্তর্জাতিক আইন, কোনো আইনেরই অনুসরণ এখানে করা হয়নি। শাহবাগে ওনার সৃষ্টির জন্য, দেশকে অস্থির করার জন্য একটা আসর বসানো হয়েছিল, 42 দিন যাবৎ এটা দীর্ঘস্থায়ী হয়েছিল। সেই শাহবাগের তৎকালীন নেতাদের কথায় বাংলাদেশের ফ্ল্যাগ উঠত এবং নামত। তখন প্রশাসন দেশে কয়টা ছিল আমরা জানতাম না, সেই অবস্থা সৃষ্টি করে ওই শাহবাগের দাবিতে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে একটা আইন পর্যন্ত সংশোধন করে একজনকে খুন করা হয়েছে। এই সবগুলো ছিল করুণ কাহিনী। এখানে শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ না, এখানে বিএনপিরও একজন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের সাহেব তিনিও ছিলেন। মাননীয় স্পিকার, এছাড়াও এই 15.5 বৎসর তারা বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে। যে র্যাব আজকে বিলুপ্ত হলো, সেই র্যাবকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করা হয়েছে, অন্যান্য সেন্সিটিভ বাহিনী সংস্থা এজেন্সিকে ব্যবহার করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, গড় বাড়ি ছাড়া করা হয়েছে, লাখো লাখো মামলা দেওয়া হয়েছে, দফায় দফায় জেলে নেওয়া হয়েছে, এই সবগুলার সাক্ষী আমরা সকলেই। শেষ পর্যন্ত 24-এ ছাত্র তরুণদের একটা ন্যায্য দফার দাবিতে আন্দোলন গড়ে ওঠে, এবং সেই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওরা 24 সালে নির্বাচিত হয়ে, নির্বাচিত হয়নি তো, 14 সাল ছিল বিনা ভোটের, 18 সাল ছিল মিডনাইট ইলেকশন, আর 24 সাল ছিল জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আমি এবং দামি ইলেকশন। হ্যাঁ, 8 সাল আগেই বলেছি যে পিছনের ব্যাকডোর পলিটিক্সের মাধ্যমে এসেছিল। তো তারা ধরে নিয়েছিল 1941 সাল পর্যন্ত থাকবে, 2041 সাল পর্যন্ত তারা সাস্টেইন করবে। আমরা তখন জেলে ছিলাম 24-এর নির্বাচনটি যখন হয়। আজকে এখানে অনেক নির্বাচিত সংসদ সদস্য আমরা একসাথে ছিলাম, আমাদের মধ্যে এই ধরনের একটা ভাবনা ছিল যে জাতিকে মুক্ত করার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে 41-কে টার্গেট করে নামতে হবে। অনেকে এটা ভাবছিলেন, কিন্তু না, আল্লাহ তাআলা হচ্ছেন কুন ফায়াকুনের মালিক। তিনি যখন কিছু করতে মনস্থ করেন তখন তার সিদ্ধান্তটা শুধু তিনি এক্সপ্রেস করেন, সাথে সাথে এটা বাস্তবায়ন। ওরা তরুণরা নেমেছিল তাদের মেধার স্বীকৃতির দাবিতে এবং ন্যায্যতার ভিত্তিতে কর্মসংস্থানের দাবিতে, চাকরির দাবিতে। শেষ পর্যন্ত অতীতের কায়দায় মুগর বাহিনী, হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীকে অপব্যবহার করে এই আন্দোলনকেও দমানোর চেষ্টা করা হয়েছিল। এই আন্দোলনের নেতাদেরকে তৎকালীন ডিবিতে নিয়ে তাদের সাথে কী আচরণ করা হয়েছে এরও সাক্ষী আমরা সকলে। এই সময় জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষ এখানে খুন হয়েছেন খুনি বাহিনীর হাতে, কমপক্ষে 20,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, আর সারা দেশবাসী এই আন্দোলনে শরিক হয়েছে। এই আন্দোলনের সফলতার জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং যে তরুণদের নেতৃত্বে এই আন্দোলন শেষ পর্যন্ত অর্গানাইজ হয়েছিল আমি তাদেরকে মোবারকবাদ জানাই। এই আন্দোলনে আমরা যারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক সকল পক্ষ সম্পৃক্ত হয়েছিলাম তাদের সকলকে অভিনন্দন জানাই। এইভাবে সারা দেশবাসীর ঐক্যবদ্ধ একটি প্রয়াসের সামনে ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়। তারা চলে গেছে কিন্তু শান্তি দিবে না, পালিয়ে গিয়েও এই জাতিকে বারবার বিরক্ত করছে, উস্কানি দিচ্ছে, সমাজ এবং দেশকে অস্থির করার চেষ্টা করছে। এই আসি ওই আসি আসি আসি বলে তো বলি, এত আসি আসি বলেন তো গেলেন কেন? থাকতেন, রাজনীতি করেছেন, যদি বিশ্বাস করেন যে এই দেশকে জাতিকে ভালোবাসেন তাহলে মাটি কামড়ে থাকতেন, অপরাধ করলে অপরাধের শাস্তি নিতেন, না করলে নিজেকে পরিষ্কার করতেন। পালায় কে? পালায় যে দোষী, পালায় যে অপরাধী, পালায় যে চোর, পালায় যে লুটেরা, তারা শুধু পালায়, কোনো সৎ মানুষ পালায় না। সৎ মানুষরা দেশে থাকে, ফাঁসি হলে ফাঁসি নিবে, খুন হলে খুন করবে, জেলে নিলে জেলে যাব, কিন্তু দেশ ছেড়ে পালাবে না। আমরা বিস্মিত এবং আমরা দুঃখিত। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের জন্য তাদের অবদানকে আমরা অস্বীকার করি না, কিন্তু এইরকম খুনিদেরকে তারা অবলীলায় শুধু আশ্রয় দিবে না, তাদেরকে রাজনৈতিক অপতৎপরতা চালানোরও সুযোগ দেবে, এটা আমাদেরকে ব্যতীত করে। তারা আমাদের সাথে সৎ সম্পর্ক চান, আমরাও চাই। প্রতিবেশীর সৎ সম্পর্ক গড়তে চান, আমরাও চাই। যদি সত্যি আমরা সৎ প্রতিবেশী হতে চাই তাহলে উভয় পক্ষকেই আমাদের সদিচ্ছা ব্যক্ত করতে হবে, তাহলে আমরা আর সীমান্তে কাঁটাতারে ফেলানির লাশ ঝুলতে দেখতে চাই না। নির্বিচারে আমাদের দেশের নাগরিকদেরকে ধরে নিয়ে হত্যা করবে এটা আমরা দেখতে চাই না। উত্তরবঙ্গের কান্না তিস্তার কোনো সমাধান হবে না এটা আর আমরা সহ্য করতে রাজি নই। পদ্মা গঙ্গাকে যেভাবে হত্যা করা হয়েছে আগামীতে এটা সুরাহা কি হবে, এই বছরেই তা আবার এই চুক্তি শেষ হবে, নবায়নের সময় আসবে। আমি অনুরোধ করব সরকারকে এখন থেকেই শক্তিশালী নীতিমালা নিয়ে সাহস করে স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে তাদের সাথে যেন মোকাবেলা করা হয়। এখানে আলোচনা হবে, লড়াই হবে সমানে সমান, আমরা কারো অধীনতা আর মেনে নেব না। বাংলাদেশ আর কারো অধীনে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে না, ওই চ্যাপ্টার ক্লোজড, ওইটা আর রিওপেন হবে না। আমাদেরকে সেই জায়গায় শক্ত হয়ে দাঁড়াতে হবে। মাননীয় স্পিকার, এই সকল বঞ্চনার পরে তারই ভিত্তির উপর এত শহীদের রক্ত, জীবন, পঙ্গুত্ব, জেল, জুলুম, এত ত্যাগ, এত গুম খুন, এত আয়নাগর সব কিছুর অভিজ্ঞতা প্রত্যক্ষ করে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো তার আগে জাতীয় ঐক্যমত্যের জন্য একটা কনসেনসাস কমিশন হয়েছিল, দীর্ঘদিন, মাসের পর মাস সেখানে বৈঠক হয়েছে, মত বিনিময় হয়েছে, কথা হয়েছে, কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তারই আলোকে এই বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একসাথে দুটো, একটা সংসদ নির্বাচন আর একটা গণভোট। সংসদ নির্বাচনের আমরা যতটুকু হোক কার্যকারিতা পেলাম, কিন্তু গণভোটের কোনো সুরাহা এখনো হলো না। 68.2% মানুষ তারা গণভোটে হা বলেছেন, রায় দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, তখন তিনি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনিও গণভোটে হা বলার কথা বলেছেন, আমরাও আহ্বান জানিয়েছি। ওই পর্যন্ত তো আমরা এক ছিলাম, কিন্তু এরপরে যেদিন আমাদের শপথ হলো সেদিন থেকে এই জায়গাটায় আমাদের সমস্যা তৈরি হয়ে গেল এবং আজ পর্যন্ত এর কোনো সুরাহা হলো না। আমরা চেয়েছিলাম কি, আমরা কোনো দলীয় শাসন চাইনি, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসুক আলহামদুলিল্লাহ, জনগণ আমাদেরকে পাঠাক আলহামদুলিল্লাহ, অন্য কোনো দলকে নির্বাচন করুক আলহামদুলিল্লাহ। আমরা চেয়েছিলাম যে দলটি নির্বাচিত হয়ে দেশ এবং জনগণকে পরিচালনা করবে, সরকার গঠন করবে, তাদের মধ্যে আর যেন ফেসিবাদ ভর না করে, আর যেন কোনো বৈষম্য না হয়, আর যেন কোনো মায়ের বুক অপ্রয়োজনে অহেতুক খালি না হয়, দেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়। এর জন্যই প্রয়োজন ছিল একটি আমূল পরিবর্তনের, সেই পরিবর্তনের লক্ষ্যেই ছিল গণভোট। অনেকে বলেন যে গণভোট ঠিক আছে মানলাম, তো সংস্কার আর সংশোধনের তফাৎটা কি? সংশোধনের সমস্যা হচ্ছে আজকে এখানে কোনো বিল আকারে আসবে, আমরা এটা পাশ করে দেব, কালকে আদালত চাইলে এটাকে চ্যালেঞ্জ করে শেষ করে দেবে, এরকম উদাহরণ একটা নয় দুইটা নয় অনেক। কিন্তু যদি এটা গণপরিষদ কিংবা একটা সংস্কার পরিষদের মধ্য দিয়ে এই আইন তৈরি হয়, তাহলে আমাদের জানা মতো এই না আইনের উপর আদালত কোনো হস্তক্ষেপ করার সুযোগ পায় না। আমরা সেই জন্যে চেয়েছিলাম যে এইখানে সংসদে খোলামেলা আলাপ আলোচনা করে আমরা সবাই একমত হয়ে ফ্যাসিবাদী শাসন আর যাতে আমাদের দেশে ফেরত না আসে, এই জন্যে আমরা এই সংস্কারটা সম্পন্ন করব। আমি মনে করি সময় এখনো ফুরিয়ে যায়নি, আমি অনুরোধ করব বিষয়টা সরকার যেন বিবেচনায় নিয়ে জনরায়ের প্রতি সম্মান দেখিয়ে জন আকাঙ্ক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। তাহলে যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে, যেভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে, যেভাবে কেয়ারটেকার সরকার সংবিধানের অন্তর্ভুক্ত করে এই দলটি সম্মানিত হয়েছেন, আমি মনে করি এইবার গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে তারা আরেক দফা সম্মানিত হবে এবং গোটা সংসদ সম্মানিত হবে। আমরা তার অপেক্ষায় থাকলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আকাঙ্ক্ষা ছিল ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠনের, এর জন্য প্রয়োজন একটি স্বাধীন বিচার ব্যবস্থা। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই পদক্ষেপটা নিয়ে স্বাধীন সচিবালয় কায়েম করা হয় এবং তার কার্যক্রম চালু হয়। এই ওয়াদাটা বর্তমান সরকারি দলেরও ছিল। তাদের বিচার নিশ্চিত করার যে প্রক্রিয়াটি বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় শুরু হয়েছিল এবং যেটুকু দৃশ্যমান উন্নতি আমরা লক্ষ্য করেছিলাম, বর্তমান সরকারের 6 মাসে আমরা তা দেখতে পাচ্ছি না। আমাদেরকে শহীদ পরিবারের সদস্যরা বলেন, সন্তান তো চলে গেল, পিতা তো চলে গেল, বাবা তো চলে গেল, ভাই তো চলে গেল, বিচারটা কি আমরা পাব? আমাদের কাছে তার কোনো সদুত্তর নাই, আমরা বলতে পারি না। আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব। স্বাভাবিক বিচার প্রক্রিয়া আছে, আবার ট্রাইব্যুনাল আছে, যেখানে যেটা প্রযোজ্য এই বিচারটাকে এক্সপিডাইট করে ন্যায় বিচার যেন নিশ্চিত করা হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার যেন ন্যায় বিচার পায়। এই ন্যায় বিচারটি শুধুমাত্র ওই সময়ের জন্য কার্যকর নয়, বরঞ্চ ওই সময়ের বিপ্লবীরা যাদেরকে পরবর্তী পর্যায়ে হত্যা করা হয়েছে তারাও যেন বিচারটা পায়। এবং আমি স্পেশালি শরীফ উসমান হাদির কথাটাই এখানে বলছি, সে এবং তার পরিবার যেন এই বিচারটা পায়। মাননীয় স্পিকার, একটা বৈষম্যমুক্ত সমাজ আমরা চেয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে এই সংসদ থেকে বৈষম্য দূর করার উদ্যোগটা নেওয়া হবে, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আবারও বলতে হচ্ছে, এর আগেও বলেছি যে না, আমরা বৈষম্যের শিকার। কারা আমরা? আমরা যারা জানি না, উই আর ফরচুন অর আনফরচুন, আমরা যারা বিরোধী দলীয় সদস্য এখানে আছি, তারা আমাদের ন্যায্য অধিকারটা, সম্মানটা আমরা সব ক্ষেত্রে পাচ্ছি না, যেমনটা ভোগ করছেন আমাদের সরকারি দলের সদস্যবৃন্দ। উদাহরণস্বরূপ, ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখলাম যে আমরা বৈষম্যের শিকার হলাম। দ্বিতীয় পর্যায়ে দেখলাম সরকারি দলের নারী সদস্যরা, তারা অ্যালোকেশন পেলেন, কিন্তু আমাদের নারী সদস্যরা পেলেন না। এখনও আমরা সেই ধারাটা দেখছি যে কন্টিনিউ করছে। দেশটা সকলের, ট্রেজারিতে টাকা দেয় সবাই, 18 কোটি মানুষের অবদান এখানে আছে। কোনো ব্যক্তি এলাকাকে পছন্দ অপছন্দের ভিত্তিতে তাদের অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এই জন্যে আমি অনুরোধ করব যে এই বিষয়টা বিবেচনায় নেবেন সরকার। আমাদের নির্বাচিত বিরোধী দলের সদস্যগুলোর আসনগুলোতে সরকারি দলের সংরক্ষিত আসনের নারী সদস্যদেরকে আবার সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার,

0: জনগণ। আমরা এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, ফরমালি ইনফরমালি এই হাউজেও আমরা অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি। হ্যাঁ, আমরা আমাদের নারী সদস্যদেরকেও সম্মানিত করার পক্ষে, তারাও কাজ করবেন এটা আমরা চাই। প্রপোর্শনেটলি তারা এখানে এসেছেন, তারা কাজ করবেন। সরকারি দলের যে সমস্ত এলাকায় প্রার্থীরা বিজয়ী হয়ে এসেছেন সেই জায়গায় চমৎকার সমন্বয় হবে, দলীয় আন্ডারস্ট্যান্ডিং, জনগণের সাথে আন্ডারস্ট্যান্ডিং, কোনো জায়গায় কোনো ফ্রিকশন হবে না। অনুরূপভাবে বিরোধী দলের যারা এখানে প্রপোর্শনেটলি এসেছেন তারা কাজ করবেন, মহিলারা আমাদের সাথে, সেই জায়গায় থাকবে আমাদের অভূতপূর্ব সমন্বয়, এবং সেই সমন্বয়ের মধ্য দিয়ে জাতি উপকৃত হবে। আমরা জানি না এই ধরনের কোনো আইন, কোনো প্রভিশন, কোনো সুযোগ আদৌ আছে কিনা যেটা এখন করা হয়েছে। বৃহত্তর স্বার্থে আমি এটার বিরোধিতা করছি না, কিন্তু ফিল্ডটা ওই রকম হলে আমি যেমনটা বললাম, আমি মনে করি যে সুস্থ পরিবেশটা বজায় থাকবে এবং আরও বিকশিত হবে। আর না হয় একই পর্যন্ত বেশ কিছু জায়গায় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো কোনো জায়গায় গিয়ে যারা নারী সদস্য আমাদের আসনগুলোতে, একজন ক্যান্ডিডেট যিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি হয়তো ওই এলাকার সরকারি দলের একজন নেতা, তিনি জনসভায় ঘোষণা দিচ্ছেন এখানে ইনিই সংসদ সদস্য, ইনি ছাড়া আর কোনো সংসদ সদস্য নেই। প্রসঙ্গক্রমে আরেকটা জিনিস আনতে চাই, যদিও আমি এটা মানসিকভাবে তখনও পছন্দ করি নাই, যে সংসদ সদস্যদের বসার একটা জায়গা লাগবে। সেই দাবিটা গ্রহণ করে সরকারের পক্ষ থেকে পরের দিনই জানানো হয়েছে যে এটা গ্রহণ করা হয়েছে এবং উপজেলা পরিষদে একটা স্পেস তৈরি করা হবে। মাননীয় স্পিকার, আমার ব্যক্তিগত পজিশন এখানে ডিফারেন্ট। আমি মনে করি স্থানীয় সরকারের কোনো স্থাপনায় সংসদে যারা নির্বাচিত হয়ে এসেছেন সম্মানিত সদস্য, তাদের কোনো স্থাপনায় বসানো উচিত নয়। এখনো সমস্যা তৈরি হচ্ছে, আগামীতেও তৈরি হবে। হ্যাঁ, তাদের জন্য আমরা সেপারেট এভিনিউ তৈরি করতে পারি, সেই এভিনিউতে তারা গিয়ে বসবেন, সেখানে তারা জনগণকে সময় দিবেন, জনগণের কথা শুনবেন এবং জনগণের সমস্যার সমাধান করবেন। এটি হবে তাদের জন্য সম্মানজনক এবং এটি হবে যৌক্তিক। এতে যদি কিছু সময় লাগে লাগুক, সেই পর্যন্ত অতীতের সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করেছেন আমরা সেইভাবে করব। অতীতের সদস্যরা তো আর ওই উপজেলা পরিষদের কোনো কক্ষে গিয়ে বসেন। আমি এই বিষয়টা সক্রিয় বিবেচনার জন্য নেওয়ার আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে ধন্যবাদ দিতে চাই, আধা ঘন্টা বলেছেন, আরেকটু সময় লাগবে?
0: আরেকটু লাগবে,
1: জি, শেষ করুন।
0: এই অধিবেশনটা মাননীয় স্পিকার খুব সংক্ষিপ্ত ছিল, আমরা একটু লম্বা বক্তব্য দিয়ে দেখাবার করে দিই। জাতি আশা করেছিল মিধাভিত্তিক একটা সমাজ হবে, আমিও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা মেরিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করবো, কিন্তু এখন তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার কথা সেখানে দলীয় প্রশাসক বসানো হয়েছে, এমনকি সরকারি বিভিন্ন কর্পোরেশন সংস্থায় বসানো হয়েছে। রিসেন্টলি চাকরিতে বাইবা আর রিটেনের মার্ক, সেইটা নিয়ে আর একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। যারা তরুণ সমাজ ইতিমধ্যেই তার প্রতিবাদ করেছে, আমরাও তার প্রতিবাদ করি, যা চলে আসছে সেটাই বহাল রাখবে। মেরিটকে সবাই মিলে সম্মান করি, মেরিটোরিয়াসরা এসে আমাদের আগামের সমাজটা বিল্ড আপ করে দেব, এটা আমরা চাই। এই এই ক্ষেত্রে আমরা কোনো দলীয় আনুকূল্য আমরা দেখতে চাই না। সমাজ থেকে দুর্নীতি নির্মূল না করলে এই সমাজ মাজা সুজা করে দাঁড়াতে পারবে না। আমাদের অর্থনীতি ভঙ্গুর বিধ্বস্ত, বিশৃঙ্খলা চলছে সকল ক্ষেত্রে। অর্থনীতির দুইটা মূল পিলার, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর আর একটা হচ্ছে স্টক মার্কেট, দুইটাতেই বিপর্যয়। এই জায়গাগুলো সকল ধরনের দলীয় প্রভাবমুক্ত হয়ে উপযুক্ত লোকদের দ্বারা সেই জায়গাগুলো পরিচালনা করা দরকার। পরিচালনায় অন্য কারো আসা উচিত নয়, কোনোভাবেই না। আমরা এর ব্যতিক্রম দেখতে

0: পাচ্ছি, নিজের জায়গা থেকে চেষ্টা করে চলছে। এটা আমার কথা না, এটা মহামান্য প্রেসিডেন্ট জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা। জনগণ আমাদের কাছে বলে, আপনাদের কাছেও নিশ্চয় বলে, যে দুর্নীতির মাত্রা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। এইটা যদি আমরা লাগাম টেনে ধরতে না পারি, তাহলে যত পরিকল্পনা আমরা নেই, কোনো পরিকল্পনাই আসলে সফলতার মুখ দেখবে না। দুর্নীতিবাজদের পেটের ভিতরে সব কিছু ঢুকে যাবে। আমরা এই সমাজটাকে দুর্নীতিমুক্ত একটি সমাজ হিসাবে দেখতে চাই এবং এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিবেন সেটা আমরা দেখতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষাটাকে ধ্বংস করা হয়েছে দুইভাবে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে চর দখলের মতো দখল, আরেকটা শিক্ষার মানকে ধ্বংস করে অবাধ নকল, প্রশ্ন সাপ্লাই ইত্যাদির মাধ্যমে। আমরা আশা করব দুইটার অবসান হবে, আর শিক্ষা প্রতিষ্ঠান কোনো দখল হবে না, গেস্ট রুম গণরুম ফিরে আসবে না, অস্ত্রের ঝনঝনানি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হবে না। আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কলমের বদলে অস্ত্র হাতে নিতে হবে না। আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটা দেখতে চাই, নৈতিকতা এবং দক্ষতার ভিত্তিতে নতুন কারিকুলাম এবং সিলেবাস সাজিয়ে আমাদের তরুণ সমাজকে আগামীর উপযুক্ত দেশ গড়ার নাগরিক এবং নায়ক হিসাবে গড়ে তোলা হোক, সেই উদ্যোগটা আমরা দৃশ্যমান দেখতে চাই মাননীয় স্পিকার। কিন্তু ইতিমধ্যে যা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অভ্যুত্থান হয়েছে, এটা আগে অনেকবার বলেছি, এখন আর বলতে যাচ্ছি না। এগুলা ত্যাগ করে আমাদেরকে সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে। কৃষি এবং শিল্প ইন্ডাস্ট্রি, এই দুইটা জাতির অর্থনীতিকে বাঁচিয়ে রাখে। কৃষি নিয়ে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি গতকালে, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আজকে এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু শিল্পের ব্যাপারে বলতে চাই, দেশটি আমাদের খুব ছোট, কৃষিতে খুব বড় কিছু টেনে বড় করার জায়গা আমাদের কম, কিন্তু আমরা শিল্পে পারব, অল্প জায়গায় বেশি মানুষকে আমরা অ্যাকোমোডেট করতে পারব। সেই শিল্প আজকে এনার্জি এবং পাওয়ারের কারণে হুমকির মুখে পড়েছে। গতকালকে সরকারি দলের একজন সংসদ সদস্য, সম্ভবত মুন্সিগঞ্জ এক থেকে নির্বাচিত জনাব আবদুল্লাহ, তিনি নিজে বলেছেন যে আমি একজন গার্মেন্ট ব্যবসায়ী, আমরা দারুণ সমস্যার মধ্যে আছি। সংসদে তিনি এই কথা বলেছেন, এই সংসদে অনেকের সাথে এইরকম ব্যবসার সাথে যারা জড়িত আমার কথা হয়েছে, সবাই খুব উদ্বেগের মধ্যে পড়েছে। বিজিএমের একটা দল কমিটির, তারা ইতিমধ্যে মহামান্য প্রেসিডেন্টের সাথে দেখা করে তারা বলেছেন যে এই দুইটা সাপোর্টের অভাবে এখন আমাদের ক্ষেত্র বিশেষে প্রোডাকশন 50% নেমে এসেছে। মাননীয় স্পিকার, প্রোডাকশন যদি ক্রম হারে এইভাবে নিচের দিকে নামতেই থাকে, শিল্প মালিকরা নিজে বাঁচবেন কীভাবে, ইন্ডাস্ট্রি বাঁচাবেন কীভাবে, ব্যাংকের লোন পরিশোধ করবেন কীভাবে, এতগুলা শ্রমিক যাদেরকে অ্যাকোমোডেট করেছেন তাদেরকে রাখবেন কীভাবে, সব ক্ষেত্রেই তো মারাত্মক বিপর্যয় দেখা দেবে। আর একবার যদি বায়াররা আমাদের থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, আবার সেই বায়ার কখন ফিরে আসবে আল্লাহ ভালো জানেন। এই জন্যে অগ্রাধিকারের ভিত্তিতে এখন শিল্পটাকে কীভাবে বাঁচানো যায়, সেই ব্যাপারে আমি অনুরোধ করব যে সকল কাজের ঊর্ধ্বে এখানে ফান্ড আরও বেশি যদি ডিপ্লয় করতে হয়, অন্য জায়গা থেকে কাটসাট করতে হয়, করে আমাদের শিল্পকে রক্ষা, অর্থাৎ কোটি কোটি পরিবারকে রক্ষা করার ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে এরা ব্যাংক্রাফ্ট হওয়ার মানে হচ্ছে ব্যাংক নিজে ব্যাংক্রাফ্ট হওয়া, ধ্বংস হয়ে যাওয়া, অর্থনীতি আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হবে, কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ ভালো জানেন। আমি শিল্পের এই বিষয়টাকে বিশেষ বিবেচনায় নেওয়ার জন্য আহ্বান জানাব। বিদেশে আমাদের যারা শ্রমিক আছেন তাদের অনেক সমস্যা, সে নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সমস্যা নিরসনে আমরা সরকারের আন্তরিক উদ্যোগের দৃশ্যমান উন্নয়ন আমরা দেখতে চাই। জনগণের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামটা সমান সীমার ভিতরে রাখার চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা বুঝি যখন জ্বালানি খাতে সংকট তখন পরিবহনে খরচ বাড়বে, এই বাড়ার কারণে ওখানে গিয়ে চাপ পড়বে, কিন্তু জনগণের সামনে এটা খুলাসা করতে হবে যে এই আমাদের পজিশন, এতটুকু আমরা পারছি, বাকিটা আপনারা ধৈর্য ধরে সহযোগিতা করুন। কিন্তু কৃষক যেন প্রতারিত না হয়, এখন যেভাবে বঞ্চিত হচ্ছে, উৎসস্থলে 10 টাকা ডাকায় আমরা 80 টাকা, এটা যেন না হয়, এই বৈষম্যটা যেন দূর হয়। এই মাঝখানে সিন্ডিকেশন, চাঁদাবাজি ইত্যাদির কারণে জনজীবন যেভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে, এর অবসান আমরা চাই। অন্তত চাঁদাবাজদের হাত থেকে যদি সমাজ বের হয়ে আসতে পারে তাহলে আমাদের সমাজ জীবনে অনেকটা স্বস্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা হয়েছে, আমি আবারও বলবো, বিশেষ করে মাদক এবং অবৈধ অস্ত্র এই দুইটায় আমরা খুবই উদ্বিগ্ন। এ দুইটাকে নির্মূল করার জন্যে, এটাকে নিয়ন্ত্রণ নয় নির্মূল বলবো, নির্মূল করার জন্যে উদ্যোগটা যেন দৃশ্যমান হয়। আমরা আইন পাশ করেছি নিয়ন্ত্রণের, আমি বলবো যে এটাকে নির্মূল পর্যায়ে নিয়ে যেতে হবে। এর কোনো চিহ্ন বর্ণ রাখা যাবে না। যে সন্তানগুলো নষ্ট হচ্ছে এগুলো আমাদের সন্তান, এগুলো শুধু ব্যক্তি এবং পরিবারের জন্য সমস্যা না, ওটা জাতির জন্য সমস্যা। এই বিষয়টাকে অবশ্যই আমাদের দেখতে হবে। রাষ্ট্রে যারা কমিটেড ম্যান পাওয়ার, যাদের সততা এবং দক্ষতা আছে, আনফর্চুনেটলি 15.5 বছর তাদের সমর্থন অথবা সহযোগিতা যাই বলি বিরোধী দলের প্রতি থাকার কারণে তারা নিগ্রহের শিকারে পরিণত হয়েছিলেন। এর মধ্যে এখনও যারা বিরোধী দলে তারা সেই সমস্যা একই সমস্যা ভোগ করছেন। আমরা পরিবর্তনের বাংলাদেশে এটি দেখতে চাই না। আমরা চাই যে মেধা, দক্ষতা এবং তার কমিটমেন্টের ভিত্তিতে, সততার ভিত্তিতে মানুষকে যেন যথাযথ জায়গায় মূল্যায়ন করা হয়। এই সমস্যাটা সব জায়গায় দৃশ্যমান, স্বাস্থ্যক্ষেত্রেও এটা প্রকট, সব জায়গায় এর অবসান চাই, এর নিরসন চাই। মাননীয় স্পিকার, আপনি আমাকে ধন্যবাদ দিতে চেয়েছেন, ধন্যবাদ না দেওয়াটা না নেওয়াটা আদবের খেলাফ হবে, এই জন্য আমি আর বেশি লম্বা করব না। এখানে আমি আজকে যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, ঢাকা 15 আসন, সেই আসনে দেশের একটামাত্র সরকারি প্রতিষ্ঠান আছে, ইউনানি আয়ুর্বেদীয় কলেজ, মেডিকেল কলেজ, এবং মাননীয় প্রধানমন্ত্রীর আসনে অনুরূপ একটামাত্র সরকারি প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য খাতের, সেটি হচ্ছে সরকারি হোমিওপ্যাথিক কলেজ। এই দুইটা জায়গায় প্রতি ব্যাচে 50 জন করে ছাত্র ভর্তি হন, সরকারি ইউনানিতে 25 জন আর আয়ুর্বেদিতে 25 জন, হোমিওপ্যাথিতে প্যাকেজ ডিল সেখানে 50 জন। এই দুইটা প্রতিষ্ঠান আমার জানা মতো খুবই উপেক্ষিত, অনেকটা যদি বলি যে তারা এতিম দশায় আছে ভুল হবে না। আমি তার একটা চিত্র, সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছি এবং এরপরেই আমার বক্তব্য আমি শেষ করব। সরকারি ইউনানি আয়ুর্বেদীয় কলেজের জনবলের অবস্থাটা হচ্ছে এমন, রাজস্ব বাজেট থেকে চতুর্থ থেকে নবম গ্রেড পর্যন্ত 50 জনের পদ আছে, কার্যত সেখানে আসেন মাত্র 12 জন, 38 জনই সেখানে নাই। নার্সিং স্টাফ যারা তাদের পদ আছে 44, এইটা কিছু ওখানে পদ এবং সংযুক্তি মিলে মোটামুটি ফিল আপ আছে, একজনের মাত্র ঘাটতি আছে। 11 থেকে 16 গ্রেডে এখানে 55 জনের পদ আছে, পদায়িত আসেন মাত্র 22 জন, নাই এখানে 33 জন। এইরকম টোটাল ম্যান পাওয়ার 293 জন অনুমোদিত, এর বিপরীতে আসেন মাত্র 103 জন। এইভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। এই দুইটা প্রতিষ্ঠান থেকে যে সেবা দেওয়া হয়, যে চিকিৎসা দেওয়া হয়, এই চিকিৎসাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং লেস পার্শ্ব প্রতিক্রিয়া এটার আছে, সাইড ইফেক্টটা খুবই কম। এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া সহ অল্টারনেটিভ মেডিসিন হিসাবে সেখানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, সেখানে আইন আছে, পলিসি আছে, কিন্তু এযাবৎ পর্যন্ত এই দেশে এই দুই প্রতিষ্ঠান নিয়ে কোনো আইন, কোনো পলিসি রচিত হয় নাই। আমি এখান থেকে দাবি করব এই শূন্যপদগুলো পূরণ করার পাশাপাশি ভৌত অবকাঠামো এবং অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে আইন এবং পলিসি তৈরি করা দরকার, তাহলে একটা নিয়মকানুনের ভিতরে এই প্রতিষ্ঠান দুইটা চলবে এবং এর দ্বারা জাতি উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমার আসনে আরও অনেক সমস্যা আছে, সেগুলো অনেকবার বলেছি, বারবার বলতে নিজেরও ভালো লাগে না, তবে হ্যাঁ, সরকারের পক্ষ থেকে কিছুটা সেখানে সমাধানমূলক সহযোগিতা পাওয়া গেছে, এই জন্য ধন্যবাদ। আমি আশা করব যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই আসনের সমস্যা সমাধানের দায়িত্ব তিনি স্বাচ্ছন্দ্যে এবং সানন্দে কবুল করেছেন, এই জন্য বাকি যেগুলো আছে সেটাও তিনি অতিসত্বর ইনশাআল্লাহ সমাধান করবেন। মাননীয় স্পিকার, এই স্বল্প সময়ের যে সংসদটা ছিল, সময় স্বল্প হলে ওইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে অনেকগুলো বিল এবং আইন পাশ করা হয়েছে। তিনটা বিলে আমরা দ্বিমত করেছি, আমরা ওয়াক আউট করেছি, প্রতিবাদ করেছি, এবং আমরা মনে করি এই আইনগুলো জনগণকে নয় সরকারকে সুবিধা দেবে। এবং এটা আল্লাহ না করুন কোনো সরকারে হয়তো ফিসিবাদের দিকে এটা আকৃষ্ট করবে। আরেকটা আইন দুঃখের সাথে বলতে হয়, যেটা সম্পদ হস্তান্তর আইন, প্রপার্টি ট্রান্সফার, এটা আসলেই কোরআন এবং সুন্নার সাথে একেবারে সাংঘর্ষিক। এই এদেশের প্রসিদ্ধ সকল আলিম উলামা এই ব্যাপারে তাদের দ্বিমত পোষণ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। যদিও আইনটা সংসদে পাশ হয়েছে, আমি অনুরোধ করব মাননীয় রাষ্ট্রপতি যেন এটাতে সিগনেচার না করেন। আমি অনুরোধ করব বিএনপির প্রতি সম্মান রেখে, সরকারের প্রতি সম্মান রেখে, তারা বলেছেন কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন হবে না। আমি অনুরোধ করব খোলা মনে এইটাকে, আমি আবারও বলছি, ইসলামিক ফাউন্ডেশনের কাছে ফিরিয়ে দিন। এই প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান, তারা স্কলারদেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করব। আমরা তখন সহযোগিতা করব, যত ধরনের সহযোগিতা লাগে সব সহযোগিতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ও হ্যাঁ, রাইট, আমরা এই যে শর্ট সেশনে বসলাম, এই সেশনটা সফল করতে গিয়ে সচিবালয়ের, সংসদ সচিবালয়ের সমস্ত কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, এখানে গণপূর্তের অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, এখানে ফায়ার সার্ভিসের অনেকে আছেন, সিকিউরিটিতে অনেকে আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, আমরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা আশা করছি সবাই মিলেই আমরা বাংলাদেশ আগামীতে সবাই মিলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জাতিকে আর আমরা বিভক্তকারী কোনো সিদ্ধান্ত নেব না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেই সামনে আগাবো। এবং আমরা আমাদের যৌক্তিক বক্তব্য এখানে তুলে ধরব, কিন্তু বাসাটা হবে অত্যন্ত যৌক্তিক এবং শালীন। কেউ কাউকে পার্সোনালি আমরা হিট করব না, আঘাত দেব না, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যদি আমরা পারি, বাংলাদেশের পার্লামেন্টে নতুন একটা উদাহরণ এবং ইতিহাস তৈরি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি এখন মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এক রক্তক্ষয়ী যুদ্ধের ভিতর দিয়ে 1971 সালে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 2 বছর আগে প্রায় এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে বর্তমান জাতীয় সংসদের আজকে এই তৃতীয় অধিবেশন শেষ হতে যাচ্ছে। মানে স্পিকার, এই সংসদে এই যে ছোট অধিবেশনটি, এই অধিবেশনটিতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, দেশ এবং জাতির বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করেছি, সম্ভাবনা নিয়ে আলাপ করেছি। আমাদের প্রতিটি আলোচনা কার্যকর বা অর্থবহ হয়েছে আমি এমনটি সম্পূর্ণভাবে দাবি করব না, তবে জাতীয় স্বার্থ রক্ষায়, জাতির সমস্যার সমাধানে অবশ্যই এই সংসদকেই সকল আলোচনার কেন্দ্রবিন্দু আমরা বানাতে চাই, কেন্দ্রবিন্দু আমরা করতে চাই। মাননীয় স্পিকার, এই অধিবেশনে যে আলোচনাগুলো আমরা করেছি, মাননীয় স্পিকার, আমি যেটি বললাম যে সকল ক্ষেত্রেই যে আমরা কার্যকর বা অর্থবহ করতে পেরেছি হয়তো তা না, তবে একটি বিষয়ে মাননীয় স্পিকার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের কারোরই সদিচ্ছার যে অভাব ছিল না সেটি নিশ্চয়ই প্রমাণিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা উভয় পক্ষ, দেশ এবং দেশের জনগণের স্বার্থে যে কাজ করছি দেশ এবং দেশের জনগণের স্বার্থে যে আলোচনা করেছি, কার্যকরী উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছি সে ব্যাপারে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। মাননীয় স্পিকার, এই জাতীয় সংসদকে কার্যকর এবং প্রাণবন্ত রাখার জন্য আমি আজকে সকল উপস্থিত সকল সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এই জাতীয় সংসদের প্রতি গণতান্ত্রিক আমি মানুষ, দেশ স্বাধীনে যারা নিজেদেরকে আত্ম উৎসর্গ করেছেন, জীবন দান করেছেন, সেই সময় থেকে শুরু করে বিগত ২৪ আন্দোলন পর্যন্ত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যত মানুষ জীবন উৎসর্গ করেছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন সহ প্রত্যেকটি গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক এই জাতীয় সংসদের কাছে। এই জাতীয় সংসদে আলোচনা করে জনগণের সমস্যা কিছুটা হলেও লাঘব করবে এই সংসদ, তাদের জন্য শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে এই সংসদ, এটি জনগণের প্রত্যাশা। এজন্যই আমি এবং আমার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার প্রথম দিন থেকেই মাননীয় স্পিকার জনজীবনে সমৃদ্ধি, শান্তি এবং নিরাপত্তা বিধানের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। মাননীয় স্পিকার, আপনি ভালো করেই জানেন বিগত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে দেশের জনগণের সামনে তাদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছিল। জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে তাদের মূল্যবান রায় সেদিন দিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব একই সাথে অর্পণ করেছে। কার্যকর সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় বিরোধী দলও সরকারের অংশ, তাই আমরা বিরোধী দলকে সাথে নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে মাননীয় স্পিকার কাজ করতে চাই। ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য কাজ করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বর্তমান সরকার কি পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে সেটি খুব সম্ভবত নতুন করে বলার অবকাশ নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে এই সংসদে বিরোধী দল, সরকারি দল, বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বহু লেখালেখি, বহু আলোচনা হয়েছে যে সরকার দায়িত্ব গ্রহণ করার সাথে কি পরিস্থিতিতে দায়িত্ব সরকারের কাঁধে এসে পড়েছে। গ্যাস, বিদ্যুৎ, শিল্প, কলকারখানা, শিক্ষা ব্যবস্থা, মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা, প্রত্যেক

তারাও আমরা এই বিষয়গুলোতে ওয়াকিফাল আছি। মাননীয় স্পিকার, সেই জন্য সেই কথাগুলো আমি আজকে নতুন করে বলতে চাই না, নতুন করে বলে সংসদের মূল্যবান সময় আমি অপচয় করতে চাই না। মাননীয় স্পিকার, উত্তরাধিকার সূত্রে ফ্যাসিবাদী শাসনামলে সেই সব সমস্যাকে আমরা অজুহাত হিসাবেও দাঁড় করাতে চাই না, বরং এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই এবং পরিকল্পনা গ্রহণ করার সাথে সাথে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই, যাতে করে সমস্যাগুলো মোকাবেলা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, যাতে করে জনজীবনে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বিধান করতে পারে এবং এই সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে পরিশ্রম করছে। মাননীয় স্পিকার, বর্তমানে দেশে গ্যাস এবং বিদ্যুতের কারণে জনগণ ভোগান্তির বিষয়ে সরকার সচেতন। এই সমস্যা মাননীয় স্পিকার হঠাৎ করেই সৃষ্টি হয়নি। গতকালকে, খুব সম্ভবত গত পরশু দিন মাননীয় স্পিকার মাননীয় বিরোধী দলীয় নেতাও তার বক্তব্যে এই কথাটি বলেছেন। ফ্যাসিবাদ শাসন আমলে দেশীয় সোর্স থেকে গ্যাস উত্তোলনের বিন্দু মাত্র চেষ্টা করা হয়নি বিগত এক যুগের বেশি সময় ধরে মাননীয় স্পিকার। এবং খুবই আশ্চর্যের বিষয়, বঙ্গোপসাগরে বাংলাদেশের ডানে এবং বামে যে প্রতিবেশী দেশগুলো আছে তারা সমুদ্র থেকে গ্যাস আরোহণ করছে। কি এক অদৃশ্য ইশারায় মাননীয় স্পিকার, মধ্যেখানে বাংলাদেশ, মধ্যেখানে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগর থেকে বিগত এক যুগের বেশি সময় ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি। অনেকে বলে থাকে বিশেষ কোনো দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে নির্বিঘ্নে গ্যাস নিয়ে যেতে পারে, সেই জন্যই বাংলাদেশের অংশে বঙ্গোপসাগরে গ্যাস খুব খনন করা হয়নি। মাননীয় স্পিকার, অপরদিকে মধ্যপ্রাচ্যে ছিল আমাদের গ্যাস আমদানির প্রধান উৎস, এমন পরিস্থিতিতেই সম্পূর্ণভাবেই দেশকে নির্ভরশীল করে ফেলা হয়েছিল, জ্বালানি নির্ভর। এই ঠিক এই পরিস্থিতিতে মাননীয় স্পিকার নির্বাচনের পরে সরকার গঠন করার 10-12 দিন পরেই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে যে তেল এবং গ্যাস আমদানি করা হতো সেক্ষেত্রে বাধার সৃষ্টি হলো। মাননীয় স্পিকার, সকল পত্রপত্রিকায়, সকল ইন্টারন্যাশনাল মিডিয়াতেই এই বিষয়গুলি পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে এই পরিস্থিতির ভিতরেই মাননীয় স্পিকার আমাদের যে দুটি এফএসআরইও আছে তার একটিতে ইলেকট্রিক শকের কারণে দুর্ঘটনা ঘটে এবং সম্পূর্ণভাবে সেই এফএসআরইতে গ্যাস সরবরাহ করতে সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। মাননীয় স্পিকার, এটা একটা বাড়তি বিপদ যোগ করলো এই সমস্যার মধ্যে। এ কারণেই বর্তমানে গ্যাস এবং বিদ্যুতের জন্য জনগণকে এই ভোগান্তি, সমগ্র দেশের মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যা সমাধানে আমরা আমাদের বিরোধী দলীয় বন্ধুদের কাছে সহযোগিতা আশা করেছিলাম, অথচ আমরা দেখলাম মাননীয় স্পিকার একটি বিশাল গাড়ির লং মার্চ আয়োজন করা হয়েছিল, বিভিন্ন মানুষ বাইরে, বিভিন্ন মানুষ একটি কথা বলে যে জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল কিনা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গাড়ির লং মার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করাই যেত, তাহলে মাননীয় স্পিকার আমরাই সবচেয়ে আগে লং মার্চের আয়োজন করতাম। মাননীয় স্পিকার,

0: হয়েছিল। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্কুলগুলোকে একদিনের জায়গায় দুদিন বাড়িয়ে দুদিন ছুটি করা হয়েছিল। ব্যাংকের লেনদেনের কর্মসূচিও পরিবর্তন করা হয়েছিল। মানে স্পিকার, আমি আগেই বলেছি, কোনো অজুহাত তুলে আমরা জনগণের দুর্ভোগের সমস্যার সমাধানকে আমরা এড়িয়ে যেতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা 2009 সাল থেকে একটানা বছরের পর বছর ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল, মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিয়ে, ভোটের অধিকারকে কেড়ে নিয়ে, তাদেরকেও মাননীয় স্পিকার বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা করতে হয়েছিল বা করেছিল। তারা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার জন্য সোকল নিশ্চিত মাননীয় স্পিকার কুইক রেন্টাল বসানো হয়েছিল। এই কুইক রেন্টালের নামে এই রাষ্ট্রকে, কিছু মানুষকে সুবিধা দিয়ে এই রাষ্ট্রকে ফতুর করে দেওয়া হয়েছিল, ঋণগ্রস্ত করে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তারপরেও কিন্তু মাননীয় স্পিকার বিদ্যুৎ সমস্যার বা জ্বালানি সমস্যার স্থায়ী সমাধান বের করে আনতে পারেনি তারা মাননীয় স্পিকার। অথচ বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার 2 সপ্তাহের ভেতরেই মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়েছে। সেই ইউক্রেন যুদ্ধ মাননীয় স্পিকার, যেই ইউক্রেন যুদ্ধকে লক্ষ্য করে বিভিন্ন পদক্ষেপ তখন তারা নেওয়া হয়েছিল, সেই ইউক্রেন যুদ্ধ মাননীয় স্পিকার এখনো চলমান। এর মধ্যে পড়ল মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। মাননীয় স্পিকার, এর পাশাপাশি দুইটি এলএনজি টার্মিনাল একটি গেল নষ্ট হয়ে। মাননীয় স্পিকার, আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। এই সমস্যাগুলো বর্তমান সরকার, এবং যেহেতু আমি বলেছি বিরোধী দলীয় সরকারের একটি অংশ, আমরা সকলেই এই সমস্যাগুলো বা জাতি এই সমস্যাগুলো উত্তরাধিকার সূত্রেই আমরা পেয়েছি। মাননীয় স্পিকার, সকলেই বেঞ্চের এপাশ বলি, বেঞ্চের ওপাশ বলি, মাননীয় স্পিকার, জনগণের সামনে বিদ্যমান পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব আমাদের যেমন রয়েছে, যেহেতু জনগণ আমাদের সকলকেই ভোট দিয়ে পাঠিয়েছে, আমি মনে করি এই সংসদের প্রতিটি সদস্য, ডাজেন্ট ম্যাটার সেটি বিরোধী দলের হোক সেটি সরকারি দলের হোক, আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক চিত্র বা বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বিরোধী দল সরকারি দলকে চেষ্টা করবে হয়তো তাদের বিবেচনায় বিভিন্নভাবে ব্যালেন্স বা নিরপেক্ষ রাখার জন্য, এটা হতেই পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই বর্তমান যে সংকট, এই সংকটকে যদি সঠিকভাবে অ্যাড্রেস না করে এটিকে যদি মাননীয় স্পিকার উস্কানিমূলক আচরণ করা হয় এখানে, তাহলে মাননীয় স্পিকার, আমার প্রশ্ন, বিগত এক যুগ ধরে যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে গিয়েছে, 2024 আন্দোলনে যে 1400 মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে, প্রায় 30,000 মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ যারা নির্যাতনের শিকার হয়েছে, এই মানুষগুলো কি কষ্ট পাবে না? কারণ এই পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন না করে এটির যদি সুযোগ না হয়, তাহলে তো মাননীয় স্পিকার পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ চক্রই লাভবান হবে। মাননীয় স্পিকার, তাহলে এতগুলো আত্মদানের কি মূল্য থাকবে? মাননীয় স্পিকার, সরকার গ্যাস বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে? সরকারের পক্ষ থেকে এই সেশনে বেশ কয়েকদিন জাতীয় সংসদে একাধিকবার এভাবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে, সেজন্য আমি আর বিস্তারিতভাবে কিছু তুলে ধরতে চাই না। তবে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, ইতিমধ্যেই আমরা যথাসম্ভব অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি, এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে এই যে সমস্যা যাচ্ছে, যেটি গ্যাস বা বিদ্যুতের সেই সমস্যার সমাধান করতে সক্ষম হব এবং দেশ এবং জাতিকে অবশ্যই আমাদের বিরোধী দলীয় বন্ধুদের বিরোধী দলীয় সহকর্মীদের সাথে নিয়ে দেশ এবং জাতিকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ বের করে আনতে সক্ষম হব। মাননীয় স্পিকার, এতদিন আমরা আমদানি নির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম, বর্তমান সরকার যে ব্যবস্থা বা যে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা যদি আমরা ইনশাল্লাহ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা শুধু গ্রাহক নয় বরং সৌর বিদ্যুৎ উৎপাদক হব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, এবং সেই সক্ষমতা মাননীয় স্পিকার আমাদের রয়েছে, কারণ আমাদের এই আত্মবিশ্বাসের কারণ হচ্ছে আমাদের অভিজ্ঞতা। মাননীয় স্পিকার, আমাদের এই আত্মবিশ্বাসের কারণ হচ্ছে বিএনপির গৌরবময় অতীত ইতিহাস। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রত্যেকটি বার মাননীয় স্পিকার দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, ইতিহাস সাক্ষে বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের প্রতিটি সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার প্রতিষ্ঠিত দল বিএনপি দেশের হাল ধরেছে এবং সফল হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই সংসদ সহ আপনিও একজন ব্যক্তি যাদেরকে আমরা দেশের সিনিয়র সিটিজেন হিসেবে অবশ্যই সম্মান করতে পারি। এই সিনিয়র সিটিজেনদের অবশ্যই স্মরণ আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ বিএনপি সরকারই তলাবিহীন ঝুড়ির অপবাদ গুছিয়ে 70-এর দশকের শেষ দিকে বাংলাদেশকে খাদ্যে রফতানির দেশেও পরিণত করেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, সেই সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুঁজির কোনো অভাব ছিল না, কিন্তু তাদের ছিল কর্মী বাহিনীর অভাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বাস্তবতায় বাংলাদেশের আমাদের যে বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে বিদেশে রফতানি করার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরও 1991 সালের নির্বাচনে দেশের জনগণ বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। সেদিন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন সেদিন জামাতে ইসলামী আমাদেরকে সমর্থন দিয়েছিলেন, তার জন্য আজও আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সেই সময়ের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশের শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, নারী শিক্ষায় বিপ্লব ঘটিয়েছিলেন এবং পুরুষের পাশাপাশি নারীরা ব্যাপকভাবে সেদিন থেকে শ্রমবাজারে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় প্রায় 2 কোটি মানুষ দরিদ্র সীমার থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল মাননীয় স্পিকার, এবং এটির ক্রেডিটও মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের। যখনই মাননীয় স্পিকার যখনই দেশের জনগণ অবাধ এবং নিরপেক্ষ ভোট দেবার সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। মাননীয় স্পিকার, 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের বীর ছাত্র জনতা যেই ফ্যাসিস্ট অপশক্তিকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল সেই ফ্যাসিস্ট অপশক্তি 2001 সালের 26 জুন বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে জুলাই মাসে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। এরপর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক পথে আনার জন্য সেদিন বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিএনপিকে আবার নির্বাচনে দায়িত্ব দিয়েছিল দেশ পরিচালনা করার জন্য, এবং 2001 থেকে 2006 সালে সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে বিএনপি সরকারই দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে বের করে আনতে সক্ষম হয়েছিল। মাননীয় স্পিকার, এটি আমার কথা নয়, যে প্রতিষ্ঠানটি এই র্যাঙ্কিংগুলো করেছে সেই প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিকগুলো যদি আপনারা দেখেন তাহলে এটি পরিষ্কারভাবে ভেসে উঠবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2001 সালে জনরায় প্রত্যাখ্যাত অপশক্তি ষড়যন্ত্রের পথ ধরে যেই কথাটি মাননীয় বিরোধী দলীয় নেতা একইভাবে বলেছেন, 2009 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আবার রাষ্ট্র ক্ষমতায় খুক্কিগত করে তারা জনগণের অধিকারকে কেড়ে নেয়। 2024 সালের 5ই আগস্ট দেশ ছেড়ে পালানোর আগে পর্যন্ত তাদের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশকে ঋণ খেলাপির অপবাদ সইতে হয়েছে। মাননীয় স্পিকার, এই ঋণ খেলাপির অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করার দায়িত্ব এখন বিএনপির কাঁধে পড়েছে। মাননীয় স্পিকার, এরা পালিয়ে গিয়েছে কিন্তু এই ঋণ রেখে গিয়েছে এই দেশের কাঁধে, এই দেশের জনগণের কাঁধে। মাননীয় স্পিকার, এরা শুধু যারা পালিয়ে গিয়েছে ফ্যাসিবাদ, এরা শুধু ঋণ খেলাপি করেনি, বরং ঋণ খেলাপির পরিমাপের যে হিসাব নিকাশ সেটির মধ্যেও তারা জালিয়াতি করেছে। মাননীয় স্পিকার, 2024 সালের খেলাপি ঋণের পরিমাণ দেখানো হয়েছিল মাত্র 11%, অথচ 2025 সালের পরে 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন ফরেন্সিক অডিটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন দেখা যায় মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ যেটিকে 11% দেখিয়েছিল সেটি 11% নয়, বরং সেটি 35.5%। মাননীয় স্পিকার, এবং এমন পরিস্থিতিতেই বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে মাননীয় স্পিকার বাংলাদেশকে ঋণ খেলাপির অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে, এবং বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে ঋণ খেলাপির অনুপাত কমে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার 32.6%। বিগত নির্বাচনের পরে যেখানে 35.5 ছিল সেখানে এটি নেমে এসেছে 32.6। মাননীয় স্পিকার, অর্থাৎ পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করেছে মাননীয় স্পিকার বর্তমান বিএনপি সরকারের অধীনে। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট চক্রের অনাচার, লুটপাট, দুর্নীতি, এ সকল উত্তরে থেকে সূত্রে পাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে বিএনপি যেভাবে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিল, একই চক্রের কারণে 2026 সালে উত্তরাধিকার সূত্রে পাওয়ার ঋণ খেলাপির যে কলঙ্ক, এর থেকেও বিএনপি বাংলাদেশকে ইনশাল্লাহ মুক্ত করে নিয়ে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বৈদেশিক ঋণের ভারে জর্জরিত একটি রাষ্ট্র আমরা পেয়েছি। যারা বাংলাদেশকে ঋণের ভারে জর্জরিত করেছে তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে মাননীয় স্পিকার, কিন্তু বাংলাদেশকে এখনো সেই ঋণ পরিশোধ করতে হচ্ছে। বর্তমান সরকার গত 5 মাসে বিদেশি ঋণের আসল এবং সুদ বাবদ রেকর্ড 204.76 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। মাননীয় স্পিকার, যদিও ফ্যাসিবাদের লুট তরাজ টাকা পাচারের কারণে এখনো দেশের কাঁধে, জনগণের কাছে হাজারো কোটি টাকার বৈদেশিক ঋণ বাকি রয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে একটি বিষয় উল্লেখ করেছেন, বিষয়টি আমিও উল্লেখ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বিমা, অর্থকরী প্রতিষ্ঠান, প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী, প্রতিটি ক্ষেত্রেই ভঙ্গুর পরিস্থিতি ছিল, এখনো ক্ষেত্রে বিশেষে কিছু আছে। এর পাশাপাশি রাষ্ট্র এবং সমাজে ধর্মীয় সামাজিক পারিবারিক যে মূল্যবোধের অবক্ষয়, এটি মাননীয় স্পিকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে দৃশ্যমান। যে কোনো বিবেকবান শিক্ষিত মানুষের কাছে, রুচিশীল ভদ্র মানুষের কাছে এটি এখন দৃশ্যমান। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ শাসনামলে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল বাক স্বাধীনতা। বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত মাননীয় স্পিকার। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক স্বাধীনতা যেন বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন না করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যেরকম চাই না দেশের জনগণের কাঁধে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসুক, মাননীয় স্পিকার, যে কোনো বিবেকবান মানুষ, যে কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদ অবশ্যই আমরা চাই না আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেন সংস্কৃতি যেন গালাগালিতে পরিণত হয়। এজন্যই মাননীয় স্পিকার আমাদের সবাইকে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাননীয় স্পিকার, পারিবারিক পরিবেশে আমরা যে সকল কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কেন আমরা জনপরিষদেও সেই শব্দগুলো ব্যবহার করব, কেন আমরা জনপরিসরেও সেই শব্দগুলোকে পরিহার করব না? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি এটি সকল সদস্যের কাছে, দেশের সকল বিবেকবান নাগরিকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা যদি সত্যিকারভাবে সবাই এই ব্যাপারে একমত হই, আসুন আমরা তাহলে গালাগালি সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করি। মাননীয় স্পিকার, এই দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের বিভিন্ন সময় লাখো মানুষ জীবন দিয়েছে। 2024 সালের ফ্যাসিবাদী বিরোধী গণ অভ্যুত্থানের সময়ও গুলি করে পাখির মতন মানুষকে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, ন্যায়পরায়ণতা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই সকল শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য বলে মাননীয় স্পিকার আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। রক্তের ঋণ পরিশোধ করা যেহেতু আমাদের পবিত্র দায়িত্ব মাননীয় স্পিকার, সেজন্যই গণতান্ত্রিক জনগণ একটি দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং একটি দলকে বিরোধী দলের ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছে মাননীয় স্পিকার। সুতরাং সরকারি দলই বলি, বিরোধী দলই বলি, আমরা সবাই মিলে আসুন একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি। মাননীয় স্পিকার, এবং সে কারণে মাননীয় স্পিকার সব সময় আমি বলার চেষ্টা করি, আমি বলে থাকি মাননীয় স্পিকার, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। মাননীয় স্পিকার, বক্তব্যের শেষে এসে আমি একটি কথা বলতে চাই। গণতান্ত্রিক জনগণের কাছে আমার আহ্বান, আসুন গণতন্ত্রের পক্ষের শক্তির মধ্যে বিভেদ বিরোধ, কিন্তু শেষ পর্যন্ত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকেই পুনর্জীবিত করতে পারে, সেই পথকেই হয়তো সুগম করতে পারে, এটি যেন আমরা ভুলে না যাই। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই, শহীদদের প্রতি কর্তব্যের অংশ হিসাবেই অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র মেরামতের কাজ চালিয়ে যেতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গণতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, সারা পৃথিবীতেই সেটি থাকে, রাজনৈতিক প্রতিযোগিতাও থাকবে, এটিও ডেমোক্রেটিক প্র্যাকটিস, কিন্তু ভিন্ন মতকে যেন শত্রুতায় রূপ না নেয় মাননীয় স্পিকার, সে ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাননীয় স্পিকার, পরিশেষে বক্তব্য শেষ করার আগে দিয়ে আমি আজকের এই অধিবেশনের সমাপ্তি যেহেতু ঘটবে, সেজন্য মাননীয় স্পিকার সংসদ পরিচালনার জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই ডেপুটি স্পিকারকে, মন্ত্রিসভার মাননীয় সদস্য, মাননীয় চিফ হুইপ এবং হুইপ সহ মাননীয় বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় চিফ হুইপ সহ সকল সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দকে, আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সচিবালয় সার্জেন্ট আর্মস সচিব সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারী, চিকিৎসক, পুলিশ, ফায়ার সার্ভিস সহ গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন
1: কর্মচারীবৃন্দকে, আবারও মাননীয় স্পিকার আপনাকে সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

মাইস্কিপ স্পিকার, এই প্রসঙ্গে আমি একটি কথা সকলেরই মনে আছে তারপর একটি স্মরণ করতে চাই। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের যখন শুরু হলো সেই সময়, সেই 2022 সাল, সেই যুদ্ধের অজুহাতে মাননীয় স্পিকার বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য তখন অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল 8টা থেকে 3টা পর্যন্ত করা

0: মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রথমেই পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। অধিবেশন জুড়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রমকে এগিয়ে নিতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মাননীয় সদস্যবৃন্দ, মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। ভিন্ন মত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে। কিছুক্ষণ আগেই মাননীয় সংসদ নেতা গালাগালির সংস্কৃতিকে পরিহার করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। অতএব আগামী অধিবেশন সমূহে সকল মাননীয় সদস্য সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখবেন বলে আশা করি। দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে, সর্বোচ্চ স্থানে রেখে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব এই প্রত্যাশা ব্যক্ত করছি। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয় 27 আগস্ট 2026 তারিখে। এবারের অধিবেশনে মোট 9টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে 6টি বিল উত্থাপিত এবং 6টি বিল পাস হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলীর পাশাপাশি এই অধিবেশনে 35টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এছাড়াও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালীর বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ প্রদান করেছেন এবং বিধি মোতাবেক নোটিশসমূহ নিষ্পত্তি করা হয়েছে। এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সম্মানিত সদস্যগণ সর্বমোট 144টি প্রশ্নের নোটিশ প্রদান করেছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 15টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য 2676টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে মাননীয় মন্ত্রীগণ এই অধিবেশনে 1678টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমি মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলের নেতাকে, মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দকে, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ এবং মাননীয় বিরোধী দলের চিফ হুইপ এবং এই সংসদের সকল মাননীয় সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় ডেপুটি স্পিকার এবং সভাপতি মণ্ডলীর সকল সদস্যের প্রতি, যাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সহযোগিতায় অধিবেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ এবং টেলিফোন বিভাগ সহ সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে। একই সঙ্গে জাতীয় দৈনিক পত্রিকা, সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমে সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় সদস্যবৃন্দ, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুসংহতকরণে আমাদের সম্মিলিত দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে সংসদীয় রীতি ও কার্যপ্রণালীর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকব, এটাই প্রত্যাশা। দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করছি। বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি তৃতীয় 2026 খ্রিস্টাব্দের তৃতীয় অধিবেশন 1433 বঙ্গাব্দের 26 ভাদ্র মোতাবেক। 2026 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করছি। স্বাক্ষর করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: এতক্ষণ 2010 জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচার করা হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
2: এডিস মশা ডিম পারে, কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারে ব্যবস্থা নেয়া। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সেবা নিন, সুস্থ থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। প্রিয় বন্ধুরা, গান শুনতে কার না ভালো লাগে? বন্ধুরা, চলুন না ঘুরে আসি সুরের ভুবনে। শোনাব জনসংখ্যা বিষয়ক গান। গানে শিল্পী জিনাত রেহানা, গানে কথা লিখেছেন গোলাম সরোয়ার শলোক, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

0: বন্ধুশ্রোতা, এবার উচ্চারণ করছি শেষের কথাগুলো। অনুষ্ঠানে গ্রন্থন উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং সুখী সংসার প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত। এসআরবি বিল 2026 ও এপিবিএন বিল 2026 জাতীয় সংসদে পাশ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধী সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। চীনের একটি বন্দরে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত অন্তত 25। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় অধিবেশনের বৈঠকে সমাপনী ভাষণ দেন। এ সময় তিনি বলেন,
2: এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই এবং পরিকল্পনা গ্রহণ করার সাথে সাথে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, যাতে করে এই সমস্যাগুলোকে মোকাবেলা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, যাতে করে জনজীবনে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বিধান করতে পারে, এবং এই সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে পরিশ্রম করছে। মাননীয় স্পিকার,
0: প্রধানমন্ত্রী আরো বলেন,
2: জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, ইতিমধ্যেই আমরা যথাসম্ভব অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে এই যে সমস্যা যাচ্ছে, যেটি গ্যাস বা বিদ্যুতের, সেই সমস্যার সমাধান করতে সক্ষম হব এবং দেশ এবং জাতিকে অবশ্যই আমাদের বিরোধী দলীয় বন্ধুদের, বিরোধী দলীয় সহকর্মীদের সাথে নিয়ে দেশ এবং জাতিকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ বের করে আনতে সক্ষম হব। মানে স্পিকার,
0: এর আগে সংসদের বৈঠক আজ বিকেলে পুনরায় বসে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ এক প্রশ্নের জবাবে সংসদে জানান, বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হবে। তিনি বলেন, শুধুমাত্র পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে কোনো ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে পুলিশকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হল। এছাড়া জাতীয় সংসদে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন বিল 2026 ও পাশ হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ান, পার্বত্য ব্যাটালিয়ান, বিমানবন্দর ব্যাটালিয়ান ও সরকার নির্ধারিত অন্য যেকোনো ব্যাটালিয়ান থাকবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশন দুদককে প্রভাব প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতিবাজ যত প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার পাশাপাশি কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিপুল সংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। এদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি বলেন, কৃষ্টি, সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার কারণে দেশে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আঞ্জালিব রহমান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোন অবস্থাতেই মুক্ত চিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোন আইন করা হচ্ছে না।
3: আমাদের মূল টার্গেটটা হলো সোশ্যাল হারমনি, স্টপ করাপ্টিং পাবলিক মোরাল। এই যে আমরা ইদানিংকালে দেখছি, ফেসবুক বলেন বা সব জায়গাতে বলেন যে একটা গালিগালাজের ইন নেম অফ ডেমোক্রেসি বা যা যা হচ্ছে, তো এই জিনিসগুলিকে আমরা কিভাবে আইনের মধ্যে আনতে পারি, এট দ্য সেম টাইম আমরা কিভাবে এক্সপ্রেস মানে মিডিয়ার যে ফ্রিডম সেটাকেও রেসপেক্ট করতে পারি, দুটো যদি কোনোভাবেও না ম্যাচ করে, মানে কোনোভাবে কনফ্লিক্ট না করে, এই ব্যাপারেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি।
0: এর আগে কনসালটেশন সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, সাইবার সুরক্ষা সংশোধন আইন চূড়ান্ত করার আগে তথ্য প্রকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সুরক্ষার স্বার্থে গণমাধ্যমের সাথে সরাসরি সংলাপ ও মতামত নেওয়া অপরিহার্য। কনসালটেশন সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সামাজিক ভারসাম্য বজায় রাখতে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন প্রয়োজন। আইনটি যেন অপব্যবহার না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। চলতি মাসের 25 তারিখ থেকে সারাদেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা জানান। মন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবেলায় কিছুটা বেগ পেতে হয়েছে, তবে ইতোমধ্যে মন্ত্রণালয় 1 কোটিরও বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু রাজধানী নয়, সারা দেশে এমনকি মফস্বল এলাকাতেও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি। এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
4: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
5: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
0: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রুখতে শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ওই দিন সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এই অভিযানে সারাদেশে মশক নিধন ও বর্জ্য অপসারণ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: ভাদ্র মাসের বৃষ্টিপাত আর জমে থাকা পানির কারণে প্রতি বছরই এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 12 সেপ্টেম্বর থেকে তিন মাস জুড়ে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
7: অ্যালার্মিং সময়টা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস। আমরা যে রোগী এ পর্যন্ত পেয়েছি এর ডবল সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তিন মাস যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত তিন মাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 জাতীয় একটি কর্মসূচি ঘোষণা করেছেন।
6: কিট বিশেষজ্ঞ ডক্টর কবিরুল আলমের মতে কেবল মশক নিধন প্রয়োগ করে ডেঙ্গু থামানো সম্ভব হবে না, এজন্য আরো প্রয়োজন নাগরিক সচেতনতা ও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
8: সিটি কর্পোরেশন গুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রম গুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি ল্যান্ডস্লাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
6: এই অভিযানের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর এবং আবাসিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। একই সাথে সচেতনতামূলক মাইকিং ও পরিদর্শন পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে সরকারি এই উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1492 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের জন্য খুলতে যাচ্ছে ওমানের শ্রমবাজার। কৃষি ও মৎস্য খাতে 10,000 বাংলাদেশি কর্মী নিয়োগে দুদেশের মধ্যে নতুন সমঝোতা হয়েছে। চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আগামী মাসে ঢাকায় আসছেন ওমানের বিশেষ প্রতিনিধি দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের জন্য ওমানের শ্রমবাজার খুলতে যাচ্ছে। নতুন সমঝোতায় দেশটির কৃষি ও মৎস্য খাতে কর্মসংস্থানের সুযোগ পাবেন 10,000 বাংলাদেশি। চুক্তি অনুযায়ী 5,000 কর্মী নিয়োগ করবেন কৃষি খাতে আর বাকি 5,000 কাজ করবেন মৎস্য খাতে। ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরই এসেছে এই সিদ্ধান্ত, বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম।
11: ওমান আমাদের কাছ থেকে 5,000 কৃষক এবং 5,000 মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে এবং এগ্রিমেন্টও সই হয়েছে।
10: তবে সমঝোতা হলেও এখনই ভিসা আবেদন বা কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে না। নিয়োগের শর্ত, কর্মী নির্বাচনের নীতিমালা এবং খরচ চূড়ান্ত করতে আগামী অক্টোবরে ওমানের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরই নির্ধারিত করা হবে কর্মী বাছাই ও নিয়োগের পরবর্তী ধাপ। দক্ষ ও উপযুক্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
11: স্কিলড মাইগ্রেশনের উপর জোর দিচ্ছি, এটাই আমরা ওমানের সরকারকে আমরা তুলে ধরেছি এবং আমরা চাচ্ছি যে আরো বেশি করে দক্ষ, এখান থেকে দক্ষ মানুষ যেতে পারে বাংলাদেশের ওখানে কাজ করতে পারে বিভিন্ন সেক্টরে।
10: বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রম বাজার দীর্ঘদিনের, তবে 2024 সালের অক্টোবর থেকে বেশিরভাগ নতুন ভিসা বন্ধ থাকায় দেশটিতে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়ে। অনিয়ম ও ভিসা ব্যবস্থাপনার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে ওমান এই বিধি নিষেধ আরোপ করেছিল। নতুন এই সমঝোতাকে তাই শুধু 10,000 কর্মীর সুযোগ হিসেবে নয়, ওমানের শ্রম বাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: স্থানীয় সরকার পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়। তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির 31তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেন, গণমাধ্যমের বলিষ্ঠ অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে। তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন শিক্ষার্থীর। পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের পূর্বাঞ্চলে একটি বন্দরে বিদেশি পতাকাবাহী এক কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25 জন নিহত হয়েছে। কিংদাও একটি শিপইয়ার্ডে জাহাজটি রক্ষণাবেক্ষণের সময় আগুন লাগে। দুর্ঘটনাস্থল থেকে 17 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং কর্তৃপক্ষ তদন্ত করছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর নির্দেশ দেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এ ধরনের বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এর মধ্য দিয়ে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব এল মানদেব প্রণালীর ওপর আরও বেশি প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুথিরা জানায়, সৌদি তেল স্থাপনা ও বেসামরিক অবকাঠামোয় হামলার পর সৌদি আরব নতুন করে তাদের উপর প্রায় 40টি বিমান হামলা চালিয়েছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চল সিরিক জেলার বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও উপকূলীয় অঞ্চল জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণ না থাকায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটবে এবং তেলের দাম দ্রুত কমে আসবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহান্তে ভারত সফর করবেন। 12 ও 13 সেপ্টেম্বর নির্ধারিত এই সফরটি হবে 7 বছরে শি জিনপিং এর প্রথম ভারত সফর। 2020 সালে দুদেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর দুই এশীয় শক্তির মধ্যকার সম্পর্ক ক্রমশ উন্নত হয়েছে। তবে সীমান্ত বিরোধ, বাণিজ্যিক উত্তেজনা এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন চলছে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 1 উইকেটে 20 রান করেছে। এর আগে বাংলাদেশ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আগামীকাল একই সময় ও একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে জাপানের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ বিদায় নিয়েছে। আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপানের কাছে 2-0 গোলে পরাজিত হয়। এদিকে অপর কোয়ার্টার ফাইনালে চীন 4-0 গোলে কাজাখস্তানকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার সেমিফাইনালে জাপান স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত। এসআরবি বিল 2026 ও এপিবিএন বিল 2026 জাতীয় সংসদে পাশ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। চীনের একটি বন্দরে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত অন্তত 25। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ। খবর শেষ হল।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন ময়নুর রহিম, পড়ছি বদরুল নাহার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব গণতান্ত্রিক জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ পর্বে সরকার প্রধান সরাসরি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং সরকারের নীতি পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়ে জাতিকে অবহিত করেন। গতকাল জাতীয় সংসদে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বেও দেশের নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, নির্বাচনকালীন ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে। সংসদে দেওয়া বক্তৃতায়

0: প্রযুক্তি ও আত্মনির্ভর অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনারই প্রতিফলন। একই সঙ্গে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার কথাও উল্লেখ করেন। বর্তমান বিশ্বে প্রচলিত সামরিক হুমকির পাশাপাশি সাইবার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। তথ্য প্রযুক্তি নির্ভর রাষ্ট্র ব্যবস্থায় সরকারি অবকাঠামো, আর্থিক প্রতিষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থাকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার বিষয়টি সরকারের সুদূরপ্রসারী চিন্তার পরিচয় বহন করে। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সমুদ্র সীমায় নজরদারি এবং পরিস্থিতিগত সচেতনতার বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, মৎস্য সম্পদ এবং কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র সম্পদ রক্ষা, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত নজরদারি ব্যবস্থার গুরুত্ব দিন দিন বাড়ছে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় সরকার এ বিষয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করেছে এবং জাতীয় নিরাপত্তাকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচনকালীন সময় দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়ে থাকে। তিনি উল্লেখ করেন, এটি প্রচলিত সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামোর অংশ। নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুমিল্লা দশ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্নীতির উপরে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ব্যাপারেও তার পর্যবেক্ষণ তুলে ধরে বেশ কিছু নির্দেশনা দেন। তবে প্রশ্নোত্তর পর্বকে ঘিরে সংসদে রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত তারকা চিহ্নিত আটটি প্রশ্নের সবই সরকারি দলের সংসদ সদস্যদের কাছ থেকে এসেছে। তিনি মনে করেন, বিরোধী দলের সদস্যদের আরও বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে সরকারের জবাবদিহি আরও শক্তিশালী হবে। স্পিকার বিষয়টি ভবিষ্যতে বিবেচনার আশ্বাস দেন এবং প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনুসৃত আগে এলে আগে পাবেন পদ্ধতির কথা উল্লেখ করেন। সব মিলিয়ে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বটি ছিল নীতি, নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশীয় ড্রোন উৎপাদনের পরিকল্পনা, সাইবার নিরাপত্তা জোরদার, সমুদ্র সীমায় নজরদারি বৃদ্ধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা সংক্রান্ত বক্তব্য সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। একই সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের অংশগ্রহণ ও জবাবদিহি প্রসঙ্গে আলোচনা সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করে দিয়েছে। এ কারণেই সংসদের এই প্রশ্নোত্তর পর্ব শুধু আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ নীতি ও রাজনৈতিক চর্চার একটি তাৎপর্যপূর্ণ প্রতিফলন হিসেবেও দেখা যেতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবার রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ আর সুর করেছেন হাসান আলী।

0: দিনপঞ্জিকার পাতায় একটি দিন কেবল একটা তারিখ নয়, কখনো কখনো তা হয়ে ওঠে ইতিহাসের স্মারক, সচেতনতার বার্তা অথবা মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেবার উপলক্ষ।
1: কোনো কোনো দিন যখন দিবস হয়ে দাঁড়ায়, তখন সেই দিবস আমাদের ভাবতে শেখায়, কখনো বা সচেতনতার শিক্ষা দেয়। এই দিবস কেবল পালনই নয়, জানার, বোঝার এবং তাৎপর্যময়।
0: আজকের এই দিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আত্মহত্যা সারা বিশ্বে মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ। বিশ্বে প্রতি বছর 7 লাখেরও বেশি মানুষ আবেগের বশবর্তী হয়ে আত্মহত্যা করে।
1: এমন আত্মহত্যা আমাদের কাম্য নয়। আত্মহত্যার এই বিস্ময়কর পরিসংখ্যান আমাদেরকে আত্মহত্যা প্রতিরোধের কথাই মনে করিয়ে দেয়। মানসিক স্বাস্থ্য সমস্যা, মাদকাসক্ত হওয়া, সামাজিক বিচ্ছিন্নতা, আর্থিক সংকট অথবা সহিংসতার শিকার হওয়া এই আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়।
0: 2003 সাল থেকে বিশ্বজুড়ে নানামুখী কার্যক্রমের ভেতর দিয়ে আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রতি বছর আজকের দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। আজকের উত্তরণ থেকে আমরাও এই দিবসের সার্বিক সফলতা কামনা করি।

0: এবার একে একে নিবেদন করব আজকের উত্তরণের মূল আয়োজন।
1: আজ আমরা শোনাব বিশ্ববিচিত্রা, বিশ্ব সাহিত্য, রসনার বৈশ্বিকতা, আপনার লেখা এবং নির্বাচিত একটি গান।
0: সূচিক্রম অনুযায়ী প্রথমেই শোনাব বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
1: বিস্ময় সে তো অনেকভাবে সৃষ্টি হয়, সাধারণ ঝিনুক, তার মাঝেই সৃষ্টি হয় অসাধারণ এক রত্ন, নাম তার মুক্তা। তবে এখনকার এই বিশ্ববিচিত্রায় মুক্তার গল্প করব না, শোনাব বিশ্বের সবচেয়ে বড় এক ঝিনুকের খবর, যার কথা আমাদের মনে বিশ্বাস সৃষ্টি করবে।
0: দ্য গ্রেট ক্যারিয়ার রিফ থেকে 1917 সালে বিশ্বের বৃহত্তম এই ঝিনুকটি সংগ্রহ করা হয়েছিল। এই ঝিনুকটির দৈর্ঘ্য 43 ইঞ্চি এবং প্রস্থ 29 ইঞ্চি। তার মানে ঝিনুকটি বিশাল আকৃতির, একথা বলাই যায়।
1: বিশাল আকৃতির এই ঝিনুকটির ওজন ছিল 500 পাউন্ডেরও বেশি, যা প্রায় 264 কেজির সমান। নিউ ইয়র্ক শহরের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সংগ্রহশালায় প্রকৃতির এই অবাধ বিষয়টি রাখা আছে সযত্নে।
0: আমাদের দেশে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ, কিন্তু এ বিষয়ে রেকর্ডধারী যিনি, তিনি হলেন জিয়াদ ফাসাহ। আর এই মানুষটির জন্ম লাইবেরিয়া নামের দেশটিতে।
1: জিয়াদ ফাসাহ 58টি ভাষায় ভালোমতো লিখতে এবং কথা বলতে পারেন। বহু ভাষাবিদ এ পণ্ডিতের জন্ম 1954 সালের 10ই জুলাই। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু পারেন। জিয়াদ ফাসাহ তার উজ্জ্বল উদাহরণ, যা বিস্ময়কর বটে।
0: জিয়াদ ফাসাহ বর্তমানে ব্রাজিলে বসবাস করছেন, পেশা তার ভাষা শিক্ষকতা। ওদিকে নিউজিল্যান্ডের ডক্টর হল্যান্ড তার ভাষা উইলিয়াম, তিনিও 58টি ভাষা সহ আরও কয়েকটি আঞ্চলিক ভাষা আয়ত্ত করেন। ডক্টর হ্যালন পেশা সাংবাদিক ছিলেন।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্ববিচিত্রে আজ পর্যন্ত। নিয়মিত উত্তরণ শুনুন আর বিস্ময়ের ছোঁয়ায় মনকে ভরিয়ে তুলুন।
0: শ্রোতা, শোনা হল বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
1: এবার বিশ্ব সাহিত্য পর্ব শোনাবার আগে স্বনামধন্য একজন বাঙালি শিশু সাহিত্যিক সুকুমার রায়কে স্মরণ করতে চাই, কারণ 1923 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন।
0: খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের বাবা হলেন সুকুমার রায়। এখন শুনব উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বটি। গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন এস এম রফিকুল ইসলাম।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণ বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ফরাসি সাহিত্যিক গি দে মোপাসার জীবন ও সাহিত্য নিয়ে। মোপাসার পুরো নাম অরি রনে অ্যালবার্ট গি দে মোপাসা। তার জন্ম 1850 সালের 5 আগস্ট ফ্রান্সের নরম্যান্ডির সাঁতো দি রোমিনিওতে। বাবার নাম গুস্তাভ দে মোপাসা, মার নাম লোর লা পোয়াতাভা। 1867 সালে তিনি মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানকার পড়াশোনা শেষ করে 1869 সালে প্যারিসে এসে আইন নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন। 1870 সালে কলেজ থেকে স্নাতক হবার পর ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ শুরু হলে তিনি ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত হন। পরে 1871 সালে প্রথমে নৌবাহিনীতে ও পরে শিক্ষা বিভাগে ক্লার্ক হিসেবে 10 বছরের মতো কাজ করেন। মোপাসার জীবনের দর্শন ঘুরে উঠেছিল যুদ্ধের দাবানলে। 1870 সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ তাকে শিখিয়েছিল শাসকের অযোগ্যতা আর সাধারণ মানুষের লাঞ্ছনার ইতিহাস। তিনি বিশ্বাস করতেন যুদ্ধের মাঠে রক্তক্ষরণ কেবল সাধারণ মানুষেরই হয়, রাজাদের নয়। তাই তিনি লিখেছিলেন, কেন আমরা প্রতিটি ঘোষিত যুদ্ধের পর শাসকদের বিচার করি না? যেদিন জনগণ খুনি সরকারকে বিচারের আওতায় আনবে, যেদিন তারা বিনা কারণে প্রাণ দিতে অস্বীকার করবে, সেদিন যুদ্ধ চিরতরে স্থিমিত হবে, আর সেই দিন অবশ্যই আসবে। মোপাসার শৈশব কেটেছে মা বাবার বিচ্ছেদের

0: হ্যাঁ, সেই নিঃসঙ্গ কিশোর মোপাসা মার হাত ধরে তার উৎসাহ অনুপ্রেরণায় প্রবেশ করেন সাহিত্য জগতে। তার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল বিশ্বখ্যাত লেখক গুস্তাভ ফ্লবিয়ারের শিষ্যত্ব গ্রহণ। তবে ফ্লবিয়ারের আগে তারই এক কবি বন্ধু লুই এ বুয়ের মাধ্যমে মোপাসা বেশ অনুপ্রাণিত হয়েছিলেন। তার মাধ্যমে মোপাসা বুঝতে পারেন লেখালেখির ব্যাপারটি কোনো অবসরকালীন কাজ নয়, বরং তা গভীর সূক্ষ্মতা ও নির্ভুলতার বিষয় যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর গুস্তাভ ফ্লবিয়ার তাকে শিখিয়েছিলেন একটি বস্তু বা চরিত্রকে এমনভাবে দেখতে হবে যা আগে কেউ দেখেনি। গুরুর সেই কঠোর নির্দেশনায় মোপাসা হয়ে উঠেছিলেন দক্ষ শল্য চিকিৎসক। তিনি তার কলম দিয়ে ব্যবচ্ছেদ করতেন সমাজের দম্ভ, লোভ লালসা আর নৈতিকতার মুখোশ। 1880 থেকে 1890 সাল এই মাত্র এক দশকে মোপাসা যা সৃষ্টি করেছেন তা বিশ্ব সাহিত্যে বিরল। এ সময়ের মধ্যে মোপাসা একটি কবিতা সংকলন, 300টিরও বেশি ছোট গল্প, 3টি ভ্রমণ কাহিনী ও 2টি অসমাপ্ত সহ 6টি উপন্যাস রচনা করেন। 1880 সালে মোপাসার প্রথম গল্প বুল দ্য সুইফ প্রকাশিত হয়। এটি ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের পটভূমিকে রচিত। এটি প্রকাশের সাথে সাথেই তিনি খ্যাতির শিখরে আরোহণ করেন। একজন বারবণিতার দেশপ্রেম আর তথাকথিত অভিজাত সমাজের চরম অকৃতজ্ঞতা তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যা পাঠকদের বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়। দ্য নেকলেস বা লা পারুতে তিনি দেখিয়েছেন সামান্য এক অলঙ্কারের মোহে কিভাবে একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে। মোপাসার গল্পে মানুষের মনের অন্ধকার দিকগুলো বারবার উঠে এসেছে। তিনি তার এ ডেড ওম্যান গল্পে দেখিয়েছেন কিভাবে অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস মুহূর্তেই বিষাক্ত ঘৃণায় রূপ নেয়। মোপাসা জানতেন মানুষের আবেগ কত দ্রুত পাল্টে যায়। তার ভাষায় অসম্ভব ভালোবাসা এক নিমিষেই ঘৃণায় পরিণত হতে পারে। মোপাসার প্রথম গল্প সংকলনের নাম লা মেজন তেলিয়ে। এটি 1881 সালে প্রকাশিত হয়। 1883 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ইউনিভি, যা পরে এ ওমেন্স লাইফ নামে অনুদিত হয়। এক বছরের মধ্যে এই উপন্যাসের 25,000 কপি বিক্রি হয়। মোপাসার প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 1885 সালে প্রকাশিত বেল আমি, 1887 সালে প্রকাশিত মঞ্জ ওরিও, 1888 সালে প্রকাশিত পিয়ার এজেন, 1889 সালে প্রকাশিত ফোর্থ ক্রুম দ্য মোর্ত, 1910 সালে প্রকাশিত তার 2 অসমাপ্ত উপন্যাস লা অ্যাঞ্জেলেস ও লা অমা অন্টারপ্রাইজ। তার ছোট গল্প সংকলনগুলোর মধ্যে রয়েছে 1881 সালে প্রকাশিত লা মেজন তেলিয়ে ছাড়াও 1883 সালে প্রকাশিত মাদমোজাইল ফিফি, 1884 সালে প্রকাশিত মিস হ্যারিয়েট রনডয়েল, 1885 সালে প্রকাশিত কাউন্ট দ্য জাত, 1886 সালে প্রকাশিত মজবরেন লা পিতক্রক, 1887 সালে লেলরাং, 1888 সালে মাদাম হুসেন, 1889 সালে প্রকাশিত লামেনকাও ও ইউনিটেল বুতে। তার ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে 1884 সালে প্রকাশিত সুরাও, 1890 সালে প্রকাশিত লাভি রাতে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 19 শতকের ফরাসি সাহিত্যের প্রথম সার আধুনিক ছোট গল্পের জনক রাজপুত্র গি দ্য মোপাসাঁর জীবন শুরু হয়েছিল নক্ষত্রের মতো উজ্জ্বলতায়, আর শেষ হল সীমাহীন বিষণ্ণতায়, এক আর্তনাদ মাখা দীর্ঘশ্বাসে। যে মানুষটি সারা জীবন ভালোবাসা আর মানুষের সান্নিধ্য খুঁজেছেন 1893 সালের 6 জুলাই মাত্র 43 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল তাকে জনমানবহীন ও নির্জন এক প্রকোষ্ঠে। তবে এটি নিশ্চিত করে বলা যায় যে আধুনিক ছোট গল্প যতদিন থাকবে গি দ্য মোপাসাঁও ততদিন বেঁচে থাকবেন পাঠকদের প্রতিটি দীর্ঘশ্বাসে, সমাজের প্রতিটি ব্যবচ্ছেদে। তার প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
1: প্রিয় শ্রোতা, বিশ্ব সেরা একজন সাহিত্যিক এবং তার সাহিত্যকর্মের কথা জানা হলো।
2: এবার আমরা শোনাব খাবারের কথা। পৃথিবীর এক এক দেশের খাবারের এক এক রকম স্বাদ, আবার তার নামেরও রয়েছে ভিন্নতা।
1: বিচিত্র খাবার আর বিচিত্র তার স্বাদ, যেন বিচিত্র খাদ্য সংস্কৃতির এক রসনাময় ভুবন। চলুন যাই বিচিত্র এক স্বাদের অভিযাত্রায়।
2: রসনার বর্ষিকতা পর্বের পরিবেশনায় আজ আছেন লবি রহমান।
3: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্বে। আবারও দেশের সীমানা পেরিয়ে বিদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প

0: শোনাবো। আপনাদের জন্য আজ রয়েছে দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত ভুটানের ঐতিহ্যবাহী খাবারের তথ্য। ভুটানের প্রধান খাবার হল লাল চালের ভাত, সাথে পাহাড় অঞ্চলের আছে নিজস্ব ঐতিহ্যবাহী স্থানীয় নানা স্বাদের তরকারি। ভুটানের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং জাতীয় খাবার হল মরিচ ও পনির দিয়ে তৈরি ইমা তাৎসি বা পনির মশালা। কাঁচা বা শুকনো লাল মরিচ এবং স্থানীয় পনির দিয়ে তৈরি মশলার এই খাবারটি ঝোলঝোল করে রান্না করা হয়। ভুটানিদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা এই তরকারি ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করা হয়। হালকা মশলায় রান্না ঐতিহ্যবাহী আরেকটা খাবার কেওয়া দাসির মূল উপকরণ আলু এবং পনির। ভুটানের প্রধান নিরামিষ খাবার যা সাধারণত লাল চালের ভাত বা টিম্মো নামের তিব্বতী স্টিম বানের সাথে গরম গরম খাওয়া হয়। ফাক্সাপা নামের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার রয়েছে ভুটানের খাবারের তালিকায়। মূলত মাংসের সাথে প্রচুর পরিমাণ শুকনো লাল মরিচ, প্রয়োজনীয় মশলা এবং মূলা পালং শাক এবং অন্যান্য শাকসবজি দিয়ে মিশিয়ে রান্না করা হয়। এটাও ভুটানিদের ঐতিহ্যবাহী দৈনন্দিন খাবারের তালিকায় একটি প্রধান তরকারি। শুকনো গরুর মাংস, মরিচ, মূলা ও অন্যান্য মশলা দিয়ে রান্না করা সাকাম্পা ভুটানি সংস্কৃতির অন্যতম একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। শুকনো মাংস আগে ভিজিয়ে নরম করে তারপর রান্না করা হয়। ভুটানদের স্থানীয় সংস্কৃতি এবং স্বাদের খাবার হোয়েন্তে শীতকালে বা স্থানীয় উৎসবগুলোতে বেশি খাওয়া হয়। এটা আটা দিয়ে তৈরি এক ধরনের মোমো যার পুর হয় মূলত পালং শাক বা শালগম পাতা। স্থানীয় জিমস্টেক এবং আম শাক ঘরে বানানো পনির মাখন এবং মরিচের গুঁড়ো দিয়ে ভাতের সাথে খাওয়ার জন্য মুরগির মাংসের তরকারি জাসামারু ভুটানে অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী। ছোট ছোট করে কাটা মুরগির মাংস সাথে আদা রসুন পেঁয়াজ টমেটো এবং প্রচুর পরিমাণ কাঁচা মরিচ দিয়ে রান্না করা এই জাসামারু খুব বেশি মশলাদার না হলেও আদা এবং মরিচের কারণে বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দুধ মাখন ও স্থানীয় শাক দিয়ে তৈরি স্যুপ জাসু ভুটানের আরও একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় ঘরোয়া খাবার। ভুটানের ঐতিহ্যবাহী পানীয় সুজা এটি চণ্ডীগায়ের দুধের মাখন দিয়ে তৈরি ঐতিহ্যবাহী চা। চাপাতা চামড় গায়ের দুধের মাখন লবণ এবং পানি দিয়ে তৈরি সুজা সাধারণত চায়ের মতো মিষ্টি নয় বরং লোনা স্বাদযুক্ত এবং ঘন। হিমালয়ের ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতে এবং শক্তি যোগাতে এই চা দারুণ ভাবে কাজ করে। শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব এখানে শেষ করছি। আমন্ত্রণ আগামী পর্বে।
1: উত্তরণের এবারের আয়োজন আপনার লেখা, এখানে আমরা শ্রোতা বন্ধুদের ভাবনার প্রতিফলন দেখতে পাই।
2: আপনার লেখা পর্বে আজকের বিষয় শরতের পূর্ণিমা। আর জানিয়ে দিই আগামী বৃহস্পতিবারের আপনার লেখার পর্ব থাকছে শরৎ সন্ধ্যা।

0: কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে লিখছেন মনোয়ারুল ইসলাম। পূর্ণিমা চাঁদ উঠলে আকাশ চেয়ে দেখো রাতে, শরৎ রাতের পূর্ণিমাতে আলো ঝরে সাথে, কাশবনেতে চাঁদের আলো রূপলি রং মাখে, জ্যোৎস্না যেন লুটোপুটে খেলছে ফুলের শাখে, শিউলি ফুলের গন্ধ ভাসে চাঁদের আলোর সাথে, মায়াবী রাত নেমে আসে শরৎ পূর্ণিমাতে, সাদা মেঘের ফাঁক গলে ঝরে চাঁদের হাসি, এমন রাতে মন হারিয়ে বাজায় প্রাণের বাঁশি।
1: আমার হাতে রয়েছে পরশ, আপনার লেখা। আপনি লিখেছেন দীপশিখা বেতার শ্রোতা ক্লাব ডুমদিয়া কাপাসিয়া গাজীপুর থেকে। মেঘ কেটেছে নীল আকাশে, ঘুচেছে সব কালো, শরতের এই পূর্ণিমাতে নামল রূপালি আলো, কাশবনে আজ হাওয়ার দোলা, শিউলি ফুলের ঘ্রাণ চাঁদের সুধায় মেতে ওঠে শান্ত নদীর প্রাণ, ধবধবে ওই জ্যোৎস্না যেন আকাশ থেকে ঝরে, মায়াবী এক চাঁদর বিছায় সবুজ মাঠের পরে, শান্ত নিশি জুড়ায় বুক স্নিগ্ধ সমীরণে, শরৎ রাতের পূর্ণিমা আজ জাগে সবার মনে।
0: খুব ভালো লাগছে, আজ আমরা অনেক নতুন লেখকের লেখা পেয়েছি। মোহাম্মদ আজমাইন হোসেন, থানা জেলা উপজেলা জয়পুরহাট সদর, গ্রাম পলাশতলী, পোস্ট মঙ্গলবাড়ি। ঠিকানা একটু এলোমেলো হয়ে গেল না, লিখেছেন এভাবেই আপনি। শরতের ওই নীল আকাশে শুভ্র মেঘের মেলা, চাঁদের আলো ঝরে পড়ে চলছে রূপের খেলা, শিউলি তলায় ঝরে পড়ে সাদা ফুলের হাসি, জ্যোৎস্না ধোয়া রাতে যেন সবাই কাছাকাছি, কাশবন নদীর তীরে বাতাসেতে দোলে, মন হারিয়ে যায় যেন গো অচিনপুরের কোলে, পূর্ণিমার এই স্নিগ্ধ আলোয় ভরুক সবার মন, শরৎ রাতের এই রূপটি রইবে সারাক্ষণ।
1: এবারে পড়ছি মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে লিখেছেন ইমন আহমেদ দোলাল, আপনার লেখা। নীল আকাশে মেঘের ভেলা, রোদ ছায়ার খুনশুটি, কাশবনের ওই দুলুনিতে মন হয়েছে উচাটন, প্রান্ত দিনের ক্লান্ত শেষে এবার ব্যস্ত কাজের ছুটি, শরৎ এলো আলোর বেণু বাজিয়ে অনুক্ষণ, রাতের বুকে রূপার থালা চাঁদের সোনা ঝরে, স্নিগ্ধ আলোয় ভাসল ভুবন শিউলি বনের গায়ে, হিমেল হাওয়া আকুল করে ঘরের কোণে ঘরে, শরতের এই পূর্ণিমাতে মন চেহারায় তায়ে।
0: মোহাম্মদ বিল্লাহ শেখ, সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখছেন, শরতের মেঘগুলো ভেসে ভেসে দুলছে আকাশের বুকে যেন ছন্দ তুলছে, গুমোট গরম যেন হাঁসফাঁস করছে ভাদ্রের পাকাতাল ঝুপঝাপ পড়ছে, সকালের মিষ্টি হাওয়া ছুঁয়ে যায় তন মন, দুপুরে কাকাতুয়া ডেকে যায় সারাক্ষণ, সবুজের হাতছানি পাখিগুলো শুনছে, তাল গাছে বাবুই পাখি একা বাসা বুনছে।
1: এবারে পড়ছি স্বামী মাকুন্দ, আপনার লেখা। আপনি লিখেছেন কালীগঞ্জ গাজীপুর থেকে। আকাশ জুড়ে মেঘের সীমানা পেরিয়ে আজ কার হাসির ছোঁয়া লেগেছে, সবুজ পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্না কি আজ রূপালী প্রদীপ জ্বেলেছে, ভেজা তুলো মেঘগুলো পথ ছেড়ে দিল নীল গগনে আজ কার আলোর মায়া, নদীর চরে কাশ ফুলের বনে পড়ে কার ছায়া, ঘুম ভেঙে দেখি ঘাসের ডগায় শিশির গলে গলে পড়ে, মুক্ত ছড়ানো আলো যেন আজ নেচে নেচে বেড়ায়, শরতের রাতে পূর্ণিমা চাঁদ হাসে আকাশে নয়ন মেলে, মন কেড়ে নেয় কার পরশ এসে নরম আঁচল ফেলে।
0: প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ও ডাক আড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়াতে লিখছেন, শরৎ সরবরে এলে মেঘ ভেসে যায়, পূর্ণিমার চাঁদ থাকে একা নিরালায়, শুভ্র বনাকার সারি ঘোরে কাশবন, ধীরে ধীরে বয়ে যায় ফেরারি পবন, আকাশের তারাগুলো মিটিমিটি জ্বলে, ফুলের সৌরভ দিয়ে হাসে প্রাণ খুলে, পূর্ণিমার প্রসারণে লাগে মধুময়, হর্ষে চলতে পারি জাগে না তো ভয়।
1: এবারে পূর্ব আব্দুল্লাহা প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকি বাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া থেকে লিখেছেন, শরতের পূর্ণিমায় গুনগুন গান গায় মন, সুবাসিত শিউলির হাওয়ায় চলনা সখী দুজনে হাঁটি আজি শরতের পূর্ণিমায়, মেঘের দল জ্যোৎস্নার আলোয় ভেসে যায় নীলিমার বুকে, দেখি জেগে ওঠে প্রেম পেয়সী তোমার চোখে, ঝিরিঝিরি বায় বাতাস, কাশবন দোলে, আমাদের প্রেম দেখে চাঁদ মিটি মিটি হাসে।
0: আরো একবার জানিয়ে যাই, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হল শরৎ সন্ধ্যা। শ্রোতা বন্ধুরা, নির্বাচিত গানের আয়োজনে এখন আমরা শুনব সিনেমার গান।
1: শেয়ানা ছবির এই গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

হেসে ভালোবাসা মিছে আশা চাওয়া পাওয়ার আমি ধার ধারি না হয় আমি রাজা এই শহরে ঘর বাড়ি নেই ঠিকানা এক

0: একেবারে শেষ সময় প্রান্তে বসে এবার শেষ কথার উচ্চারণ বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনে ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন,
1: আর আমি শফিকুল ইসলাম বাহার।
0: প্রকৌশল সহযোগিতা ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম,
1: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনের সহযোগী ছিলেন মোহাম্মদ রেজা,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুম আনারা বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: দেশের জন্য ভালো কাজ মানে সবার জন্য ভালো,
0: এই ভালোতেই দেশ জ্বলবে শান্তি সুখের আলো।

বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন ইংরেজি সংবাদ, তারপরে শুনবেন ইংরেজি সংবাদ পর্যালোচনা, আর তারপরে শুনবেন উইকলি নিউজ রিভিউ।

মধুর গানটি শুনলেন অপু রহমানের কণ্ঠে। গীত গাছিলেন মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার সৈয়দ শাবাব আলী আরজু। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান

0: গোয়ারে করণার্থী এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া উৎসব এশিয়ান গেমস 2026, যেখানে একই ছাদের নিচে মিলিত হবে এশিয়ার নানা দেশ, নানা সংস্কৃতি ও অগণিত প্রতিভা। খেলাধুলা প্রতিযোগিতার পাশাপাশি এটি ঐক্য, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্রতীক।
1: অপরদিকে জয় পরাজয়ের সীমানা ছাড়িয়ে এশিয়ান গেমস আমাদের শেখায় খেলাধুলার শক্তি কত সুন্দরভাবে দূর দূরান্তের দেশ, সংস্কৃতি ও মানুষকে একত্রিত করতে পারে তার দীক্ষা।
0: আবার নতুন ও আধুনিক খেলার বিস্তারে তরুণ প্রজন্মের জন্য ই স্পোর্টস এবং তার পাশাপাশি এমএমএ অর্থাৎ মিক্সড মার্শাল আর্টের অন্তর্ভুক্তি দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য বিশেষ করে ক্রিকেট খেলা গেমসকে আকর্ষণীয় করে তুলবে।
1: আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হতে যাওয়া এশিয়ার সবচাইতে বড় ক্রীড়া আসর 20তম এশিয়ান গেমস 2026-এর মহৎ ক্রীড়া চেতনা ও গৌরবকে সামনে রেখে আপনাদের সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে। শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়াঙ্গনের আয়োজন সূচি। শুরুতে শোনাব দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব, ক্রীড়া পর্যালোচনা এবং খেলোয়াড় প্রোফাইল।
0: আরও শুনতে পাবেন খেলা পরিচিতি এবং ক্রীড়া সঙ্গীত। আর বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই সকল আয়োজন নিয়ে অনুষ্ঠান গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনা রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান। আশা করি বন্ধুরা পুরোটা সময় সঙ্গেই থাকছেন।
0: সুপ্রিয় শ্রোতা, দুবাইতে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট চলছে শেষের পথে। আগামী 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে 10ম নারী টি-20 এশিয়া কাপের।
1: অপরদিকে ইংল্যান্ডের বার্মিংহামে চলছে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। আবার বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাই পর্বে 3টি ম্যাচ শেষ করল জয় ছাড়াই।
0: এছাড়াও বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণের জন্য কোচ টমাস ডুলির অধীনে টুর্নামেন্টের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে ঘরের মাঠে। আর দেশ বিদেশের খেলাধুলার এমনই সব খবরাখবর নিয়ে আয়োজনের প্রথম নিবেদন ক্রীড়া পর্যালোচনা পর্ব।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনা পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম, আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার মিজানুর রহমান চঞ্চল, স্বাগত আপনাকে।
3: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শামসুল ইসলাম।
2: আজকে ক্রীড়া পর্যালোচনার শুরুতেই আলোচনা করতে চাই বাংলাদেশ নারী ক্রিকেট দল, তারা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টি-20 এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে এবং সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেমিফাইনাল যখন অনুষ্ঠিত হবে, শ্রোতারা এই অনুষ্ঠান তখন শুনবেন, আমার বিশ্বাস যে বাংলাদেশ দল যেভাবে বোলিংটা করছে, যেভাবে ফিল্ডিংটা করছে চঞ্চল, আমার মনে হয় যে এটা খুবই প্রশংসনীয়। কিন্তু যেভাবে ব্যাটিংটা হচ্ছে, এই ব্যাটিং শক্তিমত্তা নিয়ে শক্তিশালী মাইটি টিম ইন্ডিয়ার বিপক্ষে সেমিফাইনালের মতো বড় মঞ্চে লড়াই করে সার্ভাইভ করা খুবই টাফ হবে।
3: অবশ্যই, এবং আপনি যেটি বললেন যে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতার জায়গা, আমি যদি পরিসংখ্যানে আমি দেখাতে চাই তাহলে বাংলাদেশ এ পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, তাদের সর্বোচ্চ রান হলো 129 এবং সেই 129 এর পরে বাকি দুটি
2: সেটা ইন্দোনেশিয়ার
3: বিপক্ষে, বাকি দুটি ম্যাচে একটি ম্যাচে 114, অন্য ম্যাচটাতে মাত্র 103 রান, যে ম্যাচটা আমরা ফাইনালে জিতলাম এবং জিতে সেমিতে পা রাখলাম। ঠিক উল্টো চিত্র আমি যদি ইন্ডিয়ার কথা বলি, তাদের ব্যাটিংয়ে এখনো পর্যন্ত যে দলগুলো অংশগ্রহণ করছে তার মধ্যে ইন্ডিয়ার ব্যাটিং সবচেয়ে শক্তিশালী এবং তারা ব্যাটিং এ তাণ্ডব দেখিয়েছে বেশ কয়েকটি ম্যাচে। এই শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশকে লড়তে হবে। এখন আমাদের, আপনি বলছিলেন যে বোলিং এবং ফিল্ডিং ঠিকই আছে, আমাদের ব্যাটিংটাই উন্নতি করতে হবে, এর বিকল্প কিছু নেই। এশিয়াতে তো অবশ্যই ভারত অত্যন্ত শক্তিশালী দল, তাদের বিপক্ষে সেমিফাইনাল, এখানে আসলে খেলার দিনটাতে নিজেদের করে নিতে হবে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে হবে।
2: এবং আপনি দেখবেন যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ হচ্ছে রাতের ম্যাচ, এবং সেক্ষেত্রে ফ্লাড লাইটের আলোয় খেলতে হচ্ছে, মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। স্লো পিচ, এখানে খুব বড় হাই স্কোরিং রান আমরা খুব অধিকাংশ ম্যাচেই দেখিনি। তো এই জায়গা থেকে আমার বলতে ইচ্ছে করছে যে 120 পার টোটাল এখানে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ টোটাল, তো সেই রকম যদি বাংলাদেশ সুযোগ পায় তাহলে টস যদি জেতে, আমার মনে হয় যেহেতু বোলিং ফিল্ডিংটা মূল স্ট্রেংথ বাংলাদেশের, নিজেরা বোলিং করুক এবং চাপে ফেলে ভারতীয় দলকে যত কম রানে সম্ভব বেঁধে রেখে ম্যাচটা জিতুক, একটু আউট অফ বক্স প্ল্যান করে কিন্তু যেতে হবে। আর আপনি যদি শুরুতে ব্যাটিং পান 109-10 রান করেন, তা দিয়ে বিন্দুমাত্র লড়াই করবে না, ওরা জেনে যাবে টার্গেটটা কত, ওরা কোনো প্যানিক থাকবে না, বরং ওদেরকে প্রথমে ব্যাটিং পাঠিয়ে আপনি যদি চেজ করেন ইন্ডিয়া ধরেই নেবে যে বাংলাদেশের সাথে জিততে হলেন মিনিমাম 140-150 করতে হবে, তেড়ে মেরে খেলতে যাবে, তখনই আপনি সুযোগটা পাবেন। এবং এমনও হতে পারে যে 105-10 রানে 90 রানে আপনি ভালো বোলিং ফিল্ডিং করে গুটিয়ে দিতে পারলেন, তখন আপনার সুযোগ আসবে। এরকম করলে কেমন হয়?
3: আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত, কারণ ভারতীয় দলের বিপক্ষে যদি বাংলাদেশ সেমিফাইনালে জিতে ফাইনালে উঠতে চায় তাহলে অবশ্যই এটি করতে হবে। এবং ব্যাটিং এর যে দুর্বলতার কথা আমরা বলছি, টপ অর্ডার ক্লিক করছে না একসাথে দু তিনজন, এবং যদি একটি মোটামুটি ডিপেন্ডেবল স্কোর করতে চান তাহলে দু তিনজন ব্যাটারকে কিন্তু ভালো ব্যাটিং করতে হবে, সেটি হচ্ছে না, কেউ না কেউ দাঁড়াচ্ছে।
2: ধারাবাহিকভাবে ভালো করছেন কিন্তু অন্যরা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারছে না। অন্য সেমিফাইনালে পাকিস্তান এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা কি রিলেটিভলি বেটার সাইড নয়?
3: অবশ্যই শ্রীলঙ্কা বেশ এগিয়ে, পাকিস্তানি ব্যাটাররা এখন পর্যন্ত যে ম্যাচগুলো দেখেছে সেখানে একেবারে বাজে পারফরমেন্স, এবং সেমিফাইনালে আসলে লাকিলি উঠেছে বাংলাদেশ এবং পাকিস্তান দল। এখন সেমিফাইনালে ক্রিকেট তো অনেক সময় প্রেডিকশনকে ভুল প্রমাণ করে, অনেক দল উঠে যেতে পারে, সুতরাং আমার মনে হয় যে পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আর বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। তবে সেমিফাইনালে যদি বাংলাদেশ এবং পাকিস্তান উঠেও যায় ফাইনালে তাহলে অবাক হওয়ার কিছু নাই,
2: কারণ এটা একটা নার্ভের খেলা, একটা প্রেশার ম্যাচ, এবং সেই প্রেশারটা যদি বাংলাদেশ দল ধরে রাখতে পারে ভালো কিছু হবে, আমরা সেই প্রত্যাশা করছি। ক্রিকেটের কথাই যখন হচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল পুরুষ দলের জন্য ইভেন নারী দলের জন্য সামনে বেশ কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে। আপনি জানেন যে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে, বাংলাদেশ পুরুষ দল পূর্ণ শক্তির দল গঠন করা হয়েছে লিটনের নেতৃত্বে, যেমনটি নিগার সুলতান জ্যোতির এই দলটা দুবাই থেকে এশিয়ান গেমসে পার্টিসিপেট করার জন্য উড়াল দেবে বা চলে যাবে, জয়েন করবে। এই যে নারী পুরুষ উভয় বিভাগে এশিয়ান গেমসে আমাদের সাফল্য পাবার সম্ভাবনা কতটুকু, কি মনে হয়?
3: শামসুল ভাই, আসলে আমি যদি বলি, আপনি বলছিলেন যে লিটনের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ, শক্তিশালী দল আসলে সবাই ঘোষণা করেছে। আমি যদি বলি ভারতীয় যে লাইন আপ, আপনি যদি দেখেন টি-20তে সেরা পারফর্মার সবাইকে তারা নিয়েছে, পাকিস্তান দলও ঠিক, যেখানে সাহেবজাদা ফারহান ক্যাপ্টেন্সি করবেন, বাকি সাইমা সহ শ্রীলঙ্কাও, তো আফগানিস্তান দলটাও শক্তিশালী দল নিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু লাভ করা। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখানে ভালো করার সম্ভাবনা নেই সেটি বলছি না, তবে ভালো করতে হলে অবশ্যই তিনটি ডিপার্টমেন্টই আপনাকে ভালো পারফরমেন্স করতে হবে।
2: আমরা সেই প্রত্যাশাই করব যে ক্রিকেটের তিন ডিপার্টমেন্টের ধারাবাহিকতা দেখিয়ে বাংলাদেশ পুরুষ ও নারী দল এশিয়ান গেমস এর মঞ্চে প্রত্যাশিত সাফল্য বয়ে নিয়ে আসবে। বাংলাদেশ ন্যাশনাল টিম আবারও ব্যস্ত হয়ে উঠবে, নেক্সট মান্থে একটা টেস্ট ম্যাচ খেলার জন্য আফগানিস্তানের সাথে খেলা হবে, সেটা দুবাইয়ে যাব আমরা, এরপরে ওখানেই তিন জাতির একটা ক্রিকেট টুর্নামেন্ট, আফগানিস্তান জিম্বাবুয়ে সাথে বাংলাদেশ ওয়ান ডে ফর্মেটে, সেটা ওয়ার্ল্ড কাপ 2027 এর জন্য একটা ভালো প্রিপারেশন হবে। এবং ধারাবাহিকভাবে আমরা ক্রিকেটের মধ্যে থাকবো, সেখান থেকে দেশে ফিরে এসে অক্টোবরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট টেস্টটা খেলতে হবে, দেন নভেম্বরের প্রথম সপ্তাহে সেকেন্ড টেস্টটা খেলবো, দেন আবার বাংলাদেশ চলে যাবে সাউথ আফ্রিকা একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে,
3: এবং সেটি আমার মনে হয় আসন্ন ওয়ার্ল্ড কাপের জন্য সবচেয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে,
2: কারণ আগে 2027 ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকান কন্ডিশনে হবে,
3: একই কন্ডিশনে হবে, এবং এ কারণে কিন্তু বাংলাদেশ এই দলটাকেও পাঠানো হয়েছে দক্ষিণ আফ্রিকাতে, এবং সেখানে তাওহিদ হৃদয়
2: প্ল্যান্ড ভেরি ওয়েল,
3: এবং এটি করে সবসময় ভারতীয় দল। আপনি দেখবেন ভারতীয় ন্যাশনাল টিম যখন বাইরে কোনো দেশে খেলতে যায় তার আগে তারা এই দলকে পাঠায়, অস্ট্রেলিয়া ইংল্যান্ড সেম, বাংলাদেশ সেদিকে আমার মনে হয় যে মনোযোগী হয়েছে, এবং বাংলাদেশ খারাপ করেনি সাউথ আফ্রিকার মাটিতে, যদিও আজ গতকাল একটা ম্যাচ ছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, আগের ম্যাচটাতেও একই ধরনের অবস্থা, তারপর আমার মনে হয় যে লাঙ্গর ভার্সন খেলেছে বাংলাদেশ
2: 350 অপরাজিত এবং টপ স্কোর ইন ফার্স্ট ক্লাস ক্রিকেট,
3: এবং বিশ্ব রেকর্ড একরকম, ধরেন যারা বাংলাদেশিদের জন্য একটা রেকর্ড, তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি ট্রিপল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন, এটি হয়তো বা তাকে ন্যাশনাল টেস্ট টিমে ঢোকানোর জন্য
2: ওই সাউথ আফ্রিকা ট্যুরে প্রবাবলি। যাই হোক বন্ধুরা, ব্যস্ত সময় ক্রিকেট দল যেমন কাটাবে তেমনি ফুটবল দলেরও ব্যস্ত সময় কাটবে। এশিয়ান কাপ টুর্নামেন্ট রয়েছে, ফিফা আয়োজিত এই টুর্নামেন্ট, এখানে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, আমার মনে হয় সুযোগটা টমাস জুলি ভালোভাবে ব্যবহার করুক। ওদিকে আন্ডার টোয়েন্টি দল আমরা ফুটবলে চলে গেছি, এশিয়ান গেমস কোয়ালিফাইং রাউন্ড খেললো, সেখানে যাচ্ছেতাই পারফরমেন্স হলো, সিরিয়া উজবেকিস্তান ইভেনকি ভারতের সাথে বড় বড় ব্যবধানে আমরা হেরে গেছি অপ্রত্যাশিত। দেখেন যে এই ন্যাশনাল টিমে যেমন বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের সমন্বয়ে দল করা হয়েছে, এজ লেভেলে এই ধারাবাহিকতা বা প্র্যাকটিসটা ডেভেলপ করতে চাইছিল, কিন্তু কোচের সাথে স্থানীয় খেলোয়াড়দের সাথে ওই সমস্ত বিদেশি বেড়ে ওঠা খেলোয়াড়দের সিঙ্ক্রোনাইজেশন হয় নাই, একটা মানসিক দূরত্ব বা বোঝাপড়ার ঘাটতি ছিল, সেটাই বোধহয় মাঠে প্রকট ভাবে দেখা গিয়েছে।
3: আমার কাছে সেটাই মনে হয়েছে, তারা অ্যাডাপ্ট করতে পারেনি এবং প্রথম দুটি ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর আমরা ভাবছিলাম যে ভারতের বিপক্ষে ফাইট করবে বাংলাদেশ, কারণ এই ভারতকে পরাজিত করেই কিন্তু আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু ভারতের বিপক্ষেও বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা করার আমরা যে আশা করেছিলাম সেটি করতে পারেনি, একেবারে দাঁড়াতেই পারেনি। তো আমার মনে হয় যে আমাদের বয়স ভিত্তিক ফুটবল দলগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে,
2: সেই জায়গায় আমাদের হতাশ করলো এই আন্ডার টোয়েন্টি পুরুষ দল,
3: তারা তিনটি ম্যাচে তারা পরাজয়, যেটি ফুটবল প্রেমীদের কিছু কিছুটা হলেও ব্যথিত করেছে। তবে আমার মনে হয় যে সময় গেলে হয়তো তারা মানিয়ে নিতে পারবে বিদেশি ফুটবলাররা এবং আমরা অবশ্যই ভালো পারফরমেন্স করতে পারব।
2: বয়স ভিত্তিক দলের কথা যখন আসছে, মেয়েদের বয়স ভিত্তিক দলগুলো কিন্তু আমাদের সবসময় সাফল্য বয়ে নিয়ে আসে এবং একাধিকবারের সাফ চ্যাম্পিয়ন আমরা হয়েছি আন্ডার কুড়ি লেভেলে, আন্ডার সিক্সটিন লেভেলে, আন্ডার সেভেন্টিন উইমেন্স টিমটা জর্ডান যাচ্ছে আম্মানে, সেখানে স্থানীয় দলের বিপক্ষে দুটো ম্যাচ তারা খেলবে, ওই দুটো ম্যাচ ঘিরে আন্ডার সেভেন্টিন দলের কাছ থেকে নারী দলের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা কেমন?
3: দেখুন মধ্যপ্রাচ্যের যে দলগুলো তারা ফুটবলে বেশ এগিয়ে, তারপরও আমাদের নারী ফুটবলাররা তাদের চোখে চোখ রেখে এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি লড়াই করেছে বিভিন্ন দেশের সাথে, আর আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন বয়সভিত্তিক মেয়েদের দলটা বেশ শক্তিশালী। আপনি জানেন যে সারা দেশব্যাপী নারীদেরকে যে ফুটবলটা হয় নারীদেরকে নিয়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, সেখান থেকে গত আসরেও আমরা দেখেছি বেশ কজন ফুটবলার যারা নজর কেড়েছেন এবং তাদেরকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এবং প্ল্যান করে তাদেরকে বিভিন্ন বয়স ভিত্তিক দলে ঢোকানো হচ্ছে। এবং বাংলাদেশের নারী ফুটবলের গত দশ বছরের চিত্র যদি আমি বলি যথেষ্ট আপ, এবং আমার মনে হয় যে
2: উর্ধ্বমুখী
3: এবং আন্ডার সেভেন্টিন দলটাও বাংলাদেশকে হতাশ করবে না, যদিও শক্তি সামর্থ্য র্যাঙ্কিং সব দিকেই কিন্তু ওই দলগুলো আমাদের চেয়ে এগিয়ে রয়েছে।
2: আমরা যদি একটু স্থানীয় ফুটবলের কথা আসি, আপনি দেখবেন যে জেলায় জেলায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে যেখানে উপজেলা দলগুলো খেলছে, কদিন আগে সেই টুর্নামেন্টটা শেষ হয়েছে, তার ঠিক পরের দিন ছয় সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের টুর্নামেন্টটা শেষ হয়েছে, নওগাঁয় শুরু হবে, বিভিন্ন জেলায় শেষ হয়ে গেছে, সাতক্ষীরায় কদিন আগে শেষ হলো। তো এই যে জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় বা ডিএস এর ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে ফুটবল মাঠে ফিরছে এবং বাদ ভাঙা উচ্ছ্বাস দর্শক খেলোয়াড় অংশগ্রহণকারী সংগঠকদের মধ্যে এবং গ্যালারিতে উপচে পড়া দর্শকের উপস্থিতি, আমার মনে হচ্ছে সেই যে আমাদের গৌরবজনক অধ্যায় ছিল ফুটবলের সত্তর আশির দশকের জৌলুসপূর্ণ সময়, সেইটাই কি ফিরে আসছে এদেশের ফুটবল বা জেনজি বা এই যে হাইলি ডিভাইস ওরিয়েন্টেড জেনারেশন, তারাও মাঠের ফুটবলটা থেকে যথেষ্ট নির্যাস নিতে পারছে, নিচ্ছে, নিতে চায়, আমরা কি ব্যবস্থা ধারাবাহিকভাবে করতে পারি না?
3: তার আগে একটু বলি যে আপনি বললেন যে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় সাতক্ষীরাতে শেষ হয়েছে, ঝিনাইদহ শেষ হয়েছে এবং একাধিক ম্যাচ দেখার সুযোগ আমার হয়েছিল, যে পরিমাণ দর্শক মাঠে দেখেছি এবং আমাদের যারা ধারাভাষ্যকার রয়েছেন তারাও মাঠে ছিলেন এবং তাদেরকে ওইভাবেই ডাকা হয়েছিল এবং এই ম্যাচগুলোকে রঙিন করবার জন্য যত আয়োজন সবকিছু করা হয়েছিল, সাতক্ষীরাতে প্রচুর দর্শক, ঝিনাইদহে একাধিক ম্যাচে আমি দেখেছি দর্শকদের বাদ ভাঙা উল্লাস,
2: সেই চপলনগঞ্জে তো গ্যালারি ভাঙার মতো অবস্থা,
3: এবং এই এই আমেজটাকে যদি ধরে রাখা সম্ভবপর হয়
2: মানে আমাদের ধরে রাখবে
3: অবশ্যই বাংলাদেশি ফুটবলে যারা ফুটবল বোদ্ধ রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন,
2: ফুটবল ফেডারেশন
3: অবশ্যই, এবং তারা
2: ক্রীড়া সংস্থা,
3: এবং তারা সেটা চেষ্টা করছেন, স্থানীয় প্রশাসনে আমরা দেখেছি যথেষ্ট তৎপর ছিল এবং তারা এই টুর্নামেন্টটিকে রঙিন করার জন্য সফল করার জন্য সব ধরনের আয়োজন তারা করেছে।
2: আমরা দেখেন এই ইভটিজিং মাদক জঙ্গিবাদ এইগুলো থেকে আমাদের যুব সম্প্রদায়কে রক্ষা করবার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বিভিন্ন ফরম্যাটে, এবং দেখা গেছে একটা পরিসংখ্যানে বিশ্বকাপ চলাকালীন সময় সমাজে অপরাধ প্রবণতা কমে গিয়েছে, কিশোর গ্যাং এর উপস্থিতি ছিল না বললেই চলে। তাহলে এটাই তো বোঝা যায় যে খেলাধুলার নিয়মিত চর্চা আর আয়োজনের মাধ্যমে এদেশের যুব সমাজকে রক্ষা করা সম্ভব, সেই চর্চাটা আমরা যারা অভিভাবকরা আছি বিভিন্ন পর্যায়ে খুবই যত্নবান হব এইটার চর্চা ধারাবাহিকতা ধরে রাখতে। শেষ করব পাকিস্তান ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর দিয়ে, জানেন যে থার্ড অ্যান্ড ফাইনাল টেস্টটা শুরু হয়ে গেছে এবং সেইখানে কেমন করছে সেটা ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন। তবে পাকিস্তান ইংল্যান্ড সফরে এবার গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি, প্রথম দুটো ম্যাচে যাচ্ছে তাই ভেবে হেরেছে, সেকেন্ড টেস্টও তারা ইনিংসেই হেরে গেল। সো এই ছিল আজকের ক্রীড়া পর্যালোচনায়। আপনারা আগামী পর্বে আবারও আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন, এভাবে বাংলাদেশ বেতারের সঙ্গে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আমি শামসুল ইসলাম এবং মিজানুর রহমান চঞ্চল।
0: খেলাপ্রিয় বন্ধুরা, গত বিশ্বকাপে যে সমস্ত ফুটবলাররা নিজের পারফরমেন্স দিয়ে দেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আবার বিশ্বকাপে সবার নজর কেড়ে সেরাদের কাতারে উঠেছেন, তাদের মধ্যে ইংল্যান্ডের জুড বেলিংহাম অন্যতম। প্রিয় শ্রোতা, ক্রীড়াঙ্গনের খেলার প্রোফাইল পর্বে আজ আপনাদের শোনাব ফুটবলার জুড বেলিংহামকে নিয়ে কিছু কথা। লিখেছেন সাগর আহমেদ, উচ্চারণে আয়শা সিদ্দিকা মুনি।
4: জুড বেলিংহাম হলেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা, প্রতিভাবান ও প্রভাবশালী ইংলিশ মিডফিল্ডার। তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দল এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রধান চালিকা শক্তি। মাঠের ভিতরে চমৎকার ফুটবল বুদ্ধিমত্তা, গোল করার জাদুকরী ক্ষমতা এবং মাঝমাঠ নিয়ন্ত্রণের দক্ষতার কারণে মাত্র 23 বছর বয়সে তিনি নিজেকে ব্যালন ডিয়রের অন্যতম প্রধান দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বেলিংহামের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করেই ইংল্যান্ড 2026 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়। রুদ্ধশ্বাস সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও বেলিংহাম পুরো টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছেন। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্স ও গোল করার জন্য তিনি 2026 ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার সিলভার বল লাভ করেন। রিয়াল মাদ্রিদের হয়ে সদ্য সমাপ্ত 2025-26 ফুটবল সিজনটিও বেলিংহামের জন্য ছিল অত্যন্ত বিধ্বংসী ও সফল। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির অধীনে তিনি কেবল একজন সাধারণ মিডফিল্ডার হিসেবে নন, বরং ফলস নাইন বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলেছেন লালিগায় এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত গোল স্কোরিং রেকর্ড বজায় রেখেছেন। এই সিজনে রিয়াল মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগা শিরোপা জয়ে তিনি কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধান ভূমিকা রাখবেন। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের একজন হিসেবে রিয়াল মাদ্রিদে তার আর্থিক চুক্তিটি বেশ চমকপ্রদ। রিয়াল মাদ্রিদে বেলিংহামের সাপ্তাহিক মূল বেতন প্রায় 4 লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 কোটি টাকার বেশি। 2023 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে জুন 2029 পর্যন্ত। ট্রান্সফার মার্কেটের সর্বশেষ ডেটা অনুযায়ী বর্তমানে ফুটবল বিশ্বে তার বাজার মূল্য আনুমানিক 180 মিলিয়ন ইউরো। বেলিংহামের ফুটবল ক্যারিয়ারের শুরুটা ছিল রূপকথার মতো। তিনি মাত্র 16 বছর 38 দিন বয়সে ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটির ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন। 2020 সালে মাত্র 17 বছর বয়সে তিনি যখন জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ডে যোগ দেন, তখন বার্মিংহাম সিটি ক্লাবটি একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়। তারা বেলিংহামের সম্মানার্থে তাদের 22 নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখে, যাতে এই নম্বরের জার্সি অন্য কোনো খেলোয়াড় আর পরতে না পারে। মাত্র একটি পূর্ণ সিজন খেলা কোনো কিশোরের জন্য ফুটবল ইতিহাসে এমন সম্মান পাওয়ার ঘটনা এটিই প্রথম। ছোটবেলা থেকেই বার্মিংহামের কোচেরা বেলিংহামকে বলতেন যে তিনি মাঠে একই সাথে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, বক্স টু বক্স মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। আধুনিক ফুটবলে তিনি রক্ষণভাগ থেকে বল কেড়ে নিয়ে একক গতিতে মাঝমাঠ পার হয়ে পেনাল্টি বক্সে গিয়ে গোল করতে সমান পারদর্শী। জুডের ফুটবলে আসার পেছনে তার বাবা মার্ক বেলিংহামের বিশাল অবদান রয়েছে। মার্ক নিজে একজন পেশাদার ফুটবলার না হলেও ইংল্যান্ডের অপেশাদার নন লিগ ফুটবলে একজন কিংবদন্তি স্ট্রাইকার ছিলেন, যিনি তার ক্যারিয়ারে 700-এর বেশি গোল করেছেন। বাবার সেই গোল করার সহজাত ক্ষমতাই জুড এবং তার ভাই জোব বেলিংহাম নিজেদের ভেতরে ধারণ করেছেন। জুডের ভাই জোব বর্তমানে সান্ডারল্যান্ডের হয়ে খেলছেন।
1: বন্ধুরা, টেবিল টেনিসকে বলা হয় দ্রুতগতির র্যাকেট স্পোর্টস। টেবিলের মাঝখানে একটি নেট আর সেই টেবিলের দুপাশে দুজন খেলোয়াড় বল র্যাকেট দিয়ে প্রতিপক্ষের কোর্টে পাঠিয়ে এই খেলায় অংশগ্রহণ করে থাকেন। তবে টেবিল টেনিসের সবচেয়ে বড় বিশেষত্ব হল বলের গতি, স্পিন, নিখুঁত নিয়ন্ত্রণ, দ্রুত প্রতিক্রিয়া ও কৌশলের সমন্বয়। বন্ধুরা, খেলা পরিচিতি পর্বে আজ আমরা শুনব টেবিল টেনিস খেলা নিয়ে একটি প্রতিবেদন।
0: উপস্থাপন করছেন ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
5: ভাবুন তো, একটি ছোট টেবিল, একটি হালকা বল আর চোখের পলকে বদলে যাওয়া মুহূর্ত, যেখানে একটি সঠিক ঘূর্ণন বা এক সেকেন্ডের সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ঠিক এমনই রোমাঞ্চকর, দ্রুতগতির ও বুদ্ধি নির্ভর খেলার নাম টেবিল টেনিস, যা শুধু শক্তির নয় বরং কৌশল, মনোযোগ আর আত্মনিয়ন্ত্রণের এক অনন্য প্রদর্শনী। শ্রোতা বন্ধুরা, খেলা পরিচিতি পর্বে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক অসাধারণ দ্রুতগতির ও কৌশল নির্ভর খেলা, টেবিল টেনিস। ছোট এটি টেবিলের উপর হলেও যে খেলাটি বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, সেই খেলাটির পরিচিতি আজ আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে চাই। টেবিল টেনিস এমন একটি খেলা যাকে অনেকেই ভালোবেসে ইনডোর টেনিস বলে থাকেন। ছোট টেবিল, কৌণিক নেট, হালকা বল আর দ্রুত গতির র্যালি সব মিলিয়ে এটি যেমন চমৎকার বিনোদনের খেলা, তেমনি অত্যন্ত কৌশল নির্ভর ও প্রতিযোগিতামূলক একটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। টেবিল টেনিসের উৎপত্তি 19 শতকের শেষ ভাগে ইংল্যান্ডে। প্রথম দিকে এটি আভিজাতদের ঘরের ভেতরে বিনোদন হিসেবে পরিচিত ছিল। ধীরে ধীরে নিয়মকানুন পরিশীলিত হয়ে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বা ITTF এই খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবং এটি অলিম্পিক গেমসের একটি নিয়মিত ইভেন্ট। এই খেলাটি একটি আয়তাকার টেবিলের উপর খেলা হয় যার মাঝখানে থাকে একটি নেট। খেলোয়াড়রা ছোট একটি ব্যাট বা র্যাকেট ব্যবহার করে হালকা প্লাস্টিকের বল টেবিলের উপর দিয়ে প্রতিপক্ষের কোর্টে পাঠান। লক্ষ্য থাকে এমনভাবে বল ফেরত দেওয়া যেন প্রতিপক্ষ তা সঠিকভাবে রিটার্ন করতে না পারে। টেবিলের দৈর্ঘ্য 2.74 মিটার, প্রস্থ 1.525 মিটার, উচ্চতা মাটি থেকে 76 সেন্টিমিটার। টেবিলের রং ও পৃষ্ঠ সাধারণত গাঢ় সবুজ বা নীল রঙের হয়। পৃষ্ঠ অবশ্যই মসৃণ ও সমতল হতে হবে। বল 30 সেন্টিমিটার উচ্চতা থেকে ফেললে প্রায় 23 সেন্টিমিটার লাভ দিতে হবে, এটাই মানদণ্ড। নেট টেবিলের মাঝখানে বসানো হয়। নেটের উচ্চতা 15.25 সেন্টিমিটার। নেট টেবিলকে দুই সমান ভাগে ভাগ করে। টেবিলের উপাদান সাধারণত তৈরি হয় কাঠ বা কম্পোজিট ফাইবার দিয়ে। প্রতিযোগিতামূলক টেবিল ভারী ও স্থিতিশীল হয়। স্কুল বা রিক্রিয়েশন টেবিল হালকা ও ভাঁজযোগ্য হতে পারে। টেবিল টেনিস একক ও দ্বৈত এই দুইভাবে খেলা হয়। একটি ম্যাচ সাধারণত 11 পয়েন্টে জয় নির্ধারিত হয় এবং খেলোয়াড়কে অন্তত 2 পয়েন্টের ব্যবধানে জিততে হয়। দ্রুত সার্ভ, টপ স্পিন, ব্যাক স্পিন, ব্লক ও স্ম্যাশ এই কৌশলগুলো খেলাটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। এই খেলাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গতি ও মনোযোগ। এখানে চোখের পলকে সিদ্ধান্ত নিতে হয়। খেলোয়াড়ের প্রতিক্রিয়া ক্ষমতা, হাত ও চোখের সমন্বয়, ভারসাম্য ও মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত টেবিল টেনিস খেললে শরীরের ফিটনেস বাড়ে, রিফ্লেক্স উন্নত হয় এবং মানসিক চাপও কমে। বিশ্ব টেবিল টেনিসে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশেও ধীরে ধীরে এই খেলাটির জনপ্রিয়তা বাড়ছে, বিশেষ করে স্কুল, কলেজ এবং ক্লাব পর্যায়ে। অল্প জায়গা ও কম খরচে খেলা যায় বলে এটি সবার জন্য সহজলভ্য। টেবিল টেনিস বিশ্বকাপ প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটি আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত একটি নিয়মিত বিশ্ব আসর। 2021 থেকে 2023 সালে সাময়িকভাবে বন্ধ ছিল, তবে 2024 সাল থেকে আবার নিয়মিত শুরু হয়েছে। বর্তমান টেবিল টেনিস বিশ্বকাপ চ্যাম্পিয়ন পুরুষ একক ওয়ান চুকিন, চীন। নারী একক সুন ইংশা, চীন। সবশেষে বলা যায়, টেবিল টেনিস শুধু একটি খেলা নয়, একটি শৃঙ্খলা, ধৈর্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এক অসাধারণ অনুশীলন। সুস্থ শরীর ও সতেজ মন গঠনে এই খেলাটির ভূমিকা অনস্বীকার্য। তাই নিয়মিত খেলাধুলার অংশ হিসেবে টেবিল টেনিসকে বেছে নেওয়া নিঃসন্দেহে একটি বুদ্ধিমান সিদ্ধান্ত।
0: শ্রোতা বন্ধুরা, খেলার মাঠ মানেই শুধু জয় পরাজয়ের হিসেব নয়, এখানে থাকে স্বপ্ন, থাকে লড়াই, থাকে ঘুরে দাঁড়ানোর গল্প। একজন ক্রীড়াবিদ যখন দেশের পতাকা বুকে ধারণ করে মাঠে নামেন, তখন তাঁর সঙ্গে জেগে ওঠে কোটি মানুষের প্রত্যাশা ও ভালোবাসা, আর সেই আবেগকে আরও উজ্জীবিত করে খেলাধুলার গান, যে গান সাহস যোগায়, অনুপ্রেরণা দেয়, অনুপ্রেরণা দেয় আর বিজয়ের স্বপ্ন দেখায়। তাই খেলাধুলার সেই উত্তেজনা আর উদ্দীপনার আবহে এবার শুনলো একটি ক্রীড়া সঙ্গীত।

0: খেলাধুলা শুধু মাঠের লড়াই নয়, খেলাধুলা আমাদের শেখায় স্বপ্ন দেখতে, পরিশ্রম করতে, হার না মানতে। কখনো জয় আমাদের আনন্দ দেয়, আবার কখনো পরাজয় শেখায় নতুন করে ঘুরে দাঁড়াতে।
1: এই জয় পরাজয়, আনন্দ বেদনা আর প্রত্যাশার গল্প নিয়ে আমাদের ক্রীড়াঙ্গন, আর সেই গল্প আপনাদের কাছে তুলে ধরার ছোট্ট প্রয়াস ছিল আজকের এই আয়োজন জুড়ে। বন্ধুরা, আজ সকল আয়োজন শেষ করে আমরা চলে এসেছি একেবারে শেষ লগ্নে, সময় বলছে বিদায় নিতে হবে। তাই বিদায় বেলায় বলে যেতে চাই, আপনাদের প্রিয় ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
0: এবং আমি জামিলুর রহমান,
1: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: আর বন্ধুরা আপনাদের প্রিয় ক্রীড়াঙ্গন প্রযোজনায় ছিলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। আপনাদের সবার জন্য শুভকামনা।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা ও জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনবেন সন্ধ্যা ভট্টাচার্যের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীতে শুনলেন সন্ধ্যা ভট্টাচার্যের কণ্ঠ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান। মোহাম্মদ আশিকুর রহমানের কণ্ঠে শুনব আজও এই বৃষ্টির কান্না দেখে। গীতিকার কাউসার আহমেদ চৌধুরী সুর করেছেন লাকি আখন্দ।

প্রিয় শ্রোতা, আধুনিক গানের আয়োজনে এবারে শুনবেন মোহাম্মদ আশিকুর রহমানের কণ্ঠ। গীতিকার শওকত ওসমান, সুর করেছেন মোহাম্মদ শাহনিওয়াজ।

এই গানটির সাথে শেষ হয়ে গেল আধুনিক গানের আয়োজন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন দেশের গান জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। গীতিকার মোহাম্মদ আল আমিন, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজাক।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফেরদৌস আহমেদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একই সঙ্গে আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌরবিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। সংকট উত্তরণে সৌরবিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, এতদিন আমরা আমদানি নির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনে যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব। বঙ্গোপসাগরের প্রতিবেশী দেশগুলোর গ্যাস আহরণের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, অদৃশ্য কোন ইশারায় দেশের সীমানায় বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়নি। বিশেষ কোন দেশকে সুবিধা দিতে এবং তাদের স্বার্থ রক্ষার্থেই বঙ্গোপসাগরের খনন কাজ বন্ধ রাখা হয়েছিল বলে প্রচলিত ধারণার কথা তিনি সংসদে তুলে ধরেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশন দুদককে প্রভাব প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতিবাজ যতই প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি দীর্ঘদিনে বিপুল সংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করে এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কোন অবস্থাতেই মুক্ত চিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোন আইন করা হচ্ছে না। এর আগে কনসালটেশন সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, সাইবার সুরক্ষা সংশোধন আইন চূড়ান্ত করার আগে তথ্য প্রকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সুরক্ষার স্বার্থে গণমাধ্যমের সাথে সরাসরি সংলাপ ও মতামত নেওয়া অপরিহার্য। কনসালটেশন সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সামাজিক ভারসাম্য বজায় রাখতে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন প্রয়োজন। আইনটি যেন অপব্যবহার না হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামায়াবাদ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেমিফাইনালে ভারতের বেঁধে দেওয়া 150 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভারে 2 উইকেটে 40 রান করেছে। এর আগে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 149 রান করে। আগামীকাল একই সময়ে একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে যৌতুকের কুফল সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ সিরাজুল হক। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকা করি শুনতে পাবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধি বিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক হৃদয়ে রক্তক্ষরণ শুনবেন বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন শুনতে পাবেন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। হাজনদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা শুনবেন বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সমিতির গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনতে পাবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এবং নব্বই মেগাহার্সে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতে অনুষ্ঠানে শুনবেন নাটক নূর মহল, রচনা সরকার মমতাজুদ্দিন আহমেদ, প্রযোজনা আমিনুল হক। সবশেষে এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম বিরানব্বই মেগাহার্সে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্স, এফএম একশো দুই মেগাহার্স ও এফএম একশো ছয় মেগাহার্সে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যা 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:43, অস্ত যাবে সন্ধ্যা 6:08। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হলো বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলো হার্টস, FM 106 মেগাহার্টস, FM 102 ও FM 90 মেগাহার্টসে বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দর্শমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরসমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6টা।
1: আজ শুক্রবার, 27 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 28 রবিউল আউয়াল 1448 ইসরি, 11 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90, 102 ও 106 মেগাহার্টজে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: প্রিয় অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা, খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম আক্তার খান রুনি এবং আমি শামীম খান শামা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ রবিউল ইসলাম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা নাহাল এর 100 আয়াত থেকে 103 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।